আকাশবাণী কলকাতা, আজ সোমবার, 15ই আষাঢ় 1948 শকাব্দ, 6ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 21শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ সূর্যোদয় ভোর 4:59 হয়ে 34 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:22 হয়ে 9 সেকেন্ডে, স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 29 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে আজ অর্থাৎ 6 জুলাই বাতাসের গতিবেগ ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার, কখনও কখনও 65 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং 7 জুলাই বাতাসের গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার এবং কখনও কখনও সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী 7 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:59 হয়ে 41 সেকেন্ড। একটু পরেই সকাল 6টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুভাশিত, এই অনুষ্ঠানে আজ শুনবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: 1906 সালে পুজোর ছুটিতে সবাই আমরা কাশী বেড়াতে গেলাম। খুব ভালো লাগতো রেলে যেতে আর দেশ দেখতে। বর্দা স্কুলে পড়ছে আর আমি পড়ব না এ সহ্য করতে পারলাম না। বাবাকে ধরলাম যে আমিও স্কুলে যাব। 1905 সালে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন খোলা হল, বীরেশ্বর মিত্র প্রতিষ্ঠাতা ও সম্পাদক, বাবা হলেন সভাপতি, হেডমাস্টার মশাই ছিলেন সতীশচন্দ্র বসু। এর কাছেই অনেক কিছু ছেলেবেলায় শিক্ষা লাভ করেছি। চমৎকার শিক্ষক ছিলেন, ইংরেজিতে দখল ছিল অসাধারণ। যা কিছু ইংরেজি শিখেছি তার জন্য অনেকটাই এঁর কাছে ঋণী। ছোট ছোট ইংরেজি কথা বলানো ও লেখানো এই তার রীতি ছিল। বিশ্বেশ্বরবাবুও অসাধারণ ব্যক্তি ছিলেন। তিনি স্কুলে আসতেন রোজই, তাঁর কাছে নোট বই থাকত, প্রত্যেক ক্লাসের উপযোগী ফ্রেজেস ও ইডিয়ামস, ছোট ছোট বড় বড় বাক্য সব তাতে লেখা থাকত। দুটো চারটি করে পড়িয়ে যেতেন, ছেলেরা তাই শিখত, মুখস্থ করত। যারা এর সুযোগ নিয়েছিল তাদের বড় হয়ে ইংরেজি বলা ও লেখার বিষয়ে কখনো ভাবতে হয়নি। আমি যথেষ্ট ঋণী তাঁর কাছে আমার শিক্ষার জন্য। ছেলেবেলায় খুব দুষ্টু ছিলাম সবাই বলে, লোকদের রাগিয়ে দিতে একটু একটু মারপিট করতে ভালোই লাগত। অন্য ভাইদের যা হবে আমার তা চাই, তা না হলে খুব রাগারাগি করতাম। আমার প্রথমে নাম রাখা হয় বেনি। স্কুলে যাবার কিছুদিন পরে যখন শিশু পাঠ পড়ছি তখন বেনির গল্প পড়লাম, বেনি বড় দুরন্ত ছেলে ইত্যাদি। সবাই আমাকে খেপাত যে আমি সেই বেনি। আমার একটুও ভালো লাগতো না বেনি নাম ধরে কেউ আমাকে ডাকে। বাবাকে এসে ধরলাম যে বেনি নাম আমার বদলাতেই হবে। তখন নাম হল শ্যামাপ্রসাদ। সব ভাইদের প্রসাদ দেওয়া নাম রাখা ঠিক হল। যা হোক, প্রথম যখন 5 বৎসর বয়সে স্কুলে গেলাম তখন নিতান্ত ছেলে মানুষ, পড়া বিশেষ করার মতো মনোযোগ বা অভ্যাস ছিল না, কিন্তু স্কুল যাওয়া চাই। বাড়ি ফিরে কখনো বড় ক্লান্ত হয়ে পড়তাম। 5 বছর বয়সে কাপড় চোপড় পরে অতক্ষণ বন্দি থাকা যেন এক এক সময় অসহ্য বোধ হতো। তখন স্কুল হতো ভবানীপুরে কাঁসারি পাড়ায়। যারা তখন পড়াতেন তাদের ভেতর হেডমাস্টার মশাই, হরিবাবু, বিভূতিবাবু, হেড পণ্ডিত মশাই, দুলালবাবু, নগেনবাবু এসব লোকের কথা মনে পড়ে। নগেনবাবু ছিলেন মার দেবার ওস্তাদ। গাঁট্টা মারা, দুই আঙুলের মাঝে পেন্সিল রেখে আঙুল চেপে ধরা ইত্যাদি নানা কোমল উপায়ে তিনি তার শাসন চালাতেন। আশু ঘোষ পরে এলেন, কি সুন্দর গল্প বলতেন আর আমাদের মন আঁকড়ে বসতেন। তিনি স্বদেশী যুগের মানুষ ছিলেন,

0: গোপন কাজও করেছিলেন। সেই সব লুকিয়ে শোনা কথাগুলো যেন মনের মধ্যে ঘুরে বেড়াত ও তাঁর ওপর শ্রদ্ধা হতো। 1908 সালে আমাদের সংসারে একটা খুব স্মরণীয় ব্যাপার ঘটে। দিদি বিধবা হন মাত্র 10 বৎসর বয়সে, বিবাহের কয়েক মাস পরেই। প্রায় তাঁকে বাবা নিজের কাছেই রাখতেন, যদিও তার শাশুড়ি বঙ্কিমচন্দ্রের কন্যা খবর নিতেন ও নিয়ে যাবার জন্য তাগিদও দিতেন। বাবার সংকল্প হল দিদির পুনরায় বিবাহ দেবেন। বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ প্রচলন করার জন্য বিপুল আন্দোলন করেছিলেন, তা ইতিহাসে লিখিত আছে। কিন্তু তাঁর মতো অসাধারণ পুরুষের শতচেষ্টা সত্ত্বেও সমাজ তখনও বিধবা বিবাহের পরিকল্পনাকে শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে দেখত না। বাবার প্রস্তাবেও নানা দিক থেকে বাধা ও আপত্তি উঠেছিল, কিন্তু তিনি সেসব কিছু গ্রাহ্য না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করতে অগ্রসর হলেন। সুপাত্র পাওয়া সহজ ছিল না, কিন্তু তাও মিলেছিল। সেরূপ প্রসিদ্ধ বা ধনবানের বংশজাত না হলেও সুচরিত্র ও সুপুরুষ ব্রজেন্দ্রনাথ কাঞ্জিলাল পাত্র নির্বাচিত হন। তিনি হাইকোর্টের সুপ্রসিদ্ধ উকিল ডাক্তার যদুনাথ কাঞ্জিলালের ভ্রাতুষ্পুত্র।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন সঙ্গীতাঞ্জলি। এই অনুষ্ঠানেই আজকের প্রথম গানটির শিল্পী সনৎ সিংহ।

প্রথমে সনত সিংহ, পরে ইন্দিরা শিল্পী গোষ্ঠীর পরিবেশিত গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন ইলিশের বিকল্প পেংবা, বলবেন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব জুনোসিস দিবস, এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য, এ বিষয়ে বলবেন ডাক্তার আশিস কুণ্ডু। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও অমরেশ মুখোপাধ্যায়। 7:45 অয়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 8:00 বিজ্ঞানের খবর, সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতি, শিল্পী সৃজনী দাস। 8:20 কথিকা, স্মরণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বলেছেন জন্মেঞ্জয় সাহু। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শুভ ঘোষ। 9:00 ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের প্রথম অংশ। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুদীপ চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেপরোয়া সময়, উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য ও ব্রতদীপ মুখোপাধ্যায়। 12:00 গজল, শিল্পী সানন্দা ঘোষ মজুমদার। 12:15 লোকগীতি, শিল্পী অনির্বাণ দাশগুপ্ত। 12:35 উনো জমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:45 মহিলা মহল, সাহিত্য কথা, লেখিকা অমৃতা কুনারের সাক্ষাৎকার, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক। 2:30 ছায়াছবির গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর বাংলা বিষয় পাঠদান করবেন রিশরা গার্লস হাই স্কুলের শিক্ষিকা সুজাতা নন্দী সরকার, সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি, পরিবেশনায় গোলাপী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে বর্ষা ঋতুতে স্বাস্থ্যের যত্ন, এ বিষয়ে ডক্টর গৌরাঙ্গ মান্ডির সাক্ষাৎকার, শুনবেন প্রথম পর্ব। এরপর লোকগীতি, বাজার হেমব্রম ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:40 কৃষি কথার আসর, প্রথমে প্রাণীবাহিত মনুষ্যরোগ ও প্রতিকার, এ বিষয়ে ডক্টর সৌরভ চন্দ্র সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কর্মময় জীবন সম্পর্কে বলবেন অনন্ত কুমার রায়। সবশেষে রূপক অনুষ্ঠান আমরা যত বন্য, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, পশু থেকে মানুষের রোগ সংক্রমণ ঠেকাব কোন পথে, এ বিষয়ে ডাক্তার সন্দীপন গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শুভ ঘোষ। 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় সৌমিত্র বসু। 9:45 জেলায় আকাশবাণী, 10:00 ছায়াছবির গান, 10:30 ভজন, শিল্পী সানন্দা ঘোষ মজুমদার। 10:40 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন অভিজিৎ পাল। 11:00 লোকগীতি, শিল্পী অনির্বাণ দাশগুপ্ত। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী পণ্ডিত পরিমল চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত অয়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানস, 6:20

0: 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন আজ। কেন্দ্রীয় সমবায়মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে আজ অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন শুরু হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি নরওয়ের। রাউন্ড অফ সিক্সটিনে আর কিছুক্ষণ পর ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হচ্ছে। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন আজ। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়ায় পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফর নিয়ে এটি প্রধানমন্ত্রীর চতুর্থবার ইন্দোনেশিয়া যাত্রা। শ্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী মূল কর্মসূচি জাকার্তায়, এছাড়া তাঁর সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। জাকার্তায় শ্রী মোদী অনাবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দেওয়ারও কথা রয়েছে। তিন দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখে তিন দিনের সফরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। সফরের শেষ পর্যায়ে তিনি যাবেন নিউজিল্যান্ডে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই অনুষ্ঠান সরকারের সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হবে। এই উপলক্ষে শ্রী শাহ বেশ কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে 232টি শস্য সংরক্ষণ গুদাম, সহকার ভ্যানের ভূমিপূজা, এছাড়া মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের টিস্যু কালচারের ভূমিপূজা, জাতীয় সমবায় তথ্য ভাণ্ডার NCD 3.0 উদ্বোধন, জিওট্যাগ মোবাইল অ্যাপ্লিকেশন ও ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের দুগ্ধ সরবরাহ পর্যালোচনা ড্যাশবোর্ড পোর্টালের সূচনা। এই অনুষ্ঠানে মন্ত্রকের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য সম্বলিত একটি গ্রন্থ প্রকাশ করা হবে। অনুষ্ঠানে পশুপালন, ডেয়ারি ও মৎস্য দপ্তরের প্রতিমন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফ লালন সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সমবায় প্রতিমন্ত্রী কৃষণ পাল গুজ্জর ও মুরলীধর মোহন উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এ উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পরে তিনি নিউটাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ ভারত কেশরীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সব শেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা VBG রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প MG নারেগার উত্তরসূরি হিসেবে VBG রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, MG নারেগা বাস্তবায়নে 3 বছরের বেশি সময় লেগেছিল, অথচ VBG রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর করা সম্ভব হয়েছে।
2: मनरेगा को पूरे देश में लागू करने में 3 साल लगे थे, लेकिन मुझे आप सब पर गर्व है, 1 साल 2 साल नहीं, पहले दिन ही विकसित भारत जी राम जी योजना एक साथ पूरे देश में लागू हो गई। 100 दिन नहीं, अब 125 दिन रोजगार, 5 साल में 7.5 लाख

0: करोड़ से ज्यादा की राशि 2,86,000 पंचायतों में ठीक से लग गई तो गांव संपूर्ण विकसित हो जाएंगे, समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा।
1: केंद्रीय मंत्री ज्योतिरादित्य सिंधिया एवं मध्यप्रदेशের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব গতকাল শিবপুরীতে একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 2,500 কোটি টাকা বিনিয়োগে আদানি গোষ্ঠী জাতীয় সড়ক 27-এর পাশে পালিগ্রামে এই কারখানাটি নির্মিত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শিবপুরীর ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স দেশগুলির প্রধান মাদক বিরোধী এজেন্সি দুদিনের সম্মেলন শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এই সম্মেলন প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে যেমন এক মঞ্চে নিয়ে আসবে, পাশাপাশি ব্রিক্সের সদস্য দেশের অভিজ্ঞ আধিকারিকরা মাদক চোরাচালান প্রতিরোধের ব্যবস্থা মজবুত করার বিষয়ে আলোচনা করবেন। মাদক সংক্রান্ত উদ্ভূত বিপদ মোকাবিলায় মাদক চোরাচালান রোধের ক্ষেত্রে সমন্বয়, তথ্য আদান প্রদান, সম্মিলিত যোগদান প্রভৃতি বিভিন্ন দিক বৈঠকে গুরুত্ব পাবে। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনের সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আজ থেকে 8 তারিখ পর্যন্ত এই অধিবেশনটির আয়োজন করেছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন ও নীতির ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই অধিবেশনে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, শিক্ষাবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলি উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলি পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন যে উভয় নেতা কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার নতুন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভকারীদের মোকাবিলা করতে গিয়ে পাক রেঞ্জার্সের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত একাধিক রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সুরাহা ও মৌলিক অধিকারের দাবিতে বিক্ষোভরত জনতার উপর গুলি চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইসলামাবাদ বিরোধী আন্দোলন চলাকালীন 600-এরও বেশি নাগরিক অধিকার রক্ষায় নিয়োজিত সক্রিয় কর্মী গ্রেপ্তার হন। এদিকে লন্ডনে আন্দোলনকারীদের সমর্থনে প্রতিবাদ মিছিল বের করা হয়। মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় গত রাতে ভারী বৃষ্টির ফলে তিনতল একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়লে কমপক্ষে 6 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আর 1 জনকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাকে খুঁজে বের করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এ আর কিছুক্ষণের মধ্যেই ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সকাল 6:30। অন্যদিকে গত রাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। নরওয়ে 79 মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে 1টি গোল শোধ করেন। হালান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে 3 জনেরই গোল সংখ্যা 7। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লর্ডসে গতকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 150 রান তোলে। অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ড 58 রানে, ফ্রেয়া ক্যাম্প 44 রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 3 উইকেট হারিয়ে 17 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বেতমুনি 64, ফিবি লিচফেল্ড 48 রান করেন। বেতমুনি ম্যাচের সেরা ও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন আজ। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5ম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন

0: খবর শেষ হলো, এরপর খবর সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে আজকের চাষবাস।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ইলিশের বিকল্প পেংবা। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
3: পেংবা নামটা শুনেই মনে হচ্ছে পেংবা, এটা আবার কি কথা? এটা তো বাংলার সঙ্গে তো কোনো মিলছে না। ঠিকই তাই, কারণ পেংবা মাছটা হচ্ছে মণিপুরের, নামটা ওই রকমই। পেংবা মাছটা মণিপুর এবং চীন দেশে হয়। মণিপুর আমরা জানি যে চীনের গায়ে লেগে আছে আমাদের মণিপুর রাজ্যটা, পেংবা সেই রাজ্যেরই একটি মাছ। এই মাছটা মণিপুরে একটা বিখ্যাত লেক আছে, যারা বেড়াতে ভালোবাসেন যে গেছেন তারা জানেন, সেই লেকটার নাম হচ্ছে লোকতাক লেক, যেখানে এত বড় বড় ঘাস আছে যে ঘাস দিয়ে অনেক আইল্যান্ড আছে, যে আইল্যান্ডের উপরে আপনি ঘুরে বেড়াতে পারেন, হাঁটতে পারেন। তাহলে বুঝুন কত বড় লেক, যে ঘাসের উপরে আপনি হেঁটে বেড়াচ্ছেন সেটা একটা দ্বীপ হয়ে গেছে এরকম। সেই লোকতাক লেকে এই পেংবা মাছটার আদি জন্মস্থান আমাদের ভারতবর্ষে, চীন দেশে আছে। তো পেংবা মাছটা কী মাছ? পেংবা মাছটা আমরা বলছি যে ইলিশের সমতুল্য। হ্যাঁ তাই, কারণ পেংবা মাছটা দেখতে অনেকটা ইলিশের মতোই, খেতে ইলিশ মানে আমাদের একটা ফ্লেভারের একটা ব্যাপার আছে। ইলিশ তেল দিয়ে ভাত খাই যখন আমরা, তার একটা গন্ধ, ইলিশ যখন বাড়িতে রান্না হচ্ছে তার একটা গন্ধ ছাড়া পাড়ায় ছড়িয়ে পড়ে। পেংবার ক্ষেত্রে কিন্তু সেটা নেই, কিন্তু পেংবার যে মাংসটা সেটা এত সফট এবং এত মিষ্টি, আর তাতে কাঁটা নেই। ইলিশের ক্ষেত্রে যেমন কাঁটা আছে, পেংবার ক্ষেত্রে কিন্তু পিঠের মাংসে তো কোনো কাঁটা নেই, একদম ফিলের মতো পুরো উঠে আসবে। আর পেটের দিকে যে মাংস সেখানে কাঁটাগুলো এত সুন্দর করে সেটিং আছে যে আপনি হাত দিয়ে আস্তে করে টানলেই শুধু মাংসটা বেরিয়ে আসবে, কাঁটা একটুও লাগবে না। এটা হচ্ছে যারা মাছে কাঁটার জন্য মাছ খেতে ভালোবাসেন না বা ভয় পান, তাদের জন্য কিন্তু পেংবা মাছ একটি আদর্শ মাছ হতে পারে এবং হয়েছে। তো পেংবা মাছটা কোন গোত্রের, কোন ফ্যামিলির? পেং মাছটা আমাদের যে কার্প, আমাদের রুই, কাতলা, মিগেল, পুঁটি ইত্যাদি যেগুলো বলি, অনেকটা একটা পুঁটি জাতীয় মাছ। কার্প ফ্যামিলি, সাইপিনিডি ফ্যামিলির মাছ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অস্ট্রিও ব্র্যাংমা বেঙ্গালিরি, এটাকে বলে মণিপুরি ইলিশ। মণিপুর তো আমরা জানি ল্যান্ড লকড, এদের তো টোটালটা হচ্ছে জমি চারিদিকে, এখানে কোনো সমুদ্র নেই, সেখানে এটাকে মণিপুরের মানুষরা ইলিশ হিসেবেই পছন্দ করে। মণিপুরে এই মাছটা সব থেকে বেশি ডিমান্ড হচ্ছে। ওদের রাজ্যে যেমন জামাই ষষ্ঠী বিখ্যাত, ওদের রাজ্যে ঠিক ওই একই সময়ে জ্যৈষ্ঠ মাসে ওদের হয় মেয়েদেরকে, অর্থাৎ মেয়ে মানে যে মেয়ের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেছে সেই মেয়ে বাড়িতে আসবে, তখন একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে নিগল চৌকোবা, বা যেটা জামাই ষষ্ঠীর মতো আমাদের ক্ষেত্রে জামাইদেরকে আদর যত্ন করায়, ওদের ক্ষেত্রে যে মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেছে তাকে বাড়িতে আসবে, এসে তাকে সেই একই খাতির যত্ন ইত্যাদি করা হবে সেই অনুষ্ঠানে। এই পেংবা মাছটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা মাছ, মানে এই মাছটার একটা পদ হবে, তাহলেই সেই অনুষ্ঠানটা সার্থকতা লাভ করবে। এবার এই মাছটা আমাদের রাজ্যে কি হতে পারে? আমাদের রাজ্যে তো ছিল না, অবশ্যই হতে পারে। এই মাছটা আস্তে আস্তে সব রাজ্যে যেরকম হচ্ছে অনেক মাছ হারিয়ে যাচ্ছে, পেংবা মাছটাও হারিয়ে যাচ্ছিল। তো সেটা আমাদের ICR এর যে সিফা আছে ভুবনেশ্বরে, সেই সিফার বৈজ্ঞানিকরা এই মাছটাকে নিয়ে এসে ব্রিডিং করে তার বাচ্চা তৈরি করেছে। সেই বাচ্চা, আমি তখন রিটায়ার করে গেছি, সেই বাচ্চা আমি ভুবনেশ্বরে একটা NFDB-র কাজে গেছিলাম, গিয়ে যখন জানলাম যে পেংবা মাছটা তারা বাচ্চা তৈরি করেছে এবং তারা চাষের জন্য এটাকে এখন ট্রায়ালে দিতে চায়, আমি কিছু বাচ্চা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের কিছু হ্যাচারি ওনার্স, কিছু চাষি তাদেরকে দিলাম এবং দিয়ে আমি তাদের সঙ্গে মনিটরিংয়ে লেগে থাকলাম যে কি করে এটা করা যায়। দেখা গেল যে এই মাছটা কিন্তু 6-8 মাস মধ্যে 300-400 গ্রাম হয়ে যাচ্ছে এবং 2 বছরের মধ্যে এই মাছগুলো 1 কেজি 1 কেজি 200-300 হয়ে যাচ্ছে এবং তখন সে ব্রিডিংয়ে আসছে, তাকে তখন বাচ্চা তৈরি করা যাচ্ছে এবং সেটা ইনডিউস ব্রিডিং, অর্থাৎ কিনা মেলের ক্ষেত্রে 0.6 ml এবং ফিমেলের ক্ষেত্রে 0.3 ml যদি আমি সিনথেটিক হরমোন অর্থাৎ ওভা প্রিম, ওভা টাইট, ওভা FSH দিয়ে ইঞ্জেকশন দিই, তাহলে 6-8 ঘন্টা পরে সে ডিম ছাড়ছে। সেই ডিম ফুটি যেভাবে কার্প হ্যাচারিতে বাচ্চা তৈরি করা যায় বা হাঁপা টাঙিয়ে বাচ্চা করা যায়, সেইভাবে সে বাচ্চা তৈরি করা যায় এবং এই বাচ্চাগুলো মানে স্পনগুলোকে বড় করে সেই বাচ্চা করে পুকুরে আমরা যদি মিশ্র মাছ চাষের সাথে দিই, তাহলে এই মাছগুলো বছরে 7-8 মাসের সময় 400-500 গ্রাম সাইজের হয়ে যাবে। এই মাছটায় একটা সমস্যা হচ্ছে যে শীত কাতুরি, অর্থাৎ শীত সহ্য করতে পারেন, অর্থাৎ এই মাছটাকে আমাকে নভেম্বর ডিসেম্বরের মধ্যে হারভেস্ট করে

0: দিতে হবে, না নিলে তার বিশেষ ব্যবস্থা নিতে হবে যাতে করে সে না মরে যায়। এই মাছটার চাষ পদ্ধতি একদম আমাদের যে কম্পোজিট ফিশ কালচার করি, রুইকাতা মিগেল যেভাবে পুকুর তৈরি করি সেই একইভাবে পুকুর তৈরি করা, অর্থাৎ পুকুরে জল ঢোকানো, মহুয়া দেওয়া, চুন দেওয়া, সার দেওয়া, খাবার দেওয়া, সব কিছু একই পদ্ধতিতে করতে হবে। কিন্তু এই মাছটা একটু ঘাস জাতীয় খাবার খেতে ভালোবাসে, তাই জন্যে পুকুরে গ্র্যাস কার্প ছাড়া চলবে না। গ্র্যাস কার্পের বদলে এই মাছ ছাড়তে হবে, 3-4 হাজার সংখ্যায় মাছ ছাড়া যাবে। গ্র্যাস কার্প কিন্তু একটিও ছাড়া যাবে না, কারণ গ্র্যাস কার্পও যা খায় এও সেই জাতীয় খাবারই খায়। আর আমরা যে ফ্লোটিং ফিড ব্যবহার করে থাকি কার্প মাছ চাষের ক্ষেত্রে, সেই ফ্লোটিং ফিড আমরা যদি দিই তাহলে আমি যেটা বললাম যে 400-600 গ্রাম সাইজের মাছ পাওয়া যাবে। এবং এই মাছটা বাজারে যখন উঠবে, এরা জামাইষষ্ঠীর সময় সব থেকে ভালো সময়, এই মাছটা যদি আমরা তুলি তাহলে ইলিশের বিকল্প আমরা হিসেবে জামাইষষ্ঠীতে ব্যবহার করতেই পারি। তারপরে যারা ফিশ ফ্রাই খেতে ভালোবাসেন তাদের জন্য তো এটা অত্যন্ত স্বাদু এবং খুব ভালো মাছ। এই মাছটার বিক্রি মূল্য যখন আমরা বাজারে বিক্রি করবো তখন বিক্রি মূল্য 600-800 টাকার মধ্যে, জামাইষষ্ঠীর সময় একটু বেশি হবে। আর সারা বছরে যে যখন বিক্রি হয় তখন 500-600 টাকার নিচে কখনোই বিক্রি হয় না, কারণ বুঝতেই পারা যাচ্ছে যে এই মাছ চাষে অনেক বেশি লাভবান হতে পারবে। এবং যারা কাটা যুক্ত মাছ খেতে ভয় পায় তাদের জন্য, যারা ফ্রাই খেতে ভালোবাসেন তাদের জন্য এই মাছ অত্যন্ত সুস্বাদু এবং একটি চাষযোগ্য মাছ।
1: শুনলেন ইলিশের বিকল্প পেংবা, এই বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অধিকাংশ স্থানেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির অধিকাংশ স্থানেই। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে 7-11 সেন্টিমিটার পরিমাপে ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার 2-1 জায়গায়। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার 2-1 জায়গায়। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশন। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: আজ বিশ্ব জুনোসিস দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন বিশ্ব জুনোসিস দিবস দিনটির গুরুত্ব ও তাৎপর্য, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক আশিস কুণ্ডু।
2: বিশ্ব জুনোসিস দিবস আজ, দিনটি কেন পালন করা হয় তা জানবার আগে যেটা জানা জরুরি, জুনোসিস ঠিক কী? কথাটির অর্থ হল কিছু অন্য প্রাণী থেকে মানুষের শরীরে রোগ ছড়ানো, অর্থাৎ অন্য প্রাণীর শরীরের রোগ জীবাণু মানুষের শরীরে অসুস্থতার সৃষ্টি করে। বস্তুত মানুষ কিছুটা হলেও স্বাস্থ্য নিয়ে সচেতন, সুস্থ থাকতে চায়, কিন্তু অন্যান্য প্রাণী তো তা নয়, তারা শরীরে জীবাণু বা অন্যান্য রোগবীজ বহন করে। সেই রোগ সৃষ্টিকারী সংক্রমণ যাতে অন্য প্রাণী থেকে মানুষের শরীরের ক্ষতি না করে, সেই সচেতনতাটুকুই তৈরি করা এই দিনটির উদ্দেশ্য। সেজন্যই এই দিনটি পালন করে মানুষকে অবহিত করা এবং সচেতন করা জরুরি। এবারে আসি, ওই জুলাইয়ের 6 তারিখেই কেন এই দিনটি পালন হয়? মানুষ অসুখ চায় না, তাই প্রতিরোধ করে, বিশেষত অন্য প্রাণীবাহিত অসুখের সংক্রমণ মানুষ আটকাতে চায়। 1885 সালে, অর্থাৎ প্রায় 140 বছর আগে, ফরাসি অণুজীববিদ লুই পাস্তুর জলাতঙ্ক প্রতিরোধে প্রথম জলাতঙ্ক প্রতিষেধক ইঞ্জেকশন দেন জোসেফ মিস্টার নামে একটি জলাতঙ্ক রোগগ্রস্ত কুকুরের কামড় খাওয়া বালককে, এবং বালকটি শেষ পর্যন্ত বেঁচে যায়। প্রতিষেধকের এই সাফল্যের জন্যেই 2007 সাল থেকে এই দিনটিকে পালন করা শুরু হয়। এখন এই দিনটি পালনের উদ্দেশ্য কী? আসলে যে কোনো আন্তর্জাতিক স্বাস্থ্য পরিকল্পনার উদ্দেশ্যই হয় মানুষকে স্বাস্থ্য সচেতন হতে সাহায্য করা। এই দিনটির তাৎপর্য বা উদ্দেশ্য হল সাধারণ মানুষকে শরীরের ক্ষতি করে এমন অসুখ বিসুখ সম্পর্কে কিছু তথ্য দেওয়া। সমস্ত প্রাণীবাহিত অসুখ যাতে প্রাণ সংশয় পর্যন্ত হওয়া সম্ভব, সেই সব বিপদ থেকে সাবধান হওয়ার জন্যই ভারত সরকারের পক্ষ থেকে আকাশবাণীর মাধ্যমে সকলকে অবহিত করা হয় আজকের দিনটি উদযাপনের মধ্য দিয়ে। এবারে কথা বলা যাক, প্রাণীবাহিত অসুখ কিভাবে মানুষের ক্ষতি করে। সত্যি বলতে কি, সমস্ত প্রাণী অনেক রোগ জীবাণু, পরজীবী, পতঙ্গ ইত্যাদি বহন করে তাদের শরীরে, এবং মানুষের সংস্পর্শে এলেই তারা মানুষকে আক্রমণ করে। এখন দেখতে হবে ঠিক কী কী অসুখ হতে পারে। প্রথমেই আসে জলাতঙ্ক, তারপর এনকেফেলাইটিস, ইবোলা, স্ক্রাব টাইফাস, অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস, টিউবারকুলোসিস, লেপ্টোস্পাইরোসিস, নিভা ভাইরাস সংক্রমণ, বার্ড ফ্লু, প্লেগ, পিত জ্বর এবং আরও অনেক কিছু। পতঙ্গবাহিত রোগ যেমন ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু ইত্যাদিও। আর পরজীবী ঘটিত প্রচুর অসুখও আছে, যেমন সিস্টিসার্কোসিস, অ্যামিবিয়াসিস, টিনিয়াসিস প্রভৃতি। কিছু অসুখের প্রতিষেধক নিয়ে প্রতিরোধ করা যায়, যেমন জলাতঙ্কের ভ্যাকসিন, যারা পোষ্য রাখেন বাড়িতে, যেমন বিড়াল, কুকুর, বেজি, বানর, তাঁদের আগে থেকেই নেওয়া অত্যন্ত দরকারি। আর কামড় আঁচড়ের পরে একটুও দেরি না করে অবশ্যই ভ্যাকসিন নিতেই হবে। এছাড়া ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এনকেফেলাইটিস ভ্যাকসিন, টিটেনাস ভ্যাকসিন, রুবেলা এবং হাম, আর মাম্সের জন্য প্রতিষেধক জরুরি। যারা পশুপালন করেন তাদের নিজেদের নিরাপদ রাখার জন্য পরিষ্কার থাকতে হবে, পশুদের পরিচর্যার পরে সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার এবং সাবান দিয়ে স্নান করা অত্যন্ত জরুরি। পশু অর্থাৎ কুকুর, বেড়াল, গরু, বাছুর, শুয়োর, এই যে সমস্ত পশুকে মানুষ পালন করে সবার ক্ষেত্রে কিন্তু রোগ ছড়াতে পারে। পশুর খাওয়া ফল সেটা খাওয়া কিন্তু খুবই বিপজ্জনক। আবার দেখুন, দুধ না ফুটিয়ে খেলেও সেটা থেকেও বিপদ আসতে পারে। মশার কামড় থেকে সাবধান হতেই হবে, দিনে মশা তাড়ানোর ব্যবস্থা, মলম ব্যবহার এবং রাতে মশারি অবশ্যই ব্যবহার করতে হবে। এবার আসি অত্যন্ত প্রয়োজনীয় একটি সাবধানতায়। নিজেকে রোগমুক্ত রাখাও যেমন দরকারি, তেমনি আপনার পোষ্য প্রাণীটি তাকেও রোগমুক্ত রাখা আপনার দায়িত্ব। তাকে নিয়মিত ভ্যাকসিন দেওয়া, যেখানে সেখানে ঘোরাফেরা করে যেন সে রোগকে শরীরে ধারণ না করে সেটাও দেখতে হবে। সত্যি বলতে কি, মানুষ এবং অন্য প্রাণী নিয়েই তো সমাজ, তাই মানুষ এবং সমস্ত প্রাণীর সুস্বাস্থ্যের ব্যবস্থা করার দায়িত্ব আমাদের সমাজের। আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থা এবং ভারত সরকারের উদ্যোগে চলছে ওয়ান হেলথ প্রকল্প, সবাইকে সুস্থ রাখার জন্য। আপনারাও এই প্রকল্পে সামিল হয়ে সকলের সুস্বাস্থ্যের জন্য ব্রতী হবার প্রতিজ্ঞা করুন, এটাই আজকের দিনটি পালনের উদ্দেশ্য।
1: বিশ্ব জুনোসিস দিবস উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দিনটির গুরুত্ব ও তাৎপর্য, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক আশিস কুণ্ডু।
3: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: রাত ভোর বৃষ্টি, কখনো ঝিরঝির, কখনো ঝিরঝির, কখনো টিপ টিপ, কখনো রিমঝিম। আসলে বৃষ্টি মানেই তো আকাশ থেকে ছন্দ ঝরে পড়া, আর সেই বৃষ্টি গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে আমাদের স্বস্তি দিক। শরীরে এবং মনে আমরা সবাই ভালো থাকি। আষাঢ়ের এই আগমনে ধরণী হোক শস্য শ্যামলা, প্রাণ সঞ্চল, সবুজে সবুজে ভরে উঠুক চারপাশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন শরীরে এবং মনে। বর্ষাকে উপভোগ করুন, বর্ষার অনুষঙ্গ নিয়ে ভালো থাকুন, ভালো রাখুন আপনার কাছের এবং পাশের মানুষদের। সবার কুশল কামনা করে শুরু করছি আজকের প্রাত্যহিকী।
1: নমস্কার,
0: নমস্কার, সুপ্রভাত।

শুরুতেই প্রতিদিনের মতো দেখে নেব ইতিহাসের আলোতে আজকের দিন। আজ 6ই জুলাই, 1901 সালের এমনই এক 6ই জুলাই, স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও যোগমায়া দেবীর কোল আলো করে জন্মেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উত্তরাধিকার সূত্রে তারও হৃদয়ের অন্তঃস্থলে প্রজ্জ্বলিত হয়েছিল জ্ঞানের বহ্নিশিখা। শিখা স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম স্থানাধিকারী হয়ে সাফল্য লাভের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আইনেও প্রথম স্থান অধিকার করেন। অসীম মেধা ও দক্ষতার অধিকারী এই মানুষটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। লন্ডনে আইন নিয়ে উচ্চশিক্ষা লাভের সময় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিটে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। দেশে ফেরার পর তিনি কংগ্রেসে যোগ দেন। 1934 সাল থেকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হন। হিন্দু মহাসভাতে যোগ দেন। স্বাধীনতা সংগ্রামেও তিনি অংশগ্রহণ করে কারাবরণ করেছিলেন। স্বাধীনোত্তর ভারতে জওহরলাল নেহরু পরিচালিত প্রথম মন্ত্রিসভাতে তিনি শিল্প ও সরবরাহ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। 1951 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় জনসংঘ নামক একটি সর্বভারতীয় রাজনৈতিক দল গড়ে তোলেন। আজ 6ই জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাকে আমাদের বিনম্র প্রণাম।

90টালির মুক্তিসাধক হিসেবেই শুধু নয়, বিশ্বমানবের মুক্তিসাধক হিসেবে যিনি চিরস্মরণীয়, সেই জিসুপ্পে গ্যারিবল্ডির সঙ্গেও আজকের দিনটি জড়িত। 1807 সালের 6ই জুলাই ইতালির নিস শহরে এক নাবিকের ঘরে তাঁর জন্ম। গ্যারিবল্ডি নাবিকের পেশা নিয়ে দেশ বিদেশে ঘুরতে ঘুরতে খণ্ড বিচ্ছিন্ন শোষিত মাতৃভূমির দুর্দশা উপলব্ধি করতে পারলেন। অবশেষে দেশপ্রেমে উদ্বুদ্ধ গ্যারিবল্ডি একদিন দেখা পেলেন বৈপ্লবিক সমিতির নেতা ম্যাটসিনির। ম্যাটসিনি গ্যারিবল্ডির এই সংযোগ ইতালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক নবযুগের সূচনা করল। আজ গ্যারিবল্ডির জন্মদিন।

0: ছোট গল্পের অন্যতম সর্বশ্রেষ্ঠ শিল্পী গি দা মপাসা। 1850 সালের 5ই অগস্ট ফরাসি দেশের নরম্যান্ডিতে জন্মগ্রহণ করেন। খুব অল্পদিনই স্থায়ী ছিল মপাসার সাহিত্য জীবন। 1880 থেকে 1891 সাল, এই 10-11 বছরেই তিনি বিশ্বের ছোট গল্পকে প্রায় 100 বছর এগিয়ে দিয়ে যান। জীবিতকালেই তিনি অভাবিত স্বীকৃতি পেয়েছেন।
1: মপাসার জীবন কাহিনী বড় বিচিত্র। তরুণ বয়সে ফ্রাঙ্কো প্রুসিয়ার যুদ্ধে যোগদান, পরবর্তীকালে প্যারিসে ফিরে নৌবিভাগে কেরানির জীবনযাপন, পরে শিক্ষা বিভাগে বদলি হন। তার প্রথম গল্প তাকে রাতারাতি খ্যাতি এনে দিল। চাকরি ছেড়ে দিয়ে তিনি উপন্যাস ও ছোট গল্প লেখায় মেতে উঠলেন। ক্রমাগত লিখে চললেন 300 গল্প, 6টি উপন্যাস, অজস্র ভ্রমণ কাহিনী, কি নয়। তার বিখ্যাত ছোট গল্পগুলিতে তিনি ফরাসি জাতির বিভিন্ন শ্রেণী এবং সমাজকে অসীম কুশলতার সঙ্গে ফুটিয়ে তোলেন। ব্যক্তিগত জীবনে মপাসা বেপরোয়া হলেও জীবনের শেষ দিকে নানা ব্যাধি এবং মানসিক বিষণ্ণতায় আক্রান্ত হন, ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়ল। ঋজুদেহী এই মানুষটি ক্রমেই নুব্জ হয়ে পড়লেন। সেই বিফল মানসিক অবস্থায় দেহে মনে জীর্ণ হয়ে গি দা মপাসা 1893 সালের আজকের দিনে অর্থাৎ 6ই জুলাই মাত্র 43 বছর বয়সে শেষ শয্যা নিলেন।

স্মরণ পর্বে আজ শুনলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, গ্যারিবোল্ডি এবং মপাসার কথা।

আমাদের দেশ ভারতবর্ষ। শত শত শহীদের আত্মবলিদানের মাধ্যমে আমরা পেয়েছি এই দেশমাতৃকাকে মুক্ত করার সুবর্ণ সুযোগ। আমাদের দেশমাতৃকার শৃঙ্খল মোচনে যাদের আত্মত্যাগ বিফলে যায়নি, তাদের স্মরণ করেই প্রতিদিনের প্রাত্যহিকীতে আমরা মেতে উঠি দেশবন্দনায়। দেশবন্দনায় আজ মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা। ম্যাটনা করবেন আজকের দেশবন্দনা শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: মন খারাপের মহ ঔষধ। হ্যাঁ, জুলাই মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় কিন্তু এটাই। মন খারাপ বলে কয়ে আসে না সবসময়, এক একজনের ক্ষেত্রে পরিস্থিতি বিশেষে তার কারণও আলাদা আলাদা, রূপও ভিন্ন। আবার কোনো কোনো মন খারাপ এমন বেয়াড়া যে তার নির্দিষ্ট কারণও বোঝা যায় না ছাই। তবে মন খারাপ যেমন ব্যক্তিগত, তার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়ও এক একজনের কাছে এক এক রকম। আপনার মন খারাপ কাটানোর মহৌষধ কী? লিখুন প্রাত্যহিকীতে, আমাদের ইমেল আইডি chithirjhapi.air@gmail.com, chithirjhanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুলাই মাসের প্রথম পক্ষে চিঠি লেখার বিষয়, মন খারাপের মহৌষধ।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: মন খারাপের মহৌষধ এ প্রসঙ্গে আজ প্রথম যার লেখা পড়ব, তিনি চন্দননগর হুগলির শিপ্রা ভৌমিক। মনের উঠোন প্রাত্যহিকী। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছেন দিদি, আমার উত্তর ভারসাম্যে আছি। যদি বলতাম ভালো নেই, তাহলেই তিনি আমাকে নানা উপদেশ দিতেন, একটু আহাউহু করতেন। ধরা যাক হঠাৎ করে কারুর কোনো খারাপ ব্যবহার মনটাকে একেবারে অন্ধকার করে দিল, কি করবেন? এভাবে ভাবুন, খারাপ কথাটা আমি বলিনি, ও বলেছে, তাহলে দোষটা ওর। ও ভালো কথা বলতে জানে না, ওর জন্য করুণা হয়, ওর সুমতি হোক। এ তো গেল অন্যের কথা, নিজে নিজেও হঠাৎ মন খারাপ হয়। মনকে বোঝান, সব প্রত্যাশা পূরণ হবার নয়, অপ্রাপ্তিও জীবনের অঙ্গ। অল্পে সন্তুষ্ট থাকলে মনে ময়লা জমে কম, ছোট প্রাপ্তিটাকেও বড় করে গ্রহণ করুন। পারিবারিক বিপর্যয়ে মন খারাপ? ভাবুন, এমন বিপর্যয় শুধু আপনার একার জীবনে আসেনি, অন্য অনেকেই এমন বিপর্যয় পড়েছে। তেমন দুর্দশাগ্রস্ত মানুষদের কথা বেশি বেশি করে জানুন, প্রয়োজনে তাদের সঙ্গে সংগঠন গড়ুন। মন খারাপকে চেপে না রেখে ভালো বন্ধুর সঙ্গে ভাগ করে নিন। কাছাকাছি বন্ধু না থাকলে প্রকৃতির কাছে চলে যান, গাছের সঙ্গে কথা বলুন, গাছের পাতা ও ফুলের স্পর্শ নিন, শান্ত নদীটির পাড়ে দুদণ্ড বসুন। মন খারাপ হলে আমি তো বাজার করতে বেরিয়ে পড়ি, বাজার করাটাও তখন আমার ভ্রমণ। যেতে যেতে প্রতিটি গাছ, পুকুর এবং মানুষদের চোখ মুখ, হাঁটা চলা সব লক্ষ্য করি। শাকমাসির সঙ্গে গল্প জুড়ে দিই, ওর সংগ্রামী জীবনের কথা শুনি, তখন মনে হয় আমার মন খারাপটা একেবারেই এলেবেলে। যখন বুঝি কিছু দীর্ঘস্থায়ী সমস্যা নিয়েই চলতে হবে, তখন নিজের কাউন্সেলিং নিজেই শুরু করি। আমার মধ্যে যা যা পজিটিভ বিষয় আছে সেগুলোকে দারোয়ান হিসেবে মনের চৌকাঠে বসিয়ে রাখি। এভাবে ভাবুন, দেখবেন মন খারাপ আপনাকে ঠেলে দিলেও মাটিতে ফেলে দিতে পারবে না। শিপ্রা ভৌমিক লিখেছেন, চন্দননগর, হুগলি থেকে।

চন্দন কুমার রায় আপনার লেখা পড়ি পাঠিয়েছেন বর্ধমান শহর পূর্ব বর্ধমান থেকে। সুপ্রিয় প্রাত্যহিকী, তোমার প্রত্যেক পক্ষের বিষয়ই এক একটি মন খারাপের মহৌষধ। মন মানুষের জীবনের এক অদৃশ্য, চঞ্চল অথচ অত্যন্ত শক্তিশালী অনুষঙ্গ। কারণ থাকুক বা না থাকুক, আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষেই প্রত্যেকে কখনো না কখনো মন খারাপের শিকার হতে পারেন। বিষণ্ণতা, নিরুৎসাহ ও মনোক্ষুণ্ণতা সবই মন খারাপের ভিন্ন ভিন্ন প্রকাশ। যেহেতু মন ও শরীর একে অপরের পরিপূরক, তাই মনের অস্থিরতা শরীরেও প্রভাব ফেলে। প্রাচীনকাল থেকেই মনকে সুস্থ ও নিয়ন্ত্রণে রাখার নানান উপায়ের কথা বলা হয়েছে। যোগব্যায়াম, ধ্যান, গান, কবিতা, ভ্রমণ, ছবি আঁকা, বই পড়া, বাগান করা কিংবা সিনেমা দেখা ইত্যাদি, এগুলোর মাধ্যমে প্রত্যেকেই নিজের নিজের মতো করে মন খারাপ কাটানোর পথ খুঁজে নেন। আবার অনেকেই মুক্তির পথ হিসেবে বিপথে গিয়ে মারণ নেশায় আসক্ত হয়ে পড়েন। তবে প্রত্যেকের প্রয়োজন ও পরিস্থিতি ভিন্ন ভিন্ন। অনেক সময় জীবনযাপনের পরিবর্তনের পাশাপাশি চিকিৎসকের সুপরামর্শে ওষুধেরও প্রয়োজন হতে পারে। আমার নিজের অভিজ্ঞতাও তাই বলে। ছোটবেলায় মন খারাপ হলে একা থাকতাম, নিজের সঙ্গে লড়াই করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতাম। কিন্তু এই প্রৌঢ় বয়সে উপনীত হয়ে যখন অকারণ বিষণ্ণতা ঘন ঘন ফিরে আসতে শুরু করল, তখন আমার ডাক্তার পুত্র ও পুত্রবধূর পরামর্শে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, কয়েকদিনের মধ্যেই মানসিক স্বস্তি ফিরে পাই। তাই মন খারাপকে অবহেলা নয়, গুরুত্ব দেওয়াই বুদ্ধিমানের কাজ। মন খারাপ বা ডিপ্রেশন বহু ক্ষেত্রেই আত্মহত্যার দিকে মানুষকে ঠেলে দেয়। প্রিয়জনের সাহচর্য, সৃজনশীল কাজে মনোনিবেশ এবং চিকিৎসকের সুপরামর্শ গ্রহণ, এসবই হতে পারে মন খারাপের প্রকৃত মহৌষধ। বিজ্ঞান ও মানবিকতার সমন্বয়ই সুস্থ ও সুন্দর জীবনযাপন সম্ভব বলেই আমার বিশ্বাস। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন চন্দন কুমার রায়, বর্ধমান শহর পূর্ব বর্ধমান থেকে।

কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনার অভিনন্দন মাইতি আমাদের লিখেছেন। প্রিয় সুন্দর অস্তিত্বময় প্রাত্যহিকী, আমার আপন সত্তায় নিরন্তর বিরুদ্ধ বাতাসের আনাগোনা, পছন্দের নিজস্ব পথে বিঘ্ন বিস্তর, বারবার হানা দেয় মন খারাপের উন্মত্ত হাওয়া, বারবার করুণ বেহাগ, বারম্বার ঢুকে পড়ে মিষণ্ণ কোলাহল, তোলপাড় হতে হতে অবিরাম হারিয়ে যাই ছায়ার জটলায়, ব্যবসা গুমোট খুলে দি জানালা দরজা স্তব্ধ ঘর, তবু এমন সময় একা থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে, বারবার তবু একা হতে চাই, গ্রীষ্মের মত্ততা বৃষ্টির ছাঁট শীতের জড়তা অতিক্রমের চেষ্টায় ফাগুনের নবীন উল্লাসের মতো মুখর দক্ষিণার সন্ধানে অপলক দৃষ্টি থাকে অন্তর্লোকের দিকে, সেই অপরূপ একাকিত্বে কখন দূর হয় যাবতীয় আধারের নির্মমতা, তারপর চারপাশে একটু একটু আলো, একা থাকার নিবিড়তম পরিবেশ, তখন বাইরের সব শিকড় বাকড় থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে পৌঁছে যাই অন্য এক নিজস্ব লোকে, সেখানেও আলো আঁধারি খেলা, কিন্তু সে শুধু সঙ্গীতের মূর্ছনায় বনকুজনের মতো, নদীর আপন বেগে বয়ে চলার ধ্বনির মতো সহজ এবং স্তব্ধ সাবলীল, যা কেবল অনুভবযোগ্য। কখনো আবার মন খারাপের বিপন্ন বেলায় মুক্তির মহৌষধ পেতে আলিঙ্গন করি গীতবিতানকে, শুধু তো আখরে নয়, অক্ষরের পরতে পরতে ছড়িয়ে থাকা মহান এক ঋষির সূক্ষ্মাতিসূক্ষ্ম অন্ধকার ভাঙা আলোকিত চেতনার সুবর্ণ কণিকার পরশ, আত্মনিবেদনের প্রশস্ত পথে একান্ত নিভৃতে খুঁজে পাই আলো, আমার আলোকস্তম্ভ, যা আমার অন্তরলোক থেকে অনেক কিছুকে দূরে সরিয়ে এক উজ্জীবনের দিক নির্দেশ করে, দেখায় পথ, একান্ত নিজস্ব পথ। তাই তো আনন্দের পাশাপাশি ব্যথাময় যন্ত্রণার প্রহরে বারবার নত যেন হই গীতবিতানের কাছে, এর ছত্রে ছত্রে শুধু আলো, অন্ধকার ভেঙে উত্তরণের আলো, নিজেকে চেনা ও জানার অসীম আলো, মন খারাপ উপশমের বিশল্য করণী, চারপাশের সমকালীন উন্মত্ততা থেকে পালিয়ে যাওয়া নয়, শুধু নিজেরই মুখোমুখি হওয়ার জন্যও নয়, যা বুঝেছি মনে হয় ই আমার দগ্ধ জীবনে সুদূরকে নিকটে পাওয়ার এক অসীম আলোক উদ্ভাস, বুকের গভীরে শুশ্রূষার নিখুঁত প্রলেপ, সুন্দরকে নিবিড়তম করে পাওয়ার একান্ত নির্জনতা। তোমার বিনা আমার মন মাঝে কখনো শুনি কখনো ভুলি কখনো শুনি না যে, আকাশ যবে শিহরি উঠে গানে গোপন কথা কহিতে থাকে ধরার কানে কানে। অভিনন্দন মাইতি, কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা।

আদিবাসীশ চন্দ্র বেথুয়া ডহরি নদিয়া থেকে পাঠিয়েছেন এবারের চিঠি। প্রিয় বন্ধু প্রাত্যহিকে, ছোটবেলায় সার্কাস বিস্কুট চেয়ে চেয়ে না পাওয়া, নতুন ক্লাসে নতুন বইয়ের ফুরফুরে সুগন্ধের পরিবর্তে আগের বছরের পুরনো বইয়ের ভ্যাপসানো গন্ধ পাওয়ার মন খারাপে বুঝেছি মন খারাপের মহৌষধের মূল্য। তারপর সময়ান্তরে মনোবিদ, উপদেষ্টা, মানসিক চিকিৎসালয়ের তত্ত্বাবধানে থাকা ব্যক্তিদের পরিচয় পাওয়া, কিন্তু ততদিনে মন খারাপের মহৌষধ পেয়ে গেছি আমি। সেসব মহৌষধ ছিল আমার কাছে টিকার মতো, সুতরাং মনটা খারাপ হওয়ার সুযোগই পেত না। মহৌষধের কিছু তোমাকে বলি প্রাত্যহিকী, যা আমার সাধ্যের বাইরে তার আশা না করা, চাহিদায় লাগাম পরানো, নিজেকেই বলা আমি কখনো খারাপ থাকি না, আমি সব সময় খুব ভালো থাকি, চূড়ান্তভাবে অন্তর থেকে বিশ্বাস করা ভালো থাকাটা একটা আর্ট যা রপ্ত করে জীবনটা উপভোগ করতে হয়। রাতের আকাশে উল্কাবৃষ্টিতে ছোটবেলার হাউই রকেটের স্মৃতি চলকে আসে, খারাপ মন ভালো হয়ে যায়। বহুদূর থেকে আমার কাছে আসা উল্কা আমার মন ভালো করার শালসা। সকালের সোনা রোদ, বাইসাইকেল আমার দুঃখ নিবারক, ডেল কার্নেগি, রবীন্দ্রনাথ আমার মন খারাপকে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে যান। প্রতিদিন ভোরের রোদে পদ্মাসনে বসে আমি ধীরে ধীরে শ্বাস গ্রহণ করি, তার প্রায় দ্বিগুণ সময় ধরে শ্বাস আটকে রাখি, তার থেকেও বেশি সময় নিয়ে আরও ধীরে ধীরে শ্বাস ছাড়ি। আমি ব্যায়ামও করি, তাতে স্ট্রেস হরমোন কর্টিসলের ক্ষরণ কমে, বিষণ্ণতা উদ্বেগ কাছে ঘেঁষতে পারে না, আমার মস্তিষ্ক এন্ডোরফিন হরমোন নিঃসরণ করে ভালো লাগার আবেশ আনে। প্রতি ২৪ ঘন্টায় ঘন্টা আষ্টেক নিরবচ্ছিন্ন ঘুমের কোলে থাকি আমি। সোশ্যাল মিডিয়ায় থাকি না বললেই চলে, ধূম্রপান মদ্যপান করি না, ড্রাগের নেশা নইব নইব চ। মন খারাপের মহৌষধ হাতের নাগালে থাকুক সকলের। ইতি দেবাশিস চন্দ্র, বেথুয়া ডহরি, নদিয়া।

উত্তম দালাল, আপনি লিখেছেন বেগমপুর হুগলি থেকে। মন খারাপের মহৌষধ, জুলাই মাসের প্রথম পক্ষের বিষয়। প্রিয় প্রাত্যভিকী, আমার দরদ ও অনুভূতি, স্পর্শকাতরতা ও সংবেদন অনেকের চেয়ে বেশি থরথর। আমার মন খারাপ হলে আমি দুমড়ে মুচড়ে যাব, সেটাই তো বেশি মানানসই, কিন্তু নিজেকে এটুকু ছাড় দেওয়ারও অবকাশ নেই। নিজের ক্ষমতা সম্পর্কে স্পষ্ট আন্দাজ, নিজের লক্ষ্য সম্পর্কে স্ফটিক স্বচ্ছ ধারণা এবং সেই অনুযায়ী নিজের ভালো থাকার জন্য প্রতিজ্ঞাগুলি গণিত নির্ভুলতায় নির্ধারণ ও পালন, এ আমার প্রতিমুহূর্তের কাজ। বাইরের কোনো ঘটনাকেই আমি ভেতরের তিলে তিলে নির্মিত মহাবিশ্বটাকে বিঘ্নিত করতে দেব না, তার মূল কোরকের মাধুর্য অবধি পৌঁছতে দেব না। দিলে একবার সেই সিংহ দরজা শিথিল করলে, একটি স্খলনকেও আশ্রয় দিলে তার যে অবিশ্বাস্য সম্ভাবনা, তা পূর্ণ বিকাশের বিন্দুতে পৌঁছতে পারবে না। আমি অমৃতের সন্ধানে বেরিয়েছি, বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে বেরিয়েছি, যে কোনো মূল্যেই তা আমাকে পেতে হবে। এজন্য সব ত্যাগ করতে তৈরি থাকতে হবে, সব, এমনকি মানসিক আবেগও। আবার খেয়াল করতে হবে, এসব করতে গিয়ে আমার কোমলতা এতটুকু খোয়ালে চলবে না, কারণ ওটাই তো আমার পুঁজি। ভীষণ অসম্ভব ও প্রায় ধারণা অতীত এই যজ্ঞ, একে প্রথিত করেছি নিজের অন্তরে, ব্যবহারে, অভ্যাসে, বাস্তবের জমিনে। আমি নিজের শিল্পী সত্তাকে ব্যক্তি সত্তা থেকে টেনে ছিঁড়ে বিযুক্ত করেছি। বাইরের তাবৎ আপসানো ঝাপটার আড়ালে নিজের এক অচঞ্চল নিভৃত ধ্যান কুঠুরি নির্মাণ করে নিয়েছি। নিজের অতন্দ্র প্রহরায় নিজে ঠায় দাঁড়িয়ে থাকার নিংড়ানো ডিউটি থেকে স্বল্প বিশ্রাম নেওয়াই যেত, কিন্তু ভালো থাকার জেদ আমার কাছে অনশ্বর। নিজেরই বুকে হাঁটু চেপে শ্বাস রুখে দিতে কি হাঁকপাঁক কি তড়াস জেগেছে, তবু থামিনি। কিছুতেই ভ্রষ্ট হব না, কিছুতেই ক্লান্তিকে, দুর্বলতাকে জিততে দেব না। তাই আজ আমি বিজয়ী। মন খারাপ আজ ধারে কাছে ঘেঁষতে ভয় পায়। লিখেছেন উত্তম দালাল, বেগমপুর হুগলি থেকে।

0: সুব্রত ভট্টাচার্য লিখেছেন সলপ হাওড়া থেকে। প্রাণীর বন্ধু প্রাত্যহিকী। আমার মন খারাপ হয়, ভালুক জ্বরের মতো যখন মন খারাপ হয় তখন খুব একটা কিছু করতে হয় না, কিছুক্ষণ বা দু একদিনের মধ্যেই এমনি এমনি মন খারাপ গায়েব হয়ে যায়। কিন্তু মুশকিল হয় তখনই যখন মন কিছুতেই ভালো হতে চায় না, কোনো কিছুই ভালো লাগে না, কারুর সঙ্গ ভালো লাগে না, কারুর সঙ্গে ফোন আলাপ করতেও ইচ্ছে করে না, বরং কেউ ফোন করলে, কেউ গল্প করতে এলে বিরক্ত বোধ করি। এমন অবস্থায় শুভার্থীদের পরামর্শ, গান শোনো, বই পড়ো, লিখতে ভালোবাসো, লেখালেখি করো, কদিন কোথা থেকে ঘুরে এসো, পারিবারিক ছবির অ্যালবাম দেখো, দেখবে ধীরে ধীরে মন খারাপ তল্পিতল্পা গুটিয়ে চলে গেছে। হয়তো এমন পরামর্শ মেনে চললে অনেকেরই মন খারাপ ভালো হয়ে যায়, কিন্তু আমার মন বোধহয় সৃষ্টি ছাড়া। আমি এসব পরামর্শ মানার চেষ্টা করে দেখেছি, সেই সময় কোনো কিছুই ভালো লাগে না, মন বসাতে পারি না, চুপচাপ একা থাকতে ভালো লাগে। বিজ্ঞানের বহু আবিষ্কার যেমন হঠাৎই হয়ে গেছে, আমার মন খারাপের মহৌষধ হঠাৎই আমি খুঁজে পেয়েছিলাম। সেই থেকে আমার মন খারাপ হলেই আমি সেই মহৌষধ প্রয়োগ করি। আমার মন খারাপ জটিল আকার ধারণ করলেই আমি আমার বইয়ের তাক থেকে বইগুলো নামিয়ে ধুলো ঝেড়ে সাজিয়ে রাখি, পুরনো পত্রপত্রিকার ধুলো ঝেড়ে ক্রম অনুযায়ী সাজাতে থাকি, পুরনো খবরের কাগজ থেকে প্রয়োজনীয় খবর, লেখা, ছবি, বিশেষ বিজ্ঞাপন ইত্যাদি কাটিং করে আলাদা আলাদা খাতায় আঠা দিয়ে সেঁটে রাখি, জামাকাপড়ের আলমারি গোছাই, ঘরের ঝুল ঝাড়ি। এসব কাজ করতে গিয়ে আমি নিজেই অবাক হয়েছি, ধীরে ধীরে কখন যে মন ভালো হয়ে যায় বুঝতেই পারি না, আবার সব কিছু ভালো লাগতে শুরু করে, আমি ফের নিজেকে খুঁজে পাই। সকলের মন ভালো থাকুক এই শুভকামনায় চিঠি শেষ করেছেন সুব্রত ভট্টাচার্য সলপ হাওড়া থেকে।
1: মনামি দলুই লিখেছেন বৃন্দাবনপুর পূর্ব মেদিনীপুর থেকে। মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, মন থাকলেই মন খারাপ হয়, মন খারাপ খানিকটা ঘন কালো কালবৈশাখী মেঘের মতো, কিংবা ভরা শ্রাবণের নিস্তব্ধতার মতো, যে শুধু ভেজায় কিন্তু শব্দ করে না, সে আসে সন্ধ্যার শেষ আলোর মতো পা টিপে টিপে। বিভিন্ন কারণে মন খারাপ হয়, পুরনো স্মৃতির টানে, একাকিত্বে, বকুনি খেয়ে, কিংবা তীব্র আঘাতে। তবে সবসময় মন খারাপের কারণ থাকে না, কিছু মন খারাপ এতই বেয়াড়া যে হাজার যুক্তি দিয়েও মনকে শান্ত করা যায় না। মন খারাপ লুকিয়ে রাখলে সে আরও জাঁকিয়ে বসে, স্বীকার করলে অর্ধেক ভার কমে যায়। কখনো কখনো মন খারাপ এতই তীব্র হয় যে ভালো খাওয়া দাওয়া কিংবা আড্ডা দিলেও মন শান্ত হয় না, তখন একটু ঘুরতে যাওয়া, খোলা আকাশ দেখা, পুরনো গান বা প্রিয় মানুষের সঙ্গে দুটো কথা বলে মন হালকা করা যায়। আবার কিছু বেয়াড়া মন খারাপ ধরা দেয় পুরনো খাতার পাতায়, যেখানে কালির আঁচড়ে মন ছবি আঁকে, শখের লেখালেখি, আঁকা আঁকি আবৃত্তিও মন খারাপের মহৌষধ। আবার কখনো মহৌষধ হল একজোড়া নীরব চোখ, যে মুখ দেখে বুঝে ফেলে মনের ব্যথার গভীরতা, যে তর্ক করে না, উপদেশ দেয় না, শুধু পাশে থাকে জোনাকির আলোর মতো আশার কিরণ হয়ে, সময়ের হাতে, সৃষ্টির স্পর্শে আর সঙ্গলাভের উষ্ণতায় মন খারাপ স্বপ্নের মতো ধোঁয়া হয়ে মিলিয়ে গেলে মন গেয়ে ওঠে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। লিখেছেন মনামি দলুই বৃন্দাবনপুর পূর্ব মেদিনীপুর থেকে।

0: না, খুব বেশি দূর হারিয়ে যাওয়ার অবকাশ নেই, কারণ ঘড়ি বলছে 7:23। শুনব আবহাওয়া বার্তা।
1: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি কম। সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 97%, সবচেয়ে কম 88%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 33.3 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে আজ অর্থাৎ 6 জুলাই বাতাসের গতিবেগ ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার, সর্বোচ্চ 65 কিলোমিটার, এবং আগামীকাল 35 থেকে 45 কিলোমিটার, সর্বোচ্চ 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
0: আবহাওয়া বার্তা এ পর্যন্তই। আজ প্রাত্যহিকী এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়,
1: অমরেশ মুখোপাধ্যায়।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে আজ অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রায়গড় জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। মুম্বাইয়ে গতরাতে ভারী বৃষ্টির ফলে তিনতলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়ে কমপক্ষে 6 জন নিহত। ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি নরওয়ের। ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়ায় পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তার প্রথম দ্বিপাক্ষিক সফর ধরলে এটি প্রধানমন্ত্রীর চতুর্থবার ইন্দোনেশিয়া যাত্রা। শ্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি জাকার্তায়, এছাড়া তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। জাকার্তায় শ্রী মোদীর অনাবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দেওয়ারও কথা রয়েছে। তিন দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখে তিন দিনের সফরে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। সফরের শেষ পর্যায়ে শ্রী মোদী যাবেন নিউজিল্যান্ড। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই অনুষ্ঠান সরকারের সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হবে। এই উপলক্ষে শ্রী শাহ বেশ কয়েকটি উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে 232টি শস্য সংরক্ষণ গুদাম, সহকার ভ্যানের ভূমিপূজা, এছাড়া মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের টিস্যু কালচারের ভূমিপূজা, জাতীয় সমবায় তথ্য ভাণ্ডার NCD 3.0 উদ্বোধন, জিওট্যাগ মোবাইল অ্যাপ্লিকেশন ও ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের দুগ্ধ সরবরাহ পর্যালোচনা ড্যাশবোর্ড পোর্টালের সূচনা। এই অনুষ্ঠানে মন্ত্রকের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য সম্বলিত একটি গ্রন্থ প্রকাশ করা হবে। অনুষ্ঠানে পশুপালন, ডেয়ারি ও মৎস্য দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লাল্লন সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সমবায় প্রতিমন্ত্রী কৃষণ পাল গুজ্জর ও মুরলীধর মোহন উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকোপার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজা অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ ভারত কেশরীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সব শেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গতকাল শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এমজি নারেগার উত্তরসূরি হিসেবে ভিবিজি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করে। তিনি উল্লেখ করেন, এমজি নারেগা বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর করা সম্ভব হয়েছে।
2: মনরেগা কো পুরে দেশ মে লাগু করনে মে 3 সাল লগে থে, লেকিন মুঝে আপ সব পর গর্ব হ্যায়, 1 সাল 2 সাল নেই, পহলে দিন হি বিকশিত ভারত জি রামজি যোজনা এক সাথ পুরে দেশ মে লাগু হো গই। 100 দিন নেই, আব 125 দিন রোজগার।

0: पांच साल में 7.5 लाख करोड़ से ज्यादा की राशि 2,86,000 पंचायतों में ठीक से लग गई तो गांव संपूर्ण विकसित हो जाएंगे, समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा।
1: অসম বিধানসভায় বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে। গতকাল গুয়াহাটিতে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবার বিধানসভা অধিবেশনে একগুচ্ছ বিল পেশ করা হবে। এই বিলগুলি ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন

সদস্যদের নিয়ে আজ বৈঠক ডেকেছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান গণনা সংক্রান্ত বিষয়ে তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের রিপোর্টও পর্যালোচনা করা হবে। রাম মন্দির প্রাঙ্গণে বৈঠক শুরু হবে বিকেল 3টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে।

0: কি?
1: ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্সভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, এই সম্মেলন প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে যেমন এক মঞ্চে নিয়ে আসবে, পাশাপাশি ব্রিক্সের সদস্য দেশের অভিজ্ঞ আধিকারিকরা মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা মজবুত করার বিষয়ে আলোচনা করবেন। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃ সরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে সভাপতিত্ব করবে ভারত। রাষ্ট্রসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা চলতি মাসের 6-8 তারিখ পর্যন্ত এই অধিবেশনটির আয়োজন করছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, উপভোক্তা সুরক্ষা আইন ও নীতির ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই অধিবেশনে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ, শিক্ষাবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলি উপস্থিত থাকবেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজও মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও সিন্ধুদুর্গ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া রায়গড় জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়ার এই দুর্যোগপূর্ণ পূর্বাভাসের প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ মুম্বাই, থানে, পালঘর, রত্নগিরি ও রায়গড় জেলার সমস্ত সরকারি ও পৌর ও বেসরকারি স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বাইয়ের মানখুর্দ জেলায় গতকাল ভারী বৃষ্টির ফলে তিনতলা একটি বাড়ির কিছু অংশ ভেঙে পড়লে কমপক্ষে 6 নিহত ও 1 আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজনের আটকা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের খুঁজে বের করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী দল কাজ চালাচ্ছে। কেরালার কান্নুর ও কাশারগড় জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। অন্য 6 জেলায় দেওয়া হয়েছে হলুদ সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এ ইংল্যান্ড মেক্সিকোর মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে ইংল্যান্ড 2-1 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে গত রাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। নরওয়ের হয়ে 79 মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। হালান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে 3 গোল সংখ্যা 7। ইংল্যান্ডকে 7 হারিয়ে অস্ট্রেলিয়া সপ্তমবার মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লর্ডসে গতকাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 150 রান তুলে অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ড 58 রানে, ফ্রেয়া কেম 44 রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 3 হারিয়ে 17 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বেথমুনি 64, ফেবি লিচফিল্ড 48 রান করেন। বেথমুনি ম্যাচের ওটুন টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের 5 স্থাপনা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 জন্মবার্ষিকী কলকাতায় উদযাপন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্যে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প। আগামীকাল থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে দ্বিতীয় পর্বের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলার তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে পুলিশ। এই ঘটনায় আটক 4 জন। গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। এ উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সকাল 11টায় রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও বিজেপির পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুরভবনে কলকাতা পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিশিষ্ট জনেরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন নানা অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতা নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহের যোগ দেবার কথা। বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য এই উপলক্ষে জানিয়েছেন,
1: এতদিন পর্যন্ত শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তক সহ বিভিন্ন জায়গায় প্রাপ্ত করে রাখা, শ্যামাপ্রসাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শ্যামাপ্রসাদ চর্চিত হচ্ছেন, তার ভূমিকা পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে তার অবদান, এবং এই প্রজন্ম বুঝতে পারছে যে একদিন নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন তার একমাত্র কারণ ডক্টর শ্যামাপ্রসাদ।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 6ই জুলাই সেই অগণিত মানুষের জন্য একটি বিশেষ দিন যারা জাতীয়তাবাদ ও নিঃস্বার্থ সেবার আদর্শকে মেনে চলেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি নিবন্ধে প্রধানমন্ত্রী বলেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের আদর্শই ছিল ভারতের অখণ্ডতা। দেশভাগের চরম অস্থিরতার সময়েও পশ্চিমবঙ্গ যাতে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে থেকে যায় তা নিশ্চিত করতে তিনি দৃঢ় সংকল্প ছিলেন। সেই চিন্তাভাবনাই পরে তাকে জম্মু কাশ্মীরেও টেনে নিয়ে যায়। শ্যামাপ্রসাদের নেতৃত্বে কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প চালু করতে চলেছে। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে গতকাল বাগিচা শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই প্রকল্পে 313 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে শ্রমিকদের শিক্ষা খাতে 177 কোটি, স্বাস্থ্য সুরক্ষায় 72 কোটি এবং শ্রমিকদের আশ্রয় যোজনায় 63 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয়ে সৌর বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, শৌচাগার সহ পাহাড়ি এলাকায় 88টি প্রকল্প এবং সমতলে 233টি বিশ্রামাগার তৈরি করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগামীকাল থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে দ্বিতীয় পর্বের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল সমাজ মাধ্যমে তিনি বলেন, মঙ্গলবার থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। চলতি শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন কলেজে অনলাইন পোর্টালের মাধ্যমে প্রথম পর্বে 3 লক্ষের বেশি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। এই পর্বে 3,08,796 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। গত শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল 2,57,429 জন। রাজ্যপাল আর এন রবি উত্তরবঙ্গ সহ রাজ্যের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ফের বৈঠকে বসবেন বলে জানা গেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আগামী 20 জুলাই এই বৈঠক হতে পারে। গত 2 জুন লোকভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরা বিজেপিতে ঢোকার চেষ্টা করলেও তাদের কোনোভাবে আশ্রয় দেওয়া হবে না বলে রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা জানিয়েছেন। গতকাল বর্ধমানে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি বলেন, দলের নেতাকর্মীদের এ বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। তৃণমূল কংগ্রেস থেকে আসা লোকজন দলে ঢুকলে তাদের শাস্তির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাহুলবাবু। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথোচিত মর্যাদায় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

0: দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলা তদন্তে ছয় সদস্যের সিট গঠন করেছে পুলিশ। এতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও এবং বারুইপুর থানার আইসি। আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বাড়ুই আশ্বাস দিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত সকলকে গ্রেফতার করা হবে।
1: কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয় করব। ট্রেড চলছে, আমরা সবাইকেই ধরব যারা যারা এই কেসে ইনভলভ।
0: এই ঘটনায় বারুইপুর থানায় মোট তিনটি মামলা রুজু হয়েছে, চারজনকে আটক করেছে পুলিশ। এদিকে গতরাতে ময়নাতদন্ত শেষ হয়েছে নাবালিকার দেহের। কাঁটাপুকুর মর্গ থেকে দেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। মৃতার বাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আগামীকাল কিশোরীর বাবাকে ভবানী ভবনেও যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। আগেই জানানো হয়েছে গতকাল বিকেলে খাবার কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। পরে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, চার ব্যক্তি ওই নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করেছে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে এলাকা। ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়। স্থানীয়দের বিক্ষোভের জেরে গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্য সূর্যপুর এবং আশেপাশের এলাকায় মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে জেলা প্রশাসন। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বারুইপুরের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কিশোরীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে কালীঘাট মন্ত্রী তৃণমূলের দাবি। মমতার বারুইপুর যাওয়া আটকাতে তার বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন। সিপিআইএম বারুইপুরের ঘটনা তীব্র নিন্দা করেছে। দলের বিধায়ক তথা রাজ্য কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, গত 15 বছরে এরাজ্যে যে দুষ্কৃতীদের রাজত্ব তৈরি হয়েছিল এই ঘটনা তারই প্রমাণ।
2: গত 15 বছর ধরে যে এরাজ্যে দুষ্কৃতীদের রাজত্ব তৈরি হয়েছিল সেটা এই ঘটনা আবার প্রমাণ করছে। আর এই ঘটনাতে আরো একটা প্রমাণ হচ্ছে যে বিধানসভায় শুধু গুন্ডা দমন বিল পাস করলে আইন শৃঙ্খলা সঠিক থাকে না। এর জন্য চাই পুলিশের রিফর্ম, পুলিশের সদিচ্ছা, প্রশাসনের সদিচ্ছা। প্রথমে দুষ্কৃতীদেরকে দুষ্কৃতি হতে যে নিধন করতে হবে এই রাজ্যে, এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সময়।
0: পাশাপাশি ওই নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা বলাকেও তিনি সাধুবাদ জানিয়েছেন। এসিসিআই কমিউনিস্ট দোষীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছে। দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য গতকাল এক বিবৃতিতে এই দাবি জানান। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আজ কংগ্রেসের একটি প্রতিনিধি দল বারুইপুর যাবে বলেও জানিয়েছেন শুভঙ্কর বাবু। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের হত্যার সঠিক তদন্ত অবশ্যই প্রয়োজন এবং রাজ্য সরকার এর সঠিক বিচার করবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন।
3: মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই হত্যাকাণ্ডের বিচার সেই সময় প্রভাবিত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রীর নাম জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, আমি নামই বলে দিই। বারবার সে সময় পরিবারের তরফ থেকেও এসেছিল, বরুণ বিশ্বাসের দিদির তরফ থেকেও এবং অন্যান্য লোকেদের তরফ থেকেও, এর নতুন করে তদন্ত প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। আমরা সহমর্মী, আমরা চাইব এর বিচার হোক, যারা অপরাধী সেই অপরাধীরা উপযুক্ত শাস্তি।
0: গভীর নিম্নচাপের প্রভাবে আজ রাজ্যের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
4: আমাদের রাজ্যে কিছুটা প্রভাব থাকবে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর কয়েকটা জেলা, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং কিছুটা কলকাতাও। এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ যথোচিত মর্যাদায় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে নানা অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাগিচা শ্রমিকদের কল্যাণে রাজ্যে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী চা শ্রম উৎসাহ প্রকল্প। স্থানীয় সংবাদ শেষ হলো।
5: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অয়ন বন্দ্যোপাধ্যায়।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: বিজ্ঞানের খবর, সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়। খাতায় কলমে দেশে বর্ষা ঢুকলেও পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না, উল্টে গরমের অস্বস্তি বেড়েই চলেছে। আকাশ জুড়ে কালো মেঘ থাকলেও সেই ঝমঝমানো বৃষ্টি হচ্ছে না। একদিন বৃষ্টি হলে পরদিন ফের চামড়া পোড়া গরম। আবহবিদরা জানাচ্ছেন, আকাশে তেমন জলভরা মেঘ তৈরি হচ্ছে না, অথচ আরব সাগর ও বঙ্গোপসাগরের ওপরে রয়েছে প্রচুর জলীয় বাষ্প। 4 জুন থেকে 15 জুন পর্যন্ত স্বাভাবিকভাবে 53.7 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, কিন্তু এবারে দেশে হয়েছে মাত্র 19.2 মিলিমিটার। বৃষ্টির ঘাটতি এখনই প্রায় 64%। জুনের শেষ সপ্তাহে এসে কৃত্রিম উপগ্রহে যে ছবি ধরা পড়ছে তাও বেশ উদ্বেগের। অধিকাংশ রাজ্যের আকাশই ঝকঝকে পরিষ্কার, তাই আপাতত বর্ষার বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। হিমালয়ের উপর উত্তর পূর্ব ভারতে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশে মেঘ জমতে দেখা গেছে, কিন্তু তা বর্ষাতে দেখা যাচ্ছে না। প্রতিবছরের মতোই কেরল হয়ে ভারতের মূল ভূখণ্ডে ঠিক সময়ে এসেছে বর্ষা। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণেও বর্ষা ঢুকে গিয়েছে, জলীয় বাষ্পের ঘাটতি নেই, তবু বর্ষার সেই ধারার দেখা নেই। বিষয়টি নিয়ে অনেক পর্যালোচনা করেছে দিল্লির মৌসম ভবন। কেন এমনটা হচ্ছে তার ব্যাখ্যাও মিলল সম্প্রতি। আবহবিদদের মতে, সমস্যা লুকিয়ে আছে ভূপৃষ্ঠের কয়েক কিলোমিটার উঁচুতে। পশ্চিমা বায়ু আদপে সমস্যা তৈরি করছে। ওই বায়ু স্বাভাবিক অবস্থানের চেয়ে অনেক দক্ষিণে সরে গিয়েছে, তার ফলে পূর্বমুখী বায়ুস্রোতে বাধা দিচ্ছে। ওই পূর্বমুখী বায়ু ভারতে মৌসুমি বায়ুর প্রবাহ, মেঘ তৈরি ও বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে। এই বায়ুর প্রবাহে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়। পশ্চিমা বায়ু সেখানে বাধা দিয়েই চলেছে। এর জেরে বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প থাকলেও বৃষ্টি হচ্ছে না। আবহবিদরা জানাচ্ছেন, এই ধরনের পরিস্থিতি দীর্ঘমেয়াদী নয়। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমা বায়ু দুর্বল হলেই বাড়বে বৃষ্টির প্রভাব। পৃথিবীর 10 লক্ষ প্রজাতি এই মুহূর্তে বিলুপ্তির পথে। রাষ্ট্রসংঘ সম্প্রতি রিপোর্ট প্রকাশ করে এমনই দাবি করল। রিপোর্টে বলা হচ্ছে, জ্বালানির বাড়তি চাহিদা, বনাঞ্চল ধ্বংস আর দ্রুত নগরায়নের জেরে এমনটা হচ্ছে। কিভাবে ওইসব প্রজাতি ধ্বংস হচ্ছে তার ব্যাখ্যাও হয়েছে 1800 পাতার রিপোর্টে। ইন্টার গভর্নমেন্টাল সায়েন্স পলিসি প্ল্যাটফর্ম অন বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস এটি তৈরি করেছে। প্রতিবেদনে ওই বিলুপ্তি রোখার উপায়ও দেখানো হয়েছে। বলা হয়েছে, 1970-এর পর বিশ্বের জনসংখ্যা দ্বিগুণ হয়েছে, বিশ্বের অর্থনীতি 4 গুণ বেড়েছে, আন্তর্জাতিক বাণিজ্য বেড়েছে 10 গুণ, আর এর জেরে প্রায় 25% প্রাণী ও বৃক্ষ বিলুপ্তির পথে। পোকামাকড় বিলুপ্তির সঠিক তথ্য নেই। প্রতিবেদনে দাবি করা হয়েছে, 1980 সালের পর বিশ্বের প্লাস্টিক দূষণ 10 গুণ বেড়েছে। প্রতিবছর বিশ্বজুড়ে 30 থেকে 40 কোটি টন ভারী ধাতব বিষাক্ত বর্জ্য পদার্থ জলে ফেলা হচ্ছে, ফলে গত 150 বছরে বিশ্বের জীবন্ত প্রবালের অর্ধেকই ধ্বংস হয়ে গেছে। প্রাণী সম্পদ বিলুপ্তির পিছনে কাজ করছে মানুষের প্রাণী শিকার, জলবায়ু পরিবর্তন ও দূষণ। আকারে বিশাল কিন্তু ফাঁপা দুই বিরল গ্রহের খোঁজ দিলেন মহাকাশ বিজ্ঞানীরা। এদের এক একটির আকার প্রায় বৃহস্পতির মতো, পৃথিবীর ব্যাসের প্রায় 11 গুণ। প্রতি ঘন সেন্টিমিটারে এদের ঘনত্ব তুলোর চেয়েও কম। মহাকাশ বিজ্ঞানের ভাষায় এগুলিকে বলে সুপার পাফ গ্রহ। আবিষ্কৃত দুই গ্রহের নাম রাখা হয়েছে TOI 791B এবং টিওআই 791C। এখনও পর্যন্ত মহাবিশ্বে যতগুলি দানবাকার ফাঁপা গ্রহ আবিষ্কৃত হয়েছে তার অন্যতম এই দুটি। এই অনুসন্ধানের নেতৃত্বে ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাদের সহযোগিতা করেন ইউনিভার্সিটি কোদ্দাজুর এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। সম্প্রতি মান্থলি নোটিসেস অফ রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি পত্রিকায় এই গ্রহ আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক তথা গবেষক দলের প্রধান জর্জ ড্রান্সফিল্ড জানিয়েছেন, এই ধরনের সুপার পাফ গ্রহের সম্পর্কে খুব কমই জানা গিয়েছে, আর একই সৌরমণ্ডলে এই ধরনের দুটি গ্রহ পাওয়া বিরলতম। এদের ঘনত্ব অত্যন্ত কম হওয়ায় সৌরমণ্ডল কিভাবে গঠিত ও বিবর্তিত হয়েছে তা বোঝা সহজ হবে। আন্তর্জাতিক মহলেও বিশালাকার এই ফাঁপা গ্রহ দারুণ উৎসাহ যোগাচ্ছে। বিজ্ঞানের খবর এই পর্যন্তই। সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুনুন নজরুল গীতি, শিল্পী সৃজনী দাশ।

0: নজরুল গীতি শুনলেন সৃজনী দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কথিকা, স্মরণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বলছেন জন্মেঞ্জয় সাহু।
1: দেশপ্রেমিক ও দূরদর্শী কবি কাজী নজরুল ইসলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে একটি চিঠিতে লিখেছিলেন, আমি জানি আমরাই এই ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করব, সেদিন বাঙালির আপনাকে ও সুভাষবাবুকেই সকলের আগে মনে পড়বে, আপনারাই হবেন এ দেশের সত্যিকার নায়ক। বিদ্রোহী কবির ভবিষ্যৎবাণী সত্য বলেই প্রমাণিত হয়েছিল। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি মনীষী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একসময় শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে নায়ক হয়েই উঠেছিলেন। তিনি তার পাণ্ডিত্য, দেশপ্রেম এবং কর্মদক্ষতার সুবাদে ভারতবাসীর অন্তরে অক্ষয় আসনে অধিষ্ঠিত হয়ে আছেন। শ্যামাপ্রসাদ ছিলেন একজন শিক্ষাবিদ, চিন্তানায়ক, আইনজীবী এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি স্বাধীনোত্তর ভারতবর্ষকে একটি উন্নত এবং ঐক্যবদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। শ্যামাপ্রসাদকে বলা হতো বাপ কা বেটা। তাঁর পিতা ছিলেন কিংবদন্তি শিক্ষাবিদ এবং অকুতোভয় ব্যক্তিত্ব স্যার আশুতোষ মুখোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিজের পরিশ্রম, নিষ্ঠা, সাহস এবং দূরদৃষ্টির সুবাদে আশুতোষ বিশ্ববিদ্যালয়টিকে একটি ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান থেকে উন্নীত করে জ্ঞান বিজ্ঞান চর্চার একটি উৎকর্ষ কেন্দ্রে পরিণত করেছিলেন। এই মহান পিতার আদর্শ তাঁর পুত্র শ্যামাপ্রসাদের মধ্যে সার্থকভাবেই সঞ্চারিত হয়েছিল। শ্যামাপ্রসাদের জন্ম 1901 সালের 6ই জুলাই কলকাতাতে। 1917 সালে তিনি ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন এবং 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাশ করেন। সেই বছরেই আশুতোষ উপাচার্য হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় এমএ পড়ানোর ব্যবস্থা করেন। পিতার ইচ্ছাতেই শ্যামাপ্রসাদ ইংরেজি অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাস করলেও বাংলা এমএতে ভর্তি হন। আশ্চর্যের বিষয়, বাংলা এমএতেও তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাস করেন। পরবর্তীকালে তিনি ব্যারিস্টারও হন। কিশোর বয়স থেকেই শ্যামাপ্রসাদের সাহিত্যের প্রতি বিশেষ আগ্রহ ছিল। তরুণ বয়সে তিনি এবং তার দাদা রমাপ্রসাদ দুজনে মিলে বঙ্গমানী নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করেন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কুমুদরঞ্জন মল্লিক, কালিদাস রায়, নরেন্দ্র দেব, অচিন্ত্য কুমার সেনগুপ্ত প্রমুখ বিশিষ্ট সাহিত্যিকরা লিখতেন। বিশেষভাবে উল্লেখযোগ্য শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসটি বঙ্গবাণী থেকেই প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। শ্যামাপ্রসাদ 1934 সালে মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। উপাচার্য হিসেবে তাঁর অসাধারণ বুদ্ধিমত্তা, শিক্ষা, নির্ভীকতা, দূরদর্শিতা এবং সাংগঠনিক ক্ষমতার পরিচয় দিয়ে অতি অল্প সময়ে বিশ্ববিদ্যালয়ের অকল্পনীয় উন্নতি সাধন করেছিলেন। শ্যামাপ্রসাদই রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বাংলায় সমাবর্তন ভাষণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। রবীন্দ্রনাথ সমাবর্তন ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, আশুতোষ বিশ্ববিদ্যালয়ের পরভাষাশ্রিত আভিজাত্যবোধকে অকস্মাৎ আঘাত করিতে কুণ্ঠিত হলেন না, পিতৃনির্দিষ্ট সেই পথকে আজ প্রশস্ত করে দিচ্ছেন তাঁরই সুযোগ্য পুত্র বাংলাদেশের রাশিরভাজন শ্রীযুক্ত শ্যামাপ্রসাদ। বিশ্ববিদ্যালয়ের দীক্ষামন্ত্র থেকে বঞ্চিত আমার মতো ব্রাত্য বাংলা লেখককে বিশ্ববিদ্যালয়ের উপাধি দিয়ে আশুতোষ প্রথম রীতি লঙ্ঘন করেছিলেন। আজ তাঁরই পুত্র সেই ব্রাত্যকেই আজকের দিনের অনুষ্ঠানে বাংলা ভাষায় অভিভাষণ পাঠ করতে নিমন্ত্রণ করে পুনশ্চ সেই রীতিরই দুটো গ্রন্থি একসঙ্গে যুক্ত করেছেন। শ্যামাপ্রসাদের অনুরোধেই রবীন্দ্রনাথ কলকাতা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত রচনা করেন। সেই সঙ্গীতটি হল চলো যাই চলো যাই চলো যাই। শ্যামাপ্রসাদই প্রথম 24 জানুয়ারি তারিখটিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের কাজে শ্যামাপ্রসাদের নিষ্ঠা এবং কর্মকুশলতা দেখে আচার্য প্রফুল্লচন্দ্র রায় লিখেছিলেন, ইউনিভার্সিটির সাধারণ কাজে তুমি দেখি বাপ কা বেটা হইয়াছ, কেননা এত অক্লান্ত পরিশ্রম ও স্বার্থত্যাগ কেহই করিতে রাজি নয়। শ্যামাপ্রসাদ তাঁর প্রথম জীবনে শিক্ষা নিয়েই ব্যস্ত ছিলেন। পরবর্তীকালে দেশ ও জাতির স্বার্থে শিক্ষার সহজ ও মসৃণ পরিবেশ ছেড়ে রাজনীতির কঠিন কঠোর জগতে পদার্পণ করেন। তিনি নিজেই বলেছিলেন, পিতার পদাঙ্ক অনুসরণ করে আমি চেয়েছিলাম শিক্ষার আলোয় এই দেশকে আলোকিত করতে, কিন্তু দেশের ডাক পড়লে শিক্ষার মশাল ছেড়ে রাজনীতির যুদ্ধক্ষেত্রে নামতেও আমি প্রস্তুত। সত্যি সত্যি একদিন তিনি রাজনীতির যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। 1929 সালে শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের প্রতিনিধি হিসেবে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে নির্বাচিত হন এবং এভাবেই প্রথম রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন। 1939 সালে তিনি অখিল ভারতীয় হিন্দু মহাসভার কলকাতা অধিবেশনে যোগ দেন। 1940 সালে তিনি অখিল ভারতীয় হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি এবং বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি নির্বাচিত হন। 1941-এর 12ই ডিসেম্বর শ্যামাপ্রসাদ বাংলায় ফজলুল হক মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে যোগ দেন, কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় সরকারি দমননীতির প্রতিবাদে 1942-এর 20ই নভেম্বর তিনি ফজলুল হক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। এরপর 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হল। পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অংশ হিসেবে রাখার জন্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। স্বাধীনতার পর জওহরলাল নেহরুর নেতৃত্বে দেশের প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হল। শ্যামাপ্রসাদ সেই মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ দপ্তরের মন্ত্রী হিসেবে যোগ দিলেন। শিল্পমন্ত্রী হিসেবে 1948-এর 6ই এপ্রিল তিনি দেশের জন্য একটি কার্যকরী শিল্পনীতি প্রণয়ন করলেন। শিল্পমন্ত্রী হিসেবে তার অনেকগুলি উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, সিন্দ্রি ফার্টিলাইজার, দামোদর ভ্যালি কর্পোরেশন ইত্যাদি। 1950 সালে পূর্ব পাকিস্তানে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়, তাতে অসংখ্য মানুষ মারা যায়। শ্যামাপ্রসাদের অভিযোগ ছিল পাকিস্তান সরকার সেই সাম্প্রদায়িক উত্তেজনা দমনে যথোচিত ব্যবস্থা নেয়নি এবং ভারত সরকারও পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উপরন্তু নেহরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেন। এই নেহরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে শ্যামাপ্রসাদ নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর 1951 সালের 21শে অক্টোবর তিনি ভারতীয় জনসংঘ নামে একটি নতুন দল গঠন করেন। 1952 সালে দেশের প্রথম সাধারণ নির্বাচনে শ্যামাপ্রসাদ দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হন। সেই সময় লোকসভায় দেওয়া তার যুক্তিপূর্ণ, চিত্তাকর্ষক এবং গঠনমূলক ভাষণ ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। এদিকে জম্মু ও কাশ্মীরের ভারতভুক্তির প্রশ্নে সেখানকার প্রজা পরিষদ গোষ্ঠীর আন্দোলন এবং তাদের উপর কাশ্মীর সরকারের অত্যাচারের বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে শ্যামাপ্রসাদ কাশ্মীর যাওয়ার সিদ্ধান্ত নিলেন। 1953 সালের 8ই মে তিনি দিল্লি থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু 11ই মে সেখানকার পুলিশের হাতে তিনি বন্দী হন। দুর্ভাগ্যের বিষয়, বন্দী অবস্থাতেই কাশ্মীরে তার মৃত্যু হয়। একসময় তিনি বলেছিলেন, ভারত আমার মাতৃভূমি, এই মাতৃভূমির জন্য আমি সর্বস্ব উৎসর্গ করতে প্রস্তুত, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্বের জন্য আমি প্রাণ দিতেও কুণ্ঠিত নই। শ্যামাপ্রসাদের কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছিল। দেশের কল্যাণের জন্য তিনি তার প্রাণ উৎসর্গই করেছিলেন। শ্যামাপ্রসাদের পিতা আশুতোষকে তার দৃঢ় মনোভাব ও দুর্জয় সাহসের জন্য বাংলার বাঘ বলা হতো। শ্যামাপ্রসাদের লৌহ কঠিন মানসিকতা এবং অসাধারণ কর্মদক্ষতার জন্য প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার তাকে সিংহের সঙ্গে তুলনা করে বলেছিলেন, তিনি ছিলেন পুরুষ সিংহ। কর্তব্য ও জনদরদ যে তাহার চরিত্রকে কতখানি উজ্জ্বল করিয়া তুলিয়া ধরিয়াছিল তাহা আমরা সকলে বিস্ময়ের সহিত লক্ষ্য করিয়াছি। প্রকৃতপক্ষে ভারতকেশরী শ্যামাপ্রসাদের ব্যক্তিত্ব, চরিত্রবল, দেশপ্রেম এবং মানবতাবোধের কথা ভারতবর্ষের জাতীয় ইতিহাসে সোনার অক্ষরে লেখা রয়েছে।
0: কথিকায় আজ শুনলেন স্মরণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বললেন জন্মেঞ্জয় সাহু। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন খেয়াল, শিল্পী শুভ ঘোষ, রাগ বিলাস খানি টোরি, তবলা সহযোগিতায় শ্যামল কাঞ্জিলাল এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

0: বিলাসখানি টরির আগে খেয়াল শুনলেন শুভ ঘোষের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন শ্যামল কাঞ্জিলাল এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: পুলিশ
2: মিস সীমা
1: বলুন,
2: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
2: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
2: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
2: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
2: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
3: হ্যালো মাম্মা।
1: হাই।
4: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে প্রথমে বসন্ত বিলাপ ছবির দুখানি গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শেষেই হাজার হাজার সার সে ফুল চোখে দেখে হাজার হাজার সার।

আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। ব্রিক্স মহিলা কর্মী গোষ্ঠীর 2 দিনের বৈঠক আজ কেরালামের কোচিতে শুরু হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথোচিত মর্যাদায় ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শৌর্য, দেশাত্মবোধ এবং আত্মত্যাগের কালোত্তীর্ণ দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন। এ উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে আসেন। গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি। বিশ্বকাপ ফুটবলে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয়ের পর নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যাচ্ছেন। 3 দেশ সফরের

0: প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইন্দোনেশিয়া পৌঁছবেন। 2018 সালের মে মাসে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে ভারত ইন্দোনেশিয়া সমঝোতা ও তার প্রথম দ্বিপাক্ষিক সফর নিয়ে এটি প্রধানমন্ত্রীর চতুর্থবার ইন্দোনেশিয়া যাত্রা। একটি প্রতিবেদন।
1: ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আকাশবাণী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছবেন। আগামীকাল তিনি রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই নেতার মধ্যে আলোচনায় কৌশলগত অংশীদারিত্বকে আরো শক্তিশালী করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, খাদ্য, জ্বালানি নিরাপত্তা এবং সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়গুলি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। জাকার্তায় প্রধানমন্ত্রীর কর্মসূচির অন্যতম আকর্ষণ হল প্রবাসীদের উদ্দেশ্যে তাঁর ভাষণ। জাকার্তা তো বটেই, তার পাশাপাশি বালি, মেদান, সেমারাং, সুরাবায়া থেকে দলে দলে ভারতীয় এসে রাজধানীতে পৌঁছচ্ছে মহাসমারোহে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে বলে ইন্ডিয়া ক্লাবের সভাপতি সিদ্ধার্থ তাপাড়িয়া জানিয়েছেন। এদেশে বসবাসকারী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতরা এই সফরকে অত্যন্ত গর্বের এবং মাতৃভূমির সঙ্গে সম্পর্ককে আরো দৃঢ় করার সুযোগ বলে বর্ণনা করেছেন। 8 জুলাই প্রধানমন্ত্রী ইয়োগাকার্তা যাবেন ঐতিহাসিক প্রাম্বানান মন্দির পরিদর্শনের জন্য। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আকাশবাণী সংবাদের জন্য সন্দীপন দাশগুপ্ত।
0: তিন দিনের ইন্দোনেশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে আগামী 8 তারিখ অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাবেন। সফরের শেষ পর্যায়ে তিনি যাবেন নিউজিল্যান্ডে। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 1927 সালের 12 জুলাই কলকাতা থেকে রওনা দিয়ে আগস্ট মাসে কবি জাকার্তায় পৌঁছন। প্রায় 3 মাস তিনি ইন্দোনেশিয়ার বিভিন্ন শহর ভ্রমণ করেন। এ অঞ্চলে প্রাচীন ভারতীয় শিল্প সংস্কৃতির যোগসূত্র খুঁজে দেখা এবং বিশ্বভারতীর জন্য তহবিল সংগ্রহ করা তাঁর সফরের মূল উদ্দেশ্য ছিল। রবীন্দ্রনাথের ইন্দোনেশিয়া সফর স্মরণীয় করে রাখতে ভারত ও ইন্দোনেশিয়া একাধিক উদ্যোগ নিয়েছে বলে জাকার্তায় ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী আকাশবাণীকে জানিয়েছেন।
2: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশনাল এক্সচেঞ্জেস ইনগ্রেট করবো। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন। ইন্দোনেশিয়ার থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতনটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করবো বিভিন্ন মাধ্যমে।
0: কেরালার কোচিতে আজ ব্রিক্স মহিলা কর্মী গোষ্ঠীর 2 দিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরে ভারত ব্রিক্স প্রেসিডেন্সির দায়িত্ব পাওয়ার পর এই বৈঠকের আয়োজন করেছে। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স ভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির 2 দিনের সম্মেলন আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনে প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলিকে একমঞ্চে নিয়ে আসা হবে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ, শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে পশ্চিমবঙ্গ সরকার আজ ছুটি ঘোষণা করেছে। এ উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। সকাল 11টায় রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি যোগ দেবেন একাধিক অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতার নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেবার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শৌর্য, দেশাত্মবোধ ও আত্মত্যাগের কালোত্তীর্ণ দৃষ্টান্ত বলে বর্ণনা করেছেন। এক নিবন্ধে তিনি বলেছেন, ভারতের অখণ্ডতার প্রতি অবিচল নিষ্ঠায় ছিল ডক্টর মুখোপাধ্যায়ের জীবনের মূল ভিত্তি। তিনি বলেন, দেশভাগের সময় পশ্চিমবঙ্গ যাতে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে যুক্ত থাকে তা নিশ্চিত করতে ডক্টর মুখোপাধ্যায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডক্টর মুখোপাধ্যায় ছিলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা। দেশের ঐক্য, অখণ্ডতা এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদে তিনি এক বলিষ্ঠ প্রবক্তা ছিলেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই অনুষ্ঠান সরকারের সহকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি অনুসারে আয়োজিত হওয়ার কথা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। গতকাল গুয়াহাটিতে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবার বাজেট অধিবেশনে একগুচ্ছ বিল পেশ করা হবে। এই বিলগুলো ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে অসম এমএসএমই বিল, অসম জনবিশ্বাস বিল, অসম পর্যটন উন্নয়ন ও নথিভুক্তকরণ সংশোধনী বিল। অযোধ্যা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সংগঠনের সদস্যদের নিয়ে আজ বৈঠক ডেকেছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান গণনার সংক্রান্ত বিষয়ে তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিমের রিপোর্টও পর্যালোচনা করা হবে। গভীর নিম্নচাপের প্রভাবে আজও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতে আজ আকাশ মেঘলা এবং দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের 7 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। কয়েকটি এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওপেক প্লাস তেল উৎপাদনকারী গোষ্ঠী আগামী মাস থেকে ধীরে ধীরে তেল উত্তোলনের পরিমাণ বাড়াবে বলে জানিয়েছে। এর ফলে তেলের যোগান বাড়লে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ পূর্ববর্তী সময়ে তেলের যা দাম ছিল তাই নেমে আসতে পারে। অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টস কান্ট্রিজ ওপেক এবং তাদের সহযোগী দেশগুলো ওপেক প্লাস নামে পরিচিত। তারা জানিয়েছে আগস্ট মাসে 7টি দেশ সম্মিলিতভাবে দৈনিক 188,000 ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধি করবে। ভেনেজুয়েলায় গত মাসে জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 3,343, আহত হয়েছেন 16,740 জন। ভূমিকম্পের ফলে গৃহহীন 17,000-এর বেশি মানুষ, এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে 6,462 জনকে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয়ের পর নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। আজ শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এরপরই 34 বছরের নেইমারের অবসরের ঘোষণা। ব্রাজিলের ইতিহাসে তিনি সর্বোচ্চ গোলদাতা। অন্যদিকে বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এ ইংল্যান্ড মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। গোল করেছেন হ্যারি কেন এবং জুড বেলিংহ্যাম। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন দেশ সফরে আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যাচ্ছেন। ব্রিক্স মহিলা কর্মীগোষ্ঠীর দুদিনের বৈঠক আজ কেরালামের কোচিতে শুরু হচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথোচিত মর্যাদায় ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর এখনকার মতো শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা। সমীক্ষা, শিরোনাম এক দায়বদ্ধ অভিনয় শিল্পী। লিখেছেন শান্তনু চক্রবর্তী। পুরনো সাইকেলটা ছিল প্রিয়নাথের বড্ড প্রিয়। ওই সাইকেলটাই তো লোকাল ট্রেনে শ্রীমতী তরল আলতা সিঁদুর ফেরি করে বেড়ানো প্রিয়নাথকে স্টেশন অবধি পৌঁছে দিত, আবার ঘরে ফিরিয়ে আনত। বাকি দুনিয়া, এমনকি ঘরে তরুণী স্ত্রীও যখন সরবে বা নীরবে সব সময় তার বেড়ে যাওয়া বয়সটা মনে করিয়ে দিত, তখন ওই সাইকেলটাতে সওয়ার হয়েই সে কোথাও যৌবনের সঙ্গে পাল্লা দেওয়ার স্বাদ মেটাত। হ্যাঁ, যৌবন তবুও তার পাশ কাটিয়ে হুশ করে বেরিয়ে যেত, কিন্তু সাইকেল তার মন বুঝত। পুরনো প্রেমিকার মতোই যেন আগলে রাখত। মৃণাল সেনের ২২শে শ্রাবণ ছবির মধ্যবয়স্ক কেন্দ্রীয় চরিত্রের ভূমিকা অভিনেতা হিসেবে জ্ঞানেশ মুখোপাধ্যায় যখন প্রিয়নাথের মনের এই নানান পরতগুলো তার আশ্চর্য অভিব্যক্তিতে ছুঁয়ে যাচ্ছেন, তখন তিনি সবে ৩৩ পেরিয়েছেন। ট্রেন দুর্ঘটনায় জখম পা নিয়ে বিছানায় অক্ষম পড়ে থাকা প্রিয়নাথ যখন ঘরের কোণায় অবহেলায় রেখে দেওয়া সাইকেলটার দিকে তাকায়, তখন সেই দৃষ্টিতে একই সঙ্গে এক অসহায় মমতা, আকুল শূন্যতা আর নিঃশব্দ হাহাকারের অনুভব ফ্রেম জুড়ে ছড়িয়ে দিতে পেরেছিলেন গণনাট্য সংঘের উত্তরাধিকার সঙ্গে নিয়ে সিনেমায় আসা জ্ঞানেশ। কলকাতা শহরেই একেবারে সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম, ওরকমই একটা পাড়ায় বড় হয়ে ওঠা। বাবা স্কুল শিক্ষক, রোজগার কম, বেশ কয়েকজন ভাই বোন, তবু আর্থিক অনটনের সঙ্গে লড়াই করেই জ্ঞানেশের লেখাপড়া শিল্পচর্চা চলেছে। কৈশোরের শেষ, যৌবনের শুরুর বছর কয়েকের মধ্যেই তার চেনা প্রিয় শহরটাকে দ্রুত পাল্টে যেতে দেখেছেন। বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, কলকাতার ফুটপাথে নিরন্ন মানুষের লাশ, সাম্প্রদায়িক দাঙ্গায় ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত, দেশভাগের ধাক্কায় উদ্বাস্তু মিছিল, শহরের প্রান্তে বাস্তুহারা মানুষের কলোনি গড়ে ওঠা, সব কিছু তার চোখের সামনে ঘটেছে। এই সব শাসন, শোষণ, অন্যায়, অবিচারের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধের অনিবার্য মঞ্চ হিসেবেই তিনি গণনাট্য সংঘকে বেছে নেন। গণনাট্য তাকে শিখিয়েছিল রোজকার জীবনের অভিজ্ঞতাকে রাজনৈতিক সচেতনতায় কিভাবে আরও সম্পূর্ণ ও সম্পন্ন করে তুলতে হয়, আর মঞ্চের শিল্পে সেই অভিজ্ঞতার স্বাভাবিক বাস্তব নির্মাণ ঘটাতে হয়। জ্ঞানের সেই শিক্ষা সারা জীবন মনে রেখেছেন। মঞ্চে বা পর্দায় নিম্নবর্গ, শ্রমজীবী, নিম্নবিত্ত মানুষের যাপনের, লড়াইয়ের, এগিয়ে বা পিছিয়ে আসার বাস্তবতার ছবি তাঁর অভিনয় ফুটিয়ে তুলেছেন যথাসাধ্য। আমৃত্যু নিজেকে থিয়েটারের কর্মী বলতেই পছন্দ করতেন। গণনাট্যের পাশাপাশি ১৯৬০ দশকেই জ্ঞানেশ তৈরি করেছিলেন তাঁর নিজস্ব নাট্যগোষ্ঠী মাস থিয়েটার। তাঁর নির্দেশনায় ১৯৬০-৭০ দশকে বেশ কিছু প্রযোজনা বাংলার থিয়েটার দর্শকদের মুগ্ধ করেছিল। একই সঙ্গে তিনি নিয়মিত অভিনয় করেছেন পেশাদার রঙ্গমঞ্চেও। এই আপাদমস্তক থিয়েটারের মানুষটিই যখন বড় বা ছোট পর্দায় কাজ করছেন, তখন দুটি মাধ্যমে অভিনয়ের সুর, লয়, মাত্রার তফাত সম্পর্কে প্রখরভাবেই সচেতন থাকতেন। তিনি বিশ্বাস করতেন সিনেমা পুরোদস্তুর ডিরেক্টার্স মিডিয়াম, আর এক্ষেত্রে সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল বা রাজেন তরফদারের পাশাপাশি কোনো টেলিফিল্মের নবীন পরিচালককেও সমান গুরুত্ব দিতেন। এটাই তার পেশাদারিত্ব অথবা শিল্পের প্রতি দায়বদ্ধতা। সেজন্যই আমরা দর্শকরা যেমন গঙ্গায় জেলেপাড়ার পঞ্চু সর্দার বা যুক্তিতক্ক আর গপ্পের বৃদ্ধ ছৌ শিল্পীর মহাকাব্যিক প্রগাঢ় বিস্তার মনে রেখেছি, তেমনি মেঘে ঢাকা তারার ছোট দোকানি বা কোমল গান্ধারের রাজনৈতিক কর্মীর সামান্য উপস্থিতিও ভুলতে পারিনি। আসলে এই জন্ম শতবর্ষের দিনে জ্ঞানেশ মুখোপাধ্যায় যেন অভিযান ছবির শেষ দৃশ্যে জোসেফের মতোই আমাদের অনুভব জুড়ে দাঁড়িয়ে আছেন। অনেক বিশ্বরণের পর্দা জোড়া অন্ধকারে হঠাৎ জ্বলে ওঠা লাইটারের আলোয় উদ্ভাসিত তাঁর মুখের মতোই সৎ, নির্ভীক, আপোষহীন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। এই পর্বে প্রথমে শুনুন মাদার ছবির গান, শিল্পী লতা মঙ্গেশকর এবং মান্না দে।

রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com।

0: gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
1: গানে গানে অনুষ্ঠানে এবারে শুনবেন অন্তরালে ছবির গান, শিল্পী কিশোর কুমার।

0: ছায়াছবি গানের অনুষ্ঠান গানে গানে এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ, সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়ার সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে

গানের ভেলার শাস্ত্রীয় সঙ্গীতের পর্ব। আজকে একদম মল্লারের ওয়েদার, কারণ আজকে যখন এলাম আমি বাড়ি থেকে, কালকে থেকেই বৃষ্টি শুরু হয়েছে। ঝমঝম করে বৃষ্টি নয়, মানে যে বৃষ্টিটা আমাদের কলকাতাতে মানে বিশেষ সেই সুমনের ভাষায় মানে মেঘদূতের নাম রেখেছে আহাম্মক, সেরকম করে আসে, সেই ধরনের বৃষ্টি নয়।

আজকে আর বলবো, মানে আজকের অনুষ্ঠানটা করতে আমার একটু কষ্টই হচ্ছে, কারণ দীর্ঘ প্রায় সাড়ে বারো বছর আপনাদের সঙ্গে এই যে প্রত্যেক মাসের প্রথম সোমবার এবং অনেক সময় পঞ্চম সোমবার যে বসে এই যে গল্প করি, নিজের অনুভূতি, আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা, এগুলো আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিই, এই ব্যাপারটাতে এবারে জ্যোতি টানতে হচ্ছে। আমার করা আকাশবাণীর গানের ভেলা শাস্ত্রীয় সঙ্গীতের পর্বর আজকেই সর্বশেষ পর্ব আমার করা। আশা করি এরপরে আমাদের কর্তৃপক্ষ, তারা কোনো একজন যোগ্য ব্যক্তিকে এটার ভার দেবেন। দুঃখের কথা রেখে গানে ঢুকি, সেই রবি ঠাকুরকেই ধার করতে হচ্ছে। আবার একটা খুব সুন্দর ছড়া মনে পড়ে গেল, ছোটোবেলায় পড়া, আপনারাও পড়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের। যদিও ছড়াটা সন্ধেবেলার, দিনের আলো নিবে এলো সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং, ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদয়ে এলো বান। গান দিয়েই শুরু, রবীন্দ্রনাথকে দিয়ে শুরু এবং রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু করব, ওনাকে ছাড়া ভাবাও যায় না। বর্ষার অনুষঙ্গে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি আমাদের সর্বজনশ্রদ্ধেয় শিল্পী শ্রী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, এই গানটি দিয়ে।

শ্রী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে এই গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম। আবার চলে আসি ওই যে ছড়াটি পড়ছিলাম, বড় সুন্দর। পরে লাইনগুলিতে উনি লিখেছেন, আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদয়ে এলো বান। আর একটি গান মনে পড়ে গেল, এটা ছেলেবেলারই গান, এটা এটা বড়দের গান নয়। আমিও ছোটোবেলায় গাইতাম, আমার মেয়েও গাইতো, এবং সে আবার একটু নিজের মতো করে নিত। সেটি হচ্ছে বাদল বাউল বাজায় বাজায়। আমার মেয়ে যখন ছোট ছিল বাউলটা তার গলা দিয়ে বেরোতো না, সে বলতো বাদল বাউ। তিনি ভাবতেন বোধহয় বাদল বাবু গোছের কেউ একজন হবেন। আমরা মিতা হকের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি শুনে নিই।

0: শুনলেন?
1: হ্যাঁ, রবীন্দ্রনাথকে ছাড়া তো আমাদের আশ্রয় নেই, আমাদের বাঙালি প্রথম এবং শেষ আশ্রয় রবীন্দ্রনাথ। তার সঙ্গে অবশ্যই আরও একজনও চলে আসেন, বিশেষ করে এই মাসে, তিনি হচ্ছেন কবি নজরুল। আগে আমি বলতাম কবি নজরুল, এখন তো মনে হয় যে মহাকবি নজরুল বললেই ভালো হয়, কারণ পরবর্তীতে ওনার ওপরে পড়াশুনো করলাম, অনেক করে দেখলাম।

যে মানে জ্ঞানে এবং গুণে উনি রবীন্দ্রনাথের সমতুল্য, কোনো অংশে কম নন। কি কি অসাধারণ ওনার মানে শাস্ত্রীয় সঙ্গীতের জ্ঞান ছিল। শিখেছেন পাতিয়ালা ঘরানার, পাঞ্জাব ঘরানা, তখন বাদল খার কাছে খেয়ালের তালিম নিয়েছিলেন। তাছাড়াও আরও বিভিন্ন রকমের বিভিন্ন ঘরানায় সমৃদ্ধ কবি নজরুল। এবং খুব ছোট বয়সে উনি ওই লেটর দল বলে একটা এক ধরনের যাত্রাপালার দল ছিল, সেই লেটর দলে উনি কাজ করতেন। তো এটা সবাই সবারই মনে স্বভাবত একটা মানে জিজ্ঞাসা জাগে যে নজরুল যে ভক্তিমূলক গানগুলো লিখে গেছেন অনেক, শ্যামাসঙ্গীত তো ওনার জবাব হয় না, তো সেই গানগুলো উনি কোথা থেকে, তার অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? সে হচ্ছে কিন্তু ওই লেটর দল, ওইখানে ওরা অনেক রকমের সেই ভক্তিমূলক পালা ঠালা করতেন সব, নিমাই সন্ন্যাস, তারপরে লবকুশ, রামচন্দ্রকে নিয়ে পালা হতো, তারপরে দানি হরিশ্চন্দ্র, এরকম সব পালা। ওই ওই পালাগুলো করতে করতেই ওনার দুটো জিনিস ডেভেলপ করে যায়, এক হচ্ছে মুখে মুখে কবিতা কিংবা ছড়া বানানো, এই একটা ক্ষমতা, মানে যেটা উনি HMB-তে থাকাকালীন করতেন, 15-20 মিনিটের মধ্যে গান তৈরি হয়ে যেত। আর দ্বিতীয় হচ্ছে এই দেবদেবীদের ওপরে ওনার যে মানে এফিনিটিটা, এই ব্যাপারটা গ্রো করে। তো আজকে নজরুল ইসলামের একটি গান শোনাই, রাগ প্রধানাঙ্গিকের, শুনব বিদুষী দীপালী নাগের কণ্ঠে। একটা ছোট্ট গল্প আছে, সেটা আগেও বলেছি হয়তো, আর একবার শুনে নিন, যে ওই DL রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে, দিলীপ কুমার রায়ের বাড়ির কোনো একটি জলসায় গান করেন দীপালী। তখন তিনি দীপালী নাগ নন, দীপালী তালুকদার। সালটা হচ্ছে 1939 সাল নাগাদ, তখন ওনার 17 বছর বয়স, 20 বছর বয়সে ওনার বিবাহ হয়। তো সেখানে ছিলেন HMV-র হেম সোম বলে একজন ছিলেন, তার কাজ ছিল বিভিন্ন জায়গার থেকে ভালো ভালো আর্টিস্ট যারা গাইতেন তাদেরকে HMV-তে নিয়ে গিয়ে রেকর্ড করানো। তো উনি বললেন, তোমার গলাটি খুবই ভালো, তোমার গান রেকর্ডিং করব। নিয়ে যাওয়া হলো HMV-তে, তখন নজরুল ইসলাম ওখানে HMV-র মিউজিক ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন। তো নজরুল ইসলাম ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে গান তো আমি লিখে দিচ্ছি, কিন্তু তুমি বলো কার কাছে শেখো। তো দীপালী নাগ বললেন যে আমি ওস্তাদ ফৈয়াজ খাঁর কাছে তালিম নিচ্ছি। তখন বললেন, এখন তুমি কি রাগ শিখছো? এই সময়েরই ঘটনা হবে হয়তো, এরকম বর্ষাকালেই তো, বর্ষার রাগগুলো বর্ষাকাল ছাড়া গাইলে বাজালে বড় অখাদ্য লাগে, ভালো লাগে না শুনতে। তো উনি বললেন, দীপালী নাগ বললেন যে আমাকে গুরুজি জয় জয়ন্তী শেখাচ্ছেন। তখন নজরুল জিজ্ঞেস করলেন যে ওই জয় জয়ন্তীর ওই ত্রিতালের বন্দিশটা, মেরে মন্দর আজা হুনে হি আয়, এটা শিখেছ? বললেন হ্যাঁ। বললেন দাঁড়ো। তো উনি ঢুকে গেলেন, ওনার সে বিখ্যাত ঘর ছিল, পান নিয়ে ঢুকে যেতেন সঙ্গে করে, পান খেতেন, তারপরে বেরিয়ে এলেন আধ ঘন্টা বাদে গান লিখে, গান নিয়ে এলেন, বললেন তুমি সুর দিয়ে নাও। দীপালী নাগ সেটিকে মানে উনি নিজেই বলেছেন, আমার 17 বছর বয়স ছিল বলে আমার কনফিডেন্স লেভেলটা অন্যরকমের ছিল, উনি ওই ওই গানটি, ওই বন্দিশটা, যে বিখ্যাত জয় জয়ন্তীর মেরে মন্দার আজা হুনি আয়, ওইটা সুরে ফেলে বেঁধে ফেললেন এবং সেটা সুপারহিট হয়ে গেল মেঘ মেদুর বরসায়। দীপালী নাগ যদিও বলেছেন যে আমার রেকর্ডগুলো তখন খুব হিট হতো কারণ অন্য কেউ গাইবার ছিল না, কিন্তু ফাঁকা মাঠে গোল কিন্তু উনি দেননি, কারণ আমি পরে স্টাডি করে দেখলাম যে যে সময় উনি গাইছেন সেই সময় কিন্তু আমাদের রানাঘাটের পুরবী দত্ত, গুলিন্দার মানে শিবকুমার চট্টোপাধ্যায়ের বোন শ্রীমতী অঞ্জলি মুখোপাধ্যায়, ওদিকে ফিরোজা বেগম, মানবেন্দ্র গাইছেন, ধীরেন্দ্রচন্দ্র মিত্র, বিজনবালা ঘোষ দস্তিদার, এরাই কিন্তু তখন অনেকেই কিন্তু এই গান গাইছেন এবং আধুনিক গাইছেন, নজরুলগীতি গাইছেন। তো তার মধ্যে নিজ গুণে দীপালী নাগ বেরিয়ে গেলেন। আজকের যে দিনটি, এই মেঘ মেদুরো দিনে আমরা শুনে নিই ওনার কণ্ঠে এই নজরুলগীতিটি, মেঘ মেদুরো বরসায়।

বর্ষার দিনে শুনলেন মেঘমে দূরবর্ষায়, শোনালেন বিদুষী দীপালি নাগ। খেয়াল, ধ্রুপদ, ধামার, ঠুমরি, রাগ প্রধান সমস্তই এনার আয়ত্তাধীন। সমস্ত সাবজেক্টের উপরে গিয়েছেন এবং অসাধারণ মানে পাণ্ডিত্য ছিল ইংরেজি ভাষার উপরে, সুন্দর দখল একে যারা দেখেছেন, এবং ওনার স্টাইল স্টেটমেন্ট, আরে বাবা কি সুন্দর, টিপটপ থাকতেন, সবসময় একটা টপ নট বাঁধতেন মাথায়, চোখে কাজল দিতেন, আমি দেখেছি ওনাকে কাজ থেকে একবার দুবার সৌভাগ্য হয়েছে, দারুণ সব মিলিয়ে। এই অনুষ্ঠানটিরই একটু স্মৃতিচারণ করি যে আমাদের যারা পুরনো শ্রোতা, একটু আগে একজন ফোন করেছিলেন স্নেহাশিস বাবু, তিনি শোনেন তার বাবা, তার নাকি 95 বছর বয়স। আমার কি ভালো লাগলো শুনে যে তিনি আমার এই অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে শুনছেন। সায়ন ঘোষ বলে একজন ফোন করেছিল মালদা থেকে, এই ছেলেটিও শোনে, এও প্রায় গত 10 বছর ধরে অনুষ্ঠান শুনছে। আপনারা যারা পুরনো শ্রোতা আমাদের, তারা জানেন যে এটি আমাদের প্রাক্তন অ্যানাউন্সার শ্রী দেবব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে কিন্তু এই পর্বটি, শাস্ত্রীয় সঙ্গীতের যে পর্ব, এটা কিন্তু দেবব্রতদার হাত ধরেই এর চলা শুরু। আমি তখন আকাশবাণী শিলিগুড়িতে, তো শুনলাম দেবব্রতদা কলকাতায় ট্রান্সফার হয়ে এসছেন, তারপরে উনি নাকি একটা দুর্দান্ত অনুষ্ঠান করছেন। আগে এটা FM হতো, তারপরে এটাকে প্রাইমারি চ্যানেলে ট্রান্সফার করা হয়, এবং 2008 যখন আমি এখানে এলাম তখনও দেবব্রতদা এটা প্রত্যেক সপ্তাহে করতেন। আমার কাছেও রিকোয়েস্ট এসেছিল, আজকে আমাকে সুতপা, আমাদের অ্যানাউন্সার সুতপা চট্টোপাধ্যায় বলছিল এবং হাসছিল যে আপনাকেও তো বলা হয়েছিল প্রতি সপ্তাহে করুন। আমি বলেছি না, এর জন্য প্রচুর পড়াশুনো করতে হয়, আমি এত খাটতে পারবো না, আমি মাসে একটি কিংবা দুটি করে এপিসোড করব। দেবব্রতদার অনুষ্ঠান আমার এই বুথে বসেই শোনার সৌভাগ্য হয়েছে, উনি মাঝে মাঝে আমাকে ডেকে নিতেন, তো ভাগ্যিস ডেকে নিতেন, ওই আমি বসে শুনতাম যে কী করে উনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কারণ এই ব্যাপারটা তো খুব সহজ নয়। আপনারা মানে আপনারা

তারা আমাদের আকাশবাণীর যারা প্রথিতযশা ঘোষক, বেশ কয়েকজন রিটায়ার করে গেছেন, যেমন শশাঙ্ক ঘোষ আমার বন্ধু, তারপরে কৌশিক সেন, ওদিকে অনেক আগে দেবাশিস বোস, তারও আগে ছিলেন অনেক আগে অমিয় চ্যাটার্জি বলে একজনের খুব নাম শুনি। তো এরা এইগুলো করতেন, এরা একটা নিজেদের এদের একটা দক্ষতা ছিল অন্য ধরনের। তো সেই দেবব্রতদা আমাকে শুনিয়েছিলেন বলে আমার একটু বিষয়টার ওপরে একটু আইডিয়া ছিল। তারপরে 2013 সাল থেকে আমি দায়িত্ব পেলাম এটার। তো সুদীর্ঘ প্রায় 12-12.5 বছর মোটামুটি আপনাদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি, অনেক সুখ দুঃখ, নিজের স্মৃতি এগুলো ভাগ করে নিয়েছি। বাঁশি বাজানোটা আমার থাকবে রেডিওতে, বাঁশি বাজানোর জন্যে রেডিও আমাকে ডাকবে, কিন্তু এই অনুষ্ঠানটা নিশ্চয়ই ওরা অন্য কাউকে, একজন যোগ্য কাউকে নিশ্চয়ই খুঁজে বার করবে। আমাদের সহকর্মীরা যারা আছেন তারা এই অনুষ্ঠানটি নিশ্চয়ই টেনে নিয়ে যাবেন। আপনাদেরকেও অনুরোধ থাকলো, আপনারাও যদি কিছু সাজেশন থাকে সেটা আমাদের সবিনয় নিবেদনে জানাতে পারেন। কি শুনি এবার, একটু খেয়াল শুনি পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে দেশের একটি বন্দিশ, মেহারো বাবারসে, সেই বর্ষা ঘুরে ঘুরে আসছে। আজকে যারা অফিসে গেছেন তাদের তো একটু কষ্ট হয়েছে যাওয়া আসায়, আমি দেখছিলাম তাই, কিন্তু যারা বাড়িতে বসে শুনছেন তারা বৃষ্টির সঙ্গে এই গানগুলো উপভোগ করতে পারেন। শুনে নি পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে এই বন্দিশটি।

পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে শুনলেন মেহারবা বরসে। বর্ষার এত সুন্দর বর্ণনা এ আমাদের পুরনো বন্দিশগুলিতে আছে, শোনাব একটু একটু। কি শোনাই? একটু কাজরি শোনাই। আগের দিন কম শোনানো হয়েছে, আজকে দু তিনটে কাজরি বেছে রেখেছি। আচ্ছা না, কাজরিতে একটু পরে ফিরি। আমরা যখন খেয়ালে আছি তখন একটু খেয়ালেই থাকি। শুনব বিদুষী কঙ্কনা ব্যানার্জির কণ্ঠে মিয়া কি মল্লার, মিয়া তানসেন রচিত যে মল্লার, বিখ্যাত মল্লার, মিয়া কি মল্লারের একটি বন্দিশ, সম্ভবত একতালে আমার যদ্দূর মনে হচ্ছে। ইনি কঙ্কনা ব্যানার্জি, ইনি দীর্ঘদিন ওস্তাদ আমির খাঁ সাহেবের কাছে তালিম পেয়েছেন। খুব সুন্দর গাইতেন একটা সময়, বহু অনুষ্ঠানে এই কাদের সঙ্গে, পারভিন সুলতানা, বিদুষী পারভিন সুলতানা, এই প্রভাত্রে, তারপরে অশ্বিনী ভিড়ে দেশপাণ্ডে, এরা তখনও গাওয়া শুরু করেননি, এদের আগের জেনারেশনের ইনি। কঙ্কনা বন্দ্যোপাধ্যায় ছিলেন সে সময়, ঢন্ডুতাই কুলকার্ণী ছিলেন। ওনার কণ্ঠে একবার মীরাবাই কি মল্লার শুনিয়েছি এখানে, আমির খাঁ সাহেবের কাছে এনার ধারাবাহিক তালিম, এবং গাইতেন সবসময়। এনে গাওয়ার একটা অ্যাপ্রোচও ছিল খুব সুন্দর, আমি দেখেছি। মানে গাইলে মনে হতো যেন উনি গাইছেন, তার সঙ্গে হাসছেনও, হাসি হাসি মুখে গান গাইতেন। আজকে দেখি উনি এইটাতে মিয়া কি মল্লারে একটি বন্দিশ, সম্ভবত একতালের বন্দিশ, শুনে নিই আমরা।

শুনালাম বিদুষী কঙ্কনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে মিয়া কি মাল্লার মোহাম্মদ সারঙ্গিলে রে। এ বলে মা, মোহাম্মদ সারঙ্গিলে একজন কম্পোজার ছিলেন সেই সময়কার বিখ্যাত, তার রচনা আরও অনেক বন্দিশ পাওয়া যায়। ফোন করেছিলেন আমাদের একজন খুব পুরনো শ্রোতা, সব অনুষ্ঠানে ওকে আমি শুনি, আমার সঙ্গে গল্পও হয়, অসীম কুমার মণ্ডল বাঁকুড়া থেকে। তো সবাইকেই বলছি এই শুনতে থাকুন শাস্ত্রীয় সঙ্গীতটা, শুনুন শাস্ত্রীয় সঙ্গীতটা, না শুনলে পরে তো ঠিক রসগ্রহণ করা যায় না ভালো করে। একটু শুনতে হয়, শুনতে শুনতে হয়, জানতে হয়, একটু পড়াশুনো করতে হয়, শুনতে শুনতে তারপরে কানটা তৈরি হয়ে যায়, তখন ভালো গুড মিউজিক ব্যাড মিউজিকের মধ্যে তফাতটা করা যায়। এখন শোনাবো, এটাও একটি একটু বিরল প্রজাতির মল্লার রাগ, আহিরি মল্লার, আহির ভৈরবের সঙ্গে মল্লার মিশ্রণ করে। না, এটি মল্লারের যে পুরনো যে আদি যে ফর্মগুলো ছিল, যে 10টা কি 12টা মল্লার আমরা পাই, তার মধ্যে এটি পড়ে না। এটি হচ্ছে আচার্য চিন্ময় লাহিড়ির রচনা। চিন্ময় লাহিড়ি ওনার 1920 সালের মার্চ মাসের 20 তারিখে পাবনা জেলাতে জন্ম, আমাদের মধ্যে ছিলেন 1984 সাল পর্যন্ত। বাবা শ্রী জীবচন্দ্র লাহিড়ি শিবপুর থেকে পাশ করে ইঞ্জিনিয়ারিং পাশ করেন উনি, মায়ের নাম সরোজবাসিনী দেবী। বাবা কর্মসূত্রে লখনৌতে যান ওনার বাবা। চিন্ময়বাবুর প্রথম শিক্ষক

প্রখ্যাত গীতিকার সুরকার শ্রী রবীন চট্টোপাধ্যায়। পরবর্তীকালে লখনৌ মরিস কলেজের অধ্যক্ষ পণ্ডিত শ্রীকৃষ্ণ নারায়ণ রতঞ্জানকারের কাছে উনি শিক্ষা গ্রহণ করেছেন দীর্ঘদিন। ওনারই সহপাঠী মানে চিন্ময় লাহিড়ির সহপাঠী ছিলেন শ্রী দিলীপচন্দ্র বেদী, খলিফা খুরশিদ আলী খান, এবং না মাফ করবেন, ওনার সহপাঠী ছিলেন ভিজি যোগ, তারপরে এস সি আর ভাট, ধ্রুবতারা যোশী। আর শিক্ষা নিয়েছেন, এর পরেও শিক্ষা নিয়েছেন শ্রী দিলীপচন্দ্র বেদী, খলিফা খুরশিদ আলী খান এবং ছোটে খানের কাছ থেকে। তারপরে ১৯৩৬ সাল থেকে আকাশবাণী লখনৌর নিয়মিত শিল্পী হিসেবে গাইতে থাকেন। এরপর উনি কাজ শুরু করেন অবিভক্ত বাংলার ঢাকা রেডিওতে। ১৯৪৪ সালে এইচএমবি থেকে প্রথম রেকর্ড, গানের রেকর্ড, এক পিঠে না মানে মানা, আরেক পিঠে দাঁড়িয়ে লোকে, গোপাল দাশগুপ্তর লেখা, নিজের সুরে বাংলা খেয়াল। অনেক বাংলা খেয়াল খেয়েছেন, বাংলা রাগ প্রধান গেয়েছেন। ১৯৪৭-এ স্বাধীনতার পরে চলে আসেন কলকাতায়। ১৯৬৭-তে রবীন্দ্রভারতীতে শিক্ষকতা শুরু করেন। ওনারই পুত্রবধূ বিদুষী মন্দিরা লাহিড়ী, তিনি এখন গাইছেন, আমাদের মধ্যে আছেন, খুব ভালো গাইছেন। ওনার ঘরানার উত্তরাধিকার মন্দিরাদি এবং ওনার ছাত্রদের মাধ্যমে এগিয়ে চলেছে, বেঁচে থাকুন ইনি আমাদের মনে। আচার্য চিন্ময় লাহিড়ীর কণ্ঠে আমরা শুনে নিই রাগ আহিরি মালহার। আহির ভৈরবের সঙ্গে মল্লারটিকে কত সুন্দর করে মল্লার রাগটিকে মেলানো হয়েছে।

শুনছিলেন আচার্য চিন্ময় লাহিড়ির কণ্ঠে আহিরি মল্লার, ওনারই সৃষ্টি, ওনার তৈরি রাগ, রাগ আহির ভৈরব, সকালবেলার রাগ। আর মল্লার মূলত সন্ধেবেলার রাগ, রাতের রাগ, কিন্তু দুটিকে অত্যন্ত কুশলতার সঙ্গে মেশানো হয়েছে। এবারে শুনি, এবারে চলে আসি উপশাস্ত্রীয় সঙ্গীতের আঙিনায়, একটু উপশাস্ত্রীয় শুনবই, একবার ঢুকে পড়লে আর খেয়ালে ফেরা যাবে না, সেই জন্য রেখেছি আমি বেশ কয়েকটি গান আজকে বিদুষী পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে। আমরা একটু কাজরি শুনব, বরসে কারি কারি বাদারিয়া, এটি তাল ফেরতা, দাদরা কাহারবার মধ্যে চলাফেরা। বিদুষী পূর্ণিমা চৌধুরী 2013 সালে প্রয়াত হন, প্রয়াত হন কথাটাই আগে বললাম এই কারণে যে এটা বড়ই দুঃখের যে উনি মাত্র 68 বছর বয়সে আমাদের ছেড়ে চলে যান। শিখেছেন মহাদেব প্রসাদ মিশ্রর কাছে বেনারসের, আর তারও আগে ওনার কানন সাহেবের কাছে তালিম ছিল। এটি কানন সাহেবের খুব পুরনো ছাত্রী, বিবাহের আগে কানন সাহেবের কাছে শিখেছেন আর পরবর্তীতে মহাদেব প্রসাদ মিশ্রের কাছে। তো আর কলকাতায় ছিলেন, কলকাতাতে 1999 সালে উনি আসেন, আমাদের খুব সৌভাগ্য 2000 সালে ওনার সঙ্গে আমাদের যোগাযোগ হয়। আমার স্ত্রী মধুমিতা ওর কাছে শিখতেন, দীর্ঘদিন শিখেছেন, প্রায় 12 বছর মতো তালিম পেয়েছেন, কিন্তু আমাদের গান বাজনার জগতে ওই 5 বছর, 10 বছর, 12 বছর এইটা, এই সংখ্যাগুলো খুব একটা কোনো বিশেষ অর্থ রাখে না, কারণ শেখাটা প্রায় সারা জীবন ধরেই চলতে থাকে, চলতে থাকে বিভিন্ন গুরুর কাছে। তো ফলেই হঠাৎ করে ওনার 2013 চলে যাওয়া, মানে আমরা ওনার পরিবার ভুক্তই হয়ে গিয়েছিলাম, প্রায় একেবারে ফ্যামিলি মেম্বারের মতো ছিলাম। সপ্তাহের বিভিন্ন সময়, ম্যাক্সিমাম সময়টা ওনার বাড়িতেই কাটাতাম, ওনার সান্নিধ্যে। মানে কত কী শিখেছি আমি বলেওছি আগে আমাদের শ্রোতাদের, যে আমি একটু আধটু যে ঠুমরি বাজাতে পারি বাঁশিতে, বিশেষ করে বেনারসের ঠুমরি, পুরাবাং ঠুমরি, সেটির অবদান কিন্তু বিদুষী পূর্ণিমা চৌধুরী, ওনার গান এবং ওনার ওই ওনার তালিম যেটা যেটা উনি দিতেন আমার স্ত্রীকে, ওইটা না শুনলে পরে এই ব্যাপারটা হওয়া, সব কিছু শিখতে হয়, সব শিখতে হয়, শুনে শুনে কিন্তু হয়ও না, মানে শেখাটা হয়েছিল। ওনার কণ্ঠে প্রথমে শুনে নিই একটি দাদরা তালে নিবদ্ধ একটি কাজরি, ভিগি যাও মে পিয়া বাঁচায় লাইহ, শ্রী রাধিকা বলছেন ভিগি যাও মে পিয়া।

আরও একটি কাজরি বিদুষী পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে। আমাদের এই যে সংগ্রহটি, আমাদের এই রেকর্ড এবং ডিস্ক, আগে ক্যাসেট, এর থেকে যে সংগ্রহটি, এটি আমাদের এখানকার সেন্ট্রাল সার্ভারে যেখানে রাখা থাকে, এই সংগ্রহটি আমি শোনাতাম মূলত আপনাদেরকে। এটি শোনার সুযোগ খুবই কম, কারণ বাকি যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু আমাদের ওই দৈনন্দিন যে প্রতিদিনের যে রেকর্ডিং হয় তার থেকেই শোনানো হয়। সংগ্রহটি থাকলো আকাশবাণীতে, এটা পরবর্তীকালে FM-এও শোনানো হয়। এই জিনিসগুলো FM রেনবো এবং FM গোল্ডেও ক্লাসিক্যাল মিউজিকের একটি স্লট আছে, সেটাতে শোনানো হয় একটু বেশি রাত্রিরে। একটু কৃতজ্ঞতা স্বীকার করি আজকে, যে এই যে দীর্ঘদিন যে অনুষ্ঠানটি আমি সঞ্চালনা করলাম, এটার জন্যে মানে পরোক্ষভাবে কয়েকজনের উপস্থিতি ছিল, মানে যাদের বই, বিশেষ করে যে বইগুলোর আমি সহায়তা নিয়েছি, বিশেষ করে বলবো নিত্যানন্দ কর্মকার, এনার একটি বই আছে, সেটির মধ্যে সম্ভাব্য এবং অসম্ভাব্য যত রকমের রাগ, মানে প্রচলিত রাগ অন্তত

100-150-200 রাগের তাদের রাগ পরিচয় সমস্ত, তার বাদী সমবাদী সেগুলো, কোণঠাট, তার চলন সেগুলো সমস্ত লিপিবদ্ধ ছিল। অনেক আগে যখন শুরু করলাম তখন আমাকে খুব সাহায্য করতেন আমার বরিষ্ঠ সহকর্মী শ্রী নীলাদ্রি সেন, সেতার বাদক, এবং বংশীবাদক শ্রী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। পঙ্কজদাকে খুব বিরক্ত করতাম গিয়ে। তো পঙ্কজদা একদিন বললেন, শোনো একটা বইয়ের নাম বলছি তোমাকে, নিত্যানন্দ কর্মকারের, এই বইটা তুমি সংগ্রহ করে নাও, মানে আমাকে গাড় থেকে নামানোর ইচ্ছে। তো সেই সত্যিই সেই বইটা নেওয়ার পরে, তারপরে আর পঙ্কজদাকে অত বিরক্ত করতে হয়নি। আর তাছাড়াও আমি খুব সহায়তা পেয়েছি, সাহায্য নিতাম আপনাদেরকে, যে বিভিন্ন রকম তথ্যগুলো আমি যেগুলো আমি সরবরাহ করতাম সেগুলো শ্রী, আরে ওনার নাম কেন মনে পড়ছে না, কুমারপ্রসাদ মুখোপাধ্যায়। হ্যাঁ, কুমারপ্রসাদ মুখোপাধ্যায়ের দু তিনটে বই আছে অসাধারণ ভালো। তাছাড়া সম্প্রতি আমি ঠুমরি গায়িকা, ঠুমরিও বাইজি বলে, রেবা মুহুরি, রেবা মুহুরির একটি বই পেয়েছিলাম। আপনারা জানেন বাইজিদের ওপরে আমি একটা সিরিজ করেছিলাম এখানে বাইজি কথা বলে, তাতে বেশ কয়েকটা বই। তাছাড়া শরৎবাদক শ্রী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, এনারও কতগুলো বই আছে, যে বইগুলো আমাকে এই অনুষ্ঠান করতে খুব সাহায্য করত। তাছাড়া আমার পুরনো সহকর্মীরা তো ছিলেনই, আর একদম সক্রিয় সহায়তা পেয়েছি লাইব্রেরিতে, আমাকে এই সমস্ত গান সংগ্রহ করে দেয়া এগুলো করে দিতেন, ইনি রিটায়ার করে গেছেন সম্প্রতি, আমারই বন্ধু শ্রী মুখলেসুর রহমান, আমাদের লাইব্রেরিয়ান, তিনি আমাকে যা বলেছি তিনি সঙ্গে সঙ্গে সেই গান এনে আমাকে এখানে সংগ্রহ করে দিয়েছেন, যে আমি পরের এপিসোডে বাজাবো। একদিন আগে বলেছি হয়তো যে মুকুল এই গানটা পেলে খুব ভালো হয়, হ্যাঁ ঠিক আছে, ডাউনলোড করে দিয়ে দিল এরকম। তাছাড়া আমার যারা লিসনাররা আছেন, যারা শোনেন, আমার শ্রোতারা সেই অন্তরাল থেকে, যাদের জন্য আমি অনুষ্ঠানটা করতাম, তো তাদের তো সহায়তা, মানে তাদের নাম বলে শেষ করা যাবে না, অনেক শ্রোতাই আছেন আজকেও শুনছেন তারা। শোনাচ্ছি বিদুষী পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে একটি ছোট্ট আরেকটি কাজরি, এটি এইটি কথা বললাম তাল ফেরতা কাজরি, এটা দাদরা কাহারবার মধ্যে ঘোরাঘুরি করে। এটির কথা হচ্ছে, বরসে কারি কারি বদরিয়া মরি চুনরিয়া ভি গেলে যায়, রামদাস বলে বড়ে রামদাসজি তার রচনা, ইনি ছিলেন আমাদের রাজেন সাজেন মিশ্রের দাদু, শুনেনি।

আজকের গানের ভেলা এখানে শেষ করছি। সবাইকে অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আকাশবাণীর সঙ্গে যোগাযোগ রাখবেন। গান শুনতে গেলে কিন্তু রেডিও হচ্ছে একটিমাত্র মাধ্যম, আমরা গান শোনাই, আমরা সবাইকে গান শোনাই, বিজ্ঞাপনও শোনাই, কিন্তু তার সঙ্গে গানও শোনাই। তো গান শুনুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি পণ্ডিতয়া চক্রবর্তীর গাওয়া এই গানটি দিয়ে।

0: যা।
1: শাস্ত্রীয় সঙ্গীতের পর্ব নিয়ে গানের ভেলা শেষ হল। উপস্থাপনায় ছিলেন সুদীপ চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: সপ্তাহের শুরুতে শুরু এলাম, কিন্তু জানো তো অ্যাকর্ডিংলি হিস্ট্রি সপ্তাহের শুরু কোন দিন দিয়ে হয়?
1: অফকোর্স সোমবার, মানডে ব্লুজ,
0: না সানডে দিয়ে শুরু হয় অ্যাকচুয়ালি। আমরা যদি দেখি,
1: এ বাবা আমি এতদিন ভুল জানতাম,
0: আমরাও এতদিন অ্যাকচুয়ালি ভুল জানতাম ঠিক নয়, কিন্তু ওই প্রথম দিনটাকে আমরা ছুটি হিসেবেই ঘোষণা করে নিয়েছি, ঠিক আছে। তবে হ্যাঁ, কাজের দিক থেকে যদি আমরা দেখি প্রথম দিনটা কিন্তু সোমবার, এবং আমি জানি এই বর্ষামুখর সকালবেলা ঘুম থেকে উঠিয়া গুটি গুটি পায় অফিসের জন্য রেডি হওয়াটা যে কি যন্ত্রণাদায়ক আজকে ছিল,
1: তা তো আমরা প্রায় সকলে জানি। একটা রেনি ডে হলে মন্দ হয়,
0: হ্যাঁ একটা রেনি ডে, আজ খুব মেঘ করুক টুপটুপ সারাদিন, এরকম একটা ব্যাপার তো হয়েই আছে আজকে। আর পাশাপাশি আজকের বেপরোয়া সময়ের আড্ডায় রয়েছি, মানে যেমনটা বলছিলাম একটা নতুন সপ্তাহ শুরু হয়েছে, সোমবারকে নিয়ে মানুষের অভিযোগের কিন্তু একদম শেষ নেই। আর রবিবার রাতে মনে হয় ইস, আর একটা দিন যদি ছুটি থাকতো কি ভালোই না হতো, আবার সোমবার সকালে অ্যালার্মটা বাজে ইত্যাদি ইত্যাদি হয় এই নতুন সপ্তাহের শুরুতে। তোমাদেরকে অনেক মানে কংগ্রাচুলেশন বাবা, এই সপ্তাহটা সার্ভাইভ করে যাও। আজকে রয়েছি আমি ব্রতদীপ, আর আমার সঙ্গে
1: রয়েছি সর্বাণী। আর আমরা আজকে আড্ডা দেব কি নিয়ে জানো তো? আমরা আজকে আড্ডা দেব এমন সব জীবনের গল্প নিয়ে, যেই জীবন আমরা সবসময় দেখতে পাই, আমরা দেখতে পাই আমাদের মোবাইল স্ক্রিনে, কিন্তু সেই জীবনের পেছনে রয়েছে কতটা স্ট্রাগল, কতটা এফর্ট, সেইগুলো কিন্তু আমরা দেখতে পাই না।
0: আসলেই আসলেই আমরা যখন, তুমি যখন বলেই দিলে, আমরা যখন মনে করো যখন আমরা ওই টেলিভিশনের টাইম চলছে যখন সেই সময়টা দাঁড়িয়ে তুমি যদি দেখতে, তখনও কিন্তু এরকম কিছু মানুষের জীবন দেখে আমরা ইন্সপিরিত হতাম,
1: ইন্সপায়ার্ড হতাম। এবং এই জীবনটা আমরা হয়তো সবাই লিভ করি না, সবাই এই জীবনটার সঙ্গে জড়িত নই, কিন্তু এই জীবনটা কিন্তু আমাদের ওতপ্রোতভাবে ছুঁয়ে যায়। আর এই জীবনের গল্প নিয়ে আজকে বেপরোয়া সময়ের আড্ডায় থাকবো আমি সর্বাণী আর আমার সঙ্গে ব্রতদীপ। আর বন্ধুরা তোমরাও কিন্তু থাকতে পারো আমাদের সঙ্গে ফোন লাইনে,
0: একদম আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা 03322131342 এই নাম্বার, অথবা আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ জীবনী কলকাতা, সেখানে আছে আজকের যে বেপরোয়া সময়ের পোস্টার, সুন্দর একটা পোস্টার আছে
1: এবং সেই পোস্টারে কমেন্ট করতে হবে। আর তোমরা আমাদের ফোন করে জানাও, তোমরা তো সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই সবাই খুব রিলস দেখো, কন্টেন্ট দেখো,
0: এই নিয়েই অ্যাকচুয়ালি আজকে এই গল্প। একদম একদম, মানে আমি সবার প্রথমে শ্রোতাদেরকে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাইছি যে সত্যি করে উত্তর দেবে কিন্তু একদম, ঠিক আছে। গত সাত দিনের মধ্যে এমন একদিনও কি গেছে, দেখো তুমি আমি তো নেই এই দলে, এমন একদিনও কি গেছে যেদিন তুমি একবারও সোশ্যাল মিডিয়ায় ঢোকোনি, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব শর্টস, রিল কিছুই দেখোনি?
1: না, এইখানে আমি একটা কথা শেয়ার করতে চাইবো, কালকেই আমার সঙ্গে এমন হয়েছে, তুমি যেহেতু তোমার সঙ্গে আমাকে ইনক্লুড করলে, কালকে আমার ফোনটা খারাপ ছিল, কালকে সেই জন্য আমি সারা দিন একটাও রিলস দেখতে পারিনি, একবারও ফেসবুক করতে পারিনি। কিন্তু পরিবর্তে আমি বেশ সুন্দর একটা গল্পের বই পড়েছি, এবং গল্পের বইটা কিন্তু পড়ে আমার খুব ভালো লেগেছে। এই নয় যে আমি প্রচন্ড মিস করছিলাম রিলস, হ্যাঁ কিছুটা সময় যাওয়ার পর আমার যেন মনে হচ্ছিল যে কোথাও গিয়ে আমার ধৈর্যটা হারিয়ে যাচ্ছে, আমি আমার মোবাইলটাকে মিস করছি, বাট আমার কিন্তু বেশ একটা অন্যরকম ফিল হচ্ছে।
0: একদম একদম, আসলে তার মানে সর্বাণীর একটু মানে ওই চিরাচরিত আমাদের যে জীবনযাত্রা, তার বাইরে গিয়ে জীবনটাকে কাটাতে খুব একটা মন্দ লাগে না, এটা খুব অস্বীকার করার কথা নয়। কিন্তু আমি যদি শ্রোতা বন্ধুদের দিকে দেখি, খুব একটা মানুষ হাত তুলছে না, মানে আমি যদিও রেডিওর এপারে বসে আছি, কীভাবেই তা দেখবো তোমাদেরকে, কিন্তু আমি জানি তোমরা অনেকেই মানে 90% মানুষই আর কি নেই। কিন্তু আজ আমরা অ্যাকচুয়ালি কথা বলবো কি নিয়ে, মানে যদি খুব ভালো করে বলি, একদম শুরু থেকেই যাই, আজকাল না খুব একটা শব্দ শুনতে পাই আমরা প্রচন্ড, ইনফ্লুয়েন্সার।
1: না এটা আই উড লাইক টু কারেক্ট ইউ, আমরা কিন্তু ইনফ্লুয়েন্সার বলি, আমরা কিন্তু খিল্লি করে তাদের বলি ইনফ্লুয়েন্সা।
0: না অনেকেই, যদিও আমরা খিল্লি করতেই পারি চাইলে, কিন্তু অনেকেই সত্যি ইনফ্লুয়েন্স করছে, অনেকেই প্রভাবিত করছে, এটা অস্বীকার করার জায়গা থাকে না।
1: কারোর কারোর কন্টেন্ট এত ভালো, তাদের থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, এবং তারা কিন্তু একটা সোশ্যাল মেসেজ দিয়ে যায় আমাদের,
0: মানে আমি যদি আমি একদম পজিটিভ ভাবেই শুরু করতে চাইছি আজকের এই অনুষ্ঠানটা। এই কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে একজনকে দেখি, আমি তাদের নাম করতে চাইছি না, কারোরই নাম করব না আজকে আমরা, কিন্তু একটি মানুষ যিনি একদম প্রত্যন্ত একটি গ্রাম থেকে বিলং করছে, একজন ভদ্রমহিলা, তিনি ক্যামেরার সামনে এসে ইংলিশে সিনেমার রিভিউ দিচ্ছে, বুকের রিভিউ দিচ্ছে, এবং তাকে হয়তো অনেকেই সোশ্যাল ট্রোলিং করছে, কারণ আমি জানি না ওনাকে সোশ্যাল ট্রোলিং করার কোন হেতু, কারণ আমরা এত খাজা খাজা জিনিস দেখি সোশ্যাল মিডিয়াতে, তার থেকে অনেক উচ্চমানের, অনেক উচ্চমানের ওই কন্টেন্টটা, তো হ্যাঁ ইনফ্লুয়েন্সার তো তারাই না।
1: এবং ওনার ভিডিও নিয়ে আমি আরেকটা কথা বলতে চাইবো, ওনার ভিডিও দেখে না প্রচন্ড কানেক্ট করা যায়,
0: একদম
1: মনে হচ্ছে যেন একদম আমি বা আমার পাশের বাড়ির মানুষটা কথা বলছেন। এবং উনি যখন প্রচুর বড় বড় পাবলিক প্ল্যাটফর্মের সঙ্গে কোলাবরেট করছেন, তখন কোথাও গিয়ে একটা মনে হয় একটা পার্সোনাল ভিক্টরি সেটা,
0: একদম
1: এত আমরা কানেক্ট করতে পারি ওনার সঙ্গে।
0: তো এই মানুষ, এদের জীবন নিয়েই আজকের এই বেপরোয়া সময়ের আড্ডায়, বেপরোয়া সময়ের আড্ডায় রয়েছি আজকে তোমার যুবাণী বন্ধু প্রতদীপ এবং আমার সঙ্গে সর্বাণী। তবে মানে এই

0: আড্ডা তো শুরু হলো, আড্ডা তো যখন শুরুই হলো এরকম একটু মানে বৃষ্টিমুখর আড্ডা কার না ভালো লাগে? আমি জানি শ্রোতা বন্ধুরা তোমরাও একেবারে তৈরি হয়ে বসেছো, এবং তোমরাও যদি আজকের এই আড্ডায় সামিল হতে চাও চলে এসো 0332131342 এই নম্বরে। আর ফোনটি করিয়া দয়া করিয়া রেডিও সেট থেকে 100 মিটার দূরে চলে গেলে সব থেকে বেশি খুশি হবো, ঠিক আছে?
1: তাহলে আমরা খুব ভালোভাবে শুনতে পারবো। আর সর্বাণী আর ব্রতদীপ কিন্তু রয়েছে তোমার ফোনের অপেক্ষায়।
0: একদম। আর আপাতত তোমাদেরকে একটি না গান শোনালে বড় অন্যায় হবে, তাই তোমাদের জন্য রইল শান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি।

0: বেপরোয়া সময়ের এই আড্ডা এত সুন্দর করে রিমঝিমে ধারাতে বয়ে গেল, সে আর বলার অপেক্ষা রাখে না। আর বলতে বলতে আমাদের টেলিফোন লাইনেও বন্ধু। বন্ধু কি বলছে শুনিনি।
1: হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ,
2: আমি মালদা থেকে শায়ন ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
2: আজকে বিষয়টা খুব সুন্দর। আসলে এই যে ইনফ্লুয়েন্সার যে বিষয়টা, এখন তো আমাদের যারা এই প্রজন্মে তাদের কাছে খুব পরিচিত, ইনফ্লুয়েন্সার শব্দটা পরিচিত এখন হয়েছে, কিন্তু আগেও কিন্তু ছিল, জানেন। আমি 2012 কি 2013 কথা বলছি, 12-13 নেই, 11-12
1: একটি
2: চ্যানেলে একজনকে আমি দেখেছিলাম, তাকে দেখে আমি প্রচন্ড ভাবে ইনফ্লুয়েন্স হয়েছিলাম। তার কিন্তু পায়ে চলার তার শক্তি নেই, অপূর্ব মনের জোর, আমি নাম বলবো না, তার নাম বলার নিয়ম নেই যেহেতু। আমি ভীষণ ভাবে ইনফ্লুয়েন্স হয়েছিলাম, ভেবেছিলাম তখন আমার 12 কি 11 বছর বয়স। আমি নিজেও একজন মানে শারীরিক ভাবে আমার কিছু সমস্যা রয়েছে, লো ভিশন, ফিজিক্যালি আই এম চ্যালেঞ্জ, কিন্তু ওই যে সাক্ষাৎকারটা আমি দেখলাম, তারপরে আমি কখনোই আর নিজেকে আর কখনো দুর্বল ভাবি।
0: একদম একদম একদম,
2: অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক মানুষের কথা শুনেছি, অনেক মানুষের কথা শুনে তাদের ভালো গুণগুলো নেওয়ার চেষ্টা করেছি, করছি, নিয়ত করছি। আর সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারবো না, হয়তো ফেসবুক ছাড়া থাকতে পারবো, কিন্তু রেডিওটাও তো একটা সোশ্যাল মিডিয়া।
0: একদম একদম একদম একদম একদম, বলা ভালো, একদম সর্বপ্রথম মিডিয়াম। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, বলা ভালো, একদম সর্বপ্রথম মিডিয়া,
1: একেবারেই তাই। এবং উনি যেমন বললেন, এই ইনফ্লুয়েন্সার আসার আগে আমরা কিন্তু আমাদের যারা ধরো ভারতের নামি বিপ্লবী যারা, কিংবা যারা নামি মানুষ, তাদের দ্বারা তো আমরা সর্বদাই ইনফ্লুয়েন্সড হয়েছি।
0: কিন্তু এই মুহূর্তে ইনফ্লুয়েন্সের শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, সুন্দর সুন্দর ভিডিও, ঝকঝকে ছবি, ক্যাফে, ট্রাভেল, নতুন জামা কাপড়, নতুন মোবাইল, নতুন জায়গা, মানে সব কিছু যেন একদম নিখুঁত। কিন্তু একটা কথা বলো তো, জীবনটা কি সত্যি এতটা নিখুঁত হয়?
1: একেবারেই না। আমার তো মনে হয় যে আমাদের সকলেরই বাড়িতে এমন একটা চেয়ার থাকে যাকে আমরা ধরো বলি ম্যাজিক চেয়ার।
0: একদম একদম একদম একদম,
1: যতই আলমারি থাকুক, যতই সুন্দর সুন্দর ওয়ার্ড্রোব আমাদের ঘরে থাকুক, আমরা কিন্তু কোথাও থেকে ঘুরে এসে জামা কাপড়টা সেইখানেই ডাম্প করি। এবং যতবারই ভাবি যে ঠিক আছে কালকে তো একটা ছুটির দিন রয়েছে, তো সেই ছুটির দিনে আমি ইউটিলাইজ করে জামা কাপড়গুলো ওয়ার্ড্রোবে তুলবো, কিন্তু জামা কাপড়গুলো থেকে যায় সেই ম্যাজিক চেয়ারে।
0: কিন্তু এই এই যে আমাদের আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু মানে আমি তুমি বলে আলাদা নয়, এটা কিন্তু প্রায় প্রত্যেকের জীবনে, মানে যারা তথাকথিত ইনফ্লুয়েন্সার্স তাদের জীবনেও কি ঘটছে না আসলে? কিন্তু ওই ছবির আড়ালে চাপা পড়ে যাচ্ছে কোথাও না কোথাও সেই চেয়ারটি, সেই চেয়ারটিকে কিন্তু আমরা তাদের স্টোরিতে বলো,
1: আমরা যখন তাদের পোস্ট দেখছি তখন সেই নোংরা চেয়ারটা আমরা দেখতে পাচ্ছি না, আমাদের মনে হচ্ছে সেটা শুধু আমাদের বাড়িতেই রয়েছে। নোংরা চেয়ার
0: থেকে বলো ভালো, মানে ভালো বলা যে একটু
1: ক্লামজি চেয়ার,
0: একদম একদম ক্লামজি চেয়ার। এবং এবং আরেকটা বিষয় যে আমরা সব সময় দেখি ওই একটা 15 সেকেন্ডের রিল দেখছি, 10 সেকেন্ডের রিল দেখছি, দেখে ভাবছি আহা
1: কি সুন্দর
0: জীবন, আলাদা
1: একেবারে,
0: ঠিক আছে। তো হ্যাঁ, তো ব্যাপার স্যাপারই আলাদা আর কি। তো সেই রকমই আর কি, আমরা এইরকম ভাবে ইনফ্লুয়েন্সারদের থেকে ইনফ্লুয়েন্সড হচ্ছে, কিন্তু আদতে কতটা বিষয়টা ওই 15 সেকেন্ডের রিলটা করতে কতক্ষণ, যে হয়তো 1.5 ঘন্টা ধরে শুট করা হয়েছে ওই ওই ওই 10 সেকেন্ডের রিলটা, মানে 10 বার রেকর্ড হয়েছে, তা আলো ঠিক হয়নি, কখনো শব্দ ঠিক হয়নি, আবার শুরু হয়েছে, মানে আমরা ওই শুধু শেষের ওই এডিটিং ফলটা দেখি এবং দেখার পরে বলেছি আরে বাবা কি দারুণ ব্যাপার, এটা আবার কোনো ব্যাপার নাকি, কিন্তু আমরা কিন্তু পরিশ্রমটা দেখি না।
1: এবং আমরা যখন এই ভিডিওগুলো দেখি তখন আমরা ভাবি যে এই ভিডিওটা বোধহয় বানানো খুব সহজ, কিন্তু আদৌ কি এটা সত্যি বানানো সহজ? এই 10 সেকেন্ডের একটা ভিডিও যদি আমরা বানানোর চেষ্টা করি তাহলে আমাদের হয়তো প্রথমে মনে হবে যে সব ঠিকঠাক আছে, কিন্তু তারপরে এই যে আমরা ভিডিওটাকে আবার রিপ্লে করব তখন মনে হবে না এইখানে লাইটটা ঠিক হয়নি, এইখানে

0: আমার ভয়েসটা ভালো আসেনি, এইখানে একটা কোথায় ব্যাকগ্রাউন্ড মিউজিক এলো,
1: হঠাৎ একটা কুকুর চিল্লিয়ে উঠেছে,
0: কোথায় একটা কুকুর চিল্লিয়ে উঠলো, বা ধরো রেকর্ড করছি কিছু, রেকর্ড করতে করতে আমাকে একটা ফোন এসে গেল,
1: হ্যাঁ, অথবা এরকমও হলো যে রেকর্ড হয়ে গেল, বাহ খুব ভালো ভালো, কিন্তু ঠিক 10-15 সেকেন্ড ধরে এডিট বা 10-15 মিনিট এডিট করার পরে না ভালো লাগছে না, আর একটা টেক নিয়ে আর কি। তো এই যে এই আর একটা টেক নিয়ে, এই যে এই সব কথাটার মধ্যেই না অনেকটা পরিশ্রম লুকিয়ে থাকে, অনেকটা কষ্ট লুকিয়ে থাকে,
0: এবং এই জায়গাটাতেই আমার মনে হয় যে একটু বদলানো দরকার। আমরা যে ভাবি এটা বোধহয় খুব সহজ, কিন্তু এটা কিন্তু একেবারেই সহজ নয়। এবং একটা চলতি কথা রয়েছে যে ওরা তো শুধু ভিডিও বানায়,
1: না
0: কিন্তু মানে শুধু কি ভিডিও, এই দেখো তার আইডিয়া ভাবতে হয়, একটা ভিডিও বানাতে গেলে তার স্ক্রিপ্ট লিখতে হয়, শুট করতে হয়, এডিট করতে হয়, আপলোড করতে হয়, তারপরে ট্রেন্ড দেখতে হয় যে কি ট্রেন্ড চলছে, মানুষ কি বলছে, এবং সব মিলিয়ে এটা কিন্তু একটা ফুল টাইম জব,
1: একদম একদম। আর আজকের আড্ডাটাও সেই কারণে, আমরা আজ কাউকে বিচার করতে আসিনি, আমরা অন্ধ প্রশংসাও করতে আসিনি, আমরা শুধু একটু কাছ থেকে দেখব যে স্ক্রিনে যেটা দেখা যায় তার পেছনে কি আছে, আর সেই সঙ্গে এটাও দেখব আমাদের সাধারণ জীবনটা আদৌ কতটা সাধারণ। কারণ বিশ্বাস করো অনেক ইনফ্লুয়েন্সার হয়তো আজ এমন একটা সাধারণ বিকেলের জন্য অপেক্ষা করে যেটা আমরা প্রায় গুরুত্বই দিই না। বন্ধুদের সঙ্গে রাস্তার ধারে এক কাপ চা, বাড়ি ফিরে মায়ের সঙ্গে গল্প, বা কোনো ছবি না তুলে শুধু বৃষ্টিটা উপভোগ করা,
0: এই মল আনন্দের মুহূর্তগুলো
1: একদম
0: আমরা কিন্তু অনেকেই
1: পাই না। আমরা আমরা আমরা আমরা হারিয়ে ফেলছি, আমরা মানে আমরা যারা পাচ্ছি এত সহজে, মনে করো এই তো অফিস থেকে বেরোলাম, বেরিয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে দু কাপ চা খেলাম, চা খেয়ে বললাম যে যার বাড়ি। কিন্তু যারা ইনফ্লুয়েন্সার্স, যারা সোশ্যাল মিডিয়ায় বেশ একটু নাম পেয়েছে, তাদের না বাড়ি থেকে বেরোনোটাও একটু চাপের, কারণ তাদেরকে হয় মাস্ক পরে বেরোতে হয়, আমাদের নিজের চোখেই দেখা আর কি, যে রাস্তা দিয়ে বেরোলেই 5 মিনিট অন্তর অন্তর তাকে দাঁড়াতে হচ্ছে, দাদা একটা ছবি তুলবো, দিদি একটা ছবি তুলবো, এই বিষয়গুলো কিন্তু তাকে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হচ্ছে, যেন এমনটা নয় না যে সে কখনো বলতে পারবে না এটা, যে না তুলতে পারবে না, তুমি তুমি কে ইত্যাদি ইত্যাদি, মানে সে তার যদি রাগও থাকে, তাকে কিন্তু ওই সময়টায় রাগটাকে নিবারণ করে, হয়তো সে তার জীবনে খুব টানাপোড়েন চলছে, সেই রাগটাকে নিবারণ করেও তাকে কিন্তু তার সেই
0: ফলোয়ার,
1: একদম ছবির আবদার মেটাতে হচ্ছে, বা অটোগ্রাফের আবদার তাদের মেটাতে হচ্ছে, অনেক কষ্ট থাকা সত্ত্বেও তারা কিন্তু একবারও তাদেরকে বলছে না, রিজেক্ট করছে না, বলছে না রেগে গিয়ে তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করছে না। এটা কিন্তু অনেকটা পরিশ্রম, এটা কিন্তু অনেকটা কষ্টের ফল,
0: এবং অনেকটা ধৈর্যের ফল,
1: একদম একদম একদম। সুতরাং এই ধৈর্যকে আমরা কুর্নিশ জানাই, কারণ ওই যে তারা যারা ইনফ্লুয়েন্সাররা, যারা ওই ঘরটাতে বসে শুধু জানলাটাকে দিয়ে, জানলা দিয়েই পুরো গোটা দুনিয়াটাকে দেখার চেষ্টা করছে, বা
0: এবং আমাদের দেখাচ্ছে বলা যেতে পারে,
1: এবং আমাদেরকেও দেখাচ্ছে, সেটা সেটা কিন্তু কোনো অর্থে কম নয়। তো সেরকমই একটি গান আপাতত তোমাদের জন্য রইল, ফিরছি আপাতত গানের পরে আজকের বেপরোয়া সময়ের আড্ডায়। সঙ্গে রয়েছে আমি প্রতদীপ, আমার সঙ্গে শর্বাণী, আর আপাতত তোমাদের জন্য রইল অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটি।

0: এরকম গান আমাদেরকে বার বার বার বার অনেক অনেক অনেকটা মানে অনেকটা নিয়ে যায় জানো তো, বইয়ে নিয়ে চলে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ শর্বাণী, এই গানটা তো শর্বাণীর সাজেশন ছিল, এই গানটা এত সুন্দর একটা গান সাজেস্ট করার জন্য।
1: খুব ব্যক্তিগত প্রিয় একদম, এই গানটা শুনলে আমার মনে হয় যে আমরা যেন অনেক জায়গায় মানুষ চোখে ঘুরে আসতে পারি, কখনো কেরালা কখনো প্যারিস। আর আজকে বেপরোয়া সময়ের আড্ডায় আমরা কি নিয়ে কথা বলছি বন্ধুরা তো সেটা জানেই, এবং আমি আর ব্রতদীপ রয়েছি বেপরোয়া সময়ের আড্ডায়, এবং সঙ্গে রয়েছে বন্ধু ফোন লাইনে। বন্ধু দেখে নেবো কি বলছে।
0: হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
2: হ্যালো, আমি পূর্ব বর্ধমান থেকে রীতা পাল কথা বলছি।
0: হ্যাঁ
1: বলুন।
2: বলছি তোমরা যেভাবে অনুষ্ঠানটা করছো যেন চোখের সামনে ভেসে উঠছে, আমার তো আর টাচ ফোন নেই, তোমাদের কথায় রেডিও থেকে যা বুঝছি। আর এই বাড়িতে দাদু ঠাকুমা বাবা মা আমি আর সবাই যেভাবে চলাফেরা করি আর কাজকর্ম, তাদের যে ব্যস্ততা যেটুকুনি সেটা যদি রিল করা যায় তাহলে কেমন হয়। এই তোমরাই যেমন বেরিয়ে চলে এসছো, এখন যে বাড়িতে তারা কি করছেন সেটা কিসের মাধ্যমে ধরা পড়বে? সেটা কথার মাধ্যমে ধরা পড়বে। আর এই হৃদয়টা যে কি জিনিস, ওর মধ্যে অনেক কিছু রিল করা যায় যে পরে বসে বসে সেইগুলোকে পুনরাবৃত্তি করা থেকে।
1: আমাদের বাড়ির লোকরা কিন্তু রিলস করতে পারে, এবং এই রিলস কিন্তু প্রচুর আছে লাইফস্টাইল
0: একদম একদম। তবে এই লাইফস্টাইল কন্টেন্টের মধ্যে একটা বিষয় মানে এই মুহূর্তে আমরা সব থেকে বেশি যেটা দেখি ফুড রিলস, মানে কি সুন্দর করে একটা ধোঁয়া ওঠা বিরিয়ানির প্লেট দেখায়, একটা পাস্তা কাটতে চিজ স্ট্রেচ, আর সেই সঙ্গে এমন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক মনে হয় এখনই বেরিয়ে পড়ি। কিন্তু এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার একটা প্রশ্ন সবসময় মাথায় আসে, আচ্ছা এই বিরিয়ানিটা শেষ পর্যন্ত গরম থাকলো কি
1: না? এটা মনে হয় থাকে না, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মানে যখন আমরা ধরো রেস্তোরাঁয় যাই তখন আমাদের একটাই চিন্তে থাকে যে আমাদের খিদে পেয়েছে তাড়াতাড়ি খাই, কিন্তু ভাবো যারা এই ফুড কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু মাথায় তখন 10 রকমের চিন্তা ঘোরে যে এই যে এই খাবারটা এসছে এটা আমি ঠিকভাবে ক্যামেরায় তুলতে পারবো তো, ঠিকভাবে এটার লাইট আসবে তো, ভিডিওটার একটা স্লোমো নিতে হবে, একটা লাইট সেট করে নিতে হবে, একটা চামচটা এইদিকে ঘুরিয়ে নিতে হবে, একটা চামচটা ওদিকে ঘুরিয়ে নিতে হবে, এই করতে করতে বিরিয়ানিটা বোধহয় ঠান্ডা হয়ে যায়।
0: বোধহয় না, ফ্যাক্ট ঠান্ডাই হয়ে যায়, ঠিক আছে। মানে আমাকে যদি ইউজুয়ালি হয় মানে এটা আমি আমার ব্যক্তিগত সাইড থেকে বলছি যে আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ঘুরতে গেছি তো খাবার দাবার অর্ডার হয়েছে, তারা সবার প্রথম এই ছবি তুলতে হবে তো আগে, এই কি ছবি না তুলে আমরা খাবো কি করে, ভাই খিদে পেয়েছে। মানে আমার সেই সময় মনে হয় যে বিরিয়ানিও বলছে ভাই আমাকে খাবে না তো কি আমার বায়োপিক বানাবে। মানে কিন্তু মজার ব্যাপার হলো আমরা বাইরে থেকে যেটা দেখি সেটা খুবই ছোট্ট একটা অংশ, আমরা ভিডিওটা দেখি বলি বাহ কি সুন্দর লাগছে, কিন্তু ওই সুন্দরটা তৈরি করতে কতটা ধৈর্য লাগছে।

0: বলতো সে নিজের খিদেটাকে প্রথম কথা জলাঞ্জলি দিচ্ছে, ঠিক আছে? তো সেটা মানে সেটা কিন্তু আমরা ভেবে দেখছি না। অনেক সময় একটা খাবারের ভিডিও করার জন্য প্লেটটা 3-4 বার ঘোরানো হচ্ছে, চামচটা একটু এইদিকে তো ওইদিকে, গ্লাসটা একটু ওদিকে, কখনো আবার জানালার ধারে নিয়ে যাওয়া হচ্ছে, কখনো আবার আলোটা একটু ভালো। মানে আমরা ভাবছি এত আয়োজন কেন? আসলে ব্যাপারটা কিন্তু অনেকটা সিনেমার মতো, জানো তো, সিনেমায় যেমন একটা দৃশ্যের জন্য অনেকবার শট নেওয়া হয়, এখানেও কিন্তু তেমনই।
1: এবং এই যে আমরা অনেকেই এখন করি, তুমি যেমনটা বললে যে কোনো রেস্তোরাঁয় গেলেই আমরা ভালো ভালো খাবার যেগুলো খাচ্ছি সেইগুলোর ছবি তুলে রাখি, এবং আমরা কিন্তু সকলে ইনফ্লুয়েন্সার নই, কিন্তু আমরা কিন্তু এটা করে খুব মজা পাই। ভেবে দেখো, আগে যখন মানুষ কোথাও ঘুরতে যেত তখন কিন্তু সবাই একটা করে পোস্ট কার্ড কিনত, আর বাড়ি ফিরে এসে সেই পোস্ট কার্ডটা অ্যালবামে রেখে দিত। সেই স্মৃতিগুলো কিন্তু এখন পোস্ট কার্ডে না জমা হয়, মোবাইলে জমা হচ্ছে। এবং এই যে এই খাবার, ধরো কোথাও আমি এটা ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে ভীষণ সুন্দর একটা খাবার খেয়েছি, তো সেইটা আমাদের মেমোরিতে রেখে দেওয়ার জন্য আমাদের ফোনের মেমোরিতে রাখা কিন্তু খুব জরুরি।
0: মানে বলতে চাইছো যে মাধ্যমটা বদলেছে, কিন্তু স্মৃতি ধরে রাখার যে ইচ্ছেটা সেটা কিন্তু বদলায়নি, ঠিক আছে? তো একটা ছোট্ট অনুরোধ, ছবি তোলো, ভিডিও করো, রিল বানাও, সবই করো, কিন্তু খাবারটা যেন শুধু ক্যামেরার জন্য না হয়, মাথায় রেখো। কারণ আমরা বহু মানুষ সারা পৃথিবীতে খাবার পাচ্ছে না, কিন্তু সবার কথা মাথায় রাখবে গোটা পৃথিবীর আজও মাতৃভাষা খিদে। তো সেইটুকুনি আমরা মাথায় রাখতেই পারি। এবং আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাপার রয়েছে, মানে এটাও একটা নেগেটিভ দিকও, সবসময় তো আমরা পজিটিভ দিক পাচ্ছি না, এই নেগেটিভ দিকটা নিয়েও একটু কথা বলা ভালো। সেটা হচ্ছে ওভার হাইপ। মনে করো এই যেমন একটা ক্যাফে দেখাচ্ছে আমাদেরকে, ক্যাফে একটা গ্যাজেট বা কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট, কয়েকটা খুব ভাইরাল দিনের পরে মনে হয় যে এটা না হলে না জীবনটাই
1: অসম্ভব,
0: একদম। কিন্তু বাস্তবে সেখানে কি অনেক সময় দেখা যায় যতটা প্রত্যাশা তৈরি হয়েছিল বাস্তবে কিন্তু ততটা নয়। মানে একজন ফুড ব্লগার হয়তো এমন ভাবে একটি খাবার উপস্থিত, যেমনটা বললাম অনেকে, যেটা এটাই এটাই বিরিয়ানি, মানে যে বিরিয়ানিটা দেখানো হচ্ছে এটাই সেই প্রাচীন বিরিয়ানির রেসিপিটা যেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারপরে একটা লম্বা লাইন দিলে পুজোর সময় গিয়ে, তারপরে যখন বিরিয়ানির প্রথম ক্রাশটা মুখে তুললে, তখন গিয়ে বুঝলে এর থেকে তোমার মানে পাশে, মানে যে নিদিন পক্ষে তোমার পাশে যে 100 টাকা করে বিরিয়ানি দিচ্ছে অনেক ভালো, ঠিক আছে? তারাই আমাদের সারা বছর টিকিয়ে রেখেছে আসলে। এবার অনেক ইনফ্লুয়েন্সার কোনো প্রোডাক্টকে না লাইফ চেঞ্জিং বলে দেয়, জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন মানে জল, যাই হোক বললাম না বাকিটা, কিন্তু ব্যবহার করার পরে বোঝা গেল সেটা আর 5টা সাধারণ প্রোডাক্টের মতোই, ঠিক আছে? তো এই রিল বনাম রিয়েলের পার্থক্য, সোশ্যাল মিডিয়ার কাজ হলো আমাদের দৃষ্টি আকর্ষণ করা, আর বাস্তবতার কাজ হলো সত্যিটা দেখানো। তাই কোনো কিছু শুধু ভাইরাল হয়েছে বলেই সেটা সেরা এমনটা ধরে নেওয়া কিন্তু উচিত নয়, কারণ ভাইরাল তো অনেক কিছুই হয়েছে, অনেক পরোটাও ভাইরাল হয়েছে, অনেক লুচিও ভাইরাল হয়েছে, তো সেটা কতটা স্বাস্থ্য,
1: হ্যাঁ মানে
0: না না সেটা কতটা স্বাস্থ্যসম্মত সেটাও জানতে হবে, মানতে হবে যে আমরা জাস্ট একটা জায়গায় চলে গেলাম কিন্তু তারপর গিয়ে দেখলাম সেখানে হাইজিন মেনটেন হচ্ছে না, প্রপার হাইজিন যেটাকে বলছি, কারণ খাবার দাবার যখন আমরা খাচ্ছি কোনো জায়গা থেকে কিনে, তার যেন একটা হাইজিন, মানে নির্দিষ্ট একটি হাইজিন রয়েছে যেটা সরকারি গাইডলাইনের মধ্যে পড়ে, সেই হাইজিনটা মেনটেন না হলে প্লিজ যেও না, কারণ মনে হবে যে তার কোনো হয়তো দোষ নেই, যে সেই সামান্য ব্যবসায়ী তার হয়তো কোনো দোষ নেই, যে সামান্য খাদ্য বিক্রেতা তার হয়তো কোনো দোষ নেই, কিন্তু তুমি তার ভিডিও দেখে এসেছো, হয়তো কোনো একটা সমস্যা হয়ে গেল, সেখানে কিন্তু ওই এটা তার উপরই
1: দোষটা পড়বে, আমাদের পেটের উপর দোষ না দিয়ে আমরা হট করে তাকে দোষ দিয়ে দেব।
0: হ্যাঁ, তারপরে তোমার সারা জীবনের মতো মোমো খাওয়া বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু করোনা বস, তাহলে কিন্তু চাপ আছে,
1: একেবারেই তাই। এবং ব্রতদীপ, আমি তোমায় আরেকটা গল্প শোনাতে চাই। আমাদের পাড়ায় রিসেন্টলি একটা মোমোর দোকান খুলেছে, তারা ভীষণ ভালো গন্ধরাজ মোমো করে, কিন্তু আমি তার দুটো গলি পরে থাকি, বাট আমি সেই মোমোর দোকানের কথা জানতামই না।
0: তুমি কি জানো মোমো এই খাবারটা টিবেটিয়ান ফুড, কিন্তু তিব্বতে গন্ধরাজ
1: হয় না। এবং আমার মনে হয় যে আমাদের কলকাতা এবং ভারতবর্ষে যত মোমোর দোকান আছে, তিব্বতেও অত পরিমাণ মোমোর দোকান আছে কিনা সন্দেহ।
0: না না নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো সুতরাং মানে আমরা মনে করি যে ওই যে জাস্ট রিলটা দেখছি, রিলটা দেখেই খাচ্ছি, আরে ক্যা বাত, কি দারুণ ব্যাপার স্যাপার হতে চলেছে। কিন্তু তোমরা যদি কোনোদিন ফুড অ্যাডভার্টাইজমেন্টের BTS দেখে থাকো, তাহলে গিয়ে বুঝবে যে কটা ফুড তোমাদেরকে দেখানো হচ্ছে সেগুলো একটিও আসল নয়,
1: সেগুলো
0: প্রত্যেকটি নকল হয়, ফোম দিয়ে বানানো। ওই চিজ, ওই বার্গারটাকে অ্যাকচুয়ালি বার্গারটা প্রচণ্ড চিমিশে হয়, জানো তো? এবার ওখানে দেখাচ্ছে বার্গারটা খুব ফ্লাফি, কিন্তু ভেতরে যে অনেক থার্মোকল দিয়ে বিষয়টাকে ফ্লাফি করা হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ক্যামেরার জাদুতে। তো বিষয়টা খানিকটা এরকম, সব ক্ষেত্রে নয়।
1: হ্যাঁ, তো আমি তোমাকে যে গল্পটা বলছিলাম রতদীপ, ডাইগ্রেস করে গেলাম, তো আমাদের পাড়ায় যে গন্ধরাজ মোমোর দোকানটা, এই দোকানটায় নাকি ভীষণ ভালো মোমো বানায়। আমি এই মোমোর দোকানের কথা জানতামই না, কিন্তু আমি কয়েক

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এই মোমোটা নাকি অসাধারণ বানায় কিছু ইনফ্লুয়েন্সার এই মোমোটা খেয়েছে এবং তারা ভীষণ ভালো রেট করছে। এদের দেখে আমি ইনফ্লুয়েন্সড হয়ে চলে গেলাম একদিন বিকেলে সেই মোমোর দোকানে এবং মোমোটা আমার অসাধারণ ভালো লাগলো। এবার দেখো, এই মোমোটার কথা কিন্তু আমি জানতামই না, এই ইনফ্লুয়েন্সাররা আমাদের এই মোমোটা দেখালো বলে আমরা জানতে পারলাম। এতে শুধু আমি জানতে পারলাম কিংবা ভালো মোমো

0: লোকজন যখন গিয়ে বলছে যে এই ভিডিওটা দেখে এলাম বা এই কমেন্ট দেখে এলাম, ওইটার লোকেশন দেওয়া ছিল বলে এলাম, তার মুখেও কিন্তু ওই দিনের শেষে হাসিটা ফুটছে। তাই সব সময় যে এটা খারাপ দিকেই আমাদেরকে ধাবমান করে নিয়ে যাচ্ছে বা ধাবিত করছে তা নয়, তার থেকে বরং খানিকটা আমরা অনেক উপকারও পাচ্ছি। আর কথা বলতে বলতে টেলিফোন লাইনেও বন্ধু, বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি না।
2: আমি মুর্শিদাবাদ থেকে বলছি।
1: হ্যাঁ
0: বলো।
2: এই সোশ্যাল মিডিয়ার ভিডিওতে অনেকে সাহায্য হয়, মানে বাড়িতে থেকে রোজগার করা যায়।
0: একদম একদম, তা তো বটেই। মানে আমরা যে সোশ্যাল মিডিয়াটাকে আর কি আমরা অনেকভাবেই দেখতে পারি, বা একটা স্মল বিজনেস হিসেবে, যেটা আজকাল খুবই প্রচলিত, বহুল প্রচলিত, এবং তাতে কিন্তু মানুষের সাহায্যই হয়েছে অনেকাংশে। আর বলবো যে ইনফ্লুয়েন্স তো হওয়াই যায়, কিন্তু ইনফ্লুয়েন্স হওয়ার আগেও আমরা কি একটু যাচাই করবো না, তাই বলে?
1: একেবারেই যাচাই তো করতেই হবে। এবং এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট গল্প বলি, এক লাইনে, যে আমি একজনের ভিডিও দেখতাম, অনেক দিন ধরে দেখি, এবং সেই মেয়েটার থেকে আমি প্রচণ্ডভাবে অনুপ্রাণিত হই। সে ফার্স্টে তার স্মল বিজনেস শুরু করে সোশ্যাল মিডিয়ায়। সে নানান রকম বিয়ের সামগ্রী বানাতো, ধরো এই মুকুট, টোপর, গাছকৌটো, এইসব বানাতো। তারপরে সে কলকাতায় একটা আউটলেট খোলে, দুর্গাপুরে একটা আউটলেট খোলে, শিলিগুড়িতে একটা আউটলেট খোলে, এবং সম্প্রতি সেই মেয়েটা মুম্বাইতে একটা আউটলেট খুলেছে। এবং সে কোন লেভেলে পৌঁছে গেছে,
0: একদম আমার পরিচিত সার্কেলেও এরকম বেশ কিছু মানুষ আছে, ভালো ভালো মানুষ আছে, যারা সত্যি সত্যি খুব খুব দক্ষতার সঙ্গে এমন এমন ছোট ছোট, মানে যেগুলোকে হস্তশিল্প বলা যেতে পারে, সেই শিল্পগুলোকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে। এবং সবথেকে ভালো লাগছে কি জানো তো, যে মানুষ ওটা কিনতে খুব ইন্টারেস্ট দেখাচ্ছে। এমন নয় যে ওটা কোনো কোম্পানির প্রোডাক্ট নয়, ওটা তো হ্যান্ডমেড প্রোডাক্ট, কিন্তু মানুষ খুব ভরসা দেখাচ্ছে। এই জায়গাটা কিন্তু আমাদের, এই যে হ্যান্ডক্রাফটস, আমাদের ইন্ডিয়ান হ্যান্ডক্রাফটস, বাংলার হস্তশিল্প, এই নিয়ে তো আলাদা করে কোনো কথা বলার অপেক্ষাই রাখে না। মানে আমরা জানি এটা সারা বিশ্বে কতটা প্রশংসা পেয়েছে আমাদের হস্তশিল্প, সেটা আলাদা করে সত্যি বলার অপেক্ষা রাখে না।
1: এই সব গল্পগুলো আরো যারা এই ধরনের কাজ করে তাদের মনে সাহস যোগাচ্ছে যে না, ওরা সেটাকে ফুল টাইম একটা পেশা হিসেবে, ফুল টাইম একটা অকিউপেশন হিসেবে ধরে নিতে পারে, এইটাও কিন্তু কম বড় কথা নয়।
0: একদম একদম। তো এরকম ইনফ্লুয়েন্সারদের গল্প তো চলছে, যারা সমাজকে সত্যি অনেকটা প্রভাবিত করেছে, আমাদের নতুন জেনারেশনকে প্রভাবিত করেছে, তাদের জীবনটা সত্যি কেমন সেই নিয়েই আজকের হচ্ছে বেপরোয়া সময়। এই গল্প তো চলতে থাকছে, ঘড়ি কাটা ইতিমধ্যে 11:35, গল্প হচ্ছে টেলিফোন লাইনে। বন্ধু দেখি, বন্ধু কি বলছে?
1: হ্যালো
3: হ্যালো
0: হ্যালো, কি বলছো, কোথেকে বলছো?
3: হ্যাঁ বলছি যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, যেমন এই অনুষ্ঠানটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, বলেন।
0: থ্যাংক ইউ, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরাও চলে আসতে পারো আমাদের টেলিফোন লাইনে। তোমাদের, তোমরা মানে নাম না বললেও চলবে, কিন্তু তোমরাও কি ইনফ্লুয়েন্সড হয়েছো, এবং ইনফ্লুয়েন্সড হয়ে কতটা ভালো হয়েছে তোমাদের, সেই সকল আড্ডা নিয়ে চলে এসো আমাদের ফেসবুক কমেন্ট বক্স। আমাদের ফেসবুক কমেন্ট বক্সে অলরেডি একটি কমেন্ট এসেছে যে লেখাটি কি আদৌ পড়া হবে। হ্যাঁ নিশ্চয়ই পড়া হবে।
1: এবং আমি আর ব্রতদীপ আজকে ওয়েট করে আছি তোমাদের কমেন্টস আর ফোনের জন্য। প্রচুর প্রচুর ফোন করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আর নাম্বারটা আরও একবার বলে দিই, 03322131342। আজ বেপরোয়া সময়ের আড্ডায় আমি শর্বাণী আর ব্রতদীপ রয়েছি তোমার অপেক্ষায়।
0: আর পাশাপাশি এই যে এই যারা ইনফ্লুয়েন্সার্স, যারা আমরা নেচারের ভিডিও দেখি, যাদের এত সুন্দর সুন্দর এই জায়গার কথা বলে, এই অফবিট প্লেসের কথা বলে, তারা পাহাড়ের বুকে দাঁড়িয়ে আদতে কি গানটা গাইতে চায় সেটা আমি জানি, শর্বাণী জানে, এবার তোমরাও জানবে। আপাতত তোমাদের জন্য রইল ফসিলসের পক্ষ থেকে এই গানটি।

0: ফিরে এলাম গানের পর। আজকে বেপরোয়া সময়ের আড্ডায় রয়েছি আমি শর্বাণী এবং আমার সঙ্গে ব্রতদীপ এবং এবং এবং ফোন লাইনে এবং কমেন্ট সেকশনে রয়েছে বন্ধুরা, শুনে নেব। হ্যালো,
1: কে বলছো, কোথেকে বলছো?
2: হ্যালো দাদা ভাই, নমস্কার।
1: নমস্কার,
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি।
1: বলুন।
2: হ্যাঁ দাদা ভাই, সোশ্যাল মিডিয়াতে এখন অনেক কিছু আমরা জানতে পারি এবং শিখতে পারি, আর সবাই আসক্ত হয়ে পড়ছে ওই সোশ্যাল মিডিয়ার সব আপনাদের ইয়ে দেখে আর কি, ওইটা কিনতে হবে, ওটা কিনতে হবে। এবং আপনারা যে দুজনা মিলে অনুষ্ঠানটা চালাচ্ছে,
0: অনুপ্রাণিত হব সকলের থেকে যাতে আমরাও একদিন তেমন কাজ করতে পারি। এবং উনি যে বললেন ফোনে যে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি, একেবারেই কিন্তু তাই। রিসেন্টলি আমি সোশ্যাল মিডিয়া দেখে একটা টার্কিশ চিকেন রান্না করেছি, সোশ্যাল মিডিয়ার রেসিপি দেখে, এবং সেটা কিন্তু
1: দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়া বিষয়টা আমাদের কতটা হেল্প করছে। আজকে তুমি ভালো করে দেখো, তুমি আজকে পৃথিবীর যে কোনো কোনায় বসে থাকো, গোটা পৃথিবীর যে কোনো প্রান্তের খবর তুমি একটা ক্লিকে পেয়ে যাচ্ছ। তুমি হয়তো তুমি রয়েছো ভারতে কোনো একটা প্রত্যন্ত গ্রামে রয়েছো বা কোনো এক পাহাড়ি জায়গায় রয়েছো, ওখানে ইন্টারনেট কানেকশনটা রয়েছে, কিন্তু ওখানে তোমার কাছে সামান্য কিছু আইটেম রয়েছে, তোমার মনে হলো যে না এবার একটা পাহাড়ি চিকেনের ঝোল করে খাওয়া যাক, ঠিক আছে, সেই রকম ওই রেসিপিটা এবার কোথায় পাবে তুমি? এবার পাহাড়ি চিকেনের ঝোলের রেসিপিটা তুমি কোথায় পাবে? অফকোর্স সেটা কে প্রোভাইড করছে? সোশ্যাল মিডিয়া। সুতরাং সবটা সময় যে খারাপ তা কিন্তু নয়, হ্যাঁ আসক্তি নয়, এবার আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহৃত মানে এর ব্যবহার কার্য যে বিষয়টা, সমস্ত বিষয়টা না ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, এটা না এখন আমাদের নেসেসিটি হয়ে গেছে, মানে এটা আর আমাদের কাছে লাক্সারি
0: নয়, একেবারেই নয়। এবং ধরো ওই তুমি যেমন বললে প্রত্যন্ত গ্রামে যেখানে রিসোর্সেস লিমিটেড, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমি এমন একটা ভিডিও আমার কাছে সোশ্যাল মিডিয়া পৌঁছে দিচ্ছে যেখানে আমি দেখছি যে একটা সাফারির গাড়ি যাচ্ছে দক্ষিণ আফ্রিকার কোথাও একটা, এবং আমি সেখানে দেখতে পাচ্ছি যে সিংহ আমার গাড়ির জানলার সামনে দিয়ে হাঁটছে, এবং হাত বাড়ালেই আমি যেন সিংহের গায়ে ঠিক হাত দিতে পারবো। কিংবা কোথাও দেখতে পাচ্ছি ধরো কৈলাস পর্বত, কৈলাস পর্বতের চরণ স্পর্শ আমি করতে পারছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি রয়েছি, হ্যাঁ আমি রয়েছি আমার ঘরে, কিন্তু আমি স্বপ্ন দেখছি ওইখানে।
1: এবার এবার মনে করো তখনই মনে হয় না ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়ি, তারপরে পাঁচ মিনিট বাদে মনে পড়বে আগামীকাল ঠিক সকাল নটার সময় একটা মিটিং রয়েছে, ঠিক আছে,
0: একেবারেই তাই। এবং আমরা যখন তারপরে ভাবি যে এইখানে ঘুরতে গিয়ে প্রচুর খরচ, তখনই মনে হয় যে না এবার তো আমার ইলেকট্রিসিটি বিলটা দেওয়া হয়নি, আমার ইলেকট্রিসিটি বিলটা।
1: হ্যাঁ, পাশাপাশি আমাদের এই ট্রাভেল, এই সোশ্যাল মিডিয়ার আরও একটি দিক ট্রাভেল ভিডিও, এই ট্রাভেল ভিডিওতেও কিন্তু আমরা মানে যদিও আমরা মানে গিয়ে রিয়েলিটিতে অনেক অনেক সময় আমরা খুব হতাশ হই, হয়তো দেখলাম ওফ কি কালারফুল জায়গাটা লাগছে ভাবা যাচ্ছে না, তারপরে গিয়ে দেখলাম আমরা প্রকৃত গিয়ে দেখলাম ওখানে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কালারফুলের কও নেই, ঠিক আছে, পুরো ধূসর মেঘাচ্ছন্ন একটা জায়গা। তো এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, সময়ের উপর ডিপেন্ড করছে কোন সময় আমরা যাচ্ছি।
0: আমার সঙ্গে রিসেন্টলি এরকম একটা হয়েছে যে আমি শানগড় বেড়াতে গেছি সোশ্যাল মিডিয়া দেখে। এবার শানগড় যেরকম সোশ্যাল মিডিয়ায় ভীষণ সুন্দর লাগে, এবার আমি গেছি, গিয়ে দেখি অসম্ভব বৃষ্টি, চারিদিকে কোনো সবুজ নেই, আমি যে সবুজ সোশ্যাল মিডিয়ায় দেখে গেছিলাম কোনো সবুজ নেই, শুধু চারিদিকে রুক্ষ শুষ্ক গাছ এবং কয়েকটা গবাদি পশু ঘুরে বেড়াচ্ছে। তো সেইখানে গিয়ে আমি বেশ খানিকটা হতাশই হয়েছিলাম,
1: মানে এই ট্রাভেল কন্টেন্ট, আবার সেম টাইম এই ট্রাভেল কন্টেন্ট গুলো যদি না থাকতো তাহলে তুমি অনেক জায়গার নাম জানতেই পারতে না, ঠিক আছে, মানে জানতে পারতাম হয়তো ম্যাপ দেখে, কিন্তু আদতে জানতে পারতাম না যেখানে এত সুন্দর সুন্দর কিছু জিনিস রয়েছে। তো এবং বেড়াতে যাওয়ার আগে মানুষ যেমন জানো তো আত্মীয় স্বজনকে আগে জিজ্ঞেস করতো ওখানে গেলে কোথায় ঘুরবো বলো তো, এখানে প্রথমে কি করি, এখন এখন যেটা করি আমরা প্রথমে ইউটিউব খুলি, খুলে সার্চ করি দুদিনে দার্জিলিং কীরকম কোথায় কী থাকা যায় ইত্যাদি সমস্ত প্ল্যান আমাদের জাস্ট এক ক্লিকে। এই যে এক ক্লিক ওয়ান ক্লিক, এই নিয়েও আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, আমার মনে আছে যৌবনীতেই করেছিলাম, বেপরোয়া সময়ের একটি অনুষ্ঠান ছিল, না চলতে চলতে তখন ছিল, সেই অনুষ্ঠানেই ছিলাম যে ওয়ান ক্লিক, ওয়ান ক্লিকে আমরা কী কী করতে পারছি। তো এই যে ওয়ান ক্লিক আমাদেরকে সমস্তটা, সমস্ত রুট ম্যাপ থেকে শুরু করে সমস্ত আমরা চেক করতে গিয়েছিলাম, আমরা রুট ম্যাপ দেখেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে, সমস্ত কিছু আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াকে ভরসা করে চলছি। সোশ্যাল মিডিয়া যে সবটা সময় আমাদেরকে অভিশাপ ডেকে আনছে তা নয়, আমাদের জীবিকাও জীবিকা পরিবহন করছে, পাশাপাশি

0: আমাদের সাধারণ মানুষের জীবনটাকে অন্য দিকে টার্নও করিয়েছে। আমাদের টেলিফোন লাইনেও দেখি বন্ধু বন্ধু কি বলছে।
1: হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
1: বলুন।
0: হ্যাঁ হ্যাঁ, জুবানি বলো।
2: অনুষ্ঠান তো ভালোই লাগছে,
0: বেশ।
2: বৃষ্টি পড়ছে, বর্ষার দিনের একটু বর্ষার গান যদি শোনাতে পারেন
0: তা তো শোনাবো শোনাবো শোনাবো নিশ্চয়ই শোনাবো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বেশ, আমরা প্রায় অনুষ্ঠানের একদম অন্তিম লগ্নে চলে গেছি। জানো সর্বাণী, এতক্ষণে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, আমরা যেটাকে খুব সহজভাবে ভাবি সেটা অনেক সময় মোটেই সহজ নয়। যে ট্রাভেলের কথাই যদি বলি, তুমি বলো তো, সে মানুষটা ঘোড়া বাদ দিয়ে সে ভিডিও করে যাচ্ছে, সে মানুষের কথা ভাবছে, যে এটা ভেবে যে আরও পাঁচটা মানুষ আসুক, এবং সেই জায়গায় যারা ছোট ছোট ব্যবসায়ী, সেই পর্যটক এরিয়াটা যে
1: জায়গাটা,
0: তাদেরকেও কিন্তু প্রমোট করছে। আমরা কিন্তু শুধুমাত্র একটা ভিডিও দেখে বিচার করে দিতে পারি না, সেই জায়গাটার প্রমোশন হচ্ছে, সেইখানে ছোট ছোট ব্যবসায়ীদের প্রমোশন হচ্ছে,
1: ছোট ছোট হোমস্টের প্রমোশন হচ্ছে। এবং এই যে আমরা যখন একটা সোশ্যাল মিডিয়ায় ট্রাভেল ভিডিও দেখছি, তখন আমি ভাবছি যে বোধহয় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু সেখানেও কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে ইনফ্লুয়েন্সার বোধহয় শুধু ক্যামেরার চোখ দিয়েই জায়গাটা দেখছে। আমাদের জন্য, আমাদের কথা ভেবে সে যে ভিডিওটা বানাচ্ছে, সে হয়তো নিজে সুযোগই পেল না ভালোভাবে জিনিসটা এনজয় করবার।
0: একদম, সোশ্যাল মিডিয়া একটা কথা খুবই শোনা যায়, অ্যালগরিদম, নামটা যতটা কঠিন প্রভাবটাও অনেক সময় ততটাই। দু একদিন নিয়মিত কন্টেন্ট না দিলে কিন্তু মানুষের কাছে আর পৌঁছানো যায় না, মানুষ কম দেখে, আর সেই সঙ্গে বাড়তে থাকে চাপ। তাই আমরা যখন ভাবি ওরা তো শুধু ভিডিও বানায়, তখন হয়তো এই অদৃশ্য পরিশ্রমটার কথা আমাদের মাথাতেই আসে না।
1: আরেকটা বিষয় আমাদের মনে রাখা দরকার, ইনফ্লুয়েন্সার হওয়ার আগে কিন্তু তারাও আমাদের মতোই একটা সাধারণ মানুষ, কেউ চাকরি করে, কেউ পড়াশোনা করে, এবং কেউ নিজের শখ করে একটা ভিডিও বানাচ্ছে, এবং সেই শখটাই আজ আমাদের অনেকের কাছেই পেশা হয়ে দাঁড়িয়েছে। আরো সাফল্য আসুক তাদের যারা এই পেশাকে বেছে নিয়েছে।
0: একদম একদম, এভাবেই সঙ্গে থাকো জীবনে। আপাতত যেমনটা আমরা কথা দিয়েছি, আপাতত সময় ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের। চলো শুনে নি আজ স্বপ্নময় আমাদের জন্য কি রেখেছে। চলো তারপরে আবার ফিরছি, আমি ব্রতদীপ এবং সর্বাণী।
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা? ঠিক যেন এক গল্প হতো তবে, শুনত যারা অবাক হতো সবে। বিশ্বজোড়া কোটি কোটি ব্রাজিল সমর্থকদের মনে এখন হয়তো এই কথাটাই বারবার আলোড়িত হচ্ছে। আসলে ব্রাজিল সমর্থক তারা লাস্ট ২৪ বছর ধরে অপেক্ষা করছে তাদের ষষ্ঠ বিশ্বকাপে। ২০০২ সেই গোল্ডেন জেনারেশন, সেখান থেকে উঠে আসেন কাকা, রোনালদিনহো, রোনাল্ডোরা। তারপরে অপেক্ষাটা ২৪ বছরের, এখনো অবধি হেক্সার স্বাদ পায়নি ব্রাজিল সমর্থকরা। আমি স্বপ্নময় আজ আবারও চলে এসেছি তোমাদের সামনে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। স্বপ্ন খুব ছোট একটা শব্দবন্ধ, কিন্তু এই শব্দটার সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের আবেগ, কোটি কোটি মানুষের ভালোবাসা। আর ভাইকিংসদের স্বপ্ন দেখানোর জন্য একটা আর্লিং হল্যান্ডই এনাফ। আর্লিং হল্যান্ড ম্যানচেস্টার সিটিতে তার আগমন, জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড থেকে, এবং সেখান থেকেই তিনি হয়ে ওঠেন নরওয়ের স্বপ্নের সৌদাগর। কালকের ম্যাচে ব্রাজিলের খেলা দেখে এটাই মনে হচ্ছিল কোথাও যেন ব্রাজিল দলটার খেলার ইচ্ছাই নেই। একের পর এক মিস পাস, আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে পেনিট্রেটিভ জোনে গিয়ে খেই হারিয়ে খেলছিল। সামারি অফ দ্য ম্যাচ যদি তুমি আমাকে বলতে বলো তাহলে কিন্তু এটাই। প্রথমার্ধে ব্রুনো গুইমারেস পেনাল্টি থেকে সহজ সুযোগ নষ্ট করেন, এবং দ্বিতীয়ার্ধে ব্রাজিল দলের তরফ থেকে আরম্ভ হয় গোল নষ্টের প্রদর্শনী। নেইমার, এন্ড্রিকরা একের পর এক সহজ সুযোগ মিস করতে থাকেন। অবশেষে আর্লিং হল্যান্ড তার ভাগ্যে শিকে ছেড়ে। নরওয়ের এই প্লেয়ারটি গোটা ম্যাচে ৪০টা মাত্র টাচ নিয়েছিল, তবে যখন বলটা ডি বক্সের ভেতরে পেলেন, মাথাটা ঘুরিয়ে বলটাকে জালে জড়াতে কোনো ভুল করলেন না। গোল! শব্দবন্ধে গোটা মাঠ আলোড়িত হয়ে উঠল, উল্লাসিত হয়ে উঠল নরওয়ে সমর্থক কুল। এবং নরওয়ে কিন্তু জায়গা করে নিল প্রথমবারের জন্য কোয়ার্টার ফাইনালে। আর্লিং হল্যান্ডের বাবাও কিন্তু একসময় বেশ বড় একজন নামজাদা ফুটবলার ছিলেন। তিনি যেই কাজটা করে উঠতে পারেননি নরওয়ের জার্সিতে, সেই কাজটাই করে দিলেন তার ছেলে আর্লিং হল্যান্ড। আর এখানেই কোথাও যেন দুটো প্রজন্ম

0: ও মিলেমিশে একাকার হয়ে উঠল। নরওয়ে মুখোমুখি হবে ইংল্যান্ডের সঙ্গে, ইংল্যান্ডও কিন্তু মেক্সিকোর বিপক্ষে একটা দুর্দান্ত জয় রেজিস্টার করেছে 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে, তারাও কিন্তু জায়গা করে নিয়েছে শেষ 8-এ। এবছর বিশ্বকাপে যদি কোনো দল ফেভারিট হয়ে থাকে আমার কাছে সেটা ডেফিনেটলি ইংল্যান্ড। যেভাবে তারা মাঠে বলের দ্বারা কথা বলাচ্ছে তা কিন্তু সত্যি প্রশংসনীয়। প্রশংসা করতে হবে জুড বেলিংহাম, হ্যারি কেনদের, আর এই কারণেই ইংল্যান্ড দ্য স্পেশাল ওয়ান, তারা কিন্তু রেডি এবছরের বিশ্বকাপটা ঘরে নিয়ে আসতে। ইজ ইট ফাইনালি কামিং হোম? জানতে হলে চোখ রাখতে হবে বিশ্বকাপের পর্দায়। আজকেও কিন্তু দুটো বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, একটা ডেফিনেটলি স্পেন বনাম পর্তুগাল, যেখানে পর্তুগাল দলের হয়ে আরও একবার মাঠে খেলতে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এটাই তার শেষ বিশ্বকাপ, এবং এখন অবধি আমরা কিন্তু শেষ বিশ্বকাপে এক্সিট দেখেছি নেইমার এবং লুকা মডরিচদের, এখনও টিকে রয়েছেন লিওনেল মেসি। আজকে কি হয় সেটাই দেখার বিষয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলকে কি আরও একটা রাউন্ড উপরে তুলতে পারবেন, নাকি আজই হয়ে উঠবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ? সামনে কিন্তু থাকবে কঠিন প্রতিপক্ষ স্পেন, যে দল কিন্তু একেবারে তারুণ্যে ভরপুর। দলে রয়েছেন লামিন ইয়ামাল, উইলিয়ামসের মতো প্লেয়াররা, যারা কিন্তু ইতিমধ্যে বিশ্বে ফুটবল মঞ্চে নিজেদেরকে প্রমাণ করেছেন। আজকে সেকেন্ড ম্যাচটা ডেফিনেটলি ইউএসএ বনাম বেলজিয়াম। বেলজিয়াম এখন ফুটবলের অন্যতম সুপার পাওয়ার, তাদের দলে কিন্তু রয়েছে রোমেলু লুকাকু, কেভিন ডুব্রেনের মতো প্লেয়াররা। এবং ডেফিনেটলি যদি বেলজিয়াম দলটাকে তুমি দেখো, বেলজিয়াম দল প্রত্যেকটা ইউনিট একটা ওয়েল অয়েলড মেশিনের মতো কিন্তু ফাংশন করছে, এবং বেলজিয়াম দল অসামান্য ফুটবল খেলেছে এখন অবধি এই গোটা বিশ্বকাপটা জুড়ে। তবে সামনে ইউএসএ তাদের হোম গ্রাউন্ডে ফুটবল খেলবে, এবং সেক্ষেত্রে ইউএস এর কাছে কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকবে। এবং আরও একটা অ্যাডভান্টেজ যেটা ফিফার ডিসিপ্লিনারি কমিটির থেকে এসছে, সেটা হলো তাদের মেন প্লেয়ার বেলোগান, তিনি কিন্তু যে কার্ডটি দেখেছিলেন সেটা কিন্তু ফিফার ডিসিপ্লিনারি কমিটি থেকে উইথড্র করা হয়েছে। সুতরাং স্বস্তির নিঃশ্বাস ফেলবে কিন্তু এখানে ইউএস এর সমর্থক কুল, স্বস্তির নিঃশ্বাস ফেলবে ইউএস এর কোচ। তবে আজকের ম্যাচে কি হয় তার দিকে কিন্তু নজর থাকবে আপামর বিশ্ব ফুটবল সমর্থকদের। তবে হ্যাঁ, আজকের যদি এই রাউন্ড আপ থেকে তোমরা যদি একটা টেক অ্যাওয়ে পয়েন্ট চাও, তাহলে টেক অ্যাওয়ে পয়েন্ট এটাই হতে পারে যে তোমার মধ্যেও কিন্তু একটা নরওয়ে লুকিয়ে থাকতে পারে। তাই কখনো চ্যালেঞ্জ থেকে ভয় নিও না, কেননা কে বলতে পারে তুমিও হয়তো নরওয়ের মতো সেই চ্যালেঞ্জটা থেকে জিতে বেরিয়ে আসতে পারো। এই বলে আমি স্বপ্নময় শেষ করছি, ফিরিয়ে দেব স্টুডিওয়ে।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: তাহলে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের পর্ব তো তোমরা শুনলেই, আজকের গোটা অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে বলো না। আর আমাদের কাছেও বেশ কিছু কমেন্টস এসেছে, যেমন সায়নদীপ দাস বলছো, আমি ইউটিউব দেখে গার্ডেনিংয়ে অনেক কিছু শিখেছি, যেমন হাইড্রোপনিক ফার্মিং আর ইয়োগার ব্যাপারও, ধন্যবাদ। সৌমেন দাস বলছো, আজকে যুবাণীর ব্যাপারও অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা সর্বনীয় প্রতিদীপ, খুব সুন্দর অনুষ্ঠান করছো, অনেকটা চাপের মধ্যে থাকতে হয় কাজের জন্য, অনুষ্ঠান খুব মন দিয়ে শুনছি, ভালো লাগছে অনুষ্ঠান,
3: ধন্যবাদ।
2: সৌভিক সরকার বলছো, আমি শিখেছিলাম একজনকে দেখে যিনি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছে, তার এক পা নেই, তাও কিছু একটা ভাবে সাইকেল চালিয়ে বিশ্ব ভ্রমণ করছে। সত্যি এনারা শেখান, শেষ না হয়েও হয় না শেষ, সত্যি তাই, শেষ হয়েও শেষ হয় না কিছু জিনিস। তো এরকম কমেন্টস আজ আজকের গোটা অনুষ্ঠানটা কেমন লাগলো তোমাদের কিন্তু জানাতে ভুলো না। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেখানে কমেন্ট বক্সে জানাতে পারো, আমাদের মেইল আইডি jobani@gmail.com জানাতে পারো। আর আজ তোমাদের সঙ্গে ছিলাম বেপরোয়া অনুষ্ঠানের এই আড্ডায়, আমি ব্রতদীপ এবং আমার সঙ্গে
3: আমি সর্বাণী, এবং আশা করি তোমাদের অনুষ্ঠান বেশ ভালো লেগেছে। আর যেতে যেতে একটা গান রইল তোমাদের জন্য,
2: আজ যেতে যেতে তোমাদের জন্য রইল নোবেলের কণ্ঠে এই গানটা, আর যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর হ্যাঁ থেমে নয় বরং প্রেমে থেকো, টাটা।

0: এতক্ষণ শুনলেন যুববাণী অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন সর্বাণী ভট্টাচার্য ও ব্রতদীপ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনবেন গজল, শিল্পী সানন্দা ঘোষ মজুমদার।

গজল শুনলেন সানন্দা ঘোষ মজুমদারির কণ্ঠে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী অনির্বাণ দাশগুপ্ত।

0: আপনি শুনলেন অনির্বাণ দাশগুপ্তের কণ্ঠে। এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল এলাকা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। শান্তি বজায় রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনার তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে পুলিশ। দলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, বারুইপুর থানার আইসি প্রমুখ। ময়নাতদন্তের পর গতরাতেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 10ই জুলাই মুর্শিদাবাদ যাচ্ছেন। দলের তরফে জানানো হয়েছে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি রেজিনগরে সভা করবেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারীর এটি প্রথম মুর্শিদাবাদ জেলা সফর। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ, শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উপলক্ষে আজ হাওড়া জেলা জুড়ে পালিত হচ্ছে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেলে হাওড়ার শরৎ সদনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা। পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলাশাসকের কার্যালয় থেকে আজ সকালে এই উপলক্ষে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। কন্টাই টাউন রাখালচন্দ্র বিদ্যাপীঠের প্রাঙ্গণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। এই প্রথম পুরুলিয়া জেলায় স্থাপিত হচ্ছে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে জেলা সদরে স্থাপিত হবে এই মূর্তি। মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশ 30 কেজি গাঁজা সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত আনারুল শেখ জলঙ্গি চোয়াপাড়ার বাসিন্দা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। মুর্শিদাবাদের সীমান্ত পথে পাচারের আগে সাগরদিঘি উজ্জ্বলনগর ফেরিঘাটে 4টি মোষ সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাগীরথী নদী পেরিয়ে মোষগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বাংলাদেশে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রামে সাপের উপদ্রব দেখা দিয়েছে। খবর পেয়ে নিয়মিত সাপ উদ্ধারও করছে বন দপ্তর। উদ্ধার হওয়া বেশিরভাগ সাপই চন্দ্রবোলা বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। মানুষকে সচেতন করার পাশাপাশি বাড়ি ও লোকালয়ে ঝোপঝাড় পরিষ্কার এবং উচ্ছিষ্ট খাদ্য ফেলতে নিষেধ করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। নিম্নচাপের প্রভাবে আজ সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার আকাশ মেঘাচ্ছন্ন। রাত থেকে দফায় দফায় বৃষ্টির পাশাপাশি নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা ও ডায়মন্ড হারবারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। উপকূল ও নদী তীরবর্তী এলাকায় ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের সাহেবখালীতে কালিন্দী নদীর বাঁধে 300 ফুট অংশ

আর তাই জানানো হয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন দার্জিলিং এবং জলপাইগুড়ির দু একটি জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কোনো কোনো জায়গায়। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বজ্রবিদ্যুৎ সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, এবং বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বাকি জেলাগুলির দু একটি জায়গায়। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন উনজমির দুনো ফসল।

উনো জমির দুনো ফসল, সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমি আজকে চলে এসেছি আপনাদের পছন্দের গান নিয়ে, চিঠির অনুরোধ নিয়ে। একে একে এই বৃষ্টি মুখর দুপুরবেলায় শুনিয়ে দেব আপনাদের পছন্দের সবকটি গান। প্রথমেই আজকে যে অনুরোধটি আমার কাছে এসেছে, গ্রাম এবং পোস্ট পান্না ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে সুদর্শন মণ্ডল, বেলারানী মণ্ডল, জয়দেব ও পদ্মাবতী সাউ, অনিকেত এবং পাপিয়া মণ্ডল, আপনারা সকলে মিলে শুনতে চেয়েছেন আপনাদের পছন্দের এই রবীন্দ্রসঙ্গীতটি। আর এই রবীন্দ্রসঙ্গীতটি দিয়েই আজকে শুরু করছি উনো জমির দুনো ফসল।

এরপরে যে গানটি শোনাবো সেটি অনুরোধ করেছেন পান্না ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে, একেবারে আমাদের বেশ কিছু নতুন বন্ধু পূর্ণিমা, ক্ষুদিরাম ভৌমিক, বিশ্বনাথ চাকি এবং নিতাই দলুই। আপনারা শুনতে চেয়েছেন মণিহার ছবি থেকে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

হ্যাঁ একদম, আমাদের মন তো মাঝে মাঝে সত্যিই মানে না, তাই না? মনে হয় শ্রোতা বন্ধুরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকছেন কখন আপনার অনুরোধের গানটি শুনতে পাবেন। আপনার মনও একটু একটু কিন্তু মানছে না, তাই না? কিন্তু অনুরোধ তো শোনানোর সব চেষ্টা আমরা করি বন্ধুরা। পরের অনুরোধটি এসেছে উত্তর বাবালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, বন্ধু সুভাষ চক্রবর্তী এবং ধরমপুর ইঁতপুর বাঁকুড়া থেকে প্রসেনজিৎ পাত্র ও সরমা পাত্রের কাছ থেকে। শুনতে চেয়েছেন শিল্পী মান্না দের কণ্ঠে এই গানটি আপনাদের জন্যে।

এরপর যে গানটির অনুরোধ এসেছে, অনুরোধ করেছেন কাটোয়া পূর্ব বর্ধমান আশিয়ানা থেকে। হ্যাঁ, বন্ধু লিখেছেন যে বন্ধুর যে বাড়িটি সেইটির নাম আশিয়ানা। আশিয়ানা থেকে লিখেছেন রচনা ঋদ্ধি অংশমান ও মলয় কুমার বিশ্বাস। আপনাদের অনুরোধের শিল্পী সুমন কল্যাণপুর। আর পছন্দের গান শুনিয়ে দিই তাহলে।

উনজমির দুনো ফসল, কৃষক বন্ধুদের অনুরোধ করা গানের অনুষ্ঠান। আর আজকের অনুরোধের আসরের এইটি শেষ অনুরোধ। গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে বন্ধু দীপঙ্কর মাল, সুব্রত মাল, দেবাশিস ও রিকি মাল, আপনারা অনুরোধ করেছেন শিল্পী অমল মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটির জন্য।

নির্বাচিত লোকগীতি শুনলেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে 3টি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য

0: বিজ্ঞপ্তি জারি। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুইজারল্যান্ডের জেনিভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে ভারত সভাপতিত্ব করবে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে, শেষ আটে ইংল্যান্ড ও নরওয়ে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিদায় বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর আমন্ত্রণে চলতি মাসের 8 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। তিনি বলেন, এই সফর দুদেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মত বিনিময় করবেন এবং রাষ্ট্রপতি প্রাবোর সঙ্গে ইয়ার্গি আকার্তার প্রামানান মন্দির চত্বর পরিদর্শন করবেন বলে জানান। ইন্দোনেশিয়া থেকে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তনি আলবানিজের আমন্ত্রণে মেলবোর্ন যাবেন। এরপর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের আমন্ত্রণে অকল্যান্ড সফর করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশ সফরের ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা সহ ইন্দোনেশিয়ার মানুষ বিশেষ উৎসাহী বলে আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তকে জানিয়েছেন বিজেপির বিদেশ বিভাগের পক্ষ থেকে শিশির বাজুরিয়া।
1: চারদিকে বিশেষ করে আমাদের ভারতীয়, শুধু ভারতীয় না, ইন্দোনেশিয়ানদের মধ্যে রক্ত নতুন করে আমি দেখতে পাচ্ছি। লোকেরা একেবারে, ইংরেজিতে একটা শব্দ আছে, এক্সাইটেড। মোদিজি আসছেন, মোদিজি 3 বছর আগেও এসেছিলেন। এটা বিশ্বের সব থেকে বড় মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে। এদের এখানে এরা সংস্কৃত ছেড়ে দেয়নি মনেই হচ্ছে না। আমাদের যে ইতিহাস, সংস্কৃতি আর এই দেশে কি তফাৎ।
0: ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সেদেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির 2 দিনের সম্মেলন আজ শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর মহানির্দেশক অনুরাগ গর্গ বলেন, মাদক চোরাচালান প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মাদক পাচার রোধের ক্ষেত্রে সমন্বয়, তথ্য আদান প্রদান, সম্মিলিত যোগদান এই সম্মেলনে আলোচিত হবে। তিনি বলেন, বর্তমান সময়ে মাদক পাচার চক্র সীমান্ত পারে ডার্কনেট প্ল্যাটফর্ম, সিনথেটিক ড্রাগ, নতুন মানসিক বিষয়বস্তু এবং সমুদ্রপথে পাচারের মতন ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত আজ কেরালামের কোচিতে 2 দিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আয়োজন করছে। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির ঊর্ধ্বতন

0: 15ই জুলাই মনোনয়নপত্র যাচাই এবং 17ই জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে 24শে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। একই দিন বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে। 27শে জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রেই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13ই জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14ই জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30শে জুলাই ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। বিহারের বাকিপুরের বিধায়ক নীতিন নবীন পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচন প্রয়োজনীয়তা দেখা দেয়। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা কেন্দ্রে আসনটি শূন্য হয় যোগেশ ভাই নরন দাস প্যাটেলের মৃত্যুর কারণে। অন্যদিকে রাজেন্দ্র ভারতীর সদস্যপদ বাতিল বা অযোগ্য ঘোষিত হওয়ায় মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি শূন্য হয়। বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলি বিক্ষোভের মধ্যেই আজ ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। আগামী 10ই জুলাই 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করা হবে। 16 থেকে 21 জুলাই পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে এবং 31শে জুলাই অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যদের নিয়ে আজ একটি বৈঠক বসবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদান হিসেবের বিষয়টি নিয়ে বিশেষ তদন্তকারী দল সিটের কাজকর্ম নিয়েও আলোচনা হওয়ার কথা। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি ডক্টর অনিল মিশ্রের পদত্যাগপত্র নিয়েও আলোচনা হবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সমাজ মাধ্যমের একাধিক বার্তায় তাকে শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার আজ ছুটি ঘোষণা করেছে। রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ অবদানকে সামনে রেখে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার মুরলীধর সেন লেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করে।
1: এই সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারার উপরে। এই সরকার পরিচালিত হবে, তার কার্যপদ্ধতি হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। বিদ্যালয়গুলিতে যেভাবে প্রার্থনায় বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হচ্ছে, একইভাবে ঘরে ঘরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পূজিত হবে, এটাই আমাদের লক্ষ্য এবং স্বপ্ন।
0: এর আগে রেট্রোড এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে আজ পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহ যোগ দেওয়ার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত 5 বছরে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি মন্ত্র অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য সমবায় মন্ত্রকের ভূয়সী প্রশংসা করেছেন। সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, সমবায় খাতের সঙ্গে যুক্ত 30 কোটি মানুষ এবং সারা দেশের 8,50,000-এরও বেশি সমবায় প্রতিষ্ঠানের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। সুইজারল্যান্ডে জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে ভারত সভাপতিত্ব করবে। রাষ্ট্রসংঘ বাণিজ্য উন্নয়ন সংস্থা ইউএনটিডি এর উদ্যোগে এই অধিবেশন চলবে বুধবার পর্যন্ত।

বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ সিক্সটিনের খেলায় আজ ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে গত রাতে খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারতের মাদক নিয়ন্ত্রণ বোর্ডের আয়োজনে অসমের গুয়াহাটিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের প্রধান মাদক বিরোধী এজেন্সিগুলির দুদিনের সম্মেলন আজ শুরু হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী আজ রাজ্যজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। জেলা, মহকুমা, ব্লক ও পুরসভা স্তরে এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ গঠন, দেশপ্রেম এবং বিভিন্ন ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে এই ইতিহাস অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি মিত্র ইনস্টিটিউশনের সংস্কারে 25 লক্ষ টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন। ভবানীপুরের বিধায়ক হিসেবে তাঁর এলাকা উন্নয়ন তহবিল থেকেই এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী পিএম শ্রী প্রকল্প ও অটল বিহারী বাজপেয়ীর নামে যে প্রকল্প রয়েছে তার মধ্যে এই বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষামন্ত্রী ও তাঁর দপ্তরকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাম এবং তৃণমূল কংগ্রেস সরকার শ্যামাপ্রসাদকে ভুলিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বর্তমান সরকার সেই বিস্তৃত ইতিহাস সকলের সামনে তুলে ধরতে প্রতিশ্রুত। কলকাতার মুরলীধর সেনলেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করেই।
1: পশ্চিমবঙ্গের তৈরির অতীত ইতিহাস বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের জানা দরকার। 34 বছরের কমিউনিস্ট, 15 বছরের তৃণমূল, তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগ অবদানকে ভুলিয়ে রেখেছিল। বিদ্যালয়গুলিতে যেভাবে প্রার্থনায় বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হচ্ছে, একইভাবে ঘরে ঘরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পূজিত হবে।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা, বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য মুরলীধর সেনলেনে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এর আগে মুখ্যমন্ত্রী কলকাতার রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। উপস্থিত ছিলেন হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলে কলকাতা পৌঁছে নিউ টাউনে রিকো পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন শ্রী শাহ। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের মাইকেল নগরে শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। স্কুল পড়ুয়াদের শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে অবগত করার উপর জোর দেন তিনি।
2: বাংলার বা পশ্চিমবঙ্গের গঠনে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকা অবশ্যই আমাদের স্কুল পড়ুয়াদের পড়ানো উচিত এবং সিলেবাসের মধ্যে আনা উচিত। আমি বরাবরই দাবি করে আসছি, 20 জুন অর্থাৎ যেদিন পশ্চিমবঙ্গ দিবস সেদিনও আমি আমার রাজ্য পার্টি অফিসে অর্থাৎ সল্টলেকের যে পার্টি অফিস সেখান থেকে এটা আবেদন জানিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীদের কাছে। আমার বিশ্বাস আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে।
0: পশ্চিমবঙ্গে বারুইপুরের পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল এলাকা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। শান্তি বজায় রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। ঘটনাস্থলে মোতায়েন

0: রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনা তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে পুলিশ। দলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, বারুইপুর থানার আইসি প্রমুখ। আগেই জানানো হয়েছে, গত শনিবার থেকে নিখোঁজ ওই নাবালিকার দেহ গতকাল বাড়ির অদূরে একটি পুকুর থেকে উদ্ধার হয়। এরপর স্থানীয়দের প্রতিবাদ বিক্ষোভে গোটা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন। গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে বিক্ষুব্ধ জনতা তাদের ওপরেও চড়াও হয় বলে অভিযোগ। নাবালিকার দেহ উদ্ধার, গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ও পুলিশের ওপর হামলার ঘটনায় 3টি পৃথক মামলা রুজু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতার বাবার সঙ্গে ফোনে কথা বলে এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন। পশ্চিমবঙ্গে 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শেখ বড়াইক ইস্তফা দেওয়ায় এই 3টি আসন শূন্য হয়। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: পুলিশ
5: মিস সীমা
4: বলুন,
5: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
4: কিন্তু কেন? মানে
5: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
4: ডিজিটাল অ্যারেস্ট?
5: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
4: এতগুলো টাকা?
5: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
4: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
5: আরে,
4: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, RBI ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
6: হ্যালো মাম্মা।
4: হাই।
7: RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: শুরু হচ্ছে মহিলা মহল, আপনাদের সঙ্গে অনিন্দিতা মল্লিক।

মহিলা মহলের শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। স্বাগত আজকের মহিলা মহলে। আজ একটি বিশেষ দিন। 1901 সালের 6 জুলাই বাংলার বাঘ হিসেবে খ্যাত আশুতোষ মুখোপাধ্যায়ের ঘরে দ্বিতীয় পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম। আজ তাঁর 125তম জন্ম জয়ন্তী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শ্যামাপ্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী, তিনি জনসংঘের প্রতিষ্ঠাতা। আজ তাঁর জন্ম জয়ন্তীতে মহিলা মহলের শ্রদ্ধার্ঘ্য।

0: আজ সাহিত্য কথা। সাহিত্য কথায় আজ শুনব সেই সমস্ত মহিলাদের কথা যারা ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় নানা খবর দেওয়া নেওয়া করেছেন, গুপ্ত খবর সংগ্রহ করেছেন ভারতের মহিলা গুপ্তচর। মার্গারেটা গেট্রুডাজেল, মাতা হারি নামেই তাঁকে চেনে এই বিশ্ব। মহিলা গুপ্তচর প্রসঙ্গ এলেই ফ্রান্সের এই ডাচ বংশোদ্ভূত নর্তকীর নামটি সবার আগে মনে আসে। 1917 সালের 15ই অক্টোবর জার্মানির হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে ও বহু ফরাসি সৈনিকের মৃত্যুর কারণ হিসেবে তাঁকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানো হয়, যদিও তাঁর গুপ্তচর বৃত্তির প্রমাণ আজও নেই। 2018 সালে মেঘনা গুলজারের রাজি ছবিটি মুক্তি পায়। হরিন্দর সিক্কার কলিং সহমত নামের স্পাই থ্রিলারের ভিত্তিতে তৈরি সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন আলিয়া ভাট। সহমত খান তাঁর স্বদেশপ্রেমী বাবার ইচ্ছে পাকিস্তানি আর্মির এক অফিসারকে বিয়ে করেন গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে। 1971-এর যুদ্ধের সময় তিনি এজেন্ট হিসেবে কাজ করেন। সন্তান সম্ভবা সহমত ধরা পড়ে ভারতে ফিরে আসেন। তাঁর ভারতীয় সৈনিক সন্তানের সঙ্গে হরিন্দর সিক্কার দেখা হয় কার্গিল যুদ্ধের সময়। সহমত খান তখনও বেঁচে ছিলেন। গুপ্তচর বৃত্তি নিয়ে এই ভূমিকার কারণ আজ কথা হবে ভারতের মহিলা গুপ্তচরদের নিয়ে। আপনাদের মতো আমিও জানব তাঁদের কথা, দেশের জন্য তাঁদের নানান ত্যাগের কথা। জানাবেন আমাদের আজকের অতিথি লেখিকা গবেষিকা অমৃতা কোনার। নমস্কার অমৃতা, আজকের মহিলা মহলে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: ভারতীয় মহিলা গুপ্তচরদের কথা নিয়ে গবেষণার জন্য আপনি আগ্রহী হলেন কেন? আর এই যে একটি তথ্যভিত্তিক গ্রন্থ প্রকাশের জন্য তথ্যানুসন্ধান করতে হয়েছে, সেটা কতটা কঠিন হয়েছিল?
1: প্রথমেই বলি, আমার সবসময় একটা ইচ্ছা থাকে যে ধরনের কাজ কখনো বাংলা সাহিত্যে হয়নি সেই ধরনের কাজকে বাংলা সাহিত্যে আনা। কারণ যে ধরনের কাজ হয়ে গেছে সেটা নিয়েই আবার যদি চর্চা করি তাহলে পাঠক নতুন কিছু জানবেন না। আমার ফিকশনের পাশাপাশি নন ফিকশনে লেখারও একটা বিশাল আগ্রহ রয়েছে, যার কারণে আমি ইতিহাসে হারিয়ে যাওয়া কিছু তথ্য, কিছু এমন ঘটনা বা কিছু এমন ব্যক্তি যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি বা ইতিহাস হারিয়ে ফেলেছে, যাদের স্থান বইয়ে হয়নি আমাদের ইতিহাসে, তো তাদেরকে তুলে আনা আমার একটা লক্ষ্য। এবং সেইটা তুলে আনতে গিয়ে এই যে আমার জার্নিটা, আমার প্রথম যে গবেষণা শুরু হয়েছিল তা ভারতের মহিলা গুপ্তচরদেরকে নিয়ে, এই যে একটা লম্বা জার্নি, সেটা করতে গিয়ে কখনো আমাকে আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে দৌড়াতে হয়েছে, কখনো হারিয়ে যাওয়া বিপ্লবীদের কিছু বই যেগুলোতে বিপ্লবীরা নিজেদের জীবনে,
0: আসলে মহিলা গুপ্তচর বলে তো কোথাও তারা মার্কড ছিলেন না, ফলে তথ্যটা পেতে তো অনেকটা পরিশ্রম করতে হয়েছে,
1: অনেকটাই পরিশ্রম। কারণ এই মহিলা স্পাই বা মহিলা গুপ্তচর বা আমাদের দেশের ইতিহাসে আন্ডারকভার মহিলা এজেন্ট বা সিক্রেট এজেন্ট, এই কনসেপ্টটা নিয়ে মানুষ খুব একটা বদার ছিলেন না কিছুদিন আগে পর্যন্ত। কিন্তু আমার মনে হয়েছিল যে এই জায়গাটায় জানা দরকার যে ভারতের নারীরা কখনো অবলা ছিলেন না এবং ভারতের নারীরা অত্যন্ত সাহসী ছিলেন, আজও আছেন, আশা করি আগামী দিনেও থাকবেন। সেই ক্ষেত্রে সেই সাহসিকতার কাজে মহিলা গুপ্তচর বৃত্তিটা একটা বিশাল বিষয়। আজকে আমরা অনেকটা স্বাধীন, কারণ আমাদের কাছে অনেক রকমের স্কোপ রয়েছে, আমরা বাইরে যেতে পারি। কিন্তু আজ থেকে বেশ কিছু বছর আগে, যখন ভারত পরাধীনতার অন্ধকারে ছিল বা তারও যদি আগে চলে যাই, রাজাদের সময়কাল ছিল, প্রত্যেকটা সময় কিন্তু নারীরা এক প্রকার, সেটা যদি বলি ফিজিক্যালি পর্দার আড়ালে বা একটা কাল্পনিক পর্দার আড়ালে, সবসময় তারা থেকেছেন, তাদেরকে রাখা হয়েছে, তাদের স্বাধীনতাটা সেই সময় ছিল না। অথচ বাড়ির কাউকে না জানিয়ে, পারিপার্শ্বিক কাউকে না জানিয়ে তারা কিন্তু গুপ্তচর বৃত্তির মতন কঠিন কাজ করে গেছেন। আজকে আমরা খুব ছোট্ট একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে গেলেই আমাদের বাড়িতে বা কোথাও না কোথাও আমাদের এই তথ্যটা থাকে, কিন্তু তাদের ছদ্মবেশে এই অসাধ্য সাধন করেছে। তো আমার কাছে মনে হয়েছিল এটা ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এটা নিয়ে যদি আমি ইতিহাসের ছাত্রী নই, আমি পদার্থবিদ্যার ছাত্রী, কিন্তু আমার কাছে ইতিহাসটা ভীষণ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট,
0: যার এবং কোথাও সেটা বোধহয় আমাদের কাছে গর্বেরও ব্যাপার,
1: ভীষণ ভাবেই গর্বের ব্যাপার, যে আমাদের ভারতবর্ষে এমন কিছু মহিলা ছিলেন যারা বন্ধু

0: চালাতে জানতেন এবং বিপ্লবী আখড়াগুলোকে রীতিমতন পরিচালনা করতেন। হয়তো আমাদের আলোচনায় এমন মহিলাদের কথা উঠে আসবে এবং তাদেরকে নিয়েই আমার এই সিরিজ লেখা। আমার মনে হয়েছে মানে এটা অত্যন্ত অবশ্যই পরিশ্রম সাধ্য কাজ, কারণ জেনারেলি কোনো বইতে এনাদেরকে পাওয়া যায় না। বহু পুরনো যে আর্টিকেল, বহু পুরনো নিউজ পেপার কাটিং, সেখান থেকে খুঁজে বের করতে হয়েছে এমন কিছু খবর, এবং ধরুন বিপ্লবীদের বেশ কিছু হারিয়ে যাওয়া বই যেখানে বিপ্লবীরা নিজেদের এবং তাদের সহকর্মীদের কথা লিখে গেছেন, যা চট করে এখন আর বাজারে পাওয়া যায় না। এই সমস্ত ঘাটাঘাটি করতে করতে আমার এনাদেরকে খুঁজতে হয়েছে
1: এবং আপনার কাছ থেকে আমরা এই সমস্ত মানুষদের কথা জানতে পেরেছি। আজকে আলোচনায় চেষ্টা করব তাদের কথা আর একটু শোনার। ভারতের ইতিহাস খুঁজলে প্রথম মহিলা গুপ্তচর কোন সময় খুঁজে পাই এবং কিভাবে তারা কাজ করতেন, এটাই খুব বড় একটা প্রশ্ন।
0: ভারতের ইতিহাসে যদি বলি, তাহলে যদি একদম প্রাচীনে চলে যাই, রাজাদের যে আমলটা ছিল সেই আমলে কিন্তু ছিল। এই যে গুপ্তচর বৃত্তিটাকে বিভিন্ন নামে নামকরণ হয়েছিল তখন, কিন্তু আসলে কাজটা ছিল স্পাইং। যেমন আমরা এটা ইতিহাসে পড়েছি, অনেক সময় বিভিন্ন রাজাদের সভায় বাইরের রাজ্য থেকে কিছু মহিলাকে পাঠানো হতো, যে এই রাজ্যের থেকে কিছু নর্তকী অন্য রাজ্যে যাচ্ছে বা অন্য রাজসভায় যাচ্ছে। এদের মধ্যে অনেকেরই কিন্তু গোপনে এক রাজ্যের তথ্য আর এক রাজ্যে চালনা করার একটা কিন্তু কনসেপ্ট ছিল। বহু ইতিহাসবিদ এই নিয়ে এখন গবেষণা করছেন, এখনো সঠিকভাবে সেরকম নাম জানা যায়নি, কিন্তু একটা আন্দাজ করা হয় যে সেই সময় থেকেই এই গুপ্তচর বৃত্তিটা ছিল। আর যদি স্পষ্ট করে বলি, তাহলে আমরা মৌর্য যুগে যেটা জানতে পেরেছিলাম আমাদের চাণক্যর কনসেপ্ট অনুযায়ী, বিষকন্যার কনসেপ্ট তো আছেই। এখানে বিষকন্যা, সন্ন্যাসিনী বা পরিব্রাজিকা বলা হতো, তো বিভিন্ন গ্রুপে ভাগ করেছিলেন তিনি এবং মহিলাদেরকে উনি খুব সুন্দরভাবে ব্যবহার করেছিলেন এই গুপ্তচর বৃত্তির কাজে। তারা সিক্রেট মেসেঞ্জার ছিল, তারা কখনো বিষকন্যা রূপে কাউকে হত্যা করতে এগিয়ে গিয়েছিল। তো এইখানে আমরা আরো জোরালো ভাবে এই কনসেপ্টটা পাই যে ভারতের ইতিহাসে মহিলারা গুপ্তচর বৃত্তিতে ছিলেন। এবং তারপর আস্তে আস্তে আমাদের স্বাধীনতা, প্রত্যেকটা ক্ষেত্রেই স্তরে স্তরে দেখুন মহিলাদের ভূমিকা অপরিসীম।
1: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কথা আপনি বললেন, বিপ্লবের ইতিহাস, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সময় পাই 1858 সালের সিপাহী বিদ্রোহ। এই সময় কি নারীদের পেয়েছি গুপ্তচরের ভূমিকায়?
0: হ্যাঁ, যেমন এই সময় আমরা একজনকে পাই, আজিজুন্নেসা। তিনি আদতে পেশায় একজন নর্তকী ছিলেন, কানপুরের তিনি, তার নিজস্ব কোঠা ছিল। তিনি ছিলেন একজন এরকম স্পাই বা গুপ্তচর। আমরা জানি সিপাহী বিদ্রোহের সময় যাদেরকে বাগি বলা হতো, মানে যারা কোম্পানির এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তাদেরকে উনি হেল্প করতেন। এবং সেটা কিভাবে করতেন? ওনার কোঠায় যে ইংরেজ সেনারা আসতো বা কোম্পানির সেনারা আসতো, তাদের মধ্যে যে কথোপকথন হতো সেগুলোকে উনি নিজের মধ্যে স্টোর করতেন এবং এই তথ্যগুলোই উনি পাচার করতেন বিপ্লবীদের কাছে। তো উনিও স্পাইয়ের ভূমিকা ছিলেন, একজন নর্তকী গুপ্তচর বা ডান্সিং স্পাই বলা যেতেই পারে। আর একজনের নাম আমরা পাই, সেটা হচ্ছে ঝলকারি বাই। যদিও তাকে নিয়ে অনেক রকমের তথ্য রয়েছে তার এক্সিস্টেন্স নিয়ে, কিন্তু ঝলকারি বাই ভীষণ ভাবে ওই অঞ্চলে, ঝাঁসির অঞ্চলে সত্য একজন ব্যক্তিত্ব, যিনি রানী লক্ষ্মীবাঈয়ের সব থেকে খাস অনুচর ছিলেন এবং যার মুখের বা শারীরিক আদল অনেকটা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের সঙ্গে মিলত। ফলে উনি ছদ্মবেশ ধারণ করতেন, কখনো লক্ষ্মীবাঈয়ের ছদ্মবেশ ধারণ করে ইংরেজদেরকে ধোকা দিয়েছেন, কখনো আবার পুরুষের ছদ্মবেশ ধারণ করে তিনি বিভিন্ন জায়গা থেকে লোকের মাঝখানে মিশে গিয়ে তথ্য নিয়ে এসেছেন, অবশ্যই ইংরেজদের বিরুদ্ধে তথ্য। তো এরকম নামও আমরা পেয়েছি। এছাড়া এখনো মানে আমি রিসার্চ চালাচ্ছি আরো কত নাম উঠে আসে দেখার জন্য।
1: তার মানে এদেরকে আমরা গুপ্তচরের সঙ্গে সঙ্গে স্বাধীনতা সংগ্রামীও বলতে পারি। বাঙালি কোন নারী গুপ্তচরের কাজ কি করেছেন স্বাধীনতা সংগ্রামীদের হয়ে? কর্মপদ্ধতি কি ছিল গুপ্তচর বৃত্তিতে আসা কিভাবে?
0: আচ্ছা, যদি বাঙালিদের নাম বলতে হয়, আমি সবার প্রথমে আমার ভীষণ প্রিয় চরিত্র পারুল মুখার্জির নাম বলবো। এনার সম্পর্কে আমি জেনেইছি এই সিরিজ লিখতে গিয়ে দ্বিতীয় পরিসরে। যেমন আমরা ননীবালা দেবীর কথা সবাই জানি, ইতিহাস বইয়ের তে আমরা ননীবালা দেবীর কথা খুব সামান্য পেয়েছি, কিন্তু বিপ্লবী হিসাবে পেয়েছি এবং তার বিপ্লবী সত্তাটাও খুব বেশি করে আমাদের বইতে ফুটিয়ে তোলা হয়নি। কিন্তু ননীবালা দেবী ভীষণ ভাবে একজন গুপ্তচর ছিলেন। স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি তিনি ছদ্মবেশ ধারণ করতেন, ছদ্মবেশ ধারণ করে উনি পুলিশ স্টেশনে গিয়ে বিপ্লবী রামচন্দ্রের কাছ থেকে উনি নিয়ে আসেন তথ্য। মাউজার পিস্তল বিপ্লবী রাম লুকিয়ে রেখেছিলেন একটা জায়গায় এবং ধরা পড়ার পর উনি পুলিশকে সেই ইনফরমেশনটা দেননি। তো ননীবালা দেবী তখন একজন বিধবা মহিলা, তিনি একজন সধবা সাজে ছদ্মবেশে ওনার স্ত্রীর পরিচয়তে উনি পুলিশ স্টেশনে ঢোকেন এবং ওনার কাছ থেকে এই তথ্যটা আদায় করেন যে কোথায় সেই পিস্তল। কারণ তখন তো আমাদের বিপ্লবীদের হাতে বেশি টাকা পয়সা ছিল না, ফলে আর্মস কেনার মতন বা এছাড়া জোগাড় করার মতন, কারণ সারাক্ষণ পুলিশের নজরদারি রয়েছে, তারা কোথা থেকে আর্মস এত জোগাড় করবে? তো সেই স্কোপ যেহেতু ছিল না, তাই ওই একটা দুটো পিস্তলকেই তাদের ভীষণভাবে বাঁচিয়ে রাখতে হতো। তো ননিবালা দেবী সেখানে যান এবং খুব অদ্ভুত ওনার মানে অপরিসীম দক্ষতায় উনি পুলিশের চোখে ধোকা দেন এবং দিয়ে ওই বিপ্লবীর থেকে তথ্য

0: আদায় করেন, এসে উনি আবার তার যে বিপ্লবী দল রয়েছে তাদেরকে জানান ইনফরমেশনটা, এবং এছাড়াও উনি বিভিন্ন ভাবে তথ্য পাচার করেছেন। তো ননীবালা দেবীর নামটা আমাদের কাছে পরিচিত,
1: কিন্তু ননীবালা দেবী বোধহয় ইংরেজদের হাতে ধরাও
0: একদম ধরাও পড়েছিলেন, ওনার জেলও হয়েছিল, অকথ্য অত্যাচার হয়েছিল ওনার উপর। তো এনার নাম যেমন আমরা জানি, কিন্তু পারুলবালা দেবী আমার কাছে একেবারে হিডেন জেমের মতন উঠে আসে, কারণ ওনার সম্পর্কে যখন আমি জানতে পারি উনি মাত্র 20 বছর বয়সী একটি মেয়ে, যাকে বলা হতো কুমিল্লার গুন্ডা, মানে উনি কুমিল্লার বাসী ছিলেন, এবং উনি আসেন আমাদের টিটাগড়ে। টিটাগড় একটা আখড়া ছিল ওনাদের, বিপ্লবীদের আখড়া, গুপ্ত আখড়া। সেখানে তিনি একটি ছদ্ম নামে, ছদ্ম পরিচয়ে, একটি বিবাহিত মহিলার পরিচয়ে সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকেন, গোয়ালাপাড়া তখন নাম ছিল ওই জায়গাটা। এবং সেখানে উনি রীতিমতন প্রায় প্রতিদিন মাঝরাতে ওনাদের মধ্যে একটা গোপন বৈঠক বসত, বিভিন্ন বিপ্লবীরা আসতেন, এসে ওনার কাছ থেকে বিভিন্ন রকম বিষয়ে তারা ট্রেনিং নিতেন। উনি বোমা বাঁধাই থেকে শুরু করে পিস্তল চালানো থেকে শুরু করে লাঠি চালানো এভরিথিং জানতেন, এবং ছদ্মবেশ ধারণে এত তুখর ছিলেন,
1: মানে ট্রেনার ছিলেন উনি,
0: এবং গোটা ওই আখড়াটার হেড ছিলেন উনি, একজন 20 বছরের মেয়ে, মানে আমরা তো ভাবতেই পারি না। এবং সে কুমিল্লার মেয়ে, সে পড়ে আছে টিটাগড়ে, তার পরিবার নেই, পরিজন নেই, সবাই কুমিল্লাতে পড়ে রয়েছে, কেউ জানে না তিনি কোথায়, তিনি এখানে ছদ্মবেশে পড়ে আছেন। এবং এই যে টিটাগড় কনস্পিরেসি বা টিটাগড় বোমা মামলাটা হয়েছিল, তার অ্যাকচুয়াল মাথা এনাকেই বলা হয়, মানে সেই সময় যিনি তদন্তের অফিসার ছিলেন, ইংরেজ অফিসার, এবং যিনি জাজ ছিলেন, তিনি রীতিমতন রিটেন দিয়ে গেছেন যে পারুল মুখার্জির এই কনস্পিরেসিতে অবদান জাস্ট অস্বীকার করা যায় না। তো সেই পারুলবালা মুখার্জি আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছিল তার চরিত্র। এছাড়াও আছেন উজ্জ্বলা মজুমদার।
1: আমি একটু পারুলবালা মুখার্জির কথা শুনতে চাই, কারণ এই যে বললেন পুরো এক বিপ্লবী দল তিনি চালাচ্ছেন একটা জায়গায় থেকে, সেখানে কি ইংরেজরা তারকে, তার ওই যে আন্ডার কভার যে ব্যাপারটা, সেটাকে কি উন্মোচন করতে পেরেছিল?
0: হ্যাঁ হ্যাঁ, পেরেছিল।
1: ফলে তার পরিণতিও তো নিশ্চয়ই
0: খুবই ভয়ঙ্কর হয়েছিল। পারুলবালা দেবী এই যে টিটাগড়ের আখড়াতে ছিলেন, একটা ঘটনা ঘটে, ওনার যে দুই হেড ছিলেন, একজন ছিলেন শ্যাম বিনোদ আর একজন ছিলেন বিপ্লবী পূর্ণানন্দ দাশগুপ্ত, উনি পূর্ণদা এবং শ্যাম বলতেন। এই যে দুজন বিপ্লবী প্রায়শই তার কাছে এসে বিভিন্ন এই যে প্ল্যানিং তাদের মধ্যে হতো, আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে ওনাদের, সেই ড্রাফট চার্ট সবকিছু বানানো হতো। সেই একটা মুহূর্তে একটা খবর যায় ব্যারাকপুরের, তখন যিনি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক ছিলেন তার কাছে খবর যায়, একটা পুরো চিঠি যায় যে এরকম টিটাগড়ের এক গোয়ালাপাড়া একটি বাড়িতে কিছু সন্দেহজনক বিষয় দেখা যাচ্ছে, একজন মহিলা একা থাকে, এবং প্রায় রাতেই তার কাছে কিছু পুরুষ ব্যক্তি আসেন। প্রথম কথা, এই চিঠিটা পড়ার পরে ন্যাচারালি তার একটু মনে হয় যে এটা একটা মহিলাকে ডিফেম করার একটা বিষয়, কিন্তু না, এইরকম একটা বিষয় তো নিশ্চয়ই একজন অত বড় আধিকারিকের কাছে যাবে না। তখন তার মাথায় কাজ করে, তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো বিপ্লবী কার্যকলাপ থাকলেও থাকতে পারে, কিন্তু ওনারা এটা ঘুণাক করেও ভাবতে পারেননি যে পারুল মুখার্জি তার প্রধান হতে পারেন। ওনারা ভেবেছিলেন যে হয়তো একজন নারীকে রাখা হয়েছে, তিনি হয়তো ওদেরই আত্মীয় হন, তার বাড়িতে এই দুজন বিপ্লবী এসে আশ্রয় নেয়। তো ওনারা যখন এই গোপনে একটা অভিযান মাঝরাতে চালান, সেই রাতেই ওই দুই বিপ্লবী ওখানে ছিলেন, ওনারা ওই দলের প্রধান ছিলেন পূর্ণানন্দ দাশগুপ্ত এবং শ্যাম বিনোদ। ভোরের দিকে যখন তারা বেরিয়ে যাবেন, মানে তাদের এবার পরবর্তীতে জগদ্দলের দিকে যাওয়ার কথা ছিল, তো ওনারা যখন বেরিয়ে যাচ্ছেন, ঠিক বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে ওখানে পুলিশ রেড হয়, সারা বাড়িকে ঘিরে ফেলে, এবং যখন ঘিরে ফেলে তখন পারুল মুখার্জি এবং তার বাকি দুই বিপ্লবী সদস্য তারা বাড়ির ছাদে উঠে যায়, কোন রকমে দরজা বন্ধ করে ছাদে উঠে যায়, এবং ওনাদের হাতে একটি পিস্তল ছিল। এবার তখন একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে এক তো বিপ্লবী ধরা পড়লো, তার সাজা হলো, সেটা অনেক পরে, কিন্তু হাতে যদি কোনো আর্মস পাওয়া যায় তাহলে ফাঁসি অনিবার্য। তো উনি তখন কি করলেন, শ্যাম বিনোদকে পূর্ণানন্দ বললেন যে তুমি এক্ষুনি ওইটা আগে ফেলে দাও, ধরা আমরা পড়বই, তুমি ওইটা আগে ফেলে দাও, তারপর দেখে নেওয়া যাবে। পূর্ণানন্দ এবং শ্যাম বিনোদ লাফ দিয়ে পাশের যে বাড়ির ছাদ সেটাই লাফ দিয়ে ওনারা যাওয়ার চেষ্টা করলেন আর পিস্তল অন্যদিকে ছুড়ে দিলেন। পারুল মুখার্জি কি করলেন, সবার নজর এড়িয়ে উল্টো দিকে ঝাঁপ দিলেন, মানে যেটা বাড়ি সেই বাড়িরই উঠোনেতে ঝাঁপ দিলেন। এবার পুলিশ ততক্ষণে পিছনের দিকে চলে গেছে, ওনার টার্গেট ছিল অন্য, ধরা তো পড়বেন এসব ওনারা জানতেনি। উনি কি করলেন, উনি ঝাঁপ দিয়ে বাড়ির ভেতর ঢুকে গেলেন, ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে, মানে কোনো সাড়া শব্দ নেই। এবার পুলিশ এসছে, পুলিশ এসে বলছে যে দুজনকে তো ধরতে পেরেছি, মেয়েটি কোথায়? সব থেকে বাজে সেই সময় আমাদের দেশে, মানে আমি তো একটা কথা খুব এইগুলো পড়তে গিয়ে জানতে পারলাম এবং আমি খুব ফিল করি, সেটা হচ্ছে আমাদের শত্রু বোধ হয় ইংরেজরা কোনোদিন ছিলেন না, আমাদের শত্রুটা বোধ হয় আমাদেরই কিছু দেশবাসী ছিল যারা ইংরেজদের তোষামতটা করেছিল। এবং ইংরেজরা এটাই করেছিলেন যে বিভাজনটা শুরু করে দিয়েছিলেন, এক একটা দল যারা স্বাধীনতাকেই তাদের স্বপ্ন মনে করেছিল, আর একটা দল যারা তোষামত করে উন্নতি করতে চেয়েছিল। তো আলটিমেটলি আমাদের শত্রু আমরা নিজেরা ছিলাম। চারপাশের লোকজন খুব আনন্দ পেয়েছিলেন এই তিনজনকে ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এরা দেখে, পুলিশরা দেখেন যে মেয়েটি কোথায়, মেয়েটি উধাও, মেয়েটাকে দেখা যাচ্ছে না। তখন দেখে ঘরের দরজা বন্ধ। ঘরের দরজা যখন প্রচন্ড ধাক্কা মারা হয়, পারুল মুখার্জি খোলেন না, দরজা শেষমেশ ভাঙা হয়, তখন দেখা যায় যে পারুল মুখার্জি দাঁড়িয়ে হাসছেন এবং

0: তার সামনে ডাই করা কাগজপত্র আগুনে পুড়ছে। মানে ওনার তখন মাথায় বুদ্ধিটা খেললো কি ধরা তো আমরা পড়বো, কিন্তু আমাদের
1: আগামী
0: এক্স্যাক্টলি নথি, আমাদের সমস্ত বিপ্লবীদের ডকুমেন্টস, কারা কারা দলে আছে, তা আমাদের আরো যে আখড়ার গোপন তথ্য, আমাদের যে বোমবাধাইয়ের এই যে পরিকল্পনা, সমস্ত কিছু সবকিছু উনি জ্বালিয়ে দেন। মানে আগামী দিনের পরিকল্পনা থেকে শুরু করে এভরিথিং, দলের প্রত্যেকটা মেম্বারের নাম, সমস্ত কিছু উনি জ্বালিয়ে দেন। তো পুলিশ এসে তখন বুঝতে পারে যে মানে এই হচ্ছে মানে অ্যাকচুয়াল মাথা, কি ধুরন্ধর যে লাস্ট মোমেন্টে গিয়ে ওনার মাথায় এটা কাজ করছে যে ধরা তো আমরা পড়বো কিন্তু বাকিদেরকে ধরা পড়তে দেবো না। তো পারুল মুখার্জি যখন এই কাজটা করেন, যিনি পুলিশ অফিসার ছিলেন, আধিকারিক হেড ছিলেন, তিনি মানে আর কি টুপি খুলে হ্যাটস অফ জানিয়েছিলেন পারুল মুখার্জিকে যে এমনও নারী সত্তা আছে, সেগুলো আমাদের অজানা ইতিহাস, যেটা আমি অবশ্যই বিপ্লবীদের বই পড়ে জানতে পেরেছি। তো সেখান থেকে তারপরে এবার পারুল মুখার্জির জীবনটা আরো কঠিন হয়ে যায়, ওনাদেরকে জেলে নিয়ে যাওয়া হয় এবং কিভাবে ওনাদেরকে ভাঙা হয়, তিনজনকে তিনটে জায়গায় রাখা হয়, কাউকে কারোর সাথে কমিউনিকেট করতে দেওয়া হয় না, ইচ্ছা করে এটা করা হয় এবং সারা দিন ধরে তাদেরকে চান খাওয়া দাওয়া এগুলো থেকে বিরত রাখা হয়, কোনো বাজে ব্যবহার করা হয় না, প্রথমের দিকে তাদের জিজ্ঞাসাবাদও করা হয় না, এটা হচ্ছে মেন্টালি গেম খেলা। আর পূর্ণানন্দ ক্রমাগত এটা পারুল মুখার্জি এবং শ্যাম বিনোদকে বলে গেছিলেন যে ওরা আমাদের সাথে মানসিকভাবে কিন্তু খেলা খেলবে কিন্তু তোমরা কোনো তথ্য দেবে না, কারণ উনি জানতেন উনি আগেও জেলে গেছেন। এই জিনিসটা করতে করতে ওনারা কি করলেন, তিনজনকে আলাদা করে দিলেন। তখন পারুল মুখার্জিকে ওনারা যেখানে গিয়ে রেখেছিলেন সেখানে, এবার এটাই হচ্ছে বিষয় যে মহিলাকে যখন অ্যারেস্ট করা হয় তখন প্রথম তার থেকে তথ্য আদায় করতে গেলে তাকে যৌন হেনস্থা বা শ্লীলতাহানির একটা চেষ্টা করা হয়। পারুল মুখার্জিকেও এই চেষ্টাটা করা হয়েছিল, ওখানের যিনি অফিসার ছিলেন, যে গোয়েন্দা যিনি ছিলেন, তিনি তথ্য আদায় করার জন্য সেই চেষ্টাই করতে গেছিলেন, কিন্তু ওই মুহূর্তেও নিজের মাথাকে স্থির রেখে পারুল মুখার্জি কোন রকমে হার না মেনে জুতো জোড়া ছুড়ে মেরেছিলেন তাকে, নিজের যে চটি সেটাকে ছুড়ে ওই অফিসারের মুখে মারেন এবং চিৎকার করে বলেন, কারণ রুমের মধ্যে ওনাকে ইন্টারোগেট করছে ওই অফিসার এবং বাইরে আরো আদার্স যারা অফিসার রয়েছে, এবং এটা ওনাদের ছিল যে কোন রকম এমন কিছু যেন করা না হয়। তো উনি সেটা করেছিলেন এবং চিৎকার করে পারুল মুখার্জি সবাইকে বাইরে জানিয়ে দেয়। সবাই যখন ভেতরেতে আসেন, অন্য আরো হায়ার অথরিটির অফিসার আসেন, যিনি গোয়েন্দা ছিলেন তিনি তো হকচকিয়ে যান যে তার মুখে যে চটিটা ছুড়ে মারবে এটা তো প্রথম কথা তিনি আন্দাজও করতে পারেননি, দ্বিতীয়ত যে এত সাহসিকতা নিয়ে মেয়েটাকে প্রথমে ভাঙা হলো, যে ওদেরকে আলাদা করে দেওয়া হলো, তাহলে এ কি জানে, মানে এই মেয়েটা কে, কি সাধারণ একদম নাকি অন্য কিছু। তখন এবার আস্তে আস্তে জানা যায় যে উনিই ছিলেন ওই আখড়ার হেড, টিটাগড়ের হেড, মানে মারাত্মক একজন ক্যারেক্টার ছিলেন উনি, বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেছিলেন, কোথাও টিচারের ছদ্মবেশ, কোথাও পোস্টম্যানের ছদ্মবেশ, মানে অদ্ভুত, উনি অসাধারণ একজন ব্যক্তিত্ব ছিলেন। পারুল মুখার্জি সম্পর্কে আরো জানার চেষ্টা করছি, আগামী দিনে হয়তো আমি পারুল মুখার্জিকে নিয়েও বড় করে কিছু লিখতে পারি, কারণ উনি ওনার চরিত্রটা আমাকে এত মুগ্ধ করেছে। এবং আমি যেটা জানতে পারলাম যে ওনার শেষ জীবনে উনি আমাদের এই কলকাতারই বর্তমানে যেটা বিদ্যাসাগর কলোনি বলা হয় বোধহয় খুব সম্ভবত ওখানে বাস করতেন, কারুর কাছে পারুল দিদি, কারুর কাছে পারুল পিসি, এই নামে উনি বোধহয় কোন স্কুলও ওখানে খুলেছিলেন এবং স্কুলের টিচার হয়েছিলেন। আর খুব রিসেন্ট একটি তেঁতুল গাছ, 90 বছরের তেঁতুল গাছ কাটা নিয়ে একটা খবর উঠে এসেছিল, ওইটা খুব সম্ভবত ওনারই হাতে রোপণ করা। এইটা থেকেও আমি আরো ওনার সম্পর্কে জানতে পারি, উনি বিয়ে থাও করেননি, তো ওনার শেষ জীবনটা এইভাবে কাটে এখানে।
1: বাকি যে সমস্ত বাঙালি মহিলারা ছিলেন,
0: উজ্জ্বলা মজুমদার ছিলেন, উজ্জ্বলা মজুমদার সেই মহিলা যিনি 14 বছর বয়সে তার বাবা বন্দুক তার কোমরে গুঁজে দিয়ে তাকে কলকাতা থেকে ঢাকা নিয়ে এসেছিলেন। একটি 14 বছরের মেয়ের জামার ভেতরে বন্দুক থাকবে এটা কোনো ইংরেজ অফিসার কল্পনাও করতে পারবে, তো বাবার হাতেই হাতে করি, কিন্তু তারপর বাবাই জানতেন না যে তার মেয়ে গুপ্তচর হয়ে গেছে। এবং দার্জিলিং এর লেবং এ যে অ্যান্ডারসন হত্যার যে পরিকল্পনা হয়েছিল সেটা ওই এখান থেকে হারমোনিয়াম যাতে আমরা গান করি সেই হারমোনিয়ামের মধ্যে বন্দুক কার্তুজ যেগুলো লুকিয়ে উনি নিয়ে গেছিলেন লেবং এ, এবং ছদ্মবেশ ধারণ করে শিলিগুড়ি হয়ে, এই কেসটাতে যুক্ত ছিলেন ভবানী ভট্টাচার্য, যার নামে ভবানী ভবন আর কি। এই ছিলেন একজন উজ্জ্বলা মজুমদার। আর একজন খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার সুলতা মিত্রকর, যাকে আমরা সাহিত্যিক হিসাবে চিনি, কিন্তু উনিও একজন গুপ্তচর হিসাবেই ছিলেন, উনি গুপ্তচর বৃত্তি করেছিলেন। উনি আমাদের যে বিপ্লবী দীনেশ চন্দ্র মজুমদার, যিনি যুগান্তর দলের একজন পরিচিত নাম, তাকে রাতের অন্ধকারে ছদ্মবেশে, নববিবাহিতা বধুর বেশে তিনি নদী পার করে, আমাদের এই গঙ্গা পার করে, হুগলি নদী পার করে তিনি চন্দননগরে পৌঁছে বিপ্লবীদের আখড়ায়, শ্রীশচন্দ্র মজুমদারের যে শ্রীশচন্দ্রের যে ওখানে আখড়া ছিল চন্দননগরে একটা গোপন বিপ্লবী আখড়া, সেখানে উনি পৌঁছে দেন দীনেশ চন্দ্র মজুমদারকে। এছাড়াও নিজের বাড়ির ভেতরে, মানে উনি কিন্তু প্রফেসরের স্ত্রী ছিলেন, নিজেদের বাড়ির ভেতরে উনি লুকিয়ে বিপ্লবীদেরকে রাখতেন, অস্ত্র রাখতেন, বিভিন্ন জরুরি কাগজপত্র রাখতেন, মেসেজ আদান প্রদান করতেন। এনার সম্পর্কেও আমি এক বিপ্লবীর বই থেকেই জানতে পারি। আমাদের ইতিহাসে দেখুন, আমাদের সাহিত্যিক ছিলেন বা অন্য আরো যারা ছিলেন, কিন্তু তাদের যে কি অসাধারণ ভূমিকা ছিল এবং তারা কি সুন্দর গোপনে গুপ্তচর বৃত্তি করে গেছিলেন, এটা কিন্তু চট করে আমরা জানিও না।
1: আপনি একটা কথা বলছিলেন যে আমাদের মধ্যে আমরাই বোধহয় আমাদের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিলাম ইংরেজদের রেখে দেওয়ার ক্ষেত্রে, এরকম কি কারোর কথা পেয়েছেন যিনি ইংরেজের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন?
0: হ্যাঁ, ইংরেজের হয়ে গুপ্তচর বৃত্তি আমাদের

0: ভারতীয়ই করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের গুপ্তচর, আইএনএর গুপ্তচর নীরা আর্যর হাজবেন্ড, মানে তার স্বামী। তার স্বামী শ্রীকান্ত ছিলেন ইংরেজদের গোয়েন্দা, সিআইডি অফিসার, এবং সেটা অবভিয়াসলি নীরা আর্য জানতেন না। উনি যখন জানতে পারলেন, তখন এদিকে উনি নেতাজির ভক্ত, তখন উনি আইএনএ জয়েন করেন, কিন্তু উনি জানতে পারলেন যার সাথে তার বিবাহ হয়েছে সেই ব্যক্তিটি আসলে ইংরেজের একদম অধীনেতে থাকা একটি গোয়েন্দা, এবং তার টার্গেট হচ্ছে নেতাজিকে খুঁজে বের করা। তো তারপরে তো যথারীতি উনি তার বিয়েকে মানে ভেঙে দিয়েই এক প্রকার স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে যান, এবং বেরিয়ে গিয়ে উনি নেতাজির কাছেই পৌঁছে যান, নেতাজির কাছেই আশ্রয় নেন, এবং নেতাজির একজন খাস গুপ্তচর হয়ে ওঠেন। নেতাজি ওনাকে নাম দিয়েছিলেন নীরা নাগিনী। ইনি সেই ব্যক্তি যিনি নেতাজিকে বাঁচাতে গিয়ে নিজের হাজবেন্ডকে মেরে দেন।
1: কোন মহিলা গুপ্তচরের কথা কি পাওয়া যায় ইংরেজদের হয়ে কাজ করেছেন এরকম?
0: না, সেটা এখনো অব্দি আমি সেভাবে পাইনি। তবে একটা বিষয় আছে যেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় রাজসাক্ষী হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, সেটা পুরুষ মহিলা নির্বিশেষে অনেকেই হয়েছিলেন। যখন ধরা পড়েছেন তখন অনেকেই নিজেদের বিপ্লবীদের নাম বলে দিয়েছেন, সঙ্গী সাথীদের, এবং অনেক তথ্য দিয়ে দিয়েছিলেন, এরকম প্রচুর নাম পাওয়া যায়।
1: আইএনএর কথা এলো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ঝাঁসির রানী বাহিনী, সেখানে তো মহিলা সৈনিকদের আমরা পাই। নীরা আর্যের কথা বললেন, আমরা অনেকেই জানি তার নাম, এছাড়াও আরো যে গুপ্তচররা ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে, একটু তাদের কথা জানবো।
0: ইন্দিরা পাণ্ডে ছিলেন, সরস্বতী রাজামণি ছিলেন। ইন্দিরা পাণ্ডে ছিলেন আসলে উড়িষ্যার, মানে পরবর্তীতে উড়িষ্যাতে এলেন ওনার হাজবেন্ডের সাথে বিয়ে হওয়ার পর, কিন্তু উনি ছিলেন বার্মাতে যখন ছিলেন, ওনার বাবা মা ওখানে কাজ করতেন, এবং এই ইংরেজদের এই যুদ্ধ বোমা নিক্ষেপণে ওনার বাবা মা মারা যায়, এবং উনি ওনার ভাইকে, ভাই তখন খুব ছোট, উনি বুঝতে পারেন যে এই যে ওর বাবা মা মারা যাওয়ার পিছনে দায়ী ইংরেজরা, এবং সেই ইংরেজদেরকে উনি হত্যা করবেন বা ইংরেজদেরকে ধ্বংস করবেন, এই একটা জিনিস উনি ওই 14 বছর বয়সে তার মাথায় গেঁথে যায়। তো তখন তিনি নেতাজির কথা শুনেছিলেন, এবং তিনি মনে মনে মনস্থির করেন যে তাকে যদি একজন কেউ সাহায্য করতে পারে তাহলে সেটা নেতাজি। মানে উনি কিন্তু ফার্স্টেই দেশের জন্য বলছি না, উনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন ইংরেজদের থেকে, তার বাবা মার মৃত্যুর প্রতিশোধ, সেটা নিতে উনি যান নেতাজির সাথে দেখা করতে। আইএনএ ক্যাম্পের বাইরে উনি ওনার ছোট্ট ভাইকে নিয়ে দাঁড়িয়ে থাকেন, এবং আইএনএর যে বড় অফিসাররা ছিলেন, নেতাজি তো সবসময় সেখানে থাকতেন না ক্যাম্পে, বড় অফিসাররা তাকে বারবার বারণ করে যে না, তুমি এখানে এইভাবে আসতে পারো না, তোমার বয়স 14 বছর মাত্র, তুমি এখনো পরিণত নও আইএনএতে জয়েন করার জন্য বা এখানে থাকার জন্য, কারণ ওখানে আইএনএতে এমন নয় যে সবাই গুপ্তচর বা সবাই সিপাহী ছিলেন, অনেকে রান্নার কাজ বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ওনারা বারবার করে এটা বারণ করেছিলেন, কিন্তু উনি শোনেননি। উনি ওই আইএনএ ক্যাম্পের দরজার মেইন যে গেট, তার বাইরে নিজের ভাইকে নিয়ে রাতের পর রাত বসে থেকেছেন, ঝড় বৃষ্টি সহ্য করে, এবং যখন ক্যাম্পের বাকিরাও অবাক হয়ে যায় তার এই সাহসিকতা দেখে, নেতাজি যখন আসে তখন উনি নেতাজি প্রশ্ন করেন যে তুমি কে এখানে এরকম বসে আছো, তখন উনি সবটা বলেন। নেতাজি যখন ওনাকে বলেন যে এখনো সেই বয়সটা হয়নি, তখন উনি নেতাজিকে বলেন যে ইংরেজরা যখন ওর বাবা মাকে হত্যা করে দিয়েছে সেটাও তো ওর বয়স দেখে হয়নি, আর তাহলে আজকে ও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবে, তখন কেন ওর বয়সটা দেখা হবে। এই যে ইন্দিরা পাণ্ডের যে একটা সাহসিকতা, এটা নেতাজিকে ভীষণভাবে মুগ্ধ করেছিল, এবং যার কারণে মাত্র 14 বছর বয়সে কিন্তু তিনি ওই আইনের সঙ্গে যুক্ত হন। কিন্তু প্রথমেই এই কাজে যুক্ত হন না, প্রথমে তাকে রান্নার কাজে যুক্ত করা হয়, এবং ধীরে ধীরে ধীরে ধীরে তারপরে নেতাজি বুঝতে পারেন যে এই মেয়ে এই কাজের জন্য নয়, এ আরো অনেক কিছু দেওয়ার আছে ভারতবর্ষকে, তখন নেতাজি তাকে গুপ্তচর বৃত্তিতে যুক্ত করেন। একজন সরস্বতী রাজামণি, বেশ ধনী পরিবারের মেয়ে ছিলেন উনি, কিন্তু নেতাজিকে উনি ভীষণ ভাবে নিজের হিরো মনে করে নিয়েছিলেন। গান্ধীজির অহিংস নীতিটা ওনার ভালো লাগতো না, উনি বারবার বলতেন যারা আমাদের মারছে তাদেরকে আমি প্রণাম করতে পারবো, যারা মারছে মারের বদলে মারতে হবে, না হলে আমি সারা জীবন মার খেয়েই যাব, তখন ভারতের স্বাধীনতা আসবে। উনি নেতাজিকে নিজের রাখা সমস্ত গয়না, তার বাবা তাকে যা যা গয়না দিয়েছিল, ওনার ওই 15 বছর এরকম বয়স ছিল, উনি সমস্ত গয়না নেতাজির যখন ওই ডোনেশন ক্যাম্প যেটা হয়েছিল, যেখানে কিছু প্রত্যেকে ডোনেশন দেবে আইএনএ এর জন্য, সেখানে গিয়ে গয়নার পুটলিটা জমা করে আসে, এবং ওই আইএনএ এর সদস্য গিয়ে নেতাজিকে এটা দেন। নেতাজি তখন নবাক হয়ে আবার ফিরে আসে, মেয়েটির নাম ধরে ফিরে আসে, তার বাবার সাথে দেখা করে। এই সরস্বতী রাজামণির বাবা কিন্তু খুব হেল্প করতেন আমাদের স্বাধীনতা সংগ্রামে, উনি নেতাজিকে হেল্প করতেন বিভিন্ন সময় অর্থ দিয়ে। তিনি নেতাজি যান ওনাদের বাড়িতে, ওনাদের বাড়িতে গিয়ে ওই গয়নাটা দিয়ে বলেন এটা আমি নিতে পারবো না, কিন্তু সরস্বতী রাজামণি বলেন যে ওটা আমার গয়না, ওটা তো আমার বাবার কোনো অধিকার নেই, আমি দিয়েছি আমার দেশকে, আর যদি গয়না ফিরিয়ে দেন তাহলে আমাকে নিতে হবে দেশের কাছে। তো নেতাজি প্রথমে না করেন, তারপরে অবশ্যই উনি অ্যাকসেপ্ট করেন, সরস্বতী রাজামণিকে নিতে বাধ্য হন। উনি প্রথমে ওখানে নার্সিং এর কাজে ছিলেন, আইএনএ ক্যাম্পে যারা অসুস্থ হতেন, যারা আহত হতেন তাদেরকে নার্সিং করতেন, কিন্তু নার্সিং করতে করতে উনি একটা তথ্য জানতে পেরেছিলেন যে আইএনএ ক্যাম্পের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি যে তথ্য পাচার করে দিচ্ছে বাইরে ইংরেজদের কাছে, এই খবরটা উনি গিয়ে দিয়েছিলেন নেতাজিকে। তখন নেতাজি বুঝতে পারেন যে এই মেয়ের অন্যদিকে ন্যাক আছে। তো তারপরে সরস্বতী রাজামণিকেও গুপ্তচর বৃত্তিতে কাজে লাগানো হয়, পুলিশের ক্যাম্পে পাঠানো হয় গোপনে তথ্য আনার জন্য।
1: ভারতের ইতিহাসে

0: আর কোন মহিলা গুপ্তচরের কথা পাচ্ছি কি?
1: এছাড়া তো অনেকেরই নাম আছে, যেমন আমাদের দুর্গা ভাবী যাকে আমরা বলি, ভগবতী বৌরার যিনি ওয়াইফ দুর্গাবতী দেবী, তো এই দুর্গা ভাবী যিনি লাহোর থেকে আমাদের ভগৎ সিং কে ছদ্মবেশে উনি সঙ্গে করে নিয়ে এসে পৌঁছেছিলেন লখনৌতে। এছাড়াও আরো অনেক গুপ্তচরের কথা আমরা জানতে পারি, যেমন রাজকুমারী গুপ্তা, যেটা কাকুরি ষড়যন্ত্র মামলা, যে বোমা মামলা, সেটার সঙ্গে যুক্ত ছিলেন। আবার আমাদের গোলাপকর যিনি পাঞ্জাবের এতে যুক্ত ছিলেন, গোলাপকরও এইভাবে বিভিন্ন সময়ে আর্মস পাচার করা, তথ্য পাচার করা, এবং সব থেকে একটা খুব তথ্য ওনার সম্পর্কে জানা যায় যে উনি রিপোর্টারের ছদ্মবেশে এক জায়গা থেকে এক জায়গায় তথ্য নিয়ে যেতেন। এছাড়া ছিলেন সরণকর। সরণকর হচ্ছেন শিখদের মধ্যে একজন, আসলে ছিলেন উনি হিন্দু ব্রাহ্মণ কন্যা, কিন্তু ওই আফগানরা তখন খুব অ্যাটাক করতো, যেসব বিবাহিত মানে এই যে ধরুন পালকি করে বিয়ে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, তো ওই সময় ওরা খুব হামলা করত। তো ওই হামলা যখন করেছিল তখন ওরা একে পায়, শরণকরকে পায়, তার নাম তখন সারণী ছিল। তো সারণীকে যখন পায়, সারণীর হাজবেন্ড তখন কি করে, ওনার স্বামী তখন ওখানে হরি সিং নালওয়ারকে আফগানরা খুব ভয় পেত, তো হরি সিং নালওয়ার কাছে গিয়ে উনি জানান যে ওনার স্ত্রীকে এরকম ভাবে আফগানরা ধরেছে, স্ত্রীর সম্মানহানি হতে পারে। তো হরি সিং নালওয়ার বাহিনী তখন এসে, শিখ বাহিনী এসে ওনাদেরকে উদ্ধার করে, এবং সেখান থেকে শরণের নাম সারণী থেকে হয়ে যায় শরণকর।
0: শুরুতেই বলেছিলাম মাতাহারির কথা, বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তার নাম পাওয়া গেছিল। এরকম বিশ্বের মহিলা গুপ্তচর যাদের নাম সেভাবে চেনা নয়, এরকম দু একজনের কথা যদি বলেন।
1: বিশ্বের বলতে গেলে বিভিন্ন জনের নাম আমরা যেগুলো জানতে পারি তারা বেশিরভাগই পরিচিত, খুব একটা অপরিচিত নাম সেভাবে জানার উপায় হয় না। যার কারণ হচ্ছে আমি যেমন ভারতের বিপ্লবীদের বইগুলো পড়তে পাচ্ছি, তাদের বিপ্লবী বলতে তাদের বইগুলো আমাদের কাছে এখন তো সেভাবে অ্যাভেলেবেল নেই, এবং তাদের নিউজ আর্টিকেল, পুরনো নিউজ আর্টিকেল আমি যেমন এখন আমার ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে পড়তে পাচ্ছি, তো খুব একটা আনকমন নাম সেভাবে পাওয়া যায় না। কিন্তু মারিতা লরেন্স, এছাড়া ন্যান্সি ওয়েক, এথেল রোজেনবার্গ, অ্যানা চ্যাপম্যান, এদের নামগুলো বারবার উঠে আসে মাতাহারির পাশাপাশি।
0: আরো তো কিছু জানার ইচ্ছে রয়েই যায়, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। আপনার গবেষণা লেখা চলুক, এর পরের বার আরো নতুন কোন তথ্যের জন্য অপেক্ষা থাকবে, কারণ আপনি এখনো আপনার গবেষণা চালিয়ে যাচ্ছেন। আমি এবং আমার শ্রোতা বন্ধুরা প্রত্যেকেই আমরা এই অপেক্ষাটায় থাকবো যে এর পরের বার আরো বেশ কিছু তথ্য আমরা শুনতে পাবো, জানতে পারবো। আপনি আজ এলেন, অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন।
1: ধন্যবাদ।
0: শুনছিলাম ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়ের মহিলা গুপ্তচরদের কথা। সঙ্গে ছিলেন লেখিকা অমৃতা কোনার। আজ সময় প্রায় শেষ, যাওয়ার আগে বলে যাই জুলাই মাসের আমার কলমের বিষয়, জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনের সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যেসব সময় নক্ষত্রের মতো পথ দেখায়, যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয় তাতে কি, নিজেও তো হতে পারি। তোমার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখুন জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেইল করতে পারেন mohilamahal.aircolkata@gmail.com, mahilamahal.aircolkata@gmail.com। আর যদি আপনারা ডাকযোগে চিঠি পাঠান তাহলে চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এবারে বলি এক কলমে দুই নারীর বিষয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন মানসিকতাকে তথাকথিত নারীর অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেল করুন সেই একই মেল আইডিতে mahilamahal.aircolkata@gmail.com। আর যদি চিঠি পাঠান, এক্ষেত্রে চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন।

গার্ডেন্স কলকাতা 700001। বলে রাখি, দু ক্ষেত্রেই চিঠি পাঠানোর শেষ তারিখ 23 জুলাই 2026। আমরা কিন্তু অপেক্ষা করি আপনাদের চিঠির। আজ এই অবধি, সঙ্গে ছিলাম আমি অনিন্দিতা, কথা হবে অন্য আরেকদিন।

সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও এবং তার পাশাপাশি পূর্ব বর্ধমান সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণ দিনাজপুর সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হয়েছে তারকেশ্বর, আমতা 6 সেন্টিমিটার, মানকর 5 সেন্টিমিটার, আলিপুরদুয়ার 5 সেন্টিমিটার, আসানসোল 3 সেন্টিমিটার, লালগড় 3 সেন্টিমিটার, মোহনপুর 2 সেন্টিমিটার, নিউল্যান্ডস টি গার্ডেন 3 সেন্টিমিটার, রাঁচি এরো 4 সেন্টিমিটার, পুটকি ডিভিসি 3 সেন্টিমিটার, চালৌনি টি এস্টেট 2 সেন্টিমিটার, শঙ্কুশ 7 সেন্টিমিটার, বেলপাড়া 19 সেন্টিমিটার, হাড়ভাঙা 14 সেন্টিমিটার, হেমিগিরি 13 সেন্টিমিটার, টিকাবালি 10 সেন্টিমিটার, দাসপাল্লা 9 সেন্টিমিটার, ঘাটগাঁও 9 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, ঝাড়খণ্ড, ওড়িশা এবং সিকিমের কোথাও কোথাও। তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং ওড়িশার কিছু কিছু অংশে, যার পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও এবং তার পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আজ দিনের বাকি অংশে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। আগামী 24 ঘণ্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। আগামী 48 ঘণ্টায় পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবেন তাঁদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সমুদ্রবক্ষের ওপর দিয়ে, বিশেষত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার দিক বরাবর। কাজেই আজ অর্থাৎ 6 জুলাই থেকে শুরু করে আগামীকাল অর্থাৎ 7 জুলাই পর্যন্ত যে সকল মৎস্যজীবী গভীর সমুদ্রযাত্রার কথা ভাবছেন তাঁদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আগামী 48 ঘণ্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবার কথা ভাবছেন তাঁদের উদ্দেশ্যে বিশেষ কোনো সতর্কবার্তা নেই, তবে কিছুটা উচ্চ জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ দুপুর আড়াইটায় শুনবেন ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে আজ বিকেল পাঁচটায় হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন শুভজিৎ সরকার। বিকেল সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর বাংলা, আলোচনায় থাকবেন রিশড়া গার্লস হাই স্কুলের শিক্ষিকা সুজাতা নন্দী সরকার এবং সঙ্গেই দুই শিক্ষার্থী। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান। কৃষি কথার আসর এই অনুষ্ঠানটি শুনবেন সন্ধ্যে ছটা বেজে ৩৮ মিনিটে, বিষয় প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিকার। বলবেন ডক্টর সৌরভ চন্দ, তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে সাড়ে সাতটায় সমীক্ষা, রাত ৮টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন খেয়াল শিল্পী শুভ ঘোষ। রাত সাড়ে ৯টায় আবৃত্তির আসর, উপস্থাপনায় সৌমিত্র বসু। রাত ৯টা বেজে ৪৫ মিনিটে শুনবেন জেলায় আকাশবাণী ছায়াছবির গান। রাত ১০টায় রাত সাড়ে ১০টায় ভজন

শুনবেন সানন্দা ঘোষ মজুমদারের কণ্ঠে। রাত 10:40 শুনবেন ম্যান্ডোলিন, শিল্পী অভিজিৎ পাল। রাত 11:00 শুনবেন লোকগীতি অনির্বাণ দাশগুপ্তর কণ্ঠে। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন তবলা লহরা, শিল্পী পণ্ডিত পরিমল চক্রবর্তী। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে।

0: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে? যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cation.akashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়।
1: শুরু হচ্ছে ছায়াছবির গান। প্রথম গানটি তিন মূর্তি ছবি থেকে, কিশোর কুমার, শৈলেন্দ্র সিং এবং শক্তি ঠাকুরের কণ্ঠে।

শুনছেন ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানটি থ্রোই ছবি থেকে, শিল্পী আশা ভোঁসলে।

0: এই গানটি দিয়ে শেষ হল ছায়াছবির গানের অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আমি ডক্টর অশোকানন্দ কোনার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এমন দুটি রোগ যাতে ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, সুতরাং আমাদের জানা দরকার যে আমাদের শরীরে এই দুটি মারণ রোগ আছে কিনা। তার জন্য প্রথমেই দরকার একটি ব্লাড টেস্ট করা। ব্লাড টেস্টের মাধ্যমে আমরা যদি জানি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সরকারি ব্যবস্থায় বা বেসরকারি ব্যবস্থাতেও যারা এই রোগের চিকিৎসা করেন তাদের সঙ্গে পরামর্শ নেওয়া দরকার। কিন্তু দুটি জিনিস খুব যেটা আমাদের জানা দরকার বা বলা দরকার, সেটা হচ্ছে এটা যেহেতু ভাইরাসটি ব্লাডের মাধ্যমে বা রক্তের মাধ্যমে বা ইনফেক্টেড সিরিঞ্জের মাধ্যমে ছড়িয়ে পড়ে, সুতরাং আমরা যদি কোনো ইঞ্জেকশন নেবার আগে ভালো করে ভেবে দেখি যে কী সিরিঞ্জ দিয়ে আমাদের ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে, এবং ব্লাড ট্রান্সফিউশনের আগে ঠিক মতো পরীক্ষা করে ব্লাড

0: ভাবটা দেওয়া হচ্ছে কিনা, তাহলেই কিন্তু এটাকে অনেকটা ঠেকিয়ে রাখতে পারা যাবে।
1: আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 23 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল ৫:১২। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ ৪৫৬.৬ মিটারে অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০০.৩ মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০১.৫ মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০১ মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০০.১ মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণ নগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে ১০৩.৭ মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের ১৪ বছর বয়সের কিশোরীদের

0: HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে শুভজিৎ সরকার।

0: の上で
1: ঘটনাবহুল বিশ্বকাপ 2026 ব্রাজিলের বিদায়ে প্রথমবার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে উঠে নরওয়ের ইতিহাস সৃষ্টি। ব্রাজিলকে হারালো 2-1 গোলে। রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড। আজ বিশ্বকাপ ফুটবলে শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি পর্তুগাল ও স্পেন, অন্য ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম। সপ্তমবার মহিলাদের টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ফাইনালে ইংল্যান্ডকে হারালো 7 উইকেটে। উইম্বলডন গ্রান্ডস্ল্যাম টেনিসে পুরুষ সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে নোভাক জোকোভিচ বিশ্বের 1 নম্বর আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে মহিলা সিঙ্গলসের শেষ আটে নাওমি ওসাকা। আন্টিগুয়ায় ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টে শ্রীলঙ্কার 9 উইকেটে 549 রানের জবাবে তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের রান 4 উইকেটে 318। ভারত এ দল টেস্টে 10 উইকেটে হারালো শ্রীলঙ্কা এ দলকে। প্রথম একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে 36.4 ওভারে 141 রানে ইনিংস শেষ। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। প্রতিদিনকার ক্রীড়াঙ্গনের আসর জমজমাট হয়ে ওঠে খেলাধুলার নানান খবরাখবরে, আর এই মুহূর্তে তো বিশ্বকাপ ফুটবলের রমরমা, তাই ফুটবল বিশ্বকাপের নানান খবর আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরি এবং বিশিষ্ট ফুটবল বিশেষজ্ঞ, বিশিষ্ট ফুটবলারদের মতামত আপনাদের সামনে পৌঁছে দিই। প্রকৃতিতে আষাঢ়ের সেই ঘনঘোর বর্ষা মাঝে মধ্যেই দেখা দিচ্ছে, আর তার মধ্যেই ফুটবলের এক জমজমাট আসর আমাদেরকে প্রতিনিয়ত আন্দোলিত করছে। এইসব নিয়েই জমে ওঠে আমাদের প্রতিদিনকার ক্রীড়াঙ্গনের আসর। কেমন লাগছে আমাদের ক্রীড়াঙ্গন অবশ্যই ইমেল করে আমাদের জানাবেন। আমাদের ইমেল আইডি eirkolkatasports@gmail.com। আসুন চলে যাই ফুটবলের মহাযজ্ঞে।
2: ফুটবলের মহাযজ্ঞ
1: ফুটবল বিশ্বকাপ 2026 রঙ্গমঞ্চে।
2: মহাযজ্ঞ

ফুটবল বিশ্বকাপে নানান উত্থান পতন প্রতিনিয়ত চলে আসছে এবং সেই উত্থান পতনের খবর আমরা প্রতিনিয়ত আপনাদেরকে পৌঁছে দিয়ে থাকি।

ফুটবলের মহাযজ্ঞ, কোটি কোটি ব্রাজিল ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটালেন আর্লিং হালান্ড। গতকাল বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ে 2-1 গোলে হারাল ব্রাজিলকে। নরওয়ের হয়ে দুটি গোলই করলেন স্ট্রাইকার আর্লিং হালান্ড দ্বিতীয়ার্ধের 89 আর 90 মিনিটে।

আর্লিং হল্যান্ডের গোল ব্রাজিল ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটালেও নরওয়েকে এক ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করতে সাহায্য করল। নরওয়ে প্রথমবার পৌঁছে গেল বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে। ফুটবল বিশ্বকাপ 2026, বিশ্বকাপের শেষ হল লড়াইয়ে নরওয়ে 2-1 গোলে ব্রাজিলকে হারালো। নরওয়ের হয়ে দুটি গোল করলেন স্ট্রাইকার আর্লিং হল্যান্ড দ্বিতীয়ার্ধের 89 আর 90 মিনিটে। ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান নেইমার। প্রথমবার নরওয়ে বিশ্বকাপের ইতিহাসে কোয়ার্টার ফাইনালে উঠল। অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায় ঘটল এবারের বিশ্বকাপ থেকে। বিশ্বকাপ অধরাই রইল নেইমারের। ম্যাচের পর নেইমার ঘোষণা করলেন যে আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি অবসর নিলেন। নেইমার ব্রাজিলের হয়ে 130 ম্যাচে গতকালের গোলটি নিয়ে মোট 80 গোল করলেন, করেছেন 59 অ্যাসিস্ট। ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা নেইমার। কিন্তু এবারে নেইমারকে খালি হাতেই ফিরতে হলো, বিশ্বকাপ তার হাতে আর উঠল না। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শেষে কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিলিয়ান তারকা। পরিবর্ত ফুটবলার আন্দ্রিয়াস জেল দেরুপের ক্রসে মাথা ছুঁয়ে হল্যান্ডের প্রথম গোল। দ্বিতীয় গোলটিও এলো এই যুগলবন্দিতে। 7 গোল করে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হল্যান্ড উঠে এলেন মেসি এমবাপের সঙ্গে এক বিন্দুতে। এ নিয়ে টানা 14 আন্তর্জাতিক ম্যাচে গোল করলেন হল্যান্ড। নরওয়ের গোলকিপার অরজান নাইল্যান্ডও নজর কাড়লেন। 35 বয়সে এই গোলকিপার ম্যাচের 14 ব্রাজিলের বুনো গুইমারেসের পেনাল্টি বাঁচান। আবার এন্ড্রিকের শট বাঁচালেন ম্যাচের শেষ দিকে যখন নরওয়ে এগিয়ে 2-1 গোলে। 1990 পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিল। নরওয়ে কোচ স্টেল সোলবাকেন, তিনি কিন্তু টেক্কা দিয়ে দিলেন। বিশেষজ্ঞ কোচ, ধুরন্ধর কোচ, ব্রাজিলের কোচ কার্লো অ্যানসিলোত্তিকে।

0: বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল বনাম নরওয়ের খেলার কথা বলছিলাম, কিন্তু আমাদের ক্রীড়াঙ্গনের আসরে আমরা বিশেষ বিভাগ চালু করেছি বিশ্বকাপ নিয়ে। সেই বিভাগটিতে চলে আসি, বিশ্বকাপের রঙ্গমঞ্চে।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে

বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যোগ্যতা নির্ণায়ক ম্যাচে খেলতে হয় অংশগ্রহণকারীদের। হ্যাঁ, যোগ্যতা নির্ণায়ক ম্যাচে অংশগ্রহণ করে সেখান থেকেই যোগ্যতা অর্জন করতে হয় ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য। সেই ম্যাচগুলি থেকেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে দলগুলি। এবার যেমন সবচেয়ে বেশি সংখ্যক দেশ, 48টি দেশ বিশ্বকাপের মূল পর্বে খেলছে। এই 48টি দেশ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে যোগ্যতা নির্ণায়ক ম্যাচে সাফল্য অর্জন করে বিশ্বকাপের মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। কিন্তু 1954 সালে এমন একটি ঘটনা ঘটেছিল যা রীতিমতো বিস্ময়কর। এক বালকের নির্বাচনে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা পায় একটি দেশ। দু লেগের প্লে অফ ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন ও তুরস্ক। জয়ী দলই পাবে বিশ্বকাপে খেলার ছাড়পত্র। দু দলের মধ্যে দু লেগের প্লে অফ ম্যাচটি ছিল নিষ্ফলা। স্পেন ও তুরস্কের মধ্যে তৃতীয় আরেকটি ম্যাচও আয়োজিত হয়। সেই ম্যাচটিও অমীমাংসিতভাবে শেষ হয়। সেই সময় পেনাল্টি শুট আউট বা গোলের গড়ে জয়ী দল নির্বাচন করার নিয়ম ছিল না। তাহলে সমাধান সূত্র কি? কে হবে জয়ী দল? হল লটারি। একটি বালককে বলা হল একটি বাটির মধ্যে থেকে একটি নাম লেখা কাগজ তুলে নিতে। বালকটি তুরস্ক লেখা কাগজটি তুলল। সরাসরি প্লে অফ ম্যাচে পরাজিত না হয়েও স্পেন বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার সম্ভাবনা থেকে বঞ্চিত হল। এখনকার দিনে একটি দেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন সিদ্ধান্ত গৃহীত হচ্ছে লটারির মাধ্যমে, এটা খুবই অবাস্তব। কিন্তু 1954 সালে এই পদ্ধতি ফিফার দ্বারা অনুমোদিত হয়েছিল। বিশ্বকাপের রঙ্গমঞ্চে আজ ছিল এমনই একটি বিস্ময়কর ঘটনার কথা।

আমরা ছিলাম বিশ্বকাপের রঙ্গমঞ্চে, ইংল্যান্ড এবং মেক্সিকো। আরেকটি শেষ হলো লড়াই ছিল এবং সেটি একটি রুদ্ধশ্বাসপূর্ণ ম্যাচ হয়েছে। ম্যাচটি বিভিন্ন দিক দিয়েই ঘটনাবহুল। প্রাকৃতিক দুর্যোগের কারণে ম্যাচটি শুরু হতে বিলম্ব হয়েছিল প্রায় আধ ঘণ্টা। আধ ঘণ্টা দেরিতে খেলাটি শুরু হয়েছিল মেক্সিকোর সেই বিখ্যাত আজটেকা স্টেডিয়ামে, যেখানে সেই মারাদোনার গোলে পরাজিত হয়ে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছিল। সেই মাঠেই ইংল্যান্ড খেলতে নেমেছিল অন্যতম আয়োজক দেশ মেক্সিকোর বিরুদ্ধে। মেক্সিকোর সিটি স্টেডিয়াম, মেক্সিকোর বিখ্যাত আজটেকা স্টেডিয়াম। কেন ঘটনাবহুল? একে তো প্রাকৃতিক দুর্যোগের কারণে ম্যাচ শুরু হলো আধ ঘণ্টা দেরিতে, তার উপর ম্যাচে রেফারি দেখালেন লাল কার্ড, আবার দুটি পেনাল্টি। শেষ পর্যন্ত মেক্সিকোকে তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় ইংল্যান্ড 3-2 গোলে হারালো। 3-2 গোলে হারালো, অর্থাৎ আপনারা স্কোরশিট দেখেই বুঝতে পারছেন যে ম্যাচটি কত টানটান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ হয়েছিল। 36 এবং 38 মিনিটে জুড বেলিংহাম ইংল্যান্ডের হয়ে গোল করেন, ইংল্যান্ড 2-0 গোলে এগিয়ে যায়। 42 মিনিটে মেক্সিকোর কুইনসেস, তিনি কিন্তু ব্যবধান কমিয়ে দেন। 60 মিনিটে আবার পেনাল্টি থেকে গোল করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। তার আগেই কিন্তু ইংল্যান্ড 10 জন হয়ে গেছে, কারণ ইংল্যান্ডের ডিফেন্ডার এনরি কনসা, তিনি লাল কার্ড দেখে মাঠের বাইরে যান 54 মিনিটে। অর্থাৎ 10 জনের ইংল্যান্ড একটা সময় গোলের ব্যবধান বাড়িয়ে নিয়েছিল। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন, তিনি পেনাল্টি থেকে গোল করেন, ইংল্যান্ড এগিয়েছিল 3-1 গোলে। 69 মিনিটে মেক্সিকোর হয়ে পেনাল্টি থেকে গোল করেন রাউল জিমেনেজ। তারপর থেকে নিয়মিত ব্যবধানে মেক্সিকোর আক্রমণ আছড়ে পড়তে থাকে ইংল্যান্ডের রক্ষণে। ইংল্যান্ড কোচ টমাস টুচেল তার রক্ষণকে শক্তিশালী করতে তার আগেই 10 জন হয়ে যাওয়ার পর ডিফেন্ডার বুকাও সাকাকে তুলে নেন। বুকাও সাকার পরিবর্তে তিনি মাঠে নামান ডিফেন্ডার জন স্টোনসকে। প্রসঙ্গত উল্লেখ্য, ফরওয়ার্ড বুকাও সাকার ক্রস থেকে হেড করেই কিন্তু জুড বেলিংহাম ইংল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেছিলেন, আর ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় গোলটি জুড বেলিংহাম করেন অধিনায়ক হ্যারি কেনের পাস থেকে। যাই হোক, ইংল্যান্ড রক্ষণভাগ কিন্তু মেক্সিকোর যাবতীয় আক্রমণকে রুখে দেয়, এবং একের পর এক আক্রমণের ঢেউ যখন ইংল্যান্ড রক্ষণে আছড়ে পড়ছে, ঠিক সেই সময় ইংল্যান্ডের গোলকিপার জর্ডন পিকফোর্ডও দৃঢ়তার পরিচয় দেন। শেষ পর্যন্ত ইংল্যান্ড 3-2 গোলে মেক্সিকোকে হারিয়ে চলে গেল বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে, আর মেক্সিকো ছিটকে গেল। এবারের বিশ্বকাপ আয়োজিত হচ্ছে 3টি দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। গতকালের হারের ফলে মেক্সিকো এবং কানাডা, দুই আয়োজক দেশই কিন্তু এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেল।

গত বছরে নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হওয়ার পর এবার বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর লড়াইয়ে আবার পর্তুগাল বনাম স্পেনের লড়াই। হ্যাঁ, আজ বিশ্বকাপ ফুটবলে সেই খেলাটি আছে টেক্সাসে। আর দুই প্রজন্মের লড়াইও বলা যেতে পারে। একদিকে পর্তুগালের বিশ্বসেরা স্ট্রাইকার অভিজ্ঞ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যদিকে বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার স্পেনের লামিনে ইয়ামাল। অর্থাৎ একদিকে রোনাল্ডো, অন্যদিকে ইয়ামাল, দুই বিশ্বসেরা তারকার লড়াইও আজ প্রত্যক্ষ করবে ফুটবল বিশ্ব। ফুটবল বিশ্ব এই মুহূর্তে বুঁদ হয়ে রয়েছে ফুটবলের তারকাদের যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই চলছে। প্রতিটি দেশ যেভাবে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত লড়ে যাচ্ছে, ঠিক সেই রকম লড়াইই আজ হয়তো প্রত্যক্ষ করবে ফুটবল বিশ্ব। কারণ পর্তুগাল এবং স্পেন দুদলই বিশ্বের ফুটবল কৌলিন্যে প্রথম সারির দুটি দল। আজ সেই দুটি দল আবার মুখোমুখি হয়েছে। গত বছরের নেশনস লিগের ফাইনালের কথা বলছিলাম। গত বছরের নেশনস লিগের ফাইনালে মুখোমুখি হওয়ার পর আবার বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগাল বনাম স্পেনের লড়াই আজ টেক্সাসে এই খেলা। নেশনস লিগ ফাইনালে 2-2 গোলে অমীমাংসিত থাকার পর পেনাল্টি শুট আউটে পর্তুগাল বিজয়ী হয়েছিল স্পেনকে হারিয়ে। তার আগের বছরেই ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। আজ আরেকটি টান টান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের সাক্ষী হতে চলেছে ফুটবল বিশ্ব। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত 12:30।

স্পেন বনাম পর্তুগাল খেলার আগে যে পরিসংখ্যানটি আমাদের কাছে আছে সেই পরিসংখ্যান অনুযায়ী বলা যায় কোচ লুই দে ফন্তের স্পেন তারা টানা 34টি ম্যাচ অপরাজিত। কাতার বিশ্বকাপে 2022 জাপানের কাছে গোল খাওয়ার পর এখনও পর্যন্ত বিশ্বকাপে কিন্তু কোনো গোল হজম করেনি স্পেন দল, কিন্তু পর্তুগাল মাঝমাঠ বেশ শক্তিশালী। ভিতিনহা, জোয়াও নেভেস ও ব্রুনো ফার্নান্ডেজরা এটা জমাট মাঝমাঠ গড়ে তুলেছে, তা পর্তুগালের এবারের বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ থেকেই দর্শকেরা বা ফুটবল বুদ্ধারা তা প্রত্যক্ষ করতে পারছেন। আজ স্পেনের সেই বিখ্যাত ফরওয়ার্ড লাইন সেই মাঝমাঠকে অতিক্রম করে কিভাবে এগিয়ে যেতে পারে বা কিভাবে পর্তুগালের সামনে আক্রমণের দরজা খুলে দিতে পারে সেদিকেই ফুটবল বিশ্বের নজর রয়েছে। পর্তুগালের মাঝমাঠে ভিতিনহা, জোয়াও নেভেস এবং ব্রুনো ফার্নান্ডেজ রয়েছেন, আর ফুলব্যাকে নুনো মেন্ডেসের কথা তো বলতেই হবে। যেভাবে তিনি লড়াই দিচ্ছেন রক্ষণভাগে এবং তার সঙ্গে সঙ্গেই উইং প্লের মাধ্যমে আক্রমণেও একটা সদর্থক ভূমিকা নিচ্ছেন, তা কিন্তু রীতিমতো গুরুত্বপূর্ণ। ফুলব্যাক নুনো মেন্ডেসের সাথে ইয়ামালের লড়াই দেখা যাবে আজ, আর তার সঙ্গেই নুনো মেন্ডেসের উইং প্লে। অন্যদিকে স্পেনের আক্রমণের মূল অস্ত্র ইয়ামাল হলেও তাকে সহযোগিতা করার জন্য মাঝে মধ্যেই রক্ষণ ভাগ থেকে আমরা দেখতে পাচ্ছি ফুটবলারদের তারা উঠে আসছেন। কুকুরেলার কথা তো বলতেই হবে, কুকুরেলা মাঝে মধ্যেই রক্ষণ থেকে আক্রমণ তুলে আনছেন এবং যে আক্রমণ থেকে স্পেন কিন্তু সুফল আদায় করতে পারছে বিভিন্ন ম্যাচে। ওয়ারজাবাল তিনি ইতিমধ্যেই স্পেনের হয়ে বেশ কিছু গোল করেছেন এবারের বিশ্বকাপে, তার দিকেও নজর থাকবে। অত্যন্ত সুযোগ সন্ধানী স্ট্রাইকার স্পেনের এই ওয়ারজাবাল। ওয়ারজাবালের দিকে আমাদের নজর থাকবে যেমন, ঠিক সেরকমভাবেই লামিনে ইয়ামাল তিনি নিজে গোল করতে পারেন কিংবা গোলের ঠিকানা লেখা পাস বাড়াতে পারেন তার সতীর্থ ফুটবলারদের জন্য। কোন দিক থেকে স্পেন আজ সফল হতে পারে? আর পর্তুগাল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবার কি ফিরে পাবেন তার সেই হারানো ফর্ম? ফুটবল বিশ্ব সেই দিকেই তাকিয়ে।

সিয়াটেলে শেষ হল লড়াইয়ে আজ মুখোমুখি হবে অন্যতম আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বেলজিয়ামের। তিনটি দেশে এবারের বিশ্বকাপ ফুটবলের খেলা চলছে। একটু আগে বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ইতিমধ্যে কানাডা এবং মেক্সিকো তারা নকআউট পর্ব থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিদায় নিয়েছে। একমাত্র টিকে রয়েছে কিন্তু আয়োজক দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ মার্কিন যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়ামের খেলা। প্রসঙ্গত উল্লেখ্য, খেলাটি হচ্ছে আগামীকাল ভারতীয় সময় ভোর 5:30টায়। হ্যাঁ, সিয়াটেলে আগামীকাল ভারতীয় সময় ভোর 5:30টায় মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম। প্রত্যাশার পারদ নিয়ে আমেরিকা কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে ইউরোপের অন্যতম অভিজ্ঞ দল বেলজিয়ামের বিরুদ্ধে। সিয়াটেল সি হকস স্টেডিয়ামে ঘরের মাঠের সমর্থন পাবে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিটি ম্যাচের পরেই তাদেরকে নিয়ে বেশ প্রত্যাশার পারুদ চড়তে শুরু করেছে। মরিসিও পচেটিনো দল শেষ 38 মিনিট 10 জনে খেলেও বসনিয়া হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়ে শেষ 16 উঠেছে। এই জয়ে তাদেরকে নিয়ে প্রত্যাশার পারুদ আরও বাড়িয়েছে। অন্যদিকে বেলজিয়াম এখনও সেভাবে আশা পূরণ করতে পারেনি। সেনেগালের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত 2 গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত 3-2 গোলে জয় পেয়েছে। তাদের সোনালী প্রজন্মের কাছে এটাই শেষ সুযোগ। কেভিন দে ব্রুইনে, রোমেলু লুকাকু বা থিয়াবাই কুর্তোয়া, তাদের কাছে এটাই শেষ সুযোগ বিশ্বকাপ জয়ের। জেরেমি ডুকু এখনও সেভাবে দাগ কাটতে পারেননি, আজ কি জ্বলে উঠবেন? অন্যদিকে জানিয়ে দিই, মার্কিন যুক্তরাষ্ট্র আগামীকালের ম্যাচে পাবে ফ্লোরিয়ান বালুগনকে। গত ম্যাচে তিনি লাল কার্ড দেখে মাঠের বাইরে গিয়েছিলেন। ফিফা ঘোষণা করেছে যে এক ম্যাচ সাসপেনশনে 1 বছরের জন্য প্রবেশনারি পিরিয়ডে আছে, তবে এই সময়ে একই ধরনের কোনো অপরাধ করলে তাকে কিন্তু আবার সাসপেন্ড হতে হবে। 2002-এর পর প্রথমবার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি তাদের সামনে। বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ ফুটবল নিয়ে অনেক কথা হলো। এবার দেখা যাক আজ আমাদের জন্য বিশ্বকাপ ফুটবলে কী চমক অপেক্ষা করছে। ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই। নমস্কার।

শুনলেন ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে ছিলেন শুভজিৎ সরকার। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। সুব্রত দে, ঠিকানা 8611 রায়বাহাদুর রোড, বেহালা থেকে জানাচ্ছেন যে সঞ্জয় দেব মানসিক ভারসাম্যহীন, গড়ন রোগাটে, বয়স 56, উচ্চতা 5'3", গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 28 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, ভবনী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে দেবব্রত ঘোষ গড়ন মোটা, বয়স 40, উচ্চতা 5'6", গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 4 জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। 59 নম্বর শ্রীরাম ঢ্যাং রোড, থানা মালি পাঁচখড়া, জেলা হাওড়া। এখান থেকে রমেন সিং, ঠিকানা গ্রাম ডায়মন্ড হারবার রেল কলোনি, থানা ডায়মন্ড হারবার, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে রিয়া সিং গড়ন রোগাটে, বয়স 15, উচ্চতা 4'11", গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 9 এপ্রিল 2026 থেকে নিখোঁজ হয়েছেন। নরেন্দ্র সাউ, ঠিকানা উত্তর সুভাষপল্লী মনোহরপুর, থানা ডানকুনি, জেলা হুগলি থেকে জানাচ্ছেন যে অমৃতা সাউ গড়ন স্বাভাবিক, বয়স 18 বছর 8 মাস, উচ্চতা 5'5", গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 8 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। চন্দন দেবনাথ, ঠিকানা গ্রাম রাধানগর, ডাকঘর সোনারপুর, থানা নরেন্দ্রপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে অষ্টমী দেবনাথ গড়ন মাঝারি, বয়স 16 বছর 8 মাস, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, গত 9 জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, ভবনী ভবন, আলিপুর, কলকাতা 700027 থেকে জানাচ্ছেন যে রুকাইয়া খাতুন গড়ন স্বাভাবিক, বয়স 14, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, গত 27 জানুয়ারি 2026 বামুনারী তালতলা নীলকুঠির মাঠ, থানা ডানকুনি, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027 অথবা মিসিং পার্সন্স স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা শেষ হলো।

0: এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন রিশরা গার্লস হাই স্কুলের শিক্ষিকা সুজাতা নন্দী সরকার ও দুই শিক্ষার্থী।
2: আমার নাম দিশানী মহালি।
3: আমার নাম রিয়া শীত।
4: এখন আমি তোমাদের বাংলার ক্লাস নেব। অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট পরীক্ষার সিলেবাসের জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গল্পটি পড়াবো। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখতে গাছের ভূমিকা অপরিসীম। কিছুদিন আগে 5ই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয়েছে। পরিবেশ রক্ষায় ও সংরক্ষণে অঙ্গাঙ্গী

0: কিভাবে উঠে আসে? গাছের কথা, তাই না?
1: হ্যাঁ ম্যাম, পরিবেশ রক্ষা এবং আমাদের জীবন ধারণের জন্য গাছ অপরিহার্য।
0: ঠিক বলেছ দিশানি, সভ্যতার সৃষ্টি লগ্ন থেকেই প্রকৃতি ও মানুষ একে অপরের সঙ্গে হাত ধরাধরি করে চলেছে। গাছের কথা নিয়ে আলোচনা করতে গেলেই গাছ রক্ষার কথা মনে আসে। রিয়া, গাছ রক্ষা সংক্রান্ত একটা স্লোগান বলতে পারবে?
1: হ্যাঁ ম্যাম, গাছ সংক্রান্ত স্লোগান যেমন গাছ লাগাও প্রাণ বাঁচাও বা একটি গাছ একটি প্রাণ।
0: বাহ, খুব ভালো বলেছো। এবার গাছের কথা গল্পটি আলোচনার আগে গল্পের লেখক সম্বন্ধে তোমরা খুব ভালো করে মন দিয়ে জেনে নাও। ঊনবিংশ শতাব্দীতে ভারতের জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যে নবজাগরণ ঘটেছিল, সেই মহালগ্নে বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্রের আবির্ভাব। তিনি ছিলেন একাধারে একজন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী, একজন বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী এবং ভারতের পরীক্ষামূলক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ। তিনি তার যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন। জগদীশচন্দ্র বসুর জন্ম 1858 সালে 30 নভেম্বর অধুনা বাংলাদেশের বিক্রমপুরে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি স্নাতক হন। এরপর ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স পাশ করেন। লন্ডন থেকে ফিরে তিনি 1885 খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক নিযুক্ত হন। অধ্যাপনার পাশাপাশি তিনি বিজ্ঞান সাধনায় ব্রতী ছিলেন সারা জীবন। এই যে আমরা আজ ঘরে বসে রেডিও শুনছি, বহু দূর থেকে মাইকে গান ভেসে আসছে, বিনা তারে বার্তা প্রেরিত হচ্ছে, এই সব কিছুরই আবিষ্কারক ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। বিজ্ঞান জগতে তার অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। 1937 সালের 23 নভেম্বর ঝাড়খণ্ডের গিরিডিতে এই মহান বিজ্ঞানীর জীবনাবসান ঘটে। তার অবদান মানবজাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি প্রমাণ করেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে এবং তারা বাইরের উদ্দীপনায় সাড়া দেয়।
1: ম্যাম, তিনি কিভাবে প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে?
0: তিনি ক্রেসকোগ্রাফ নামক একটি যন্ত্র আবিষ্কার করেন, যার সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি ও সাড়া দেওয়া পর্যবেক্ষণ করা যায়। এই বিষয়ের উপর তার বিখ্যাত লেখা গ্রন্থ রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং নামক গবেষণা গ্রন্থে তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন। 1917 সালে তিনি বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। বিজ্ঞান সাধনায় ব্রতী এই বিজ্ঞানী বিজ্ঞান সাধনার সঙ্গে সঙ্গে সাহিত্য রচনাও করেন। তার বাংলা প্রবন্ধগুলি অব্যক্ত গ্রন্থে সংকলিত হয়েছে। তোমাদের পাঠ্যাংশের গাছের কথা গল্পটি এই অব্যক্ত গ্রন্থেরই অন্তর্গত। এই রচনায় তিনি অত্যন্ত সহজ ও সুন্দর ভাষায় উদ্ভিদের জীবনচক্র, তাদের অনুভূতি, মানুষের মতো বেঁচে থাকার সংগ্রাম এবং বংশবৃদ্ধির জন্য তাদের আত্মত্যাগের মর্মস্পর্শী আলোচনা করেছেন।
1: ম্যাম, সত্যি কি গাছের প্রাণ আছে, জীবন আছে? প্রাণীদের মতো গাছও কি আঘাত পেলে কষ্ট পায়?
0: অবশ্যই, লেখক তা প্রমাণ করেছেন। লেখক এই গাছের কথা গল্পেই তা সুন্দরভাবে তুলে ধরেছেন এবং বিভিন্ন যন্ত্রের সাহায্যে তিনি তা প্রমাণও করেছেন। এবার এসো আমরা পাঠ্যাংশের আলোচনায় আসি। আগে যখন মাঠে কিংবা পাহাড়ে লেখক যেতেন, তখন সবকিছু তার কেমন খালি খালি লাগতো। কিন্তু লেখক যখন থেকে পাখি, কীটপতঙ্গ ও গাছকে ভালোবাসতে শিখেছেন,

0: বন্ধুত্ব, পারস্পরিক সাহায্য, এমনকি মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগও গাছেদের মধ্যে দেখা যায়। মানুষ মায়ের মতোই প্রয়োজনে সন্তানের জন্য জীবন ত্যাগও গাছেদের মধ্যে দেখা যায়। গল্পের প্রথম পরিচ্ছদেই লেখক তাই বলেছেন, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। গল্পের দ্বিতীয় পরিচ্ছেদে লেখক প্রশ্ন করেছেন, জীবিত গাছ ও মরা ডালে কি প্রভেদ? তোমরা বলতে পারবে কি কি পার্থক্য আছে?
1: ম্যাম, গাছের প্রাণ থাকলেও মরা ডালে জীবন নেই। মরা ডাল আসলে শুকিয়ে গিয়ে নষ্ট বা ক্ষয় হয়ে যায়।
0: ঠিক বলেছো তুমি। শুকনো ডাল আর জীবিত একটি গাছের তুলনা করে লেখক বলেছেন যে, জীবিতের লক্ষ্যই হলো বিকাশ ও বৃদ্ধি, জীবিতের আরেকটি লক্ষণ হলো গতি। গাছের ক্ষেত্রে এই গতি বোঝাতে লেখক লতার গাছকে পাক দিয়ে জড়িয়ে ধরার সহজ উদাহরণটি তুলে ধরেছেন। তাহলে বলতো, লেখকের মতে জীবিতের লক্ষণ কি কি?
1: জীবিতের একটি লক্ষ্য হলো বৃদ্ধি,
0: আরেকটি লক্ষণ
1: হলো গতি।
0: ভেরি গুড। গাছ আমাদের মতো কথা বলতে বা চলতে পারে না ঠিকই, কিন্তু তার চারপাশের পরিবেশ যেমন আলো, বাতাস, ঋতু পরিবর্তন এবং আঘাতের প্রতি তারা ঠিকই প্রতিক্রিয়া দেখায়। উদ্ভিদের গতি হঠাৎ বোঝা না গেলেও নিয়মিত পর্যবেক্ষণে তা বোঝা যায়। গাছের কথা গল্পে লেখক জগদীশচন্দ্র বলেছেন, ডিমে জীবন ঘুমাইয়া থাকে, ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না। ডিম থেকে পাখির ছানা বের হয় উত্তাপ পেলে। পাখির ডিমের মতোই গাছের বীজে জীবন ঘুমিয়ে থাকে, মাটি, জল ও উত্তাপের মতো অনুকূল পরিবেশ পেলে তবেই বীজ থেকে বৃক্ষ শিশু জন্ম নেয়। লেখক খুব সুন্দরভাবে একটা গাছের বীজের সঙ্গে একটা ডিমের তুলনা করেছেন। বলতুরিয়া, বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায়?
1: ম্যাম, কঠিন ঢাকনা যুক্ত বীজের মধ্যে বৃক্ষ শিশু নিদ্রা যায়।
0: দিশানি, তুমি বলো, বীজের এই নিদ্রা কিভাবে ভাঙে?
2: বীজের এই নিদ্রা ভাঙার জন্য মাটি, জল ও উত্তাপের মতো অনুকূল পরিবেশ পেলে তবেই বীজের নিদ্রা ভঙ্গ হয় এবং বীজ থেকে বৃক্ষ শিশু জন্মে।
0: ভেরি গুড, খুব সুন্দর বলেছ তুমি। অতি প্রকাণ্ড একটি বট গাছ অতি ক্ষুদ্র, এমনকি সর্ষের থেকেও ছোট্ট একটি বীজ থেকে জন্ম নেয়। ভাবতে অবাক লাগে না? তোমরা নিশ্চয়ই বট গাছ দেখেছো, কি বৃহৎ তার আকার, কিন্তু তার দানাটি কত ছোট্ট। একটা বীজের মধ্যে একটা বৃহৎ বৃক্ষ শিশু ঘুমন্ত অবস্থায় থাকে। এই বীজ বিভিন্ন উপায়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে, উদ্ভিদ জগৎকে সম্প্রসারিত করে চলেছে। কৃষকরা চাষের ক্ষেতে বীজ ছড়ায়, পাখিরা ফল খেয়ে তার বীজ দূর দেশে নিয়ে যায়, যার ফলে জনমানব শূন্য দ্বীপেও গাছ জন্মায়। আবার শিমুল প্রভৃতি গাছের ফলও ফেটে বীজ বাতাসে উড়ে যায়। এভাবেই প্রতিনিয়ত দেশ দেশান্তরে বীজ ছড়িয়ে পড়ছে। এই গল্পে লেখক বীজের জন্ম রহস্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আশ্বিন মাসে পেকে ওঠা কোনো একটি বীজ আশ্বিনে ঝড়ের সময় উড়ে সারা দিন মাটিতে লুটোতে লুটোতে হয়তো একটি ভাঙা ইট বা পাথরের নিচে আশ্রয় নিল। তারপর আস্তে আস্তে ধুলোবালিতে ঢাকা পড়ল। লেখকের মতে সেই বীজ লোকচক্ষুর আড়ালে গেলেও তা বিধাতার দৃষ্টির বাইরে যায় না। মা যেমন ধুলোমাখা সন্তানকে পরিষ্কার করে, সস্নেহে কোলে তুলে নেয়, মাতা ধরিত্রীও তেমন ভাবেই সেই বীজটিকে সন্তান জ্ঞানে কোলে তুলে নেয়। মৃত্তিকার

0: মমতা ভরা আচ্ছাদনে আর সুরক্ষায় বীজটি শীত ও ঝড়ের হাত থেকে রক্ষা পায়। ছোট্ট একটি বীজ বৃহতের সম্ভাবনা বুকে নিয়ে নিরাপদে ঘুমিয়ে থাকে। বিশ্ব প্রকৃতি যে অপূর্ব লীলা প্রতি মুহূর্তে দেখিয়ে চলেছে, লেখক এক্ষেত্রে তার একজন মুগ্ধ দর্শক মাত্র। বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখক তার গভীর উপলব্ধি এই পাঠ্যাংশেই তুলে ধরেছেন। আচ্ছা রিয়া, বলতো, একটি বীজ কঠিন পাথরের উপর পড়ল, জল ও উত্তাপ পেল, বীজটির কি পরিণতি হবে?
1: ম্যাম, বীজটি জল ও তাপ পেলেও কঠিন পাথরের উপর বীজটির অঙ্কুর বের হবে না। বীজ থেকে বৃক্ষ শিশু পরিণত হতে হলে অবশ্যই মাটির প্রয়োজন।
0: একদম ঠিক উত্তর দিয়েছো রিয়া। অনুকূল পরিবেশ না পাওয়া পর্যন্ত বীজ তার কঠিন আবরণের মধ্যে ঘুমন্ত বৃক্ষ শিশুকে নিরাপত্তা দেয়। মানব শিশু যেমন মায়ের কোলে নিরাপদে ঘুমিয়ে থাকে, বীজের মধ্যেকার বৃক্ষ শিশুটিও যেন তেমনি মাটিতে ঢাকা পড়ে বাইরের শীত ও ঝড়ের থেকে রক্ষা পেয়ে পৃথিবী মাতার কোলে নিরাপদে ঘুমিয়ে থাকে। আচার্য জগদীশচন্দ্র বসু গাছ ও মানুষের জীবন ধারণ প্রণালীর সাদৃশ্য বর্ণনা করেছেন। গাছের জীবনচক্রের বৈজ্ঞানিক ব্যাখ্যাকে সহজ সরল ভাষায় এই গাছের কথা প্রবন্ধে তুলে ধরেছেন।
2: ম্যাম, গাছ তো কথা বলতে পারে না, তাহলে আমরা কিভাবে বুঝব যে তারা কষ্ট পায়?
0: খুব ভালো প্রশ্ন করেছো দিশানি। গাছ কথা বলতে পারে না, কিন্তু আঘাত পেলে তাদের বৃদ্ধি কমে যায়, পাতা ঝরে পড়ে বা গাছ দুর্বল হয়ে পড়ে। আচার্য জগদীশচন্দ্র বসু বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে নানা যন্ত্রের সাহায্যে এই প্রতিক্রিয়াগুলি পর্যবেক্ষণ করেছেন এবং প্রমাণ করেছেন।
1: ম্যাডাম, লেখক জগদীশচন্দ্র বসু গাছকে মানুষের সঙ্গে তুলনা করেছেন কেন?
0: কারণ মানুষ ও গাছ উভয়েই জীবন্ত, উভয়েরই জন্ম, বৃদ্ধি, বার্ধক্য ও মৃত্যু আছে। পরিবেশের পরিবর্তনের প্রভাবও উভয়ের উপর পড়ে। লেখক প্রমাণ করেছেন যে গাছেরও প্রাণ আছে। এবার তোমরা বলো, গাছের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত?
2: আমাদের গাছকে নিজের বন্ধু মনে করে যত্ন নেওয়া উচিত। অকারণে গাছ কাটা একদমই উচিত নয়।
0: একদম ঠিক বলেছ। আচ্ছা রিয়া, তুমি বলো, যদি পৃথিবীতে গাছপালা না থাকে তাহলে কি হবে?
1: ম্যাম, গাছপালা না থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, অক্সিজেনের অভাব হবে এবং জীবজগৎ বিপদের মুখে পড়বে।
0: ভেরি গুড, খুব সুন্দর বলেছ। জগদীশচন্দ্র বসুর এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই?
2: আমরা শিখি যে গাছেরও প্রাণ আছে, তাই তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং পরিবেশ রক্ষার জন্য বেশি বেশি গাছ লাগানো আমাদের দায়িত্ব।
0: খুব সুন্দর বলেছ। তাহলে আজ থেকেই আমরা সবাই একটি করে গাছের যত্ন নেওয়ার অঙ্গীকার করি।
3: অবশ্যই ম্যাডাম, আমরা গাছ লাগাবো এবং গাছকে ভালোবাসবো।
0: সমগ্র পাঠটির আলোচনা হলো। এসো এখন আমরা পাঠ্যাংশের হাতে কলমে অংশের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। জগদীশচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম বলো।
1: জগদীশচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম হলো অব্যক্ত।
0: গুড। জগদীশচন্দ্র বসু কি আবিষ্কার করেছিলেন?
2: জগদীশচন্দ্র বসু ক্রেসকোগ্রাফ নামক একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন। উদ্ভিদ যে উত্তেজনায় সাড়া দেয় এই যন্ত্রের সাহায্যে লেখক প্রমাণ করেছিলেন।
0: ভেরি গুড। এবার রিয়া বলো, লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারে?
1: লেখক জগদীশচন্দ্র বসু যখন থেকে গাছেদের ভালোবাসতে শিখেছেন তখন থেকেই লেখক গাছেদের অনেক কথা বুঝতে পারলেন।
0: ঠিক বলেছ রিয়া, কিন্তু যখন উত্তর লিখবে তখন অবশ্যই গল্প

0: শিল্পীর নাম ও লেখকের পরিচয় দিয়ে উত্তর লেখা শুরু করবে। অর্থাৎ কিভাবে বলবে? গাছের কথা প্রবন্ধের লেখক জগদীশচন্দ্র বসু যখন থেকে গাছেদের ভালোবাসতে শিখলেন তখন থেকেই গাছেদের অনেক কথা বুঝতে পারলেন। এইভাবে লিখলে তোমাদের মার্কস তুলতে সুবিধা হবে। প্রত্যেকটা অ্যান্সার যখনই দেবে তখনই এভাবে গল্পের নাম এবং লেখকের পরিচয় অবশ্যই তোমরা দেবে। দিশানি, তুমি বলো, আগে এইসব কিছু জানিতাম না, কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল?
1: গাছেরা কোনো কথা না বললেও তাদের যে একটা জীবন আছে, তারা যে মানুষের মতোই আহার করে, দিনে দিনে বেড়ে ওঠে, এই বিষয়টাই গাছের কথা প্রবন্ধে লেখক জগদীশচন্দ্র বসুর কাছে অজানা ছিল।
0: বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছ। নেক্সট প্রশ্নে আসি। ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কাদের কথা বলা হয়েছে, তাদের মধ্যে কি লক্ষ্য করা যায়? রিয়া, তুমি বলো।
2: জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা প্রবন্ধে ইহাদের বলতে গাছেদের কথা বলেছেন। মানুষের মধ্যে যেসব সদ্গুণ আছে গাছেদের মধ্যেও তার কিছু কিছু লক্ষ্য করা যায়। এই গুণগুলির মধ্যে আছে একে অপরকে সাহায্য করা, বন্ধুত্ব, স্বার্থত্যাগ, সন্তানের জন্য নিজের জীবন দান ইত্যাদি।
0: ভেরি গুড। এবার বলো, শিমুল ফল ফেটে গেলে কি হয়? দিশানি, বলো তুমি।
1: শিমুল ফল রৌদ্রে ফেটে গেলে তার বীজ তুলোর সঙ্গে বাতাসে উড়তে থাকে, এইভাবে বহু দূরে বীজ ছড়িয়ে পড়ে।
0: ঠিক উত্তর। এবার রিয়া বলো, জনমানব শূন্য দ্বীপে গাছ কেমন করে জন্মায়?
2: জনমানব শূন্য দ্বীপে গাছের বীজের প্রধানত পাখিদের মাধ্যমে পৌঁছায়। পাখিরা ফল খেয়ে তার বীজ অনেক দূর দেশেও নিয়ে যায়। মলত্যাগের মাধ্যমে যখন কোনো নির্জন দ্বীপে সেই বীজ পড়ে তখন তার থেকে সেখানে গাছ জন্মায়।
0: বা খুব সুন্দর বলেছ। পাখিরা সেই বীজ খেয়ে সঙ্গে করে নিয়ে যাচ্ছে বহু দূরে, সেই বীজ থেকেই আবার নির্জন দ্বীপেও দেখা যাচ্ছে যে সেখানে গাছ, সেই দানা থেকে গাছ জন্মাচ্ছে। নেক্সট প্রশ্নে আমি আসি। বলতো, মানুষের কোন গুণটি গাছের মধ্যেও দেখা যায়?
1: মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগ গাছের মধ্যেও দেখা যায়।
0: ভেরি গুড। অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন?
2: অঙ্কুর বের হওয়ার জন্য চাই উত্তাপ, মাটি ও জলের প্রয়োজন।
0: গুড। জগদীশচন্দ্র বসুর উপাধিগুলির মধ্যে একটি বলতো দিশানি।
1: জগদীশচন্দ্র বসুর উপাধি হল বিজ্ঞানাচার্য, আচার্য, এছাড়া ইংরেজরা তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।
0: গুড। রিয়া, তুমি জগদীশচন্দ্রের পিতামাতার নাম বলতে পারবে?
2: লেখকের পিতার নাম ভগবান চন্দ্র বসু, মাতার নাম হল বামা সুন্দরী দেবী।
0: ঠিক বলেছ দুজনে। পিতা ভগবান চন্দ্র বসু আর মাতা বামা সুন্দরী দেবী। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসি। লেখক তার ছেলেবেলার কথা পাঠ্যাংশে কিভাবে স্মরণ করেছেন তা একটু ব্যাখ্যা করো দিশানি তুমি।
1: গাছের কথা প্রবন্ধের লেখক জগদীশচন্দ্র বসু শিমুল গাছের বীজ ছড়ানোর প্রসঙ্গে নিজের ছেলেবেলার কথা স্মরণ করেছিলেন। পাকা শিমুল ফল রৌদ্রে ফেটে গেলে তার ভেতর থেকে বীজ তুলোর সঙ্গে বাতাসে ওড়ে। ছেলেবেলায় লেখক ও তার সঙ্গীরা সেই বীজ ধরার জন্য ছুটতেন, কিন্তু হাত দিয়ে ধরতে গেলেই বাতাস সেই বীজকে তুলো সমেত অনেক দূরে উড়ে নিয়ে চলে যেত।
0: বা খুব ভালো বলেছ। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে একটা বীজ থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং সেই বীজ যখন মাটি, জল এবং উত্তাপের সংস্পর্শে আসছে তখন সেখানে একটা বৃক্ষ শিশু জন্মগ্রহণ করছে। এইভাবেই প্রকৃতি দিন রাত

0: নিত্য নতুন গাছের জন্ম দিচ্ছে বিভিন্ন জায়গায়। নেক্সট প্রশ্ন রিয়া, তুমি বলো, বীজগুলো যেন গাছের ডিম, লেখক এই উক্তি কোন প্রসঙ্গে বলেছেন এবং বীজ ও ডিমের এই তুলনা তিনি কেন করেছেন?
1: গাছের কথা প্রবন্ধে জগদীশচন্দ্র বসু বলেছেন, জীবিতের লক্ষণ সম্বন্ধে আলোচনার প্রসঙ্গে এই উক্তিটি করেছেন। তিনি বলেছেন, জীবিতের লক্ষণ হলো এই যে তার গতি এবং বৃদ্ধি আছে। জীবিত উদ্ভিদ অথবা প্রাণী উভয়ের ক্ষেত্রেই দেখা যায় যে তারা ক্রমশ বৃদ্ধি পায় এবং নড়াচড়া করে। উদ্ভিদদের গতি হঠাৎ বোঝা না গেলেও নিয়মিত পর্যবেক্ষণে তা বুঝতে পারা যায়। কিছু ডিমের মধ্যেও জীবনের এই লক্ষণগুলি দেখা যায় না, কারণ ডিমের জীবন ঘুমিয়ে থাকে।
0: ঠিক বলেছ। আমরা কি উদ্ভিদকে নিজেদের চোখে দেখতে পাই, গাছটা বৃদ্ধি পাচ্ছে বলে? কিন্তু একটি লতানি গাছকে যদি আমরা পর্যবেক্ষণ করি, দেখব কোনো কিছু একটা অবলম্বন করে তারা ক্রমশ এগিয়ে চলেছে। তাহলে আমরা তাদের গতি বা তাদের বৃদ্ধি দেখতে পাচ্ছি না, কিন্তু পর্যবেক্ষণ করলে সেটা আমরা অনুভব করতে পাচ্ছি। ঠিক পাখির ছানার বা কোনো ডিমের মধ্যেও আমরা কোনো প্রাণ দেখতে পাচ্ছি না, যখন সেটা উত্তাপ পাচ্ছে সেখান থেকে নতুন প্রাণের সঞ্চার হচ্ছে। কবি তাই এই দুটো বীজ এবং ডিমকে সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছে। তাহলে সমগ্র আলোচনার ভিত্তিতে জগদীশচন্দ্র বসুর গাছের কথা এই গল্প থেকে আমরা সকলে কি শিখলাম? আমরা শিখলাম যে গাছও জীবন্ত বা গাছেরও প্রাণ আছে, তাই তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং পরিবেশ রক্ষার জন্য বেশি বেশি গাছ লাগানো আমাদের সকলের দায়িত্ব। সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে এবং সকলে খুব ভালো মানুষ হবে।
2: এতক্ষণ শুনছিলেন অষ্টম শ্রেণীর বাংলা বিষয় আলোচনা। সঙ্গে ছিলেন রিশরা গার্লস হাই স্কুলের শিক্ষিকা সুজাতা নন্দী সরকার ও দুই শিক্ষার্থী।
3: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
5: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
6: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
7: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
8: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
9: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
5: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
6: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
4: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
10: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
11: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের

0: কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cation.akashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
1: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারু কারুর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলেই কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবেন।
2: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
3: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
4: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী চব্বিশ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। বিগত চব্বিশ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3.5 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.8 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে 98% এবং 86%। আগামী চব্বিশ ঘণ্টায় পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী সমুদ্রযাত্রায় যাবেন তাঁদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, প্রায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সমুদ্র।

পক্ষের উপর দিয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল বরাবর। আজ অর্থাৎ 6ই জুলাই থেকে শুরু করে আগামীকাল অর্থাৎ 7ই জুলাই পর্যন্ত। কাজে এই সময় যে সকল মৎস্যজীবী গভীর সমুদ্রযাত্রায় যাবার কথা ভাবছেন তাঁদের নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। শুনলেন আবহাওয়া সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ সন্ধে 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি, পরিবেশনায় গোলাপি হাঁসদা এবং সহশিল্পীবৃন্দ। সন্ধে 6:38 শুনবেন কৃষি কথার আসর, বিষয় প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিকার। এই প্রসঙ্গে ডক্টর সৌরভ চন্দ্র সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধে 7:30 সমীক্ষা, রাত 8 স্বাস্থ্য জিজ্ঞাসা। পশু থেকে মানুষে রোগ সংক্রমণ ঠেকাবেন কেমন করে, এই বিষয়ে ডক্টর সন্দীপন গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনবেন। তার সঙ্গে কথা বলেছেন শর্মিষ্ঠা সরকার। রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শুভ ঘোষ। রাত 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় সৌমিত্র বসু। রাত 9:45 শুনবেন জেলায় আকাশবাণী। ছায়াছবির গান শুনবেন রাত 10:00। রাত 10:30 ভজন শিল্পী সানন্দা ঘোষ মজুমদার। রাত 10:40 শুনবেন ম্যান্ডোলিন শিল্পী অভিজিৎ পাল। রাত 11:00 লোকগীতি শুনবেন অনির্বাণ দাশগুপ্তর কণ্ঠে। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরা শিল্পী পণ্ডিত পরিমল চক্রবর্তী। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ সন্ধে 6:10 শুনবেন হিন্দি অনুষ্ঠান। সন্ধে 6:30 হিন্দি অনুষ্ঠানের শেষাংশ গুলগুলশান উপস্থাপনায় থাকবেন রোশন মুরারফা। সন্ধে 7:10 শিল্প সংলাপ। সন্ধে 7:30 শুনবেন দর্পণ। ছায়াছবির গান শুনবেন রাত 8:00। রাত 8:15 নানা রঙের গান। রাত 10:30 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন অঙ্কিতা সেন। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ও জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করেছে। ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ গঠন, দেশপ্রেম এবং বিভিন্ন ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে এই ইতিহাস অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। পূর্ব বর্ধমানের বাজে প্রতাপপুরে আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উদ্যানে এই অনুষ্ঠানে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ইতিহাস জানতে গেলে তার স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে জানতে হবে। অন্যদিকে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হল হুগলি জেলায়। এদিন সকালে প্রবল বৃষ্টি উপেক্ষা করে বলাগড় 1 নম্বর ব্লক অফিস থেকে প্রভাত ফেরি শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে ওই অনুষ্ঠানে নেতৃত্ব দেন রাজ্য প্রতিমন্ত্রী শ্রীমতী সুমনা সরকার। বিকেলে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী জিরাটে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে

প্রদর্শনী উদ্বোধন হল চন্দননগর অবনীন্দ্র প্রদর্শনশালায়। উদ্বোধন করেন বিধায়ক দীপাঞ্জন গুহ, চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব প্রমুখ। পরে রবীন্দ্রভবনে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান শুরু হয়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আজ সকালে পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও চারজন বিজেপি কর্মী। জানা গেছে, জেলার চন্দ্রকোনার বুড়াপাট পাঁচখুরি এলাকায় আজ সকালে শ্যামাপ্রসাদ

0: মিরপুর এক মণ্ডলের সভাপতি সহ তিনজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শ্রী শাহ জানান, গত পাঁচ বছরে সমবায় ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে প্রশংসনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল তিন। আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দারকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। শান্তি বজায় রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। বারুইপুরে নাবালিকা হত্যার ঘটনায় আইন হাতে তুলে নেওয়ার জন্য 200 জনকে শনাক্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কলকাতায় তিনি এই ঘটনার পর রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বলেন, নাবালিকাকে নির্যাতন ও খুনের মামলা ছাড়াও গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু, পুলিশের উপর হামলা এবং রেললাইন অবরোধের ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। তবে শিশুটির অত্যাচারের সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না বলে তিনি জানান। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও, যার পরিমাণ প্রায় 7 থেকে 11 সেন্টিমিটার। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও, সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো তো আমাদের থাকতে হবেই, সে কথা বলেই আমি সমস্ত অনুষ্ঠান শুরু করি। আজকে বন্ধুরা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার আগে একটি কথা আমি সকলের সঙ্গে ভাগ করতে চাই, সেটা হলো যে আমরা সভ্যতার একেবারে আদি থেকে, শুরু থেকেই কিন্তু মানুষ যেমন আমাদের চারপাশে থাকেন, তার পাশাপাশি কিন্তু আমরা পশু পাখি নিয়েও থাকি। অর্থাৎ আমাদের পোষ্যটা একেবারে সভ্যতার আদি থেকেই রয়েছে। আমরা দেখতে পাই যে আমাদের গ্রাম বাংলার বাড়িতে গরু, ছাগল, ভেড়া, মোষ এসব তো থাকেই, আবার আবার তার সাথে সাথে কুকুর বেড়ালও কিন্তু রয়েছে, এবং সেটা শহরের দিকেও আমরা দেখতে পাই। একটা সহাবস্থান আমাদের সেই প্রথম থেকেই রয়েছে, কিন্তু এর পাশাপাশি এর কিছু খারাপ দিকও রয়েছে। অর্থাৎ প্রাণীবাহিত বিভিন্ন মনুষ্য রোগ, অর্থাৎ প্রাণী থেকে মানুষের বিভিন্ন রোগ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের কিন্তু বারবারই শঙ্কিত করছে। সেগুলোকে কি করে আমরা এড়িয়ে যাব, অর্থাৎ কি করে প্রতিরোধ

0: আমাদের আজকের বিষয় সেটাই। কথা বলবো প্রাণীবাহিত মনুষ্যরোগ প্রতিরোধে মূল উপায় এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক ডক্টর সৌরভ চন্দ্র। ডক্টর চন্দ্র, আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার
0: ডক্টর চন্দ্র। আমাদের যে অসুখ বিসুখগুলো মানে রোগভোগগুলো আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগে, যেটি কিনা প্রাণী থেকে আসছে আমাদের মধ্যে, সেটা আমরা বুঝবো কি করে যদি একটু সংক্ষেপে বলেন, বা এই রোগভোগগুলো কি কি ধরনের, কি কি রোগভোগ আছে?
1: দেখুন, সভ্যতার ইতিকাল থেকেই মানুষ এবং প্রাণী একসঙ্গে সহাবস্থান করে। এদের এই মিথক্রিয়ার অনেক ভালো দিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিবেশের পরিবর্তন এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের নানান কারণেই অনেক কিছু রোগ দেখা যাচ্ছে যেগুলো আগে কখনো ছিল না। সেই রকমই মানুষের থেকে কিছু কিছু রোগ প্রাণীতে যাচ্ছে, প্রাণীর থেকে কিছু কিছু নতুন নতুন রোগ মানুষের মধ্যে আসছে। তো এগুলোকেই আমরা ইংরেজিতে বলি জুনোটিক ডিজিজ বা প্রাণীবাহিত মনুষ্য রোগ, যেটা নিয়ে আলোচনার অবশ্যই দরকার আছে। মনুষ্য রোগ বা প্রাণী রোগ আলাদা করে হোক, কিন্তু মানুষের থেকে প্রাণীতে, প্রাণীর থেকে মানুষে যে রোগগুলো যাচ্ছে সেগুলোর দিকে একটু বিশেষভাবে নজর দেবার দরকার আছে।
0: প্রাণীবাহিত যেসব রোগ জ্বালা মানুষের মধ্যে দেখা যাচ্ছে, তার কি কোনো কারণ রয়েছে বা মূল কারণগুলো কি কি? সেটা
1: মূল কারণ বলতে গেলে যেটা বললাম, মূল কারণ হচ্ছে পরিবেশ এবং আর্থসামাজিক অবস্থার পরিবর্তন। এগুলোকে সংক্ষেপে বলা যেতে পারে, ধরুন ডিফরেস্টেশন যেটা হচ্ছে, আমরা বন কেটে ফেলছি, আমাদের জমির ব্যবহারের পরিবর্তন আসছে, ব্যবহার বিধির। তো মানুষ আস্তে আস্তে বন্য প্রাণীর দিকে বা বনের দিকে চলে যাচ্ছে, তখন বন্য প্রাণী কি করছে, মানুষের মধ্যে চলে আসছে। সুতরাং যে যার যে প্যাটার্ন ছিল, সামাজিক যে প্যাটার্ন ছিল বা পরিবেশের যে প্যাটার্ন ছিল, সেই নর্মাল প্যাটার্ন চেঞ্জ হয়ে গেলেই তার একটা ফল আসবে। তো এটাও একটা কারণ। আবার এখন পরিবেশের যে পরিবর্তন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের জন্য অনেক ভেক্টর বা বাহক, রোগের বাহক, তাদের কিন্তু রোগের পরিবর্তন, রোগের যে চরিত্র সেই চরিত্রের পরিবর্তন হচ্ছে। তো আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো হচ্ছে। তার সঙ্গে যে চাষ পদ্ধতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক প্রাণীর রোগ সেগুলো নতুন করে আসছে। ভাইরাস যেগুলো আগে প্রাণীর মধ্যে সহাবস্থান করতো, স্বাভাবিকভাবে থাকতো, দেখা যাচ্ছে যে এই ইন্ডাস্ট্রিয়াল ফার্মিংয়ের জন্য সেই ভাইরাসগুলোর ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে মানুষকেও আক্রমণ করছে। ওয়াইল্ড লাইফ ট্রেড যেগুলো, ব্যবসা, সেই যেখানে ওয়েট মার্কেট, এই যে চায়নাতে যে প্রথম COVID-19 রোগটা দেখা গেছিল, ওটার স্টাডি করে দেখা গেছিল শুরুতে যে ওটা কিন্তু ওইখানে একটা ওয়েট মার্কেট, ভিজে সাথে সাথে জায়গায় একটা মার্কেট হচ্ছে, সেখান থেকে ওয়াইল্ড মিট কনজাম্পশন হয়, সেখান থেকে কিন্তু শুরু হয়েছিল। এবং আমাদের ক্রমবর্ধমান যে আরবানাইজেশন বা শহর বাড়িয়ে যাচ্ছি আমরা দিনের পর দিন, এতে নর্মাল যে বাস্তুতন্ত্র, সেই সাধারণ বাস্তুতন্ত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং আমাদের আশেপাশের যে প্রাণী মানুষ যে সহাবস্থান, তারও কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে যে এখন গ্লোবাল ট্রেড শুরু হয়েছে, শুধু এখন আর কোনো দেশ আর দেশের মধ্যে নেই, আমাদের এখন বিশ্ব বাণিজ্য হচ্ছে, এর জন্যই কিন্তু নতুন নতুন রোগ আমাদের বিভিন্ন দেশে, যে দেশে যে রোগ ছিল না সে দেশে সে রোগ দেখা যাচ্ছে। আমরা এই একটা ইউনাইটেড নেশনসের, মানে জাতিসংঘের একটা সংস্থা আছে, তারা 2020 একটা রিপোর্ট দিয়ে বলছে যে আমাদের শুধু পরিবেশের পরিবর্তন এবং এগ্রিকালচারাল প্র্যাকটিসের পরিবর্তন এবং বন্য প্রাণীর পরিবর্তন, এটা জুনোটিক রোগ ছড়ানোর জন্য মূল কারণ।
0: তো এই যে বিভিন্ন রকম কারণে বিভিন্ন রকম রোগ মানুষের শরীরে বা প্রাণীর শরীরে একে অপরের শরীরে চলে যাচ্ছে, তার কি কোনো শ্রেণীবিভাগ করা যাচ্ছে?
1: শ্রেণীবিভাগ করা যায়, যেমন রোগের কারণ অনুযায়ী আমরা শ্রেণীবিভাগ করতে পারি, রোগের কিভাবে ছড়াচ্ছে ছড়ানোর পদ্ধতি অনুযায়ী আমরা শ্রেণীবিভাগ করতে পারি, আবার রোগের প্রতিরোধ পদ্ধতি অনুযায়ীও আমরা শ্রেণীবিভাগ করতে পারি। রোগের কোথায় বসবাস করে, শরীরের কোন অংশে বসবাস করে, সেই অনুযায়ী শ্রেণীবিভাগ করতে পারি। নানান রকম শ্রেণীবিভাগ আছে, তবে রোগের মূল কারণ অনুযায়ী আমরা যদি শ্রেণীবিভাগ করি, যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ছত্রাক বা কক্সিডিয়া, এরকম নানান রকম যেসব জীবাণু কারণে রোগ হয়, সেই সব রোগের কারণ অনুযায়ী কিন্তু সবচেয়ে বেশি জুনোটিক ডিজিজ হয়। একটা পরীক্ষায় দেখা গেছে প্রায় 42%

0: রোগ, যত জেনেটিক ডিজিজ হয় তার মধ্যে 42% রোগ কিন্তু এই ব্যাকটেরিয়ার কারণে হয়। ব্যাকটেরিয়ার যেমন রোগ, যেমন অ্যানথ্রাক্স রোগ হয়, ব্রুসেলোসিস, লেপ্টোস্পাইরোসিস, প্লেগ জানেন অনেক কমে গেছে, টিউবারকিউলোসিস, এই রোগগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল রোগ, যেগুলো কিন্তু মানুষের এবং প্রাণীর দুদিকেই যাতায়াত করতে পারে, মানুষ থেকে প্রাণীতে হতে পারে, প্রাণীর মধ্যে থেকে মানুষে হতে পারে। তো বিস্তারিত এই ব্যাপারে আরও অনেক রকমের শ্রেণীবিভাগ আছে, যেমন রিকেটশিয়া অনুযায়ী কেমন হয়, প্রোটোজোয়া অনুযায়ী কেমন হয়, ট্রান্সমিশন পদ্ধতি বা রোগ ছড়ানোর পদ্ধতি অনুযায়ী অ্যান্থ্রোপোজেনোসিস বলে বা জু অ্যান্থ্রোপোনোসিস বলে, যে রোগগুলো মানুষ থেকে প্রাণীতে যাচ্ছে এবং মানুষ থেকে প্রাণীর মধ্যে দিয়ে আবার অন্য কোনো প্রাণীতে যাচ্ছে, এরকম বিভিন্ন পদ্ধতি বলা হয়। তো যাই হোক, আমরা মেন যেটা ভাবি যে প্রাণীর থেকে মানুষে কি কি রোগ এলো, সেইটা নিয়ে আমরা বেশি চিন্তিত হয়ে পড়ি।
1: কেননা আমাদের তো ধরুন গ্রাম বাংলায় আমাদের যে চাষি ভাইরা রয়েছেন বা ছোটখাটো যে পরিবারগুলি রয়েছে, প্রত্যেকেরই বাড়িতে গরু, ছাগল, ভেড়া, মোষ থাকছেই। তো এটাকে যে প্রতিরোধ করতে হবে সেটা যদি আমরা বুঝতেই না পারি তাহলে তো খুব মুশকিল হবে। ভারতবর্ষে মূলত কোন কোন রোগগুলি প্রাণীর মধ্যে দিয়ে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে সেটা যদি একটু বলেন।
0: হ্যাঁ, ভারতবর্ষের যেটা সাম্প্রতিকতম যে ঘটনা, যেগুলো দেখতে পাচ্ছি যে ধরনের রোগের ঘটনা ঘটছে, তাতে ওই মূল যে শুরুতে বললাম যে প্রকৃতি পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, চাষাবাদের পদ্ধতি পরিবর্তন হয়ে যাচ্ছে, পশুপালনের পদ্ধতি পরিবর্তন হয়ে যাচ্ছে, তো এরকম দেখা যাচ্ছে যে অনেক নতুন নতুন রোগ আসছে। শুরুর থেকে যে প্রাণীবাহিত রোগ মানুষের ভয়ের কারণ আজও, সেটা হচ্ছে রেবিস বা জলাতঙ্ক রোগ, যেটা কুকুরের কামড়ানোর মধ্যে দিয়ে হয়। এটা একটা ভাইরাস রোগের জন্য হয়। ভারতবর্ষে এই রোগটি সবচেয়ে বেশিভাবে দেখা যায়। আমরা 2009 সালে একটা নতুন রোগ দেখতে পেয়েছিলাম, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলে, বার্ড ফ্লু বলছিল যেটা, সেটাও কিন্তু ওই পোলট্রি বার্ডের মাধ্যমে, পাখির মাধ্যমে আমাদের ভারতবর্ষে প্রথম তখন দেখতে পেয়েছিলাম। ওই অনেকে বলছিল না H5N1, তো সেই রোগটা। আর নতুনতম ঘটনা যেটা নিফা ভাইরাস নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেটা যদিও এখন খুব একটা প্রাণীর থেকে মানুষে আসছে খুব প্রমাণ পাওয়া যায়নি, তবে এটুকু প্রমাণ পাওয়া গেছে হলে পিক থেকে হতে পারে, মানে শুকরের মাধ্যমে হতে পারে, তারও খুব একটা প্রমাণ অনেকদিন আগে পাওয়া গেছিল, রিসেন্ট টাইমে নেই। অনেকে ভয় পাচ্ছেন যে ফল খাবে না, খেজুর রস খাবে না, শীতের সময় তো খেজুর রস খাবেই, এগুলো ভয়ের কারণ, এগুলোর থেকে কোনো রোগ হয় না, মানে নিফা ভাইরাস অন্তত হয় না। আর আমাদের কর্ণাটক, মহারাষ্ট্র এসব জায়গায় কায়াসনুর ফরেস্ট ডিজিজ বলে একটা রোগ আছে, পাখির বা প্রাণীর মলমূত্র দিয়ে লেপ্টোস্পাইরোসিস রোগ হয়, যেটা মানুষের মধ্যে গেলে সংক্রমণ তৈরি করে। ব্রুসেলোসিস দুধের মধ্যে দিয়ে, মাংসের মধ্যে দিয়ে ব্রুসেলোসিস রোগের খুবই সংক্রমণ ভারতবর্ষে বহুদিন ধরেই প্রচলিত আছে। অ্যানথ্রাক্স এরকমই একটা রোগ ব্রুসেলোসিসের মতন। আর জাপানিজ এনসেফালাইটিস তো অনেকেই জানে মশা কামড়ানোর মধ্যে দিয়ে হতে পারে। তো ভারতবর্ষে মূলত এইগুলোই দেখা যাচ্ছে। এছাড়াও নতুন নতুন যে ইবোলা ভাইরাস বলে একটা, যেটা আফ্রিকার থেকে কিছু মানুষ নিয়ে এসেছিলেন বলে আমাদের মধ্যে, সেটাও কিন্তু প্রাণীবাহিত মনুষ্য রোগ।
1: তো এই যে এই সমস্ত রোগগুলো, এই রোগগুলো থেকে আমরা প্রতিরোধ বা রোগ থেকে আমরা বাঁচবো কি করে সেটা যদি একটু বলেন।
0: সেটাই তো মূল কারণ, মানে কারণ না জানতে পারলে কিন্তু প্রতিরোধ পদ্ধতি আমরা বলতে পারবো না। এই জন্য কারণটা আমরা আলোচনা এই জন্যই করছি যে কারণ অনুযায়ী কিন্তু রোগের প্রতিরোধ পদ্ধতি পরিবর্তন হয়। কিছু সাধারণ ব্যবস্থাপনা নিতে হয় রোগ প্রতিরোধক, সেগুলো সব ক্ষেত্রেই সমান, যে কোনো রোগের ক্ষেত্রেই সমান। তবে আমাদের এই প্রাণীবাহিত মনুষ্য রোগ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, বা জুনোটিক ডিজিজ যেগুলোকে আমরা বলছি, সেগুলোর ক্ষেত্রে মূলত ব্যক্তিগত পরিচ্ছন্নতা একটা বড় ব্যাপার। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে, বাড়িতে যদি পোষা প্রাণী বা বাড়ির খামারে যদি কোনো প্রাণীর সংস্পর্শে আসা হয়, তারপরে এবং খাওয়ার আগে পরে হাত ধুয়ে দেওয়া। আমরা বলি যে হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন বলে গান করি না আমরা, সেইটুকু সময় যদি আমরা, মানে 20 সেকেন্ড ধরা হয়, সেইটুকু সময় যদি আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে, প্রাণী, গৃহপালিত প্রাণী হোক বা খামারের প্রাণী হোক, তাকে ধরার পরে আমরা যদি খাবার খাই, এই সামান্য পরিচ্ছন্নতা বজায় রাখি, ওই 20 সেকেন্ড যদি আমরা হাত সাবান দিয়ে
1: ধোবো।
0: ভালো করে ধুই,
1: হ্যাঁ
0: এবং যে জল পড়ছে ঝরঝর করে পড়ছে, কোনো জমে থাকা জলে নয়, ঝরঝর করে যে জল পড়ছে সেই জলে যদি আমরা হাত ধুয়ে রাখি, যে যারা সাবান পাবেন না, খুব
1: হুম
0: গ্রামের মানুষ হয়তো সাবান পেলেন না, কিন্তু যে জল চলমান সেরকম জায়গায় যদি আমরা হাত ধুয়ে ফেলি, তাহলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখলে কিন্তু অনেকটা রোগ প্রতিরোধ করা যায়।
1: হুম
0: আর নিয়মিতভাবে গৃহপালিত প্রাণীর যে টিকার ব্যবস্থা থাকে, কুকুর বিড়াল বলুন, তাদের টিকা

0: ব্যবস্থা করতে হবে। আরেকটি অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে নিরাপদ খাদ্য পানীয় গ্রহণ করতে হবে।
1: এই বলেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। আজকে আমরা কথা বললাম প্রাণীবাহিত মনুষ্যরোগ প্রতিরোধী প্রধান উপায় এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে এতক্ষণ কথা বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক ডক্টর সৌরভ চন্দ্র। ডক্টর চন্দ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে পুরো বিষয়টি আমাদের কাছে তুলে ধরার জন্য।
0: অনেক অনেক ধন্যবাদ।
1: নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, তাই আমরা তাঁর কর্মময় জীবন সম্পর্কে দু চার কথা এখন শুনে নেব। বলছেন অনন্ত কুমার রায়।
2: ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাঁর কথা বলতে গেলে এই স্বল্প পরিসরে শেষ করা যাবে না। কারণ তিনি একাধারে যেমন ছিলেন শিক্ষক, আবার ছিলেন রাজনীতিক, আবার একই সঙ্গে তিনি ছিলেন দার্শনিকও বটে, এবং সর্বোপরি অর্থনীতিবিদ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন, যার রাজনৈতিক প্রজ্ঞার ফসল আজ সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। শুধু শিক্ষাবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা যদি আমরা বলি, সেই বিষয়টা একটু আলোকপাত করব। তিনি একজন আসলে মেধাবী শিক্ষাবিদ ছিলেন, এবং সবথেকে বড় কথা, তিনি 1934 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো একটা খ্যাতিমান প্রতিষ্ঠানে তিনি 33 বছর বয়সে উপাচার্য নিযুক্ত হয়েছিলেন। এত কম বয়সে আর কোনো শিক্ষাবিদ বা শিক্ষক তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেছেন বলে জানা নেই। অর্থাৎ 1934 থেকে 1938 সাল পর্যন্ত এই 4 বছরে তিনি শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ করেন। কি কি করেছিলেন না, তাঁর হাত ধরেই কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষার সেখানে জ্ঞান চর্চা শুরু হয়, বাংলা ভাষা নতুন করে সংযোজন হয়, এবং ইংরাজির যে দাপট সেটা অনেকটাই কমে যায়। সেই ইংরেজ আমলে এটা তাঁর বড় একটা অবদান। এবং তিনি শিক্ষাবিদ হিসেবে প্রায় 80 বছরের যে তার যে এতদিনকার যে ইংরেজির প্রভাব সেটা অনেকটা ধীরে ধীরে কমিয়ে এনেছিলেন। এছাড়াও উচ্চশিক্ষার নানা বিষয়ে তার যেমন ভূমিকা রয়েছে, ঠিক তেমনি মহিলাদের জন্য তিনি বিশেষ পাঠ্যক্রম চালু করেছিলেন। অর্থাৎ তিনি চেয়েছিলেন নারী শিক্ষার যাতে প্রসার হয়, এবং একই সঙ্গে হোম সায়েন্সের পঠন পাঠনও তাঁর আমলেই শুরু হয়। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রাম এবং কৃষিকে বেশি করে ভালোবাসতেন, তাই তিনি চেয়েছিলেন যে কৃষিবিদ্যা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন পাঠ্যক্রম হোক, এবং তার ইচ্ছা পূরণ হয়। এবং তার আরও যেটি সবথেকে বড় অবদান, সেটা হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া। অর্থাৎ যারা উচ্চশিক্ষায় পাস করে আসছেন সেই সমস্ত মাস্টারমশাই বা শিক্ষক, তাদের প্রথাগত শিক্ষার বাইরেও একটা পেশাগত একটা প্রশিক্ষণ দরকার। সেটা কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে চালু করেছিলেন। তিনি যেমন মাতৃভাষাকে বড় সম্মান দেওয়ার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা চর্চা উপর জোর দেন, বাংলা ভাষা পাঠ্যক্রমকে ঢেলে সাজান, ঠিক তেমনি বিদেশি এবং আমাদের ভিন রাজ্যের ভাষাকেও তিনি সমান গুরুত্ব দিয়েছিলেন। তিনি সেই কারণেই হিন্দি, অহমিয়া ভাষা এরকম আরও কিছু ভাষাকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যুক্ত করেছিলেন। আর বিদেশি ভাষা হিসেবে তিনি তিব্বতী এবং চীনা ভাষাকে পাঠ্যক্রমে তিনি অন্তর্ভুক্ত করেন। তাঁর ডাকে সাড়া দিয়েই 1937 সালে একটা বড় ঘটনা ঘটেছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করেন, এবং তিনি বক্তব্যও রাখেন, যা বলা যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে একটা মাইলস্টোন হয়ে ওঠে। এরপর সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষার একজন প্রশাসক হিসেবে ভূমিকা পালন করার পাশাপাশি তিনি দেশ নিয়ে ভাবতে শুরু করেন, বিশেষ করে বাংলার অখণ্ডতা এবং বাংলার যে জাতীয়তাবাদী আবেগ সেটাকে মর্যাদা দেওয়ার জন্য তিনি আইনসভা থেকে জনজীবন সব জায়গায় তিনি লড়াই করেন। 1905 সালে ব্রিটিশ সরকার যে দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করেছিলেন, যেটা রবীন্দ্রনাথও সেই বিরোধিতা করেছিলেন রাখিবন্ধনের মাধ্যমে, সেই দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান, এবং 1929 সালে বাংলা প্রভিন্স বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে তিনি কংগ্রেসের টিকিটে প্রথমবার নির্বাচিত হয়েছিলেন। 1930 সালে নির্দল হিসেবে তিনি নিজের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্র থেকে তিনি জয়ী হলেন, অর্থাৎ তিনি কংগ্রেস বা মূল ধারার যে রাজনীতির থেকে আলাদা অবস্থান করলেন, এবং কংগ্রেসের সঙ্গে সম্পর্কের জন্যই হয়তো তিনি ইতে টানতে চেয়েছিলেন। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফজলুল হকের যে মন্ত্রিসভা হয়েছিল, সেই মন্ত্রিসভায় তিনি অর্থমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করেছিলেন যোগ্যতার সঙ্গেই। বিশ্ববিদ্যালয়ের ক্লাসে বা শিক্ষার নীতি নির্ধারণে যেভাবে তিনি ভিন্ন ধারা তৈরি করেছিলেন, আইনসভার ভেতরেও তাঁর ব্যক্তিত্ব, যুক্তিবোধ, বাগ্মিতা সবার নজর কাড়ে, এবং জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে যায়।

0: সেই কারণেই তাঁর বিরোধিতা করেন অনেকেই, কিন্তু বাংলা এবং বাঙালিদের স্বার্থ রক্ষায় তিনি যে ভূমিকা পালন করেন সেটা কিন্তু এখনও অনেকাংশে মানুষের কাছে আলাদা শ্রদ্ধার জায়গা হয়ে রয়ে গেছে। কেউ কেউ চেয়েছিলেন যে পাকিস্তানের অংশ হয়ে যাক বেশিরভাগ বাংলা, আর বাকি অংশ জুড়ে দেওয়া হোক বিহার ঝাড়খণ্ডের সঙ্গে। এই হিন্দু বাঙালি সত্তা রাজনীতির স্বার্থেই তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং দলমত নির্বিশেষে মানুষের কাছে তিনি বাঙালির সংস্কৃতি এবং সত্তা রক্ষার ডাক দিয়ে কার্যত সাড়া ফেলে দেন। এরপর পূর্ব বাংলায় যখন নোয়াখালী গণহত্যা হয় তখন তার বিবেককে নাড়িয়ে দেয় এবং সেই মুসলিম লীগের নেতৃত্বে যখন হিন্দু বিরোধী প্রচারের অভিযোগ করা হয় তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই হিন্দুদের স্বার্থ রক্ষা করার জন্য এগিয়ে আসেন এবং সেই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেই তিনি কার্যত আইনসভায় বিভিন্ন সময় বক্তব্য রাখেন এবং তারপর দেখা যায় হিন্দু বাঙালির নিজস্ব বাসভূমির পক্ষে তিনি সওয়াল করেন এবং অবিভক্ত বাংলার হিন্দু সমাজকে বাঁচানোর জন্যে তিনি বেঙ্গলি হোমল্যান্ড মুভমেন্ট শুরু করেন। তারপর 1939 সাল আসে, ব্রিটিশ শাসকের সঙ্গে কংগ্রেসের একাংশ আপোষ করে বলে তিনি অভিযোগ করেন এবং সেই জন্যে তিনি স্বাধীনতার বিকল্প একটা যোদ্ধা লড়াই শুরু করার জন্যে তিনি পদ নেন এবং তারপর যখন 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো এই বিশিষ্ট রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে দিলেন এবং তিনি হিন্দু মহাসভায় যোগ দিলেন 1939 সালে। সাভারকরের সঙ্গে হাত মিলিয়েই তিনি হিন্দু মহাসভায় যোগ দেন এবং সঙ্গে সঙ্গে তাকে এই পশ্চিমবঙ্গে হিন্দু মহাসভার দায়িত্ব দেওয়া হয় এবং তার পরের বছর 1940 সালে তিনি সেই হিন্দু মহাসভার কার্যনির্বাহী সভাপতি নিযুক্ত হলেন। তারপর 1943 থেকে 1946 হিন্দু মহাসভার সভাপতি হিসেবে দক্ষ সংগঠকের মতো তিনি কাজ করেন। তাই 6 জুলাই তাঁর যে জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকীতে তার কর্মকাণ্ডের জন্য আমরা তাকে সবসময় সম্মান জানাই এবং তার যে দেশভক্তি জাতীয়তাবোধ সেটা যেন আবার নতুন করে জেগে ওঠে। রাজনীতির যে আঙিনা তার বাইরেও বাংলার বঙ্গ এই মহান সন্তান বিশেষভাবে চর্চিত হয়েছে। আসলে স্বাধীনতার আগে থেকেই বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র শ্যামাপ্রসাদ জাতীয় উন্মেষের জন্য একটা বিকল্প দর্শন তুলে ধরেছিলেন, মানবতাবাদী ভাবধারা আসলে তিনি প্রসার চেয়েছিলেন। তাই কংগ্রেসের তৎকালীন নেতৃবৃন্দের সঙ্গে মতপার্থক্যের কারণেই শ্যামাপ্রসাদ 1951 থেকে জনসংঘের জন্ম দিয়েছিলেন আর সেই জনসংঘের ছত্রছায়ায় গড়ে ওঠে নতুন আন্দোলন, যা 1980 সালে সেই জনসংঘ থেকেই নতুন একটি রাজনৈতিক দলের জন্ম হয় যার নাম ভারতীয় জনতা পার্টি। এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সমস্ত রাজ্যের সমান মর্যাদার পক্ষে ছিলেন, তাই যখন কাশ্মীরকে 370 ধারার মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়া হয় তখন তিনি তার বিরোধিতা করেছিলেন এবং সেই কারণেই কাশ্মীরের বিশেষ সুবিধার বিরুদ্ধে তিনি সরব হন এবং 1951 সালে এই বিশেষ মর্যাদাপ্রাপ্ত কাশ্মীরে তিনি জোর করে প্রবেশ করেন। তারপরই কাশ্মীরে তাকে আটক করা হয় এবং রহস্যজনকভাবে দেখা যায় সেই ভূস্বর্গেই তার মৃত্যু হয়। তাই 2019 সালে কেন্দ্রীয় সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সম্মান জানাতে জম্মু কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে দিয়েছে, বাতিল হয়েছে 370 ধারা। এর মাধ্যমে আসলে বাঙালির গর্বের যে সন্তান তাকে সম্মান জানানো হয়েছে বলে দেশপ্রেমী মানুষের একাংশ মনে করেন। শুধু 370 ধারা বাতিলই নয়, দেশের সব অংশে সার্বিক বিকাশ, উচ্চশিক্ষার মাতৃভাষার প্রসার, জাতীয়তাবাদকে অগ্রাধিকার দেওয়া, এই সমস্ত কাজ কিন্তু ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবং তার সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে এবং তার অবদান আগামী প্রজন্ম মনে রাখবে বলে আশা রাখে।
1: শুনলেন ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে কিছু কথা, বললেন অনন্ত কুমার রায়। বন্ধুরা, একটু ভেবে দেখার সময় এসেছে। কি ভাববেন বলুন তো, আমাদের পরিবেশ, আমাদের পরিবেশ কিন্তু চারপাশে যদি আমরা একটু ভালো করে অনুবেক্ষণ করি তাহলে দেখতে পাব বিপন্ন। কেন? নির্বিচারে ধ্বংস হচ্ছে বন, আর সেই সঙ্গে বন্য প্রাণ, হারিয়ে যাচ্ছে জীব বৈচিত্র্য। অথচ এই সুন্দর পৃথিবীতে সকলেরই তো সমানভাবে বাঁচার অধিকার আছে, বলুন। তাই রক্ষা করতে হবে আমাদের পরিবেশ, আর তার বড় অঙ্গ হচ্ছে বৃক্ষ রোপণ, ছেদন নয়। চলুন অনুষ্ঠানে শুনি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা শ্রুতি নাটক আমরা যত বন্য, নিবেদন করছেন তুহিন চট্টোপাধ্যায়।
2: বন্ধুরা, আমরা সবাই জানি যে গাছ আমাদের পরম বন্ধু। আমরা বছরের একটি নির্দিষ্ট

অনির্দিষ্ট সময়ে স্কুলে, পাড়ায়, ক্লাবে গাছ লাগিয়ে থাকি। তোমরাও নিশ্চয়ই লাগাও, কারণ আমরা জানি যে গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। তাই আমাদের আজকের অনুষ্ঠান প্রকৃতির এই আদি সৃষ্টিকে নিয়ে। আজ তোমাদের আমরা শোনাব একটি শ্রুতি নাটক, আমরা যত বন্য, রচনা ভগীরথ মিশ্র, আবহ ও নাট্য নির্দেশনা কালিদাস মিশ্র। শুরু করছি আজকের শ্রুতি নাটক, আমরা যত বন্য।

0: মহামহিম মহিমানব রাজাধিরাজ বৃক্ষ গৌরব প্রজাপালক শ্রীযুক্ত বটেশ্বর মহারাজের
1: জয়,
0: মহারাজের
1: জয়,
0: মহারাজের
1: জয়।
0: দরবারে উপবিষ্ট পাত্রমিত্র অমাত্য বৃক্ষ পালগণ, হরিত কি বহরার মতো রাজবৈদ্যগণ, রাজ্যদিশী সুখ পাখি এবং পশ্চাতে দণ্ডায়মান রাজপ্রহরী বৃন্দ, মহামান্য কপিল নদী এবং মধুবন থেকে আগত বৃক্ষ ও পশু পাখি বৃন্দ, মানুষের লাগাতার অত্যাচার ও জুলুমে অতৃষ্ট হয়ে মধুবনের সমস্ত গাছ এবং পশু পাখি তাদের রাজার কাছে বিচার প্রার্থী হয়ে এসেছে।
2: উপস্থিত বন্য মহোদয়গণের জয় হোক, বক্তব্য পেশ করো।
1: আমরা হলেম গাছ, আমরা হলেম গাছি, তোমার রাজ্যে ডাল দুলিয়ে মনের সুখে নাচি।
3: আমরা যত পাখি তোমার রাজ্যে থাকি, মনের সুখে গান গাই, তোমার গাছের কোলে ঘুমাই, তোমার গাছের ফল খাই, তেষ্টা পেলে কপিল নদীর জল খাই।
1: আমরা যত গাছ ও প্রাণী তোমায় রাজা বলেই জানি, ধন্য তুমি ধন্য, তোমার পায়ে প্রণাম জানাই আমরা যত বন্য।
2: কিন্তু সাঞ্জ প্রহরে দল বেঁধেছে, কি হয়েছে বল দেখি, মুখগুলো সব শুকনো কেন, চোখের কোণে জল দেখি।
4: আমি শাল রাজা মশাই, তোমার রাজ্যে দিচ্ছে হানা, গাছ কাটায় কষাই, তার কুড়ুলে অর্ধেক বন ফর্সা, তুমি মোদের রাজা মশাই, তুমি এখন ভরসা।
3: আমি টিয়া পাখি রাজা মশাই, আমরা গাছের ডালে বাসা, খড় কুটোতে বাঁধি, সেই বাসাটি ভাঙলে পড়ে কার দুয়ারে কাঁদি।
1: একদম ঠিক কথা।
3: আমি বাঘ রাজা মশাই, সেই সৃষ্টির আদি থেকে বনিমদের জন্মভূমি, সেই ভূমিটাই হারিয়ে যাচ্ছে, বিচার করো তুমি।
2: যা শুনছি আর তো চুপ করে বসে থাকা যায় না, কিছু তো একটা করতে হয়।
0: আমরা যে সমূলে বিনষ্ট হয়ে গেলাম রাজা মশাই, রোজ রোজ আমাদের কেটে নিয়ে যাচ্ছে, দেখতে দেখতে আমাদের বস্তিটা ফাঁকা হয়ে এসেছে।
5: আমি বাতাস রাজা মশাই, আগে আমরা জঙ্গলে ঢুকতে পারতুম না, এত ঘন।

0: ঘন জঙ্গল ছিল, আর এখন আমরা সারা জঙ্গল দৌড়ে বেড়াই।
1: একদম ঠিক কথা। আমি মেঘিদের সর্দার মহারাজ। আগে আমরা একটুখানি ক্লান্ত হলেই নেমে পড়তুম মধুবনে, আর এখন সারা শরীর ক্লান্তিতে ভেঙে পড়লেও নামতে পারি না ওই এলাকায়। উফ, কি গরম! একটুখানি নামলেই গা জ্বলে যায়।
2: আমি কপিল নদী মহারাজ। আমার শরীর একটুখানি ছায়া পায় না আজকাল। আগে মেঘ ভাইয়েরা প্রায় রোজ এসে স্নান করিয়ে যেত, এখন কালে ভদ্রে আসে, কোনো রকমে দু চার ফোঁটা জল ছিটিয়েই পালায়। সারাদিন রোদ্দুরে শুকোতে থাকি আমি, পাখিরা খেলতে আসে না মহারাজ। পশু পাখি পেট ভরে জল খেতে পায় না, বড় মাছ তো নেই, ছোট মাছগুলো মরে যাচ্ছে।
1: আমি মৌমাছিদের সর্দার মহারাজ। আগে সারা বনে শয়ে শয়ে মৌচাক বানাতুম আমরা, আর এখন গিয়ে দেখুন মহারাজ, মৌচাক বাঁধার মতো মোটা গুড়ি এবং কোটরওয়ালা গাছের সংখ্যাই কমে গিয়েছে ভীষণ। আর শাল, পিয়াল, পলাশ, নিম, মহুয়া, এই গাছগুলোকে তো রোজই কেটে ফেলছে। এই গাছগুলোই তো হরেক রকমের ফুল ফুটিয়ে মধু যোগাত আমাদের।
3: শুধু ফুলের নয়, ফলের গাছগুলো সব শেষ হয়ে যাচ্ছে, আমরা আর বেশি দিন বাঁচবো না মহারাজ।
2: হ্যাঁ, কত ফলের গাছ ছিল মধুবনে, দেখেছি তো, মৌসুমে ফল পেকে থাকতো, জঙ্গলের পশু পাখিরা পেট ভরে খেত, আমরা অনাহারে থাকতে দিইনি কাউকে, না পশু পাখিকে না মানুষকে।
1: কিন্তু মানুষ তো সেই উপকারের কথা মনে রাখে না মহারাজ, তারা আমাদের বনের ফল খেয়ে গায়ের বল বাড়ায়, তারপরে ওই বল খাটিয়ে আমার দেরি কাটে।
0: কে করছে সব? তার নাম কি?
2: তার নাম মহারাজ পবন কসাই। একটা কুড়ুল নিয়ে রোজ ঠকে মধুবনে, সারা দিন ইচ্ছে মতো গাছ কাটে, আর দিনের শেষে সেই কাটা গাছগুলোকে নিয়ে ফিরে যায় শহরে।
4: পবন কসাইয়ের শাস্তি না হলে আমরা সবাই মারা পড়ব মহারাজ।
2: পবন কসাইয়ের শাস্তি চাই, শাস্তি চাই,
4: শাস্তি চাই, শাস্তি চাই।
2: ওর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও,
4: ভেঙে দাও, গুড়িয়ে দাও।
2: জঙ্গলের নিয়ম ভাঙছো কেন অত্যাচারী? পবন কসাই জবাব চায়।

0: থামো থামো, হইচই করলে সব কিছুই পণ্ড হবে। ঠান্ডা মাথায় ঠিক করতে হবে সব কিছু।
1: বাঘমামাকে হুকুম দিলে কেমন হয় মহারাজ? সে পবনের খাটটা তকাশ করে মটকে খা। ভালুক দাদা ওকে নখে দাঁতে চিড়ে ফালা ফালা করে দিই।
2: হ্যাঁ মহারাজ।
3: হাতি মামা ওকে সুরে তুলে আছড়ে মারু।
0: থামো থামো, এসব চলবে না।
1: কেন চলবে না বলুন বৃক্ষরাজ? ওরা রোজ রোজ আমাদের খুন করে আর আমরা,
0: ওরা যা পারে আমাদের তা শোভা পায় না। আমরা হলেম গাছ, সৃষ্টির আদি পুরুষ, আমরা বড়।

0: মতহীন পন্থা গ্রহণ করতে পারি না। আমরা প্রকৃতির সন্তান, আমরা জন্ম থেকেই সকলকে ভালোবাসতে শিখেছি, সকলের উপকার করাকেই নিজেদের ধর্ম বলে মেনে নিয়েছি। আমরা ধ্বংসের পথ নিতে পারি না।
1: তাহলে পবনের কোনো শাস্তি হবে না মহারাজ?
0: হবে, অবশ্যই শাস্তি পাবে সে, কিন্তু তার জন্য আমরা অন্য পন্থা নেব, যা হবে নীতি নিয়মে বাঁধা। পবনকে সাজা দিতে হলে আমরা স্বধর্মে থেকেই তা করব। এসো সবাই কাছে এসো
1: মহারাজ।
0: হাওয়া, তুমি জোরে জোরে আওয়াজ করে বল, আমাদের কথা যেন কেউ শুনতে না পায়।
2: মহামহিম মহিমানব রাজাধিরাজ, সর্বগুণান্বিত প্রজাপালক শ্রীযুক্ত বর্ণ।

0: বেবি,
1: ভয় কাঁপছো কেন তোমরা? মনে নেই আমাদের মহাসভার কথা, মহারাজের আদেশের কথা? এর মধ্যে ভুলে গেলে?
2: মনে আছে তো শাল দাদা, যখনই পবন গাছ কাটতে আসবে ওর মাথার ওপর থেকে ছায়া
0: সরিয়ে নেব,
2: ডালগুলোকে একদম সোজা করে দিও, যাতে ওই কষাইটার
0: ছায়া পাবে না।
2: সূর্যি দাদা, তোমার রোদের তেজ আরো তীব্র করো,
0: দেখি কষাইটা কি করে বাঁচে।
3: উফ, রোদ্দুরের কি তেজ আজ, সারা শরীর ঝলসে যাচ্ছে। সারা শরীর জ্বলে গেল আমার, তেষ্টায় ছাতি ফেটে যাওয়া জোগাড়, দুঢোক দুঢোক জল না পেলে নিঘাত ছাতি ফেটে মরে যাব আমি।
4: হলো রাজার দেওয়া সাজারে বাবা, এবার আর তোর রেহাই নেই রে পাবনা।
5: আচ্ছা, এক বুদ্ধি বেরিয়েছে আমাদের রাজা মশাইয়ের মাথা থেকে, শুধু পবন কষাইয়ের মাথার উপর থেকে ছায়াটা সরিয়ে নাও, এক চালেই পবন কষাই
0: মা।
3: বাবা কি তেষ্টা! ওগো ওগো কপিল নদী, কপিল নদী, আমার আমার এক আঁচলা জল দাও না, তেষ্টায় আমার ছাতি ফেটে যাচ্ছে।
5: জল নেই, দেবো কোত্থেকে?
3: কিন্তু কিন্তু যখন ঢুকলাম বনে তোমার ওপর দিয়েই তো গেলাম, তখন তো তীর তীর করে বইছিলে তুমি।
5: তখন ছিল, এখন নেই, ফুরিয়ে গেল কথা, অত জেরা কিসের হে?
3: ইস, বালি কি তেতে ছেড়ে বাবা, পা রাখা দায়, দাও না গো এক আঁচলা জল।
5: কোত্থেকে দেব? তুমি তো সে পথ মেরে দিয়েছ।
3: আমি?
5: নয় তো কে? গাছগুলোকে একে একে কেটে ফেললে জায়গাটা গরম হয়ে গেল, মেঘ ভাইরা এই গরমের নামে।

0: বৃষ্টি হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব তোমরা, পরিবেশের ভারসাম্যটুকু বোঝো না।
1: দোষ করেছি আমি, ভুল করেছি, এবার এবার এক আজলা জল দিয়ে আমার প্রাণটা বাঁচা কপিল নদী।
0: রাজা মশাইয়ের হুকুম, তোমায় জল দেওয়া বারণ, কাছেরা তোমায়
2: ছায়া দিবি
1: না, না
0: নদী তোমায়
2: জল দিবি না,
1: না না না
0: হাওয়ারা তোমায়
2: বাতাস দিবি না,
1: না না কিন্তু কিন্তু এক ফোঁটা জল না পেলে আমি তো মরে যাব।
0: তুমি এক কাজ করো, বাঁচতে যদি চাও আমাদের রাজার কাছে যাও।
1: তোমাদের তোমাদের রাজার কাছে? উফ, কি যে করি, কেমন করে যে বাঁচি, আকাশ থেকে আগুন বৃষ্টি হচ্ছে।
3: সুজি দাদা, রাজা মশাইয়ের কথা মনে আছে তো? তোমার রোদ্দুর তীক্ষ্ণ বর্ষার মতো ওর শরীরে বিধিয়ে দাও।
1: না না না আর না আর মেরো না, দয়া করো, তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছি আমি, আর কখনো এলাকায় আসবো না, গাছ কাটবো না, এই নাক মুলছি, কান মুলছি, এবারের মতন মাফ করে দাও আমায়।
3: আমাদের কাছে প্রাণ ভিক্ষাচে কোনো লাভ নেই, বাঁচতে যদি চাও আমাদের রাজার কাছে যাও, তিনি মাফ করলে তবেই রেহাই পাবে তুমি।
1: তাই যাচ্ছি, আমি আমি এক্ষুনি তোমাদের রাজার কাছে যাব, পায়ে ধরে মাফ চাইবো তার কাছে, রাজার কাছে, রাজার কাছে যাওয়ার জন্য তোমরা আমায় একটু সাহায্য করো।

0: আয় আয় আয় এদিকে আয়, নিয়ে বুকু ভর্তি জল, মোরা হাঁটছি টলমল। উই দেখা যায় কুটুম বাড়ির সবুজ দেশ।
1: চল জোরসে পা চালাই, গেলে মিলবে ক্ষীরার মালাই, ভিজিয়ে দেব কুটুমগুলোর শুকনো বেশ। ও বন্ধু তোমরা কে গো?
0: আমরা আমরা মেঘমালা।
1: আমরা চলেছি উঁচু পাহাড়ের দেশে গাছ বন্ধুদের কাছে গো। এখানে একটু নামো না বন্ধু, তেষ্টায় গরমে এখানে থাকা যায় না গো। এখানে একটু নামো না বন্ধু।
0: আমরাও তো নামতে চাই, এখানে নামার জায়গা কই?
1: গাছগাছালি হালকা তাই এখানে নামার উপায় নাই।
0: এই মেঘ চল রে চল, জোরসে চল, মনের মধ্যে পেলাম বল।
1: ওই দেখ একটুখানি এগিয়ে গিয়ে কুটুমের দেশে ঢালবো জল।
0: এই মেঘ চল চল চল
1: চল চল।

0: মহারাজ আমাকে ক্ষমা করুন, মহারাজ আমাকে বাঁচান।
1: তুই খুনি, আমার অনেক প্রজাদের তুই খুন করেছিস।
0: আমার আমার কোনো অপরাধ হয়ে গেছে বৃক্ষরাজ।
1: তোর জন্য মধুবনের অনেক গাছ, কত সুন্দর সুন্দর পাখি মরে গেছে। তোর জন্য মেঘ বন্ধুরা আমার রাজ্যে

0: নামতে পারে না। তোর জন্যই কপিল নদীতে জল নেই, তোকে তোকে কঠোর সাজা পেতে হবে।
1: আমি আমি সব দোষ স্বীকার করছি বৃক্ষরাজ, এবারের মতন মাফ করে দিন আমায়।
0: মাফ করবার কোনো প্রশ্নই ওঠে না, শাস্তি তোকে পেতেই হবে।
2: মৃত্যুই ওর একমাত্র শাস্তি।
0: থামো, মানুষের হাওয়া গায়ে লেগেছে তোমাদের, মানুষের মতোই ভাবতে শিখেছ, প্রকৃতির নিজস্ব নিয়ম ভুলে গেছ, হত্যার বদলে হত্যা। বর্বর মানুষের

0: সৃষ্টির আদি প্রাণ, প্রকৃতির সন্তান, তোমাদের তোমাদের লজ্জিত হওয়া উচিত। শোন পবন, তোকে আমি এবারের মতো মাফ করতে পারি, কিন্তু একটা শর্তে।
1: বলুন বলুন বৃক্ষরাজ।
0: সারা মধুবনের যত গাছ তুই এযাবৎ কেটেছিস, প্রতিটি কাটা গুড়ির পাশে দুটো করে সে জাতের গাছ তোকে লাগাতে হবে।
1: লাগাবো লাগাবো বৃক্ষরাজ।
0: নদীর থেকে জল বয়ে এনে সেই চারা গাছগুলোর গোড়ায় দিতে হবে রোজ। একটি চারাও যেন না মরে।
1: মরবে না, মরবে না বৃক্ষরাজ। মূর্খ আমি, মূর্খ আমরা, যে পৃথিবীর আদি প্রাণ, প্রাণীকুলের পরম বন্ধু গাছেদের আমরা হত্যা করেছি, দূষণে ভরিয়ে তুলেছি কপিল নদীর জল, কলকারখানার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট করে তুলেছি পৃথিবীর বায়ুমণ্ডল, আর আর তাই আজ আমার শরীরে এত জ্বালা, জ্বলে গেল জ্বলে গেল।
0: এ জ্বলন তোর সহজে কমবে না পবন। মধুবনে তোর লাগানো গাছগুলো যেমন যেমন একটু একটু করে বেড়ে উঠবে, তেমন তেমন তোর শরীরের জ্বালা একটু একটু করে কমে আসবে।
1: তবে তবে তাই হোক বৃক্ষরাজ, আমি মতি ভ্রষ্ট এক মহাপাপী, কিন্তু আমার মূর্খামি আমি উপলব্ধি করেছি বৃক্ষরাজ। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব আমি, মহামহিম মহিমানব রাজাধীরাজ। জয় শ্রীযুক্ত বটেশ্বর মহারাজের।
2: জয়
1: শ্রীযুক্ত বটেশ্বর মহারাজের।
2: জয়
1: শ্রীযুক্ত বটেশ্বর মহারাজের।
2: জয়।

0: আমরা যত বন্য, শ্রুতি নাটকটি এখানেই শেষ হলো। তবে অনুষ্ঠান শেষ করার আগে আমাদের বন্ধুরা যারা অংশগ্রহণ করলো তাদের নামগুলো একবার বলে দিই। মন্ত্রী গাছ, কপিল নদী ও মেঘমালার ভূমিকায় সুলগ্না ব্যানার্জি, শাল গাছ সৌরদীপ দাস, বাতাস ও পবন কষাইয়ের চরিত্রে রেয়ান পাল, বাঘমামা ও মৌমাছি স্বপ্ননীল দাস এবং টিয়া পাখি ও মেঘের ভূমিকায় সৃজনী দাস, সঞ্চালনা ও বৃক্ষরাজের ভূমিকায় আমি প্রিয়াংশু মিশ্র, ব্যবস্থাপনায় কালিদাস মিশ্র।
1: এতক্ষণ শুনলেন শ্রুতি নাটক আমরা যত বন্য, নিবেদন করলেন তুহিন চট্টোপাধ্যায়।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হলো।

0: যোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
2: আকাশবাণী কলকাতা সমীক্ষা। আজকের শিরোনাম শ্যামাপ্রসাদ, এদেশের সত্যকার নায়ক। লিখেছেন প্রবীর ভট্টাচার্য। বলা হয়ে থাকে একজন রাজনৈতিক নেতা শুধুমাত্র আগামী নির্বাচনের কথা ভেবেই কাজ করে থাকেন, কিন্তু একজন রাষ্ট্রনেতার চিন্তায় থাকে আগামী প্রজন্মের কথা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আগামী প্রজন্মের কথা ভেবেই রাজনীতিতে এসেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে শিক্ষা সংস্কারে তাঁর যে অবদান তা স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে, কিন্তু তারপরেও রাজনীতিতে তাঁর প্রবেশ বোধ হয় বিধির লিখন। রাজনীতিতে তাঁর প্রবেশ এমন এক সময় যখন একদিকে মুসলিম লীগের উত্থান এবং অন্যদিকে কংগ্রেসের দুর্বল নীতির জন্য বিতর্ক দানা বাঁধছে। মুসলিম লীগকে ক্ষমতার বৃত্তের বাইরে রাখতে তিনি ফজলুল হকের সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছিলেন। 1937 সালে অবিভক্ত বাংলায় তিনটি দল, কংগ্রেস, মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টি। শরৎ বসু, খাজা নাজিমুদ্দিন এবং ফজলুল হক এই তিন দলের প্রধান। কোনো দলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি দেখে ফজলুল হক কংগ্রেসকে গাঁটছড়া বেঁধে সরকার গঠনের আহ্বান জানান। কংগ্রেস অস্বীকার করলে মুসলিম লীগ ও কৃষক প্রজা পার্টি সরকার গঠন করে, কিন্তু ক্রমশ মুসলিম লীগের নানা অযৌক্তিক আবদারে কয়েকদিনের মধ্যেই সরকারের পতন ঘটে। সরকার টিকিয়ে রাখতে শ্যামাপ্রসাদ মন্ত্রিসভায় যুক্ত হন এবং অর্থমন্ত্রকের পদ গ্রহণ করেন। হিন্দু মহাসভার নেতাকে যুক্ত করায় অনেকের আপত্তিকে ফজলুল হক গুরুত্ব দেননি। শপথ গ্রহণের পর ফজলুল হক এক বিবৃতিতে বলেছিলেন, শ্যামাপ্রসাদ মুসলিম বাংলার দায়িত্ব নিয়েছেন আর তিনি নিয়েছেন হিন্দু বাংলার স্বার্থ রক্ষার দায়িত্ব। মেদিনীপুরের বন্যা, বঙ্গদেশে দুর্ভিক্ষের হাহাকার, কলকাতা

0: নোয়াখালীতে হিন্দুদের ওপর নৃশংস আক্রমণ এবং নরসংহার, দেশভাগজনিত হিন্দু উদ্বাস্তুদের সহায়তা, সর্বত্রই তিনি ত্রাতার ভূমিকায়। দেশভাগের প্রচণ্ড বিরোধী ছিলেন তিনি, কিন্তু লীগের দাদাগিরির সামনে কংগ্রেসের নতি স্বীকার এবং দেশবিভাগের সম্মতিতে তিনি বাধ্য হয়েছিলেন পাকিস্তানের কবল থেকে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে নিয়ে আসায়। দেশ স্বাধীন হবার পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেন এবং মানুষের সমস্যা ও দেশের স্বার্থে তিনি বারবার সংসদে সরব হয়েছেন। নেহরু লিয়াকত চুক্তি কার্যকর না হওয়ার কারণেই তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন এবং নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রতিষ্ঠিত জনসংঘর সংকল্প ছিল কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ করে বিচ্ছিন্নতাবাদীদের মূলোৎপাটন করা। এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই প্রতীক চলতে পারে না, এই ছিল তার যুক্তি। এর প্রতিবাদেই তিনি কাশ্মীরে প্রবেশ করেছিলেন বিনা পারমিটে। এত কিছু অবদান থাকা সত্ত্বেও বাঙালির জাতীয় জীবনে শ্যামাপ্রসাদ অনেকটাই গুরুত্বহীন হয়েছিলেন। অনেক সময়ই অনেক জায়গাতেই দেখা যায় রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সুভাষচন্দ্র প্রমুখ সকলকেই বাঙালি অশুয়ারূপ তুণের তীক্ষ্ণবাণে বিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। চারিত্রিক দৃঢ়তা ও অন্তর্শক্তির বলে তাঁরা প্রতিহত করেছেন যাবতীয় আক্রমণ। শ্যামাপ্রসাদ সম্পর্কে বলতে গিয়ে রমেশচন্দ্র মজুমদার বাংলাদেশের ইতিহাস গ্রন্থে মন্তব্য করেছেন যে চিত্তরঞ্জন ও সুভাষচন্দ্রের পরেই বাংলার রাজনীতিতে তাঁর স্থান। আবার অন্যত্র বলেছেন, ফজলুল হকের নবগঠিত মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদের তুল্য বুদ্ধিমান, বিচক্ষণ, দেশপ্রেমিক ও স্বাধীনচেতা আর কোনো মন্ত্রী ছিলেন না। আচার্য প্রফুল্লচন্দ্র রায় শ্যামাপ্রসাদকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন, বাপ কা বেটা। লাহোরে 1940 সালে ফজলুল হক শ্যামাপ্রসাদ সম্পর্কে নিজের অনুভবে জানিয়েছিলেন, তাঁর মতো উদার এবং মুসলমানদের হিতকামী হিন্দু কংগ্রেসের একজনাও পাবা না। নজরুল ইসলাম একটি পত্রে লিখেছেন, আমি জানি আমরাই ভারতবর্ষকে স্বাধীন করব। সেদিন বাঙালির আপনাকে ও সুভাষ বসুকে সকলের আগে মনে পড়বে। আপনারাই হবেন এদেশের সত্যকার নায়ক। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন প্রবীর ভট্টাচার্য।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশ জুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন। পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন, বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও বিজ্ঞপ্তি জারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবোনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতোল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। জাকার্তা থেকে আকাশবাণীর প্রতিনিধি জানাচ্ছেন,
1: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে

দিতে হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি।

0: আলবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারতের স্থপতি হিসেবে শ্যামা প্রসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
1: আজ দেশ কি ধরতি, পশ্চিম বঙ্গাল কি ধরতি, अपने एक महान सपूत, एक महान देशभक्त, भारत की अखंडता के लिए समर्पित एक युगदृष्टा को श्रद्धा पूर्वक स्मरण कर रही है। आज हम उस विचार बीज का गुणगान कर रहे हैं जो वर्तमान समय में चारों तरफ फल फूल रहा है, जो आधुनिक भारत को दिशा देने में बड़ी भूमिका निभा रहा है।
0: প্রধানমন্ত্রী বলেন, শ্যামা প্রসাদের জীবন ও আদর্শ গণ আন্দোলনের পক্ষে অনুপ্রেরণাদায়ক। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহান এই নেতার জন্মদিন বিশেষ সম্মান ও মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, শ্যামা প্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে দু বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে। গত বছর 6ই জুলাই যে অনুষ্ঠান শুরু হবে তা শেষ হবে আগামী বছরের 6ই জুলাই। উল্লেখ্য, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ গোটা দেশে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। নিউ টাউনের ইকো পার্কে শ্যামা প্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেন শ্রী শাহ। ভবানীপুরে শ্যামা প্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনেও এক অনুষ্ঠানে তার মূর্তিতে মালা দিয়ে শ্রী শাহ শ্রদ্ধা জানান। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, শ্যামা প্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন।
2: শ্যামা প্রসাদ জি অনেক প্রকল্পকে উন্হোনে বিচার ভি রাখে আর আপনে ছোটে সে জীবন কে অন্দর উসকো পূর্ণ করনে কা প্রয়াস ভি কিয়া, মগর সবসে বড়া কাম কিয়া, এক এসা বীজ বোয়া ভারতীয় জনসংঘ কে রূপ মে, জিসনে ভারত কি সারি রাষ্ট্রবাদী তাকত কো ইকট্ঠা কিয়া और सांस्कृतिक राष्ट्रवाद की नींव डालने की काम किया, और आज उन्होंने बोया हुआ वो बीज एक वट वृक्ष बनकर पूरे भारत में फल देने का काम कर रहा है।
0: শ্রী শাহ বলেন, শ্রী মুখার্জি সেই মহান নেতা যিনি ঘোষণা করেছিলেন, একটি দেশে দুটি সংবিধান, দুজন প্রধান এবং দুটি পতাকা থাকতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, পশ্চিমবঙ্গ গঠন, দেশপ্রেম এবং বিভিন্ন ক্ষেত্রে শ্যামা প্রসাদ মুখার্জির অবদান বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
3: আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার আইনসভার বক্তৃতা, স্বাধীনোত্তর ভারতবর্ষে রাষ্ট্র পুনর্গঠনে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারে তার যে যোগদান অবদান, আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে বিদ্যালয়ের সিলেবাস ব্যবস্থা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত মুদ্রিত, পঠিত এবং চর্চিত হওয়া উচিত বলে আমি মনে করি।
0: কলকাতার মুরলীধর সেন লেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করেই। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচন হবে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবারাই ইস্তফা দেওয়ায় আসনগুলি শূন্য হয়। উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামীকাল অর্থাৎ 7ই জুলাই। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14ই জুলাই। পরের দিন জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 17ই জুলাই। চব্বিশে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। এদিকে নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সঙ্গে

0: শুরু হয়েছে প্রার্থীপদ দাখিলের কাজ। বিহারের বাঁকিপুর, গুজরাটের মজলানপুর এবং মধ্যপ্রদেশের দাঁতিয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14 জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30 জুলাই ভোট গ্রহণ, ভোট গণনা হবে 3 আগস্ট সকাল 8 থেকে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনাম, গাবোনিজ প্রজাতন্ত্র, মঙ্গোলিয়া ও বাহামাসের রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন। রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে মোজাম্বিকের হাই কমিশনার আর্মান্দো পেদ্রো মুওয়ানে জুনিয়ার, নিকারাগুয়ার রাষ্ট্রদূত নাদেসকা ইমারা কাদবার্ট কার্লসন, সুরিনামের রাষ্ট্রদূত হানিসা জয়রাম, গাবোনিজ প্রজাতন্ত্রের হাইকমিশনার অরেলিন মার্সেল মিনসা নগুয়েমা, মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত উলজিত লুফসানজাভ এবং বাহামাসের হাইকমিশনার পিটার নিকোলাস সেমোনেট রাষ্ট্রপতির হাতে তাদের পরিচয়পত্র তুলে দেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর কমোরসের জনগণ এবং বিদেশমন্ত্রী এম বে মোহাম্মদকে সেদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। এক সামাজিক মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, মহাসাগর ভাবনাকে সামনে রেখে ভারত দুদেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার করতে বদ্ধপরিকর। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনির কফিন নিয়ে তারা সামিল হয়েছেন শোক মিছিলে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন তেহরানের বিভিন্ন পথ পরিক্রমা করে 12 ঘণ্টা যাত্রা শেষে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। সেখান থেকে তা নিয়ে যাওয়া হবে খামেনির জন্মস্থান মাশরাদে। সেখানকার ইমাম রেজার সমাধিস্থলে তাকে সমাহিত করা হবে বৃহস্পতিবার। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ 16 খেলায় ইংল্যান্ড 3-2 মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8 শুনবেন স্বাস্থ্য জিজ্ঞাসা, পশু থেকে মানুষের রোগ সংক্রমণ ঠেকাব কেমন করে। এ বিষয়ে আজ শুনবেন ডক্টর সন্দীপন গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শুভ ঘোষ। রাত 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় থাকবেন সৌমিত্র বসু। জেলায় আকাশবাণী এই অনুষ্ঠানটি শুনবেন রাত 9:45। রাত 10:00 ছায়াছবির গান, রাত 10:30 ভজন, শিল্পী সানন্দা ঘোষ মজুমদার। রাত 10:40 শুনবেন ম্যান্ডোলিন, শিল্পী অভিজিৎ পাল। লোকগীতি শুনবেন অনির্বাণ দাশগুপ্তর কণ্ঠে রাত 11:00। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা লহরা, শিল্পী পণ্ডিত পরিমল চক্রবর্তী।

সঞ্চয়িত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে আজ রাত 8টায় শুনবেন ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন অঙ্কিতা সেন। হিন্দি ছায়াছবির গান শুনবেন রাত 11:10। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িত প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টানটান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
5: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে আর শুনতে ভুলো না
6: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: बेहतर कुछ नहीं।
1: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
2: दीदी चाकरी पे गई जी।
3: अरे वाह अभिनंदन, এবার প্রচুর শপিং।
2: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
3: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ,
2: ইনস্ট্যান্ট লোন ও তো পাওয়া যায়।
3: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
2: কিন্তু দিদি
3: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
2: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
4: আরবিআই এই কথা বলে,
5: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
6: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এক মহান দেশপ্রেমিক এবং ভারতবর্ষের অখণ্ডতা রক্ষায় এক নিবেদিত প্রাণ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তীতে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারত গঠনে তাঁর চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারত কেশরীর 125তম জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে 2 বছরের কর্মসূচি গ্রহণ করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কংগ্রেস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ। শ্যামাপ্রসাদ মুখার্জির কীর্তি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে দিনটি যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। ধৃত অন্য দুজনকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এক মহান দেশপ্রেমিক এবং ভারতবর্ষের অখণ্ডতা রক্ষায় এক নিবেদিত প্রাণ। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তীতে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারত গঠনে শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে 2 বছরের কর্মসূচি গ্রহণ করেছে। গত বছর 6 জুলাই থেকে শুরু হয়ে এই কর্মসূচি আগামী বছর 6 জুলাই পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনযাত্রা এক গণ আন্দোলনে সংগঠিত করার ভাবনাকে অনুপ্রেরণা যোগায়। রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গবাসী এই মহান ব্যক্তিত্বের আদর্শকে সম্মানিত করার কাজে যুক্ত হয়েছেন। দেশের অখণ্ডতা রক্ষায় শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকাকে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
1: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নে হুঙ্কার ভরিতি কংগ্রেস দেশ ভাগ করেছে, আমি পাকিস্তানকে ভাগ করেছি। উনোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশে দুই বিধান, দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না। ये केवल एक नारा नहीं था, यह समान अधिकार, समान संविधान और समान राष्ट्रीय चेतना का आह्वान था।
0: আজকের অনুষ্ঠানে শ্যামাপ্রসাদের সঙ্গে বর্ষীয়ান নেতা মাখনলাল সরকার উপস্থিত ছিলেন। মঞ্চে তাঁকে সম্মানিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, কংগ্রেস সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তাঁর স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্যের বর্তমান সরকার কাজ চালিয়ে যাবে বলেও শ্রী শাহ উল্লেখ করেছেন।
2: কই লোগোনে উনকো বুলানে কা প্রয়াস কিয়া 63 সাল তক জহা মুখার্জিজি কা জন্ম হুয়া वो बंगाल में भी उनको बुलाने का प्रयास किया गया, मगर कहते हैं ना कि सूर्य को कोई छिपा नहीं सकता। डॉक्टर मुखर्जी के विचारों में इतनी शक्ति थी कि आज पूरे देश के सामने ये विचारधारा दैदीप्यमान होकर कोटि कोटि सूर्य की भांति पूरे विश्व में अपना प्रकाश दिखा रही है।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই ভারতে শরণার্থী হিন্দুরা আশ্রয় পেয়েছেন। এই কঠিন সত্যকে স্বাধীনতার পর কংগ্রেস, পরে সিপিআইএম এবং পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ভুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। শ্রী অধিকারী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে কখনোই সম্মান জানানো হয়নি, তার কথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি বলে শ্রী অধিকারীর অভিযোগ।
3: ভারত মাতার চরণে আমরা যারা বাঙালিরা আশ্রয় পেয়েছি, এটা সম্ভব হয়েছে এই মহামানবের জন্য। এই ইতিহাসকে, এই কঠিন বাস্তব সত্যকে স্বাধীনতার পরে কংগ্রেসীরা যারা বিভীষিকাময় দেশ ভাগ করেছিল এবং তার পরবর্তী সময়ে 34 বছরের কমিউনিস্ট রাজত্ব আর 15 বছরের বিগত তৃণমূল সরকার আসল সত্য এবং ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার কাজ করেছিল।
0: আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এর আগে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং বিজেপির রাজ্য নেতৃত্ব। নিউ টাউনে ইকো পার্কে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজায় অংশ নেন তিনি। এরপর ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ মহান এই নেতার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। আগেই জানানো হয়েছে, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে জেলা, মহকুমা, ব্লক ও পুরসভা স্তরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বর্তমান ও আগামী প্রজন্মের কাছে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান তুলে ধরতে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে ইতিহাস অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে মত প্রকাশ করেন তিনি। আজকে দিনটি উপলক্ষে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ আয়োজিত এক অনুষ্ঠানে ইজেডসিসির অধিকর্তা ডক্টর আশিস গিরি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে মাতৃভাষায় শিক্ষার জোরালো সওয়াল করেছিলেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সরকারকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় আটক আরও 3 জন। ইতিমধ্যেই বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল সিট। শান্তি বজায় রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে বারুইপুরে নাবালিকা হত্যার ঘটনায় আইন হাতে তুলে নেওয়ার জন্য 200 জনকে শনাক্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কলকাতায় তিনি এই ঘটনার পর রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বলেন, নাবালিকাকে নির্যাতন ও খুনের মামলা ছাড়াও গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং রেললাইন অবরোধ করার ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। তবে শিশুটির অত্যাচারের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
4: জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার, সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা

0: দিয়েছে সেটা তারা পাবেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী।
1: এদিকে পক্সো আইনে মামলা রুজুর পাশাপাশি এই ঘটনায় গণধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট এবং অপহরণের একাধিক ধারা যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী আগামীকাল বারুইপুর গিয়ে নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করতে পারেন বলে সূত্রের খবর। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলবেন বলে পানিহাটির বিধায়ক অভয় আর মা রত্না দেবনাথ জানিয়েছেন। ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ কালীঘাটে মোমবাতি মিছিল বের হয়। তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যায়। দলে ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেন এবং প্রতিমা মণ্ডল। এর আগে সকালে সিপিএমের প্রতিনিধি দলও মৃতার বাড়ি গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দলও আজ বারুইপুরে যান। অন্যদিকে নাবালিকার দেহ উদ্ধারের পর তল্লাশি চলাকালীন ওই পুকুরে আরও এক ব্যক্তির মৃতদেহ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষ্ণকান্ত হালদার নামে ওই ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর ওড়িশার অভ্যন্তরীণ এলাকার ওপর অবস্থানকারী নিম্নচাপটি ক্রমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং বীরভূমে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে সেখানে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এদিকে গতকাল থেকে মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি হওয়ায় আজ তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 29 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 3.5 ডিগ্রি কম। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ শিয়ালদা বারাসাত শাখায় নতুন এসি লোকাল ট্রেন চালু করেছে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এক মহান দেশপ্রেমিক এবং ভারতবর্ষের অখণ্ডতা রক্ষায় এক নিবেদিত প্রাণ। ভারত কেশরীর 125তম জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে 2 বছরের কর্মসূচি গ্রহণ করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কংগ্রেস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
2: নতুন গাড়ির জেতার সুযোগ, ওয়াও, বাবাকে তাক লাগিয়ে দেব। বাস একটু ডিটেইলসে ভর্তি করতে হবে।
3: থাম বোকারাম,
2: কি বললি?
4: এসব পপআপস থেকে সাবধান হও, স্ক্যামাররা কিন্তু পার্সোনাল ডিটেইলস অন্যায় ভাবে কাজে লাগাতে পারে।
2: ও,
4: তুই বুঝে গেছিস তো? রিল্যাক্স।
2: কিন্তু গাড়িটা জিততে পারলে বাবা আর হোমওয়ার্ক করাতো না।
4: আরবিআই কথা বলে স্মার্ট হোন কুল ঠাকুর।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা।

0: ঘড়ির কাঁটা বলছে রাত 8টা বেজে 1 মিনিট হয়ে 20 সেকেন্ড। ক্যালেন্ডারের পাতা বলছে দিনটা সোমবার। তাই অবশ্যই আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সময়টা স্বাস্থ্য জিজ্ঞাসার। হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন চেষ্টা করি এমন ভিন্ন ভিন্ন রোগ নিয়ে, অসুখ নিয়ে, সমস্যা নিয়ে আলোচনা করতে, যাতে বিশেষজ্ঞ যারা আসেন তাদের পরামর্শতে আমরা খানিক সুস্থ থাকতে পারি, সুস্থ রাখতে পারি আমাদের সমাজকে। কিন্তু দেখুন, আমরা সুস্থ থাকলেই কিন্তু হবে না। আমাদের পারিপার্শ্বকে যদি না আমরা সুস্থ রাখতে পারি, আমাদের পারিপার্শ্বের মধ্যে কিন্তু অনেক কিছু, অনেক কিছু, অর্থাৎ শুধুই যে আমি এবং আমার পারিপার্শ্ব বলতে আমার পাশের বাড়ি বা তার পাশের বাড়ি বা আমার গ্রামটুকু, আমার শহরটুকু, আমার রাজ্যটুকু না, আমি আর আমার পাশের বাড়ির মাঝে যে গাছ, সেই গাছে বসা যত পাখিরা, মাঠে চড়ে বেড়ানো যত গরু, অথবা আমার বাড়িতে রোজ এসে বসে দানা খেয়ে যাওয়া পায়রাটা, প্রত্যেককে সুস্থ থাকতে হবে, তবেই কিন্তু সুস্থ থাকবো আমরা। পরিবেশ, পরিবেশকে ভালো রাখা কেন প্রয়োজন? না, তারা সেই পরিবেশের সঙ্গে, পরিবেশের মধ্যে আমরা ছাড়াও, মানুষ ছাড়াও আরও যারা আছে, তারা সকলে যদি সুস্থ না থাকে তাহলে বিপদ আমাদেরও। এমন অনেক অসুখ বালাই আছে যা কিন্তু মূলত পশু থেকে, পাখি থেকে মানুষের মধ্যে ছড়িয়ে যায়। আমরা নিশ্চয়ই ভুলতে পারি না, আজ থেকে 6 বছর আগে আমাদের গোটা বিশ্বের উপর সেই থাবা বসানো মারণ করোনার কথা। কত বাড়ি, কত পরিবার উজাড় হয়ে গেল সারা বিশ্ব জুড়ে। তার সঙ্গে কিন্তু যোগ ছিল বাদুড়ের, তাই তো? আমরা তো তেমনটাই জানি। আর যা যা জানি না এই বিষয়েতে, অর্থাৎ পশু থেকে, পাখি থেকে আমাদের মধ্যে ছড়িয়ে পড়া রোগগুলি, যা থেকে আমাদের সতর্ক হতে হবে, সচেতন থাকতে হবে, সেই সব বিষয়ে আমরা জানব। আসুন, আমাদের সঙ্গে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর সন্দীপন গঙ্গোপাধ্যায়, কথা বলব তার সঙ্গে। নমস্কার এবং স্বাগত জানাই আপনাকে ডক্টর গঙ্গোপাধ্যায়।
1: নমস্কার।
0: নমস্কার। আজ পশু পাখি থেকে মানুষের মধ্যে যে সকল রোগ ছড়িয়ে পড়ে সেই সমস্ত বিষয়ে আপনার সঙ্গে মূলত কথা বলবো। আমি তো বলবই, কিন্তু শ্রোতা বন্ধুরাও কিন্তু টেলিফোনে আসবেন জানি, কারণ সত্যি আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে একটা বড় অংশ যারা গ্রামে থাকেন এবং তাদের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে পশু পাখি, এমন বহু মানুষ। এছাড়াও গ্রাম শহর নির্বিশেষে পশু তো আছেই বাড়িতে, কতজনের, তাই না? আসুন, তাই আমাদের সবাইকে জানতে হবে। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে ডায়াল করুন 2213-1342, 2213-1342 আমাদের ফোন নাম্বার। আর শুরুতে অবশ্যই কোড দিতে ভুলবেন না 033। আবারও বলি 033-2213-1342। আপনাদের সঙ্গে আজ রয়েছি আমি, শর্মিষ্ঠা সরকার। ডক্টর গঙ্গোপাধ্যায়, শুরুতেই আপনার কাছে আসব যে এই যে পশু পাখি থেকে মানুষের মধ্যে রোগ ছড়ানো, এই বিষয় নিয়ে এত পড়াশোনা, এত গবেষণা, রীতিমতো চিকিৎসা শাস্ত্রের একটা অংশ নিরলস কাজ করে চলেছে, কতটা মারাত্মক বা কতটা স্বাভাবিক?
1: পশু পাখি থেকে মানুষের মধ্যে রোগ ছড়ানো আপনি বললেন, আমি উল্টো দিকটাও তার সাথে বলি, মানুষের থেকে পশু পাখির মধ্যে রোগ ছড়ানো, এটাও কিন্তু এর একটা অংশ।
0: আচ্ছা,
1: এই যে আজকে আমরা ওয়ার্ল্ড জুনোসিস ডেতে কথা বলছি বসে, জুনোটিক রোগ এগুলো নিয়ে আমরা কথা বলছি, আমরা সবসময় ভাবি যে জুনোটিক রোগ বলতে হয়তো শুধুমাত্র মানুষের সংক্রমিত হওয়া পশু পাখির থেকে, কিন্তু শুধু সেটা সত্যি না, মানুষের থেকে পশু পাখির যদি সংক্রমণ ঘটে সেটাও একই ধারে জুনোসিস, একজনের থেকে অন্যজন।
0: আচ্ছা,
1: তো এটা তো নিশ্চয়ই খুব বড়, জটিল এবং বেশ সময় সময় ভয়াল একটা বিষয়, যেটা নিয়ে চিকিৎসা শাস্ত্রে বহুদিন ধরে বহু কাজকর্ম হয়ে চলেছে, এবং আমরা সবাই জানি যে একেবারে জলাতঙ্ক থেকে আরম্ভ করে, আপনি একটু আগে কোভিড-19 বললেন, মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ছত্রাক আরও অনেক কিছুর থেকেই, মাইটস ইত্যাদির থেকে এই ধরনের অসুখ আমাদের হতে পারে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে কোনো পশুর থেকে মানুষের হবে, বা মানুষ থেকে পশুটা আমি এখন বাদ দিলাম, যে কোনো পশু বা পাখির থেকে মানুষের হবে। এবার এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট ইত্যাদিগুলো বললাম, এরা প্রত্যেকেই কিন্তু ইনভলভড হতে পারে। কোভিড নাইন্টিন যেমন খুব সহজ একখানা অসুখ আপনি বলেছেন, যেটা ভাইরাস থেকে হয়, নিপা ভাইরাস থেকে আমরা জানি হয়, ঠিক সেরকম ব্যাকটেরিয়ার থেকে হতে পারে, অ্যানথ্রাক্স হতে পারে, আরও বিভিন্ন রকম অসুখ রয়েছে ব্যাকটেরিয়াজনিত, সেরকম প্যারাসাইট থেকে হতে পারে, ক্রিপ্টোস্পোরিডিয়াম আছে, আরও অনেক কিছু আছে, ছত্রাক থেকে হতে পারে। এরা প্রত্যেকে এই নির্দিষ্ট জুনোটিক ডিজিজের মধ্যে পড়ে। এবং এই জুনোটিক ডিজিজ শুধুমাত্র যে মানে যে কোনো মানুষের মধ্যে পশুর সংস্পর্শে এলেই হবে এরকম কিন্তু নয়। এই যে বাড়িতে আমরা যে পোষ্য পুষি, বা আপনি বললেন মাঠে যে আমরা ফার্মিং করি, গরু চড়াই, হাঁস মুরগি পুষি, আপনি বললেন গাছে যে সমস্ত পাখিরা থাকে, বাদুড় এমনকি, এদের প্রত্যেকের থেকে আমাদের হতে পারে, এটা খুব সত্যি কথা। কিন্তু তার সঙ্গে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম সে কিন্তু খুব শক্ত। যদি সেটা না হতো তাহলে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আক্রান্ত হতো, সেটা কিন্তু হচ্ছে না। খুব কম, খুব আস্তে, খুব ধীরে এবং খুব বিশেষ বিশেষ সময়ে আক্রমণটা ঘটছে। ফলে এই আক্রমণটার মধ্যে একটা অদ্ভুত ধরনের ব্যাপার রয়েছে, যে ব্যাপারটা ডিটারমিন করে শুধুমাত্র মানুষ বা সেই পশু পাখি নয়, তার বাইরে

0: প্রকৃতি এবং ডেফিনেটলি যে মানুষ আক্রান্ত হবেন সেই মানুষের কতটা রোগ সংক্রমণের ক্ষমতা। তো এই ব্যাপারগুলোর ওপর ডিপেন্ড করেই এই রোগ কতটা জটিল হবে, কতটা প্রাণঘাতী হবে সেগুলো নির্ভর করে। তো এই সবকটা জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে জুনোটিক ডিজিজও কিন্তু অন্য আর পাঁচটা আমরা যে অসুখ জানি মাইক্রো অর্গানিজম দিয়ে যে ধরনের অসুখ হয় সেই ধরনেরই এক ধরনের অসুখ, এবং এটা নিয়ে অযথা ভ্রান্তি তৈরি করবার কোনো জায়গা নেই, অযথা খুব ভয় পেয়ে যাওয়ার কোনো জায়গা নেই। একই সঙ্গে এটাও ঠিক যে আমাদের যে যে জিনিসগুলো করার আর যে যে জিনিসগুলো করার না সেগুলো সঠিকভাবে বুঝতে হবে যাতে এগুলোর থেকে আমাদের খুব প্রাণঘাতী কিছু ঘটে না যায়।
1: বেশ, আজ তো 6 জুলাই বিশ্ব জুনোসিস দিবস বলা যায়, এই যে একটা দিন ধার্য করা হচ্ছে মানে তার গুরুত্ব যথেষ্ট। একটা বিশ্ব মানে তো বিশ্বের বিভিন্ন শহর আছে, গ্রাম আছে, নানান রকম জায়গা আছে, তাহলে কি এমন নয় ব্যাপারটা যে শুধুমাত্র গ্রামের মানুষেরাই বেশি পশু পাখির সংস্পর্শে আসছেন বলে তাদের মধ্যে আক্রমণটা বা সংক্রমণটা বেশি ঘটছে, তুলনায় শহরে তো মানুষের সঙ্গে মানুষেরই বেশি সাহচর্য, সেখানে কি এই জুনোসিস বা জুনোটিক যে ডিজিজ এই রোগগুলি সংক্রমণের সম্ভাবনা কম?
0: না না, একদম তা নয়, বরং ব্যাপারটা সত্যিকারে বলতে গেলে একটু উল্টো। গ্রামের মানুষ যারা প্রকৃতির সঙ্গে অনেক বেশি মিশে থাকেন তাদের ক্ষেত্রে জুনোটিক ডিজিজের সম্ভাবনা নিশ্চয়ই, একদিক দিয়ে তো বেশি নিশ্চয়ই, কারণ তারা সবসময় পশু পাখি এদের সংস্পর্শে আসছেন। কিন্তু যেহেতু তারা ওই সবসময় সংস্পর্শে আসছেন তারা কিন্তু প্রাইমড হয়ে যাচ্ছেন, এবং ওই প্রাইমড হচ্ছেন বলে তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা যতটা প্রবল, আমাদের শহুরে মানুষ যারা মানে মাটিতে কোনো দিন পা দিয়ে হাঁটি না জুতো ছাড়া, আমাদের ক্ষেত্রে কিন্তু সেই সম্ভাবনাটা বেশি বরং, অত কম নয়। হ্যাঁ, এটা নিশ্চয়ই
1: তাদের শরীরটা লড়তে শিখে গেছে।
0: হ্যাঁ নিশ্চয়ই, কারণ যেভাবে শেখাবেন মানুষের শরীর তো জানেন যে যেরকম ভাবে শেখাবেন সেরকম ভাবে শিখবে।
1: ওই একটা প্রবাদ আছে না, শরীরের নাম মহাশয়,
0: যা সয় তাই সয়, একদমই তাই। তো সেইভাবে তাদের শরীর অনেকটা হয়তো সেই লড়াইটা শিখে গেছে, আমাদের শরীর শেখেনি। সেই জন্যে গ্রামের মানুষের দেখবেন যে রোগটা হচ্ছে না, শহুরে মানুষের কিন্তু সেই রোগটা অনেক চট করে হয়ে যাবে। আর এই প্রসঙ্গে একটা কথা ছোট্ট আমি বলি, হয়তো শুনলে একটু হাসি পাবে। আমরা জুনোটিক ডিজিজ বলছি, পশুর থেকে মানুষে বলছি, মানুষের থেকে মানুষেও কিন্তু হয় এই জুনোটিক ডিজিজ। যেটা আপনি বলছেন, আপনি দেখুন না, কুকুরের থেকে আমাদের তো জলাতঙ্ক হয় জুনোটিক ডিজিজ, কিন্তু একটা মানুষ যদি আর একটা মানুষকে কামড়ে দেয় তার কি জলাতঙ্ক হতে পারে না, যদি প্রথম মানুষটির মধ্যে
1: ক্যারিয়ার হয়?
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
1: অর্থাৎ বাহক যদি আমি হই তাহলে আমিও আমার পাশের মানুষটিকে ছড়াতে পারি।
0: একদম, এবং সেটা পুরোপুরি ডিপেন্ড করছে আমার পাশের মানুষটি, মানে আমি বাহক হিসাবে বা কোনো একটি অন্য প্রাণী বা পাখি বাহক হিসাবে তাকে ছড়ানোর ক্ষমতা কতটা, আর সেই মানুষটির ওই রোগটার বিরুদ্ধে যুদ্ধ করবার তার যে ইমিউন সিস্টেম তার ক্ষমতা কতটা, এই দুটোর মধ্যে লড়াই হতে থাকবে। এই লড়াইতে যে জিতবে সেই জিতে যাবে। যদি যে বাহক তার লড়াইটা বেশি হয়, তার স্ট্রেনটা স্ট্রং হয়, যদি যে মাইক্রো অর্গানিজম দিয়ে ইনফেকশনটা হচ্ছে সেটা খুব শক্তপোক্ত হয়, তাহলে তিনি জিতবেন, অর্থাৎ মাইক্রো অর্গানিজম জিতবে এবং অসুস্থ হবে দ্বিতীয় মানুষটি। আর যদি দ্বিতীয় মানুষটির মধ্যে লড়াই করার ক্ষমতাটা খুব বেশি হয় তাহলে কিন্তু অত সহজে জিতবে না, তিনিই যুদ্ধে জিতবেন এবং তার কিছু হবে না রোগ।
1: সেই অরণ্যের প্রবাদ বাক্য আর কি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যার যত ক্ষমতা আছে বেঁচে যাবে সে। বেশ, এবারে আমরা আসি জুনোটিক ডিজিজ বলতে যে যে রোগগুলি রয়েছে সেগুলো জানি ব্যাপারটা, মানে আমি ছোট্ট করে প্রশ্নটা করছি বটে, উত্তরটা অনেক বড়ই হবে আপনার কাছে। মূলত কোন কোন রোগগুলি যেগুলো খুব কমন, যেগুলো মানুষের মধ্যে প্রায়ই আমরা আক্রান্ত হয়ে থাকি, বা উল্টোটা বারে বারে আপনি বলছেন আমরাও ওদেরকে সংক্রমণ করাই পশু পাখিদের, সেই রোগগুলোর কথা একটু আসি।
0: আমি এক্ষুনি বললাম যে মোটামুটি মাইক্রো অর্গানিজম বাহিত রোগ এগুলো, অর্থাৎ আমরা জীবাণু বলি বাংলায় যাকে। তো জীবাণু অনেক রকম হতে পারে, এটা মোটামুটি আজকাল আমরা অনেকেই জানি যে জীবাণু অনেক রকম হয়। যেমন একটু আগে আপনি বললেন কোভিড-19, আমরা জানি সেটা একটা ভাইরাস। আবার ঠিক একই রকমের আছে ব্যাকটেরিয়া, আবার ঠিক একই রকমের আছে প্যারাসাইট বা পরজীবী, ছত্রাক আছে। তো এদের প্রত্যেকের থেকেই হতে পারে। তো আমি

0: এই সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো জুনোটিক ডিজিজ বললেই আমাদের মনে ভেসে ওঠে সেরকম কয়েকটার নাম বলছি, যেমন জলাতঙ্ক বা র্যাবিস। র্যাবিস অবশ্যই ব্যাকটেরিয়ার থেকে হয়, এবং জলাতঙ্কর পরে এরপরে আমরা আসি লেপ্টোস্পাইরোসিস। লেপ্টোস্পাইরোসিস অবশ্যই আর একটা বর্ষাকালের গুরুত্বপূর্ণ রোগ। আমাদের চারপাশে বর্ষাকালে জল জমে, এই জলের থেকে আমাদের লেপ্টোস্পাইরোসিস হতে পারে। জলে কেউ কাজ করছে মাঠে বা রাস্তাতে জমা জলে হাঁটছে পায়ে, সেখানে লেপ্টোস্পাইরোসিসের সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা আসি ব্রুসেলোসিস, এটা তুলনামূলকভাবে একটুখানি কম পরিচিত, এবং সাধারণত যারা ফার্মিং করে, গরু মোষ ভেড়া ছাগল ইত্যাদি ফার্মিং যেখানে করে, এই এই সমস্ত পশুর মধ্যে এই রোগটা বেশি দেখা যায়।
1: একটু যদি এই এদের তো নামগুলো খুব শক্ত শক্ত, মানে আপনার জন্য খুব সহজ লাগলেও আমাদের মতো সাধারণ মানুষের খুব অচেনা নাম। এরা যে রোগগুলো ছড়াচ্ছে তাদের নামগুলো তো সহজ, আমাদের চেনা রোগ হবে নিশ্চয়ই।
0: ব্রুসেলা থেকে যে রোগ ছড়ায় সেটার নাম ব্রুসেলোসিস।
1: আচ্ছা,
0: এবং ব্রুসেলোসিস যদি মনে নাও বোঝা যায়, এটা বোঝার প্রধান লক্ষণ হচ্ছে যে দীর্ঘদিন জ্বর হবে, অতিরিক্ত ঘাম হবে, শরীরে ব্যথা দুর্বলতা ক্ষুধামান্দ ইত্যাদি ধরনের ব্যাপারগুলো। এবার দেখুন, বর্ষাকালে এরকম জিনিস আমাদের হয়, খুব স্বাভাবিকভাবেই হয় যে হঠাৎ একটু জ্বর এলো, খুব একটা খিদে পাচ্ছে না, গা হাত পা ব্যথা ম্যাচ ম্যাচ করছে, ব্যথা করছে। আমি প্রথমেই ভেবে নিই কিন্তু যে এটা ভাইরাল ফিভার, আমাদের সহজাত এটা প্রবৃত্তি। ভাইরাল ফিভার না হতে পারে, হয়তো আমি এমন কোনো একটা জায়গায় গেছিলাম, এমন কারুর থেকে আমি অ্যাকোয়ার করেছি যেটার জন্যে এই ধরনের জুনোটিক একটা ডিজিজ আমার হয়েছে। ফলে সব থেকে জরুরি যেটা, সেটা হচ্ছে যে যত তাড়াতাড়ি আমি বুঝতে শিখব বা আমি রিপোর্ট করতে শিখব, কাকে রিপোর্ট করব, আমি অবশ্যই ডাক্তারবাবুকে রিপোর্ট করব। ফলে এই ধরনের অসুখ হলে ঠিক আছে দুটো দিন দেখে নি, সহজাত প্রবৃত্তি। বাড়িতে আমাদের পোষা কুকুর আছে টমি, টমির সঙ্গে আদর করছিলাম টমিকে, একটুখানি হাতে সামান্য আঁচড় লেগে গেছে, দূর, ওকে তো আমরা ইঞ্জেকশন দিই, ওর থেকে কি কিছু হতে পারে নাকি, ভয়ঙ্কর ব্যাপার। এই মৃত্যুকে রোধ করা যাবে না, কারণ ব্রুসেলোসিসে হয়তো তবুও ওষুধ খেলে আমি বাঁচাতে পারবো, কিন্তু যখন জলাতঙ্ক হবে আমি কোনো ওষুধ দিয়ে, কিন্তু একবার হয়ে গেলে আমি কিন্তু আর কোনো ওষুধ দিয়ে তাকে বাঁচাতে পারবো না।
1: কিন্তু টমিকে যদি ভ্যাকসিন দিয়ে রাখাই থাকে তাহলেও কি তার আঁচড়ে বা কিছুতে জলাতঙ্কের একটা
0: 100 বার পারে? একবার নয়, 100 বার পারে, এবং সেটাকে কে ঠিক করবে আপনাকে ডাক্তারের সঙ্গেই কথা বলতে হবে, কারণ এটা পুরোটাই ডিপেন্ড করছে কবে ভ্যাকসিন দেয়া হয়েছে, কত নিয়মিতভাবে ভ্যাকসিন দেয়া হয়েছে, কুকুরটির সেই সময় কি কন্ডিশন রয়েছে সেটা দেখা, সে কি আদরের সময় অসাবধানতাবশত আঁচড়টা লেগেছে নাকি সে একটু অ্যাগ্রেসিভ হয়ে কামড়েছে, একটু পাগলামি করে কামড়ে দিয়েছে, সেইটা দেখা, ডিটারমিন করা যে ওর জলাতঙ্ক থাকতে পারে কি না, কুকুরটিকে দুদিন নজরে রাখা, যে জায়গায় আঁচড়টা লাগলো সাথে সাথে সেই জায়গাটাকে সাবান দিয়ে পরিষ্কার করে প্রচুর জল দিয়ে ধুয়ে ফেলা, এবং ডাক্তারবাবুর কাছে গিয়ে তাকে একবার বলা যে ঠিক কি হয়েছে, কতটা হয়েছে, ক্ষতর গভীরতা কতটা অঞ্চল জুড়ে, মানে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এইগুলো বুঝে ডাক্তারবাবু তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেবেন যে আপনারও সাথে সাথে অ্যান্টিরাবিস কিছু দেওয়ার প্রয়োজন আছে না প্রয়োজন নেই। উনি সেটা খুব ভালো বুঝতে পারবেন, কারণ হি ইজ ট্রেন্ড, উনি প্রশিক্ষণপ্রাপ্ত, আমরা সেটা কখনো বুঝবো না। ফলে সামান্য আঁচড় দুদিন অপেক্ষা করে দেখি আর কিন্তু কোনো সম্ভাবনা নেই, কারণ র্যাবিস এমনই একটা অসুখ, র্যাবিস অ্যানথ্রাক্স এই ধরনের অসুখগুলো, ইভেন আপনারা রিসেন্টলি দেখেছেন নিপা ভাইরাস, যেটা ভাইরাস ঘটিত, এগুলো এমন ধরনের অসুখ যে এগুলো একবার হলে তারপরে এগুলোর থেকে বেঁচে ফেরাটা অনেক বেশি কঠিন, বিশেষ করে র্যাবিসের ক্ষেত্রে তো, বা অ্যান্থ্রাক্সের ক্ষেত্রেও আমি এটা বলবো। আপনারা জানেন অ্যান্থ্রাক্সও একটা ভয়ঙ্কর অসুখ, যেটা মানে খুব সহজে মানুষের মধ্যে ছড়ানো যায়। ইভেন মানে আজকের পৃথিবীতে যখন আমরা একটু বেশি যুদ্ধ করতে ভালোবাসছি, আবার এই সময় যুদ্ধের উপকরণ হিসাবে অ্যান্থ্রাক্স ইউজড হচ্ছে, মানে বায়ো টেরারিজমের কাজেও অ্যান্থ্রাক্স লাগানো হচ্ছে,
1: জীবাণু ছড়িয়ে দেওয়া,
0: জীবাণু ছড়িয়ে দেওয়া। সব জীবাণু ছড়িয়ে দিলে কিন্তু চট করে মৃত্যু হবে না, চট করে ক্ষতি করা যাবে না, ফলে এমন কোনো জীবাণু ছড়িয়ে দাও যেটা একবার অ্যাটাক হলে তার থেকে আর প্রাণে বেঁচে ফিরতে পারবে না।
1: তো অ্যান্থ্রাক্সের কথাটা একটু তাহলে শুনি, যে মূলত কার কাছ থেকে আমাদের এই বিপদটা রয়েছে অ্যানথ্রাক্স ছড়ানোর ক্ষেত্রে?
0: আপনারা সংবাদপত্রে এটা পড়েছেন যে মূলত গবাদি পশুর থেকে অ্যানথ্রাক্স হয়, সংক্রমিত পশুর চামড়া, মাংস, পশম এগুলোর সংস্পর্শে এলেও এই রোগ হতে পারে। কালো রঙের ক্ষত

0: জ্বর এবং তার পরবর্তীকালে আস্তে আস্তে শ্বাসকষ্ট এবং তারপর মৃত্যু। তো সৌভাগ্যবশত আমাদের দেশে অ্যানথ্রাক্স একদমই স্বাভাবিক অসুখ নয়, মানে বিশ্বজুড়েই অধিকাংশ জায়গাতে অ্যানথ্রাক্স খুব স্বাভাবিক অসুখ নয়। এখানে একটা মজার জিনিস বলি যে প্রকৃতির নিয়ম অনুসারে যে রোগ যত বেশি প্রাণঘাতী হয় না, সেই রোগ তত কম ছড়ায়, সেই রোগ তত কম ইনফেক্ট করে। ফলে এই যে আমরা চট করে ভয় পেয়ে যাই যে নিপা ভাইরাসের ইনফেকশন শুরু হয়েছে, অত তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে না।
1: নিপা, ইবোলা,
0: হ্যাঁ,
1: মানে ইবোলা ইতিমধ্যে ভয় দেখিয়ে দেয়।
0: নিশ্চয়ই, আমি এর জন্য একবারও বলছি না যে প্রিকশন নেওয়া উচিত নয়, হাইয়েস্ট লেভেল অফ প্রিকশনারি মেজার সবসময় নেওয়া উচিত। কিন্তু সবসময় জানবেন যে এটা প্রকৃতির একটা মানে একেবারে রুল অফ থাম্ব, যে যে অসুখ যত বেশি জটিল, যত বেশি প্রাণঘাতী, তার ছড়িয়ে পড়ার প্রবণতাটা কিন্তু তত কম হবে, আর যে অসুখ যত কম প্রাণঘাতী তার ছড়িয়ে পড়ার প্রবণতাই সাধারণভাবে, এটা আমি রুল অফ থাম্ব হিসাবে বললাম। এবার আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে ইবোলা অলরেডি স্প্রেড করেছে, স্পিলেজ হয়েছে, সেখানে তো ইবোলা নিশ্চয়ই ছড়াবে, সাধারণ মানুষের মধ্যেও ছড়াবে। কিন্তু তার মানে এই নয় যে যেরকমভাবে COVID-19 গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল, সেরকমভাবে গোটা পৃথিবী জুড়ে অত ইজিলি ছড়িয়ে পড়তে পারবে। COVID-19 এই জন্যেই ছড়িয়ে পড়তে পেরেছে যে COVID-19 কিন্তু অতটা প্রাণঘাতী ছিল না। যদি অধিকাংশ অনেক বেশি প্রাণঘাতী হতো, হয়তো মানে আমাদের জীবনের নিয়ম অনুসারে সেটা হয়তো অতটা তাড়াতাড়ি অত বেশি স্প্রেড করতে পারতো না।
1: আমরা আসবো আরো অন্য জুনোটিক ডিজিজ নিয়ে, তার আগে টেলিফোনে আসি। টেলিফোনেও যাওয়ার আগে আরো একবার মনে করিয়ে দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের যারা একটু পরে রেডিও সেট টিউন করেছেন আকাশবাণী কলকাতায়, এখন আমরা শুনছি স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আজ ওয়ার্ল্ড জুনোসিস ডে, অর্থাৎ পশু থেকে মানুষের মধ্যে বা মানুষ থেকে পশুর মধ্যে রোগ ছড়িয়ে যায় যে রোগগুলি, সেই সকল রোগ নিয়ে সচেতনতার একটা দিন, এবং স্বাস্থ্য জিজ্ঞাসায় আমরা সে বিষয়ে কথা বলছি। উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, মাফ করবেন, বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর সন্দীপন গঙ্গোপাধ্যায়। কথা বলবো আমাদের শ্রোতা বন্ধুর সঙ্গে। 2213-1342 কে রয়েছেন এই মুহূর্তে? নমস্কার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি, নমস্কার নমস্কার
2: ডাক্তারবাবুকে। নমস্কার
0: নমস্কার
2: নমস্কার। তো দেখুন, আমরা একদম অত্যন্ত গ্রামে বাস করি, একদম অত্যন্ত গ্রামে বাস করি। তো এখানে বেশিরভাগ ঘোষ বাস করে, তো এখানে গরু, বাছুর, ভেড়া, ছাগল, জীবজন্তু সবই রয়েছে। তাহলে আমরা কি কি সাবধানতা অবলম্বন করব যাতে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় বা ভালো থাকা যাবে, এবং আমাদের গ্রামের মানুষ এই অনুষ্ঠানটা শুনছেন? আমি পূর্ব বর্ধমানের মঙ্গলথানা ঠাঙ্গাপাড়া গ্রাম থেকে সৌমিক দাস বলছিলাম।
0: আচ্ছা সৌমিকবাবু, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমি খুব সংক্ষেপে ব্যাপারটা বলে দিই। গরু, ছাগল, বাছুর ইত্যাদি নিয়ে আপনাদের কাজ, ফার্মিং করেন আপনারা, ফলে আপনাদের ক্ষেত্রে এই একটু আগে যে রোগগুলো আমি বলছিলাম সেগুলো হওয়ার সম্ভাবনা আছে। এর বাইরে আপনাদের ক্ষেত্রে যে রোগ হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে যে পরজীবী সংক্রান্ত অসুখ যেগুলো, যেমন ধরুন ক্রিপ্টোস্পোরিডিয়াম, ক্রিপ্টোস্পোরিডিওসিস হতে পারে, যার থেকে পেটের রোগ হয়। ক্রিপ্টোস্পোরিডিয়াম বললে আমরা হয়তো সাধারণ মানুষ খুব একটা বুঝতে পারছি না, ক্রিপ্টোস্পোরিডিয়াম মানে পেটের রোগ, বমি, ডায়রিয়া ইত্যাদি। তো এর জন্যে আপনাদের এই ব্যাকটেরিয়া বা এই ভাইরাস বা এই প্যারাসাইট, এগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে, যখনই এই প্রাণীর সঙ্গে আপনি ডাইরেক্ট কন্ট্যাক্টে আসছেন, কিছু প্রিকশনারি মেজার নেয়া, যেমন মানে কোনো অবস্থাতেই যেন মল মূত্র বা এর লালা বা এর গায়েও যখন আপনি হাত দিচ্ছেন, সেটা কোনোভাবে যেন আপনার দেহের মধ্যে চট করে প্রবেশ না করতে পারে, এটা হচ্ছে সব থেকে জরুরি। এবং তারপরে দ্বিতীয় জরুরি যেটা, সেটা হচ্ছে যে প্রাণীগুলোকে প্রপারলি মেনটেন করা, মানে প্রাণীগুলো খুব নোংরা অবস্থায় রয়েছে, কেউ হয়তো মলত্যাগ করেছে এবং তারপরে সেটা তার গায়ের মধ্যেই লেগে রয়েছে, এরকম অবস্থা যেন না ঘটে। তাদেরকে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্নান করানো, প্রপারলি রোদের মধ্যে নিয়ে যাওয়া, মাঠে নিয়ে যাওয়া, এগুলো। এবং তৃতীয় হচ্ছে যে আপনারা যদি কোনো সময় কোনো অসুখ বিসুখ আপনাদের মনে করেন হচ্ছে, সেটাকে খুব সাধারণভাবে চট করে আগে না নেয়া। এই এক্ষুনি যেমন আমি বললাম যে ক্রিপ্টোস্পোরিডিওসিস কিছুই না, আপনার ডায়রিয়া। এবার ডায়রিয়া তো অনেক কারণেই হতে পারে, আপনার হঠাৎ করে ডায়রিয়া বা বমি হলো, আপনি হয়তো মনে করলেন যে কালকে রাত্রে একটুখানি বদহজম হয়ে গেছে।

0: বেশি মাংস খাওয়া হয়ে গেছিল সেই জন্যে হয়েছে, সেটা নাও হতে পারে। ফলে তৎক্ষণাৎ একবার অন্তত আপনার লোকাল যারা হেলথ কেয়ার প্রোভাইডার্স রয়েছে, হেলথ সেন্টারে যারা ডাক্তারবাবুরা আছেন, তাদের কাছে একবার গিয়ে একটুখানি বলুন যে আমি এই ধরনের কাজ করি এবং আমার এই অসুখ হয়েছে। এই সচেতনতাটা যেন সমস্ত সময় আপনাদের মধ্যে থাকে যে আপনাদের যদি কোনো অসুখ বিসুখ করে, যেটা খুব তুচ্ছ বলেও আমরা অনেক সময় মনে করি, জ্বর বলুন, গা হাত পায়ে ব্যথা বলুন, গায়ে র্যাশ বলুন, হঠাৎ করে ডায়রিয়া বমি ইত্যাদি জাতীয় বলুন, বাড়ির কারুর যদি এই ধরনের কিছু হয় তাহলে সেটা যেন তৎক্ষণাৎ একবার একটুখানি রিপোর্ট করা হয় লোকাল যিনি ডাক্তারবাবু আছেন। আমি বড় কোনো ডাক্তার কিন্তু বলছি না, আপনার লোকাল যারা হেলথ কেয়ার প্রোভাইডার তাদের কাছে একটুখানি এটা রিপোর্ট করা। আর অবশ্যই আপনি যখন বাড়িতে ফিরে আসছেন সারাদিনের কাজের পরে, তখন খুব ভালোভাবে সম্ভব হলে সাবান দিয়ে স্নান করা। স্নান যদি সম্ভব না হয়, শীতকাল হয় বা জলের অপ্রতুলতা থাকে, অন্তত হাত পা প্রচণ্ড ভালো করে ধোয়া, এবং যখন এই জায়গাগুলোয় কাজ করতে যাচ্ছেন পায়ে ভালো জুতো বা চটি কিছু একটা পরা, যাতে পায়ের মধ্যে দিয়ে কোনোভাবে ইনফেকশন স্প্রেড না করতে পারে। হাতেও সম্ভব হলে গ্লাভস পরা, এবং এই সব জন্তু জানোয়ারের থেকে যে সমস্ত জিনিস আপনি নিয়ে আসছেন, ধরুন দুধ বা মাংস হয়তো নয়, দুধ হয়তো আপনি আনছেন, এই দুধ যেন কোনো অবস্থাতেই যে মানে একবার একটু জিভে ঠেকিয়ে আমি দেখি বা কিছু যে এটা ঠিক আছে কি না, এটা ঠিক হচ্ছে কি না, এই প্রবণতাটা খুব গণ্ডগোলের। কারণ দুধটাকে তো আপনি পাস্তুরাইজেশন করেননি, ওর মধ্যে সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাস সব কিছুই রয়েছে, ফলে এগুলো যদি কোনোভাবে অসাবধানতাবশত দুধটাকে দুইবার সময় ছিটকে মুখের মধ্যে বা নাকের মধ্যে ঢুকে গেল, সেখান থেকেও কিন্তু এই ধরনের ইনফেকশন সম্ভব। আর সর্বোপরি প্রাণীগুলোকে ভেটেরিনারি ডাক্তার যারা আছেন, ডাক্তারবাবু যাদের সঙ্গে আপনারা কথা বলেন দেখান, তাদের কাছে নিয়মিতভাবে রিপোর্ট করা। কোনো প্রাণী অসুস্থ হলে, অসুস্থ মনে করলে তার প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট, এইগুলোই মূলত আপনাদের ফলো করতে হবে।
1: আচ্ছা ডক্টর গঙ্গোপাধ্যায়, এবারে আসবো এমন একটি বিষয় যে নামটার সঙ্গে আমরা সবাই খুব পরিচিত, মাঝে মাঝেই এর একটা প্রকোপ দেখা যায় এবং তারপরেই গেল গেল রব ওঠে, সেটা হলো বার্ড ফ্লু। এমনই একটি রোগ যেটা কি না শুধুমাত্র যারা পোলট্রি যাদের বাড়িতে রয়েছে, যারা কাজ করছেন তাদের সঙ্গে যে শুধুমাত্র এই বার্ড ফ্লুর সম্পর্ক তা নয়, এমনকি যাদের আমাদের আশেপাশে হয়তো মুরগি নেই, হাঁস নেই, কিছু নেই, কিন্তু ওই ডিমটা খাচ্ছি, আমরা আদৌ চিকেন খাবো কি না, এই নিয়ে প্রশ্ন উঠে যায়। এই বার্ড ফ্লুর বিষয়ে কেন হয়, কাদের মধ্যে হয়, ভ্রান্ত ধারণা আমাদের কি কি, এবং সচেতনতা সবটাই যদি একটু আমাদের বলেন।
0: আপনি তো একদম সবই প্রায় বলেই দিলেন যে বার্ড ফ্লু যারা হাঁস মুরগির খামারে কাজ করেন এমন মানুষদের সঙ্গেই এটা অধিক পরিচিত, এবং ডেফিনেটলি এটা ভাইরাসজনিত রোগ, ফ্লু বলছি যখন। এবার বার্ড ফ্লু আর হিউম্যান ফ্লু এদের মধ্যে অনেকটা মিল থাকলেও কিছু কিছু অমিলও আছে, অর্থাৎ স্বাভাবিকভাবে কিন্তু এই বার্ড ফ্লু মানুষকে ইনফেক্ট করার কথা নয়, শুধু ওই হাঁস মুরগিকেই ইনফেক্ট করবার কথা। কিন্তু ওই জুনোসিসের জন্যেই আমাদের মানুষকেও জুনোটিক ডিজিজ হিসাবে এরা ইনফেক্ট করে, আমরা আক্রান্ত হই। সংক্রমিত পাখির খুব কাছাকাছি থাকলে বা তাদের দেহাবশেষের সংস্পর্শে এলে, তাদের মলমূত্র সংস্পর্শে এলে মানুষের সংক্রমণের হায়েস্ট সম্ভাবনা। তবে এই সংক্রান্ত বিষয়ে একটা জিনিস আমি একদম পরিষ্কার করে বলি, ভালোভাবে রান্না করে যদি মুরগি বা হাঁসের মাংস বা ডিম ইত্যাদি খাওয়া হয় তাহলে কিন্তু বার্ড ফ্লু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি এটাও আমি দায়িত্ব নিয়ে বলছি, বার্ড ফ্লু হয়েছে এমন পাখি, এমন মুরগি, সে অলরেডি আক্রান্ত বার্ড ফ্লুতে, তার মাংস যদি বহুক্ষণ ধরে ফুটিয়ে তারপরে আমরা খাই, সেখান থেকে বার্ড ফ্লু কিন্তু মানুষের হতে পারবে না। কারণ আফটার অল এটা একটা ভাইরাস, একটা মাইক্রো অর্গানিজম, এবং যে মুহূর্তে আপনি একটা নির্দিষ্ট টেম্পারেচারে একে কিছুক্ষণ ফোটাবেন, তখন কিন্তু এর বাইরের যে প্রোটিন আবরণ, প্রোটিন থাকে এই ভাইরাসই বলুন, ব্যাকটেরিয়া বলুন, সকলের, সেগুলো নষ্ট হয়ে এই কোষ ধ্বংস হয়ে যাবে। ফলে কোনো অবস্থাতেই, যেটা সমস্ত সময় আমাদের ফলো করা উচিত, যে আমরা যখনই মাংস ডিম রান্না করব, ওই আমরা অনেকেই বিশেষ করে শহুরে লোকের একটু তন্দুরি চিকেন, এবার তন্দুরি চিকেনটা যখন রান্না হচ্ছে দেখছেন তো, তখন কিন্তু ওই আঁচে শেঁকা হচ্ছে, রান্না আর শেঁকা দুটো কিন্তু আলাদা ব্যাপার না, ফোটানো মানে আপনারা দেখবেন, মানে যারা রান্নাবান্না বেশি করেন তারা জানেন যে রান্নার

0: সময় মাংসের ভেতরের টেম্পারেচার দেখার জন্যে সেই রকম থার্মোমিটারও পাওয়া যায়। ওই থার্মোমিটার মাংসের ভেতর ঢুকিয়ে দিয়ে দেখা হয় যে একদম মাংসের ভেতরের অংশটাতে কতটা টেম্পারেচার রিচ করেছে। ওই টেম্পারেচারটা যদি প্রভূত পরিমাণে রিচ করে 100 ডিগ্রি, 120 ডিগ্রি, 130 ডিগ্রি, তাহলে কিন্তু তারপরে আর ওই ভয়ের কোনো সম্ভাবনা নেই, কিন্তু ওটা করে না। আপনারা যখনই আমরা এই ধরনের এই শ্যাঁকা আতকাঁচা এই ধরনের জিনিস খাই, গরম অবস্থায় খাচ্ছি, খুব সুন্দর খেতে লাগছে, কিন্তু ভেতরটা যখন ছাড়িয়ে দাঁত দিয়ে খাচ্ছি ভেতরটা কিন্তু লালচে, লালচে কিন্তু থাকবে না। যখন পুরো রান্না হয়ে যাবে তখন কিন্তু কোনো অবস্থায় ভেতরের রংটা ওই লালচে রংটা সাদাটে হয়ে যাবে, সাদাটে তো হবেই, তার সঙ্গে ঘন রং হয়ে যাবে, ম্যারো যে অংশটা বা রক্ত যে অংশগুলোতে সেই অংশগুলোর রং প্রচন্ড ঘন ডিপ হয়ে যাবে, ব্রাউনিশ ব্ল্যাক, ব্রাউনিশ হয়ে যাবে।
1: অর্থাৎ আমাদের সাধারণ ঘরোয়া বাঙালি রান্নার ক্ষেত্রে যে মাংস রান্না মানেই কষিয়ে রান্না, অনেকক্ষণ
0: প্রেসার কুকারে, প্রেসার কুকারে আপনি প্রেসার কুকারে যে মাংস রান্না করেছেন চোখ বন্ধ করে সেই মাংস খেতে পারেন, সেটা বার্ড ফ্লু আক্রান্ত মাংস হলেও আপনার তার থেকে, আমি কখনো বলছি না, এটা কখনো সাজেস্টিভ নয় যে আমি বার্ড ফ্লু আক্রান্ত খেতে বলছি সেই মাংস, কিন্তু আমি ভরসা দিয়ে বলছি যে সেই মাংসর থেকেও কিন্তু সংক্রমণ ছড়ানোর কোনো সম্ভাবনা নেই যদি সেটা প্রেসার কুকারে কুক করা হয়।
1: বেশ, এবারে একটু ডিমের কথায় আসি। ডিম তো এখন ওই একই ব্যাপার, আগে যেমন শুধু ভাজা এবং সেদ্ধ ছিল, এখন ওই সানি সাইড আপ, হাফ বয়েল, নানান রকম ব্যাপার এসেছে, এই ক্ষেত্রে একটু যদি বলেন।
0: ডিমের ক্ষেত্রে ভয়টা আরও অনেক বেশি, তার কারণ হচ্ছে আমরা প্রায় খুব কম সময়ই ডিমকে অনেকক্ষণ ধরে ফোটাই। আপনি লক্ষ্য করে দেখুন, ইভেন এই যে বললেন সানি সাইড আপ তো ছেড়েই দিলাম, পোচ ইত্যাদি আমি ছেড়েই দিলাম, কিন্তু যখন আমরা ডিম এমনি অমলেট করেও খাই, ভেজে পুরো ফ্রায়েড এগ, ডিমের প্রত্যেকটা অংশের টেম্পারেচার কি আমি যেভাবে বললাম সেরকমভাবে উঁচুতে ওঠে, হয়তো কিছু কিছু জায়গা নরম রয়ে গেল। ওই নরম যে জিনিসটা স্ক্র্যাম্বলড এগ, নরম যে অংশটা, সেই অংশটা দিয়ে কিন্তু সাংঘাতিকভাবে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। ফলে যে জিনিসটা সাংঘাতিকভাবে লক্ষ্য করা দরকার, যে যা কিছুই খাবো এই পাখি সংক্রান্ত বার্ড ফ্লুয়ের সময়, মাংস হোক বা ডিম হোক, সেটা যেন প্রচন্ড ভালোভাবে রান্না করা হয়,
1: সুসিদ্ধ যাকে বলে,
0: একেবারে অতিরিক্ত সিদ্ধ, সুসিদ্ধ,
1: সুসিদ্ধ হতে হবে,
0: ভালোভাবে সেটাকে সিদ্ধ করতে হবে, অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে।
1: সুতরাং শ্রোতা বন্ধুরা, আপনারা যারা শুনছেন অনুষ্ঠান, শহরের মানুষ হোক বা গ্রামের হোক, প্রত্যেকেই কিন্তু একটু খেয়াল রাখবেন যখনই দেখবেন যে এলাকাতে বার্ড ফ্লুর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বা এরকম কিছু, মাংস বা ডিম যেটাই খাবেন অনেকক্ষণ ধরে ফুটিয়ে একেবারে সুসিদ্ধ যদি খাওয়া হয়, তাহলে কিন্তু ডক্টর গঙ্গোপাধ্যায় বলছেন যে অনেকটা নিরাপদ থাকা যাবে।
0: এবং তার সাথে আমি আর একটা জিনিস যদি অ্যাড করি, সেটা হচ্ছে যে যারা এগুলোকে পালন করছেন, এই খামারগুলোর কাজ যারা করছেন, তাদেরও একটুখানি ভালোভাবে লক্ষ্য রাখা দরকার। যে পাখিটা খুব ঝিমোচ্ছে, মরে যাওয়ার মতন অবস্থা হচ্ছে, আমি নর্মাল যাকে মনে করছি না, যে মরে গেছে সে তো বটেই, তাকে মাটির নিচে একদম পুঁতে ফেলতে হবে বা জ্বালিয়ে ফেলতে হবে, আর যাকে আমার মনে হচ্ছে যে মানে ঠিক স্বাভাবিক নয়, সেই প্রাণীগুলোর দিকে একটু লক্ষ্য রাখা এবং তাকে আইসোলেট করে দেয়া, তাকে আলাদা করে দেয়া, কারণ এই একটা পাখি থেকে দ্বিতীয় পাখিতে ছড়াবে, ফলে একদম প্রথমেই তাকে আইসোলেট করা। এবং আপনারা জানেন, শুনতে খুব দুঃখের হলেও, কালিং অর্থাৎ মেরে ফেলা হয়, তো প্রয়োজন পড়লে যদি যারা ভেটেরিনারি ডক্টরস, যারা লোকাল অথরিটি, তারা যদি মনে করেন, তাদেরকে মেরেও ফেলতে হবে, সেই পাখির মাংস যেন কোনোভাবে বাজারে চলে না আসে।
1: বেশ, আমরা আরো একটা টেলিফোনে আসি, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
2: আমি হুগলি জেলার রাজবোলার থেকে আশিস বর কথা বলছি।
1: বলুন আশিস বাবু।
2: ডাক্তারবাবু নমস্কার।
0: নমস্কার আশিস বাবু।
2: তনিষ্ঠাজি নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন।
2: আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, অনেকে টিয়া পাখি, বদ্রি পাখি পোষে, এ থেকে কি কি রোগ ছড়ায়?
0: টিয়া পাখি বা বদ্রি পাখির থেকে একদম এক্সক্লুসিভলি কি রোগ ছড়ায় এটা বলা বোধ হয় একটু কঠিন এই মুহূর্তে, আমি সেরকম কিছু আমার জানা নেই, আমি বলতে পারলাম না। তবে পাখিদের থেকে যে রোগ ছড়ায় সেই রোগ কিন্তু টিয়া পাখির থেকেও ছড়াতে পারে, যেমন ধরুন বার্ড ফ্লু এক্ষুনি বলছিলেন যেটা শর্মিষ্ঠাদি, বার্ড ফ্লু কিন্তু টিয়া পাখির মধ্যেও হতে পারে, টিয়া পাখির থেকেও ছড়াতে পারে, বদ্রি পাখির থেকেও ছড়াতে পারে। ফলে যে সমস্ত অসুখ, যেমন আমি ক্রিপ্টোস্পোরিডিয়াম বলছিলাম, ক্রিপ্টোস্পোরিডিয়াম অ্যাভিস, পাখিদের যে ক্রিপ্টোস্পোরিডিয়াম হয় সেখান থেকে ক্রিপ্টোস্পোরিডিয়াম ছড়াতে পারে, যে অসুখ অন্য পাখিদের হতে পারে সেই অসুখ কিন্তু টিয়া

0: পাখি বা বদ্রি পাখিরও যে হবে না এমনটা নয়। ফলে পাখিদের থেকে যে সমস্ত জুনোটিক ডিজিজ আমরা অ্যাকোয়ার করি টিয়া পাখি বা বদ্রি পাখির থেকে, সেগুলো করার প্রভূত সম্ভাবনা রয়েছে।
1: বেশ, এবারে একটা আমার মনে হচ্ছে একটি পাখির কথা, পায়রা। পায়রা এমন একটি পাখি যে সাধারণত বাড়িতে, বাড়ির ছাদে, বাড়ির কার্নিসে, এখন বাড়ি বাড়ি এসি হয়েছে, ঠিক এসির যে বাইরের মেশিনটা যেখানে তার ফাঁকে নানান জায়গায় তারা বাসা বাঁধে, এবং ওদের লোম, ওদের পালক ভীষণভাবে ঘরে হাওয়ায় উড়ে আসে। তো এই পায়রা থেকে কি মানুষের কোনো রকম রোগের সংক্রমণ বা ভাবনার কিছু আছে?
0: একদম একেবারে সম্ভব, এবং পায়রার থেকেও মানে বিভিন্ন রকম পাখিবাহিত জুনোটিক ডিজিজ যা যা রয়েছে সেগুলো সব পায়রা অ্যাকোয়ার করতে পারে, পায়রার থেকে হতেও পারে। যেটা এখানে আরেকটু অধিক বলবার সেটা হচ্ছে যে পায়রার থেকে আপনি যেটা বললেন লোম, এবং পায়রার এই লোম বা পায়রার গায়ের থেকে দেখবেন মানে অটোমেটিক এগুলো উড়ে বেড়ায়, না খুলে বেরোনোটা একটু বড়, কিন্তু পায়রা যখন ওড়ে আপনি দেখবেন জায়গাটা ধুলোয় ভরে গেল মনে হচ্ছে, সেটা কিন্তু ধুলো না, ওর গায়ের থেকেই বেরোচ্ছে। ওই লোমের কণা গুঁড়ো এগুলো খুব মাইক্রো লেভেলের, মানে মেজার করলে এগুলো অত বড় না যে চোখে আমরা দেখতে পাবো। এই জিনিসগুলো কিন্তু, এটা ঠিক জুনোটিক ডিজিজ নয় কিন্তু এই প্রসঙ্গে বলছি যে এই সব জিনিসগুলোর থেকে কিন্তু আমাদের ফুসফুস বা ইত্যাদির অনেক বাজে অসুখ হতে পারে। সেগুলো হয়তো মাইক্রো অর্গানিজম নয়, মাইক্রো অর্গানিজমের থেকে যে ধরনের আমাদের ডিজিজ হয় মানে কমিউনিকেবল ডিজিজ, এগুলো হয়তো কমিউনিকেবল ডিজিজ,
1: সংক্রামক নয়,
0: সংক্রামক নয়, কিন্তু মানে যে জায়গায় পায়রা আছে সেখান থেকে হতে পারে। ফলে পায়রাদের থেকে একটু দূরে থাকাটা, মানে পায়রা উড়ছে দেখছি এটা সুন্দর, কিন্তু মানে বাড়ির মধ্যে তাকে রাখা প্রচুর পায়রা এবং সেখান থেকে ধুলো, মল, তার ইত্যাদি, এবং তার সঙ্গে তো মাইক্রো অর্গানিজম, তা সে যেগুলো অ্যাকোয়ার করবে সেই ভয় তো রয়েইছে।
1: বেশ, যেহেতু আজ পশু পাখি থেকে ছড়ানো বা তাদের সঙ্গে যে সকল সংক্রমণ আসে সেসব নিয়ে কথা হচ্ছে, একটু মাছের কথায় আসি। অনেকের বাড়িতেই আছে অ্যাকোয়ারিয়ামে, তারা ঘরের মধ্যেই মাছ রাখতে ভালোবাসেন, এছাড়া ফিশারিজের সঙ্গে জড়িয়ে আছেন এমন বহু মানুষ রয়েছেন, মাছ চাষটাই তাদের পেশা। মাছের থেকে কি কোনো রকমভাবে সংক্রমণ হয়, এমন কোনো রোগ রয়েছে?
0: হ্যাঁ, নিশ্চয়ই মাছের থেকে সংক্রমণ হতে পারে। মাছের থেকে এক তো হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন অলওয়েজ পসিবল, এবং ওই আপনাকে একটু আগে যেটা বললাম যে মাছটাকে আমি হালকা একটু শ্যালো ফ্রাই করে দিব্যি সুন্দর খেলাম ভাতের সঙ্গে বা এমনি মাছ ভাজা হিসাবে,
1: এবং বেশ কিছু মাছ আছে বাঙালি বেশি ভাজতে ভালোবাসে না, যেমন ইলিশ, যেমন চিংড়ি,
0: একদম
1: বেশি ভাজতে একদম পছন্দ করে না।
0: এবারে মানে চিংড়ি তো আপনারা জানেন, মানে আমরা সবাই জানি যে চিংড়ির অন্ত্রের থেকে কলেরা থেকে আরম্ভ করে আরো বহু রকম রোগ এগুলো সম্ভব। মাছের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, কারণ ওদের গাট বলুন, আমরা জানি আমাদের গাট, আমাদের যেটা গাট রয়েছে সেখানে বহু রকমের ব্যাকটেরিয়া থাকে যারা আমাদের জন্য ভালো ব্যাকটেরিয়া, হয়তো ভাইটামিনস বা মাইক্রোনিউট্রিয়েন্টস তৈরি করে, হেল্প করে আমাদের। তো চিংড়ি বা অন্য মাছের ক্ষেত্রেও তো তাদের গাটের মধ্যেও তো সেই রকম রয়েছে, তার ক্ষেত্রে যেটা ভালো ব্যাকটেরিয়া, আমার ক্ষেত্রে সেটা যে ভালো ব্যাকটেরিয়া হবে এমন তো কোনো কথা নেই, আমার শরীরটা তো সেই ব্যাকটেরিয়ার জন্য নয়, ফলে সেটাই আমার জন্য খারাপ ব্যাকটেরিয়া হতে পারে, আমার ক্ষতি করতে পারে, আমাকে ইনফেক্ট করতে পারে। এর বাইরেও কোনো একটা চিংড়ি সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে যখন থাকছে, মাছ যখন থাকছে, তারা কাকে খাচ্ছে, কি খাচ্ছে, তার থেকে কোন ব্যাকটেরিয়া বা কোন ভাইরাস তাদের শরীরে বা দেহের ভেতরে অন্ত্রে তারা বাসা বেঁধেছে আমরা কেউ জানি না, ফলে যে কোনো সময় এই ধরনের ইনফেকশন পসিবল। এবং সেই জন্যই সবসময় এটা মানে বলা ভালো যে খুব ভালো করে রান্না করে, ওই একই কথা আবার যে মাছের ঝোল খুব ভালো করে ফুটিয়ে বানানো হয়েছে,
1: ভাপা বিষয়টাকে একটু এড়িয়ে চলাই ভালো,
0: যদি না আমি জানি যে এই মাছের থেকে কোনো ভয় নেই,
1: আমি সেটা জানাটা যা বুঝতে পারছি খুব
0: জটিল, অবশ্যই খুব জটিল, যদিও মাছের ক্ষেত্রে এটা বলা ভালো যে এই ধরনের ইনফেকশন কম দেখি, খুব বেশি যে আমরা দেখি সচরাচর নয়, সেটা পাখির ক্ষেত্রে, মাংসের ক্ষেত্রে, দুধের ক্ষেত্রে ইনফেকশন গুলো বেশি, কিন্তু তবুও আমি বলবো, বিশেষ করে আপনি চিংড়ি বলাতে আমি আরো বলছি যে চিংড়ি মাছের থেকে কুচো চিংড়ি মানে খুব মানে লোভনীয়, হ্যাঁ, এবং খুব লোভনীয় ওই কুচো চিংড়ি বেটে তাই দিয়ে বড়া বানিয়ে বা এগুলো থেকে কিন্তু মানে খুব বাজে রকমের ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা। এর বাইরেও মাছের গায়ে, যেটা বিশেষ করে বলার, বহু রকমের টিক্স থাকে। এবার এই টিক্সগুলো মাছের গা থেকে যদি আমাদের,
1: অর্থাৎ কি কৃমি বলতে পারি আমরা?
0: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কৃমির মতন কিছু। এবার এইগুলো মাছের গা থেকে

0: এই ধরনের জিনিসগুলো হয় অনেক সময়, বর্ষাকালে হয়। ফলে ওই একটাই মানে কথা বারবার বলবার, সেটা হচ্ছে যে ভালো করে দেখে খাওয়া, যে মাছটা ভালো মাছ দেখে বোঝা যাচ্ছে, এবং দ্বিতীয় কথা খুব ভালো করে রান্না করে খাওয়া, যে অন্তত আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, ফলে চট করে খুব কিছু ক্ষতির আশঙ্কা আমার এই ধরনের মাইক্রো অর্গানিজম থেকে নেই, তারা নষ্ট হয়ে গেছে।
1: বেশ, টেলিফোনে আবারও আসা যাক। 2213-1342 কি রয়েছেন? নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, আমি দক্ষিণ চব্বিশ থেকে অরবিন্দ নস্কর।
1: বলুন অরবিন্দ বাবু।
2: হ্যাঁ ডাক্তারবাবু, এবং আপনাকে নমস্কার।
0: নমস্কার অরবিন্দ বাবু।
2: হ্যাঁ, আমার একটা প্রশ্ন, আপনি একটু যে মাছ নিয়ে যে কথাটা বললেন, হ্যাঁ তা আমার ওই একটু একটু জানার আছে। আমরা তো প্রত্যেক মানুষ নিয়মিত মাছ খাই।
0: হ্যাঁ খাবেন, কোনো অসুবিধা নেই।
2: হ্যাঁ কিন্তু আমি আমার একটা প্রশ্ন, মাছ রান্না হলো দুপুরবেলা, হয়তো সেই মাছ থেকে গেল, হয়তো এই 8-9টার দিকে খেলাম, হয়তো সেই অবস্থায় না খেয়ে যদি একটু ফুটিয়ে নেওয়া যায়, বা সেই অবস্থায় খেলে এর ডিফারেন্স কতটুকু যদি একটু বলেন।
0: অবশ্যই আপনি যদি ফুটিয়ে নিয়ে খান মাছটা, আপনি একদম ভয়মুক্ত, চিন্তামুক্ত, এ সম্পর্কে কোনো দ্বিমত আর মনের মধ্যে রাখার দরকার নেই। তবে পুরোটাই ডিপেন্ড করছে আপনি কোন সময়, কারণ এই যে মাইক্রো অর্গানিজমরা, এই ব্যাকটেরিয়া বলুন বা ভাইরাস বলুন বা যা কিছুই বলুন, এরা যে জায়গাতে বাসা বেঁধেছে সেই জায়গাতে এরা কোলোনাইজ করে, এবং একটা মিনিমাম ডোজ আছে, কোনো ক্ষেত্রে আমরা লিথাল ডোজ বলি বা কিছু, সেই জায়গায় যতক্ষণ না ওই সংখ্যাটা পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ইনফেক্ট করতে পারবে না। একটা কলেরার জীবাণু থেকে আপনার কলেরা হয়ে যাবে না, ও আশা আউট হয়ে বেরিয়ে যাবে, কিন্তু যখন একটার জায়গাতে 1000 জীবাণু আপনাকে অ্যাটাক করবে তখন কিন্তু কলেরার সম্ভাবনা আছে। তো আপনি যদি গরমকালে ওটাকে রেখে দেন, এই সমস্ত ব্যাকটেরিয়া বলুন বা এই সমস্ত পরজীবীরা বলুন, এদের সকলের বাঁচবার অপটিমাম টেম্পারেচার ইন জেনারেল 37°, 35°, বা এই রকম কাছাকাছি, মানে কোনো অবস্থাতেই কিন্তু 10°, 15° নয়। যখন প্রচণ্ড শীতকাল তখন আপনি যদি মাছটাকে রেখে দেন, সেটা সন্ধে 8টার সময় খেলে ভয়ের সম্ভাবনা খুব কম, কিন্তু একেবারে প্রচণ্ড গরমের সময় আপনি সারাদিন মাছটাকে বাইরে ফেলে রাখলেন, রেফ্রিজারেট করলেন না বা কিছু করলেন না, তখন কিন্তু সেখানে মাছটার মধ্যে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং এটা জুনোটিক ডিজিজ বলে বলছি না, এটা স্বাভাবিকভাবে আকাশে বাতাসে যে সমস্ত জীবাণুরা ছড়িয়ে রয়েছে তারাই গিয়ে ওই মাছটার মধ্যে বাসা বাঁধবে। আমাদের যেমন খাবার মাছ, ওরাও কিন্তু মাছটার গায়ে গিয়ে বাসা বাঁধবে, ওরাও কিছু ওর থেকে খেতে চাইবে, ফলে ওরা বাসা বাঁধলে ওরা আস্তে আস্তে কলোনাইজ করবে, সংখ্যায় বাড়বে, বিকেলবেলা মাছটা পচে যাবে, আপনি যখন খাবেন হয়তো এতটা পচেনি যে দুর্গন্ধ হয়েছে আপনি বুঝতে পারলেন না, কিন্তু ইনফেকশনটা আপনার হয়ে গেল। ফলে আপনি প্রথম যেটা বললেন যে ফুটিয়ে নিয়ে খাওয়া, এর কোনো বিকল্প নেই, কোনো বিকল্পই নেই।
1: বেশ, ডক্টর গঙ্গোপাধ্যায়, এবারে ওই কলেরা আপনি এক্ষুনি বললেন না যে একটা জীবাণু এলে কিছু হবে না, 10টা এলে সমস্যা আছে। আমরা করোনার সময়তেও এই কথাটা খুব শুনছিলাম, এবং আমাদের যে ওই টেস্টটা করতে হতো সেই টেস্টের সঙ্গে আসতো ভাইরাল লোডের বিষয়টা, যে কারোর ভাইরাল লোডটা অনেক বেশি তার জমি মানুষে টানাটানি হচ্ছে, ভাইরাল লোড কম হলে তুলনায় একটু ওষুধ খেলে ঠিক হয়ে যাচ্ছে। এই জুনোটিক ডিজিজের ক্ষেত্রেও কি বিষয়টা এরকম আছে?
0: জুনোটিক ডিজিজের মধ্যে তো আপনাদের আগেই বললাম আমি যে ভাইরাসও রয়েছে, সব রকম মাইক্রো অর্গানিজম, এবং ভাইরাল লোড যেরকম বলছেন সেরকমই ব্যাকটেরিয়াল লোড বা প্যারাসাইটিক লোড, এগুলো এরকমভাবে বাড়বে। তো ভাইরাল লোড আপনি যেটার কথা বলছেন সেটা হচ্ছে সিটি ভ্যালু, আমরা সবাই তখন খুব এই জিনিসটা দেখতাম, সিটি ভ্যালুটা যত কম হবে তত ভয়, যত বেশি হবে তত কম ভয়, এরকম একটা আমরা বুঝতে শিখেছিলাম, সেটা কিন্তু সত্যি নয়, সেটা সবসময় যে সত্যি তা নয়। তবে এটা ঠিক যে সিটি ভ্যালুর ওপরে লোডটা ডিপেন্ড করে, সিটি ভ্যালু ওটাকে আমরা একটু বিজ্ঞানের ভাষায় আমরা ওটাকে বলতাম রিয়েল টাইম পিসিআর, এবং রিয়েল টাইম পিসিআর যে টেস্টটা করা হতো তার যে সিটি ভ্যালু আসতো সেটা কম, মানে ভাইরাল ভাইরাল লোডটা বেশি। তো এই ভাইরাল লোড বেশি মানে কিন্তু ভাইরাল পার্টিকেল বেশি, ঠিক একইভাবে ব্যাকটেরিয়াল লোড বেশি মানে ব্যাকটেরিয়াল পার্টিকেল বেশি,
1: মানে বেশি বেশি ঢুকেছে শরীরে,
0: বেশি বেশি ঢুকেছে কিংবা বেশি বেশি গ্রো করেছে, ঢুকেছে বেশির থেকেও গ্রো করেছে বেশি,
1: ঢোকার পরে অনেক বেশি,
0: হ্যাঁ অনেক বেশি বেড়ে গেছে, মানে

0: আমি হয়তো কোনো একটা সময়ে ঢোকবার পরে দ্বিতীয় দিনে টেস্ট করছি, তখন ভাইরাল লোডটা কম এবং আমি তখনও কিছু মানে প্রিকশনারি মেজারও নিইনি, আর আমি হয়তো সপ্তম দিনে টেস্ট করছি, ততদিনেও অনেকটা বেড়েছে এবং ভাইরাল লোডটা বেশি। ফলে আমার এই কথাটা থেকেই আপনি বুঝছেন যে দ্বিতীয় দিন আর সপ্তম দিন, যদি কোভিডের ক্ষেত্রে আমার কোনো ওষুধ খাওয়ার দরকারই না পড়ে, নর্মালি সে কমে, তাহলে সে আস্তে আস্তে নিজেই বাড়বে, আস্তে আস্তে নিজেই ক্লিয়ার আউট হবে। সেখানে কিন্তু ভাইরাল লোড খুব একটা কিছু বড় কাজ করছে না। আমার শুনতে ভয় লাগছে হয়তো যে ভাইরাল লোড বেশি, তার মানেই এই নয় যে আমার খুব সাংঘাতিক কিছু হবে। আবার এটাও সত্যি কথা, যদি স্ট্রেনটা এমন মারাত্মক কোনো একটা স্ট্রেন হয় যার মানে মানুষকে প্রাণঘাতী স্ট্রেন মেরে ফেলবার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে লোডটা যদি বেশি হয় তার মানে ভাইরাস বেশি আছে, আপনার ক্ষতির পরিমাণটাও বেশি হওয়ার সম্ভাবনা। ফলে একেবারে ওই ঠিক রুল অফ থাম্ব হিসাবে হয়তো বলা যাবে না যে লোড বেশি মানেই সেটা খারাপ, কিন্তু এটাও ঠিক যে লোড কম হলে সে খারাপ হবে না তার কোনো কথা নেই, কিন্তু লোড বেশি হলে সে ডেফিনেটলি খারাপ হতে পারে। এবং এই কথা ভাইরাসের ক্ষেত্রে ঠিক যেমন প্রযোজ্য, একইভাবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা প্যারাসাইটের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ ঠিক ডাইরেক্ট কোনো এরকম বলা যায় না যে লোড বেশি মানেই খারাপ, কিন্তু লোড বেশি হলে যদি সে ক্ষতিকারক বেশি হয়, তাহলে লোড বেশি হলে সেখান থেকে খারাপ হওয়ার সম্ভাবনাটা নিশ্চয়ই বেশি। তখন
1: আমরা সাধারণত দেখেছি করোনার সময় তো বটেই, ইবোলা বা নিপার ক্ষেত্রেও দেখি বহু মানুষ আক্রান্ত হন, তার মধ্যে কিছু মানুষ মারা যান, অনেকেই সুস্থ হয়ে যান। আবার একটু আগে আপনিও বলছিলেন যে ইমিউনিটির কথা, তাহলে একটু যদি আমাদের বুঝিয়ে বলেন যে এই জুনোটিক ডিজিজের ক্ষেত্রে পশু থেকে যেগুলো ছড়িয়ে যাচ্ছে আমাদের মধ্যে, সেক্ষেত্রে আমাদের ইমিউনিটি কত বড় রোল প্লে করছে, অর্থাৎ যে মানুষটি আক্রান্ত হচ্ছেন তার রোগ প্রতিরোধের ক্ষমতা এক্ষেত্রে কতটা বড় দায়িত্ব পালন করছে?
0: সব থেকে বড় দায়িত্ব আমাদের ইমিউনিটিই পালন করছে। তার কারণ হচ্ছে আমরা আক্রান্ত হব কি আক্রান্ত হব না, এবং আক্রান্ত হলে, আক্রান্ত হওয়া মানেই যে খুব সিভিয়ার ডিজিজ হবে তা না, অনেকের ক্ষেত্রে আক্রান্ত হলাম কিন্তু ডিজিজটা, কোভিডেই আপনারা দেখেছেন একই বাড়িতে চারজন আক্রান্ত হলেন, একজন বুঝতেই পারলেন না, একজন খুব ভুগলেন কাশি সর্দি মানে বুকের যন্ত্রণা, তাকে হয়তো হসপিটালাইজ করতে হলো, একজন তো এত সাংঘাতিক তিনি মারাও গেলেন, আর আরেকজনের ক্ষেত্রে ইনফেকশনটা হলো না। চারজন মানুষ চার রকম হলো, কী জন্যে হলো? এই একটাই কারণ, চারজনের কিন্তু একই স্ট্রেন, এরকম নয় যে চারটে আলাদা আলাদা জিনিস থেকে সংক্রমণটা হয়েছে, কোভিডের পার্টিকুলার একটা স্ট্রেন থেকেই চারজন আক্রান্ত, একজনের থেকে অন্যজনের ছোঁয়া লেগেছে, কিন্তু ওই চারজনের ইমিউনিটি শরীরের ভেতরের চার রকম। কেন চার রকম? কারুর হয়তো বয়স কম, বয়স বেশি, আমরা জানি যে কম বয়সে ইমিউনিটি প্রপারলি গ্রো করে না, এবং 60 বছর বয়স হয়ে যাওয়ার পরে আবার আমাদের ইমিউনিটি আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। এর বাইরে আমাদের কিছু কিছু বিশেষ অসুখ থাকলে এই ইমিউনিটি কিন্তু আমাদের কমে যায়। ডাক্তারবাবুরা তখন বলেছেন কোভিডের সময় কি ধরনের অসুখ থাকলে,
1: কোমরবিডিটি,
0: কোমরবিডিটি, এক্স্যাক্টলি,
1: এই বেশ কিছু শব্দ করোনা আমাদের চিনিয়ে দিয়ে গেছে
0: একেবারে একেবারে। এবার এই কোমরবিডিটি যেরকম, ঠিক একইভাবে আমি বলতে চাইবো যে যদি আমরা কোনো অন্য অসুখে আর একটা আক্রান্ত হই, যেমন ধরুন এইচ আইভি, খুব প্রাণঘাতী অসুখ একটা, তো এইচ আইভির ক্ষেত্রে বা আমার ক্যান্সার আছে, এই সব অসুখগুলোর ক্ষেত্রে আমরা এমন কিছু ওষুধ খাই, আমাদের খেতে হয় বা নিতে হয়, যে অসুখগুলো কিন্তু ইমিউনিটিকে সাপ্রেস করে রাখে। কারণ অতিরিক্ত ইমিউনিটিও কিন্তু আমাদের জন্য ভালো না। আপনারা জানেন আমরা অ্যালার্জি নিয়ে অনেক সময় কথা বলি, এটা কিন্তু ইমিউনিটি ওয়ান কাইন্ড অফ, যে সাংঘাতিক বেশি রকম ইমিউনিটি শো করছে, ফলে অ্যালার্জি কি ভালো আমাদের জন্য? ভালো না। তো ওই সব ক্ষেত্রে ওই ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ কিছু দেয়া হয়। তো ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগের আন্ডারে যারা আছে তারা তো অলরেডি নিজের ইমিউনিটিকে কমিয়ে রেখেছেন,
1: ফলে সেখানে তো ক্ষমতা কম,
0: একদম একদম, ফলে সেখানে যদি আক্রমণটা হয় সেখানে তো খুব বেশিভাবে আক্রমণের সম্ভাবনা। ফলে মূল কথাটা হচ্ছে মোটামুটি 15 বছর থেকে 50-60 বছর পর্যন্ত, 15 বছর থেকে 50-60 বছর বয়স পর্যন্ত, এই বয়সের মাঝখানে যারা আছেন সুস্থ মানুষ, যাদের অন্য কোনো অসুখ নেই, যেমন বললাম এইচআইভি বা ক্যান্সার, তাদের ক্ষেত্রে সবসময় তারা একটুখানি ইমিউনিটিটা ভালো অবস্থায় থাকে। আর এর বাইরে এই বয়সের মধ্যেই যাদের কোমরবিডিটি আছে, যারা অসুস্থ, যারা ইমিউনোসাপ্রেসেন্টের আন্ডারে রয়েছেন, এবং যারা বয়স্ক, যারা একেবারে অল্প বয়সী, এদের

0: ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা সব সময় অবলম্বন করা দরকার।
1: ঠিক এই জায়গাটাই এবারের প্রশ্ন, কারণ সময় সত্যি এগিয়ে চলেছে খুবই, আর 12 মিনিট মতন সময় আছে হাতে। এই যে সতর্কতা, অর্থাৎ তাদের সঙ্গে আমাদের থাকতেই হবে, বহু মানুষের পেশার সঙ্গে জড়িয়ে, আমাদের পরিবেশের সঙ্গে জড়িয়ে রয়েছে পশু পাখিরা, আমাদের তাদের সঙ্গে একটা সহাবস্থান থাকবে। সুতরাং আমরা ইন জেনারেল যদি আমরা বলি, সাধারণভাবে কী কী ধরনের সতর্কতা বা সাবধানতা অবলম্বন করলে আমরা মনে করতে পারি যে খানিকটা আমরা নিজেদেরকে নিরাপদ বা সেফ রাখতে পারলাম?
0: আমি এর আগে যারা ফোনে ছিলেন তাদের প্রশ্নের জবাবে বা আপনার প্রশ্নের জবাবেও বেশ কিছু প্রাণী সম্পর্কে কিছু কিছু কথা বলেছি, সেগুলো তো সতর্কতা বটেই। তার বাইরে যেটা আমাদের এখন বোঝা দরকার, যে আমরা অলরেডি বুঝতে পেরেছি যে জুনোটিক রোগ শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের একটি বিষয় নয়, এটা আমাদের জীবনযাত্রা, কৃষি, পরিবেশ এবং সমাজের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে রয়েছে। এই প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন ধারণা, যেটাকে বলা হচ্ছে ওয়ান হেলথ। ওয়ান হেলথ মানে কি? এটা চিরন্তন একটা ভাবনা। একটা মুহূর্তের জন্য চিন্তা করুন, একটা গ্রামের মধ্যে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, কেউ একজন সেখান থেকে পানীয় জল সংগ্রহ করছে, সেই নদীর জলেই আবার গবাদি পশুরা স্নান করছে, জল খাচ্ছে, সেই নদীর পাড়েই আবার একটা গাছ আছে, সেখানে পাখিরা আছে, সেই পাখির মলমূত্র ওই নদীর মধ্যে পড়ছে। এই গোটা বিষয়গুলো কিন্তু একসঙ্গে তাহলে ইন্টারলিঙ্ক, ফলে নদীটা যদি দূষিত হয় তাহলে কি শুধু মানুষই অসুস্থ হবে? না, প্রাণীরাও অসুস্থ হবে, সেই প্রাণীর থেকে ফার্দার মানুষ আবার অসুস্থ হবে, অর্থাৎ পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে এবং এই প্রাণীদের যার মধ্যেই সংক্রামক রোগ থাকুক না কেন, সেটি আস্তে আস্তে মানুষকে আক্রমণ করার সম্ভাবনা বেড়ে যাবে, জুনোটিক ডিজিজের সম্ভাবনা বেড়ে যাবে। এই সহজ সত্যটাই হচ্ছে ওয়ান হেলথ, অর্থাৎ আমাদের মানুষের স্বাস্থ্য, প্রাণীর স্বাস্থ্য এবং পরিবেশের স্বাস্থ্য তিনটেকেই ভালো রাখতে হবে। এই তিনটে মিলিয়ে একটা বৃহত্তর বৃত্ত, এই বৃত্তটাকে আমরা বলছি ওয়ান হেলথ। শুধুমাত্র মানুষকে ভালো রাখলে আমরা ভালো থাকবো না, পরিবেশকে ভালো রাখলে আমরা ভালো থাকবো না, পশু পাখিকে ভালো রাখলে আমরা ভালো থাকবো না, তিনজনকেই একসঙ্গে ভালো রাখতে হবে। এবং তার জন্যে যা যা করণীয় সেগুলো সমস্ত আমাদের করতে হবে। বিশ্বের প্রায় সমস্ত দেশ এখন এই ধারণাকে তাদের জনস্বাস্থ্য নীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসাবে গ্রহণ করেছে, এবং এর সঙ্গে ডেফিনেটলি আমি অ্যাড করব জলবায়ু পরিবর্তন। কারণ এই যে এক্ষুনি আমরা তাপমাত্রা নিয়ে কথা বলছিলাম, যে তাপমাত্রাতে ভাইরাসটা সহজে বাড়তে পারে সেই তাপমাত্রা আগে হয়তো অতটা রিচ করতো না অনেক দেশে, কিন্তু এখন আমরা দেখছি ইউরোপে এই গরমকালে কত 42 ডিগ্রি টেম্পারেচার, লোকজন মারা যাচ্ছে গরমে। তাহলে এখানে তো আগে এরকম হতো না, তাহলে যে রোগগুলো হতে পারে না, আমরা আগে জানতাম যে ম্যালেরিয়া কখনো এই ট্রপিক্যাল কান্ট্রির বাইরে খুব একটা যাবে না,
1: গরম দেশে থাকে,
0: কিন্তু এখন এই ম্যালেরিয়া তাহলে চলে যাবে ঠান্ডার দিকেও, কারণ ওই গরমের মধ্যে ম্যালেরিয়া তো তাহলে যেতে পারবে, মশা বাঁচতে পারবে ওখানে, আর মশা বাঁচতে পারলেই ম্যালেরিয়া ভেক্টর হিসাবে সে নিয়ে চলে যাবে মশা। তাহলে সেইগুলো চিন্তা করে আমাদের এই জলবায়ু পরিবর্তনটাকেও মাথায় রাখতে হবে। এই সবকটা মিলিয়ে এই যে ওয়ান হেলথ অ্যাপ্রোচ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটার ওপর খুব জোর দিচ্ছে, বিশ্বের সমস্ত অথরিটি যারা রয়েছে, মানে ক্লিনিক্যাল অথরিটি যারা রয়েছে তারা জোর দিচ্ছে, যারা রিসার্চ অথরিটি তারা জোর দিচ্ছে, জুনোটিক ডিজিজের ক্ষেত্রে এই ওয়ান হেলথ অ্যাপ্রোচই হচ্ছে একেবারে আলটিমেট। এবং আমাদের এই ওয়ান হেলথকে আমরা যদি সুস্থ, পরিচ্ছন্ন, ঠিকঠাক রাখতে পারি, অর্থাৎ একটা খুব সুন্দর সিস্টেম যেখানে এরা প্রত্যেকে নিজে নিজের মতন করে ভালো রয়েছে, এটাকে যদি আমরা রাখতে পারি তাহলে আমরা সবাই ভালো থাকবো এবং এই ধরনের রোগের সম্ভাবনা অনেক কমাতে পারবো আমরা।
1: এবং খানিক বোধহয় তাহলে সেই ব্যাক টু বেসিক্সের কথাই ভাবতে হবে, যে শুধু আমি নয়, আমার চারপাশটা নিয়ে, আগে তো পরিবার ছিল এভাবেই যে বাড়ির হাঁস মুরগি ছাগল গরু আমি সবাই মিলেই আমার একটা বৃহত্তর পরিবার, সবাইকে ভালো রাখতে হবে, বাড়ির নিম গাছটা পর্যন্ত সেখানেও আমাকে যত্ন করতে হবে। সুতরাং আমাদেরকে ওই শুধু আমি ভালো থাকবো, আমি এবং আমার পরিবার, এটা যদি আমরা ভাবি তাহলে সত্যিই আমি বা আমার পরিবার কেউ ভালো থাকতে পারবে না।
0: এই প্রসঙ্গে বলছি, এই যে নিপা ভাইরাস নিয়ে একটু আগেই আমরা কথা বলছিলাম, গত বছরও আমরা দেখেছি এই নিয়ে খুব হই হই হয়েছে, বাদুড়ের থেকে ছড়ায় তো নিপা ভাইরাস, কিন্তু যদি আমরা যে গাছে বাদুড় থাকে সেই গাছগুলোকেই কেটে ফেলি তখন কি হবে? বাদুড় স্বাভাবিকভাবে মানুষের

0: কাছাকাছি চলে আসবে, এবং তার থেকে বাদুড়ের মধ্যে নিপা ভাইরাস থাকলে ছড়ানোর সম্ভাবনা। কিন্তু যদি এমন গাছগুলো থাকে যে গাছগুলোতে তারা সহজে সুন্দর থাকতে পারছে, সেখানে তারা ফল খাচ্ছে, মানুষের সঙ্গে ডাইরেক্ট সেই ইন্টারাকশনটাতে তাদের অতটা যেতে
1: ওরা চায় না, তো আসতে আমাদের
0: চায় না, আমরা জোর করছি। এবং এই গোটা সিস্টেমটাকে ভালো রাখার দায়িত্ব আমি কিন্তু বলবো অন্য সকলের থেকে আমাদের মানুষের সবচেয়ে বেশি, কারণ আমরাই সিস্টেমটাকে সব থেকে নষ্ট করি। ফলে আমাদেরই এই যে আজকে গরম বেশি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, সেটার জন্যও আমরা দায়ী। ফলে আমাদেরই দায়িত্ব নিতে হবে এই সিস্টেমটাকে ইন্ট্যাক্ট রাখার, ওয়ান হেলথকে, অ্যাপ্রোচটাকে একদম প্রপারলি রাখবার।
1: বাহ, ভারী সুন্দর একটা আমরা শব্দবন্ধ শুনলাম, ওয়ান হেলথ, যেটা নিয়ে এখন সমগ্র বিশ্ব ভাবছে। সত্যিই তো সবটা মিলেই একটা বড় পরিবার, কারণ আমরা তো গ্লোবাল ভিলেজও বলছি, গোটা বিশ্বটাই একটা গ্রাম। তাই যদি হয় তাহলে গোটা গ্রামটাকে ভালো রাখলেই আমরা প্রত্যেকে ভালো থাকব। আবার একটু সেই প্রাণীদের ক্ষেত্রেই চলে আসি, যারা ওয়াইল্ড অ্যানিমালস, বন্যপ্রাণ, তাদের ক্ষেত্রে আমাদের অতটা রিচ নেই, তাদেরকে অতটা আলাদা করে আমাদের তাদের কাছে পৌঁছে যাওয়াটা সম্ভব নয়, প্রয়োজনও নেই। কিন্তু যে সকল পশু পাখির কাছাকাছি আমরা থাকছি পেশাগত কারণে, পোলট্রি বা বাড়িতে পোষ্যের কারণে, অনেক সময় দেখেছি ভ্যাকসিন দেওয়া হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয়ে থাকে, যারা পোষেন তারা জানেন বা যারা এই পেশায় আছেন তারা জানেন যে ভ্যাকসিন দিতে হয় তাদেরকে সময় সময়। তাহলে কি কেউ ভাবতে পারেন যে আমার বাড়ির কুকুরটিকে বা আমার বাড়ির বেড়ালটিকে আমি ভ্যাকসিন দিয়েছি, বা আমার পোলট্রিতে আমি নিয়মিতভাবে তাদের যত্নার্থী করছি, তাদের ভ্যাকসিন দিচ্ছি, তাহলে আমার জুনোটিক ডিজিজের সম্ভাবনা নেই বা কম, বা তাদের আদৌ প্রয়োজনীয়তা কতটা, এটা যদি একটু বলেন।
0: আমরা এখন মানে অনেক পরিবারেই আমরা মানে বাড়িতে এমনি পোষ্য পুষি, এবং আপনি যেরকম বললেন যে ফার্মিং বা ইত্যাদি
1: জায়গাতে
0: পেশার কারণেও আমাদের তাদেরকে নিয়ে ডিল করতে হয়। ভালোবাসার পাশাপাশি দায়িত্ব তো অবশ্যই রয়েছে, যেরকম আপনি বলেছেন যে নিয়মিত টিকাকরণ, কৃমিনাশক ওষুধ, পশু চিকিৎসকের পরামর্শ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। আর যদি এই প্রাণীগুলোর মধ্যে কেউ অসুস্থ হয় তাহলে তৎক্ষণাৎ ভেটেরিনারি ডক্টর যিনি আছেন ডাক্তারবাবু তার সঙ্গে যোগাযোগ করা, তাকে দেখানো। নিজে ওষুধ খাইয়ে সময় নষ্ট করবার কোনো মানে নেই, এবং এই যে টিকাকরণ এগুলো যেন অবশ্য করেই ভেটেরিনারি ডক্টর যিনি রয়েছেন তার পরামর্শ অনুসারে করা হয়। তবে এই টিকাকরণগুলো কিন্তু মূলত এই প্রাণীগুলোর জন্য জরুরি, কিন্তু এদের থেকে সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে সবসময় যে খুব বেশি জরুরি, সরি, সবসময় যে খুব বেশি কাজে আসবে এরকম কিন্তু সবসময় নয়।
1: আচ্ছা,
0: কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই, যেমন বাড়িতে কুকুর পুষলে আমরা তাকে টিকাকরণ করি, আমরা জানি সে আঁচড়ালে আমার তার থেকে র্যাবিস হবে না, সত্যি মানে র্যাবিসের জন্যই দেয়া হয় কুকুরকে, কিন্তু তারপরেও আমরা কিন্তু এটা কখনোই জানি না যে মানে আমরা নিজেরাও তো বহু ভ্যাকসিন নিই, তারপর কি সেই রোগগুলো কোনোদিন আমাদের আর হয় না? আর আপনারা জানেন যে ভ্যাকসিনের একটা এফিকেসি এবং এফিশিয়েন্সি রয়েছে, আমাদের ক্ষেত্রে যেরকম সত্যি প্রাণীর ক্ষেত্রেও সত্যি,
1: লাইফ টাইম ওরা
0: এক্স্যাক্টলি, ফলে সেই এফিকেসিটা 100 জনের মধ্যে 70 জন বা 60 জনের ক্ষেত্রে কাজ করবে, 40 জনের ক্ষেত্রে করবে না। কুকুরের ক্ষেত্রেও তো সেটা সত্যি, গরুর ক্ষেত্রেও সেটা সত্যি। ফলে কুকুরটা আমায় কামড়ালে তার তখন আছে কি না ওই রোগটা, এটা তো আমি কোনোভাবেই বুঝতে পারছি না। ফলে একই সঙ্গে ভেটেরিনারি ডক্টর অ্যাজ ওয়েল অ্যাজ মানুষের ডাক্তার দুজনের সঙ্গে পরামর্শ করাটা অলওয়েজ আলটিমেট নেসেসারি একখানা, যে তিনি যদি মনে করেন, তিনি যদি শুনে বলেন যে না ফার্দার কিছু আর জরুরি নয়, তাহলে তো খুব ভালো কথা। কিন্তু মানে নিজের থেকে সেটা যেন আমরা করে না ফেলি যে আমার পোষা কুকুর, ওকে র্যাবিসের এ দেয়া আছে টিকা, আমার আর কিছু নেওয়ার দরকার নেই, এর জন্যে কিন্তু জীবন দিয়ে মূল্য দিতে হবে।
1: সুতরাং সতর্ক থাকাটা খুব খুব দরকার। সতর্কতার ক্ষেত্রে আমরা যেমন পশু পাখিদেরকে টিকাকরণের কথা ভাবছি, এমন কি কোনো টিকাকরণের ব্যবস্থা তৈরি হয়েছে যে আমার পোলট্রি আছে তাহলে আমি এই টিকাটা নিয়ে রাখলাম, বা আমার বাড়িতে গরু রয়েছে, আমার গোয়াল আছে, আমি তাহলে এই টিকাটা নিয়ে রাখি, এই ভ্যাকসিনটা নিয়ে রাখি, তাহলে আমি বুঝে নিলাম যে আমার তাহলে জুনোটিক ডিজিজ হবে না?
0: কিছু কিছু অসুখের ক্ষেত্রে রয়েছে, অবশ্যই রয়েছে, তবে সব অসুখের ক্ষেত্রে নয়, এবং একটু শুনতে খারাপ লাগলেও অধিকাংশ জুনোটিক ডিজিজের ক্ষেত্রেই নেই। খুব অল্প সংখ্যক অসুখের ক্ষেত্রেই রয়েছে। ফলে এক্ষেত্রে টিকাকরণের থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা, যে সাবধানতা অবলম্বন এবং প্রপারলি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্রাণীগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন, প্রপার হ্যান্ডলিং, এটা অনেক বেশি জরুরি টিকাকরণের থেকে। কিছু কিছু টিকা আছে কিন্তু যে কটা রোগ নিয়ে আমরা আজকে আলোচনা করলাম প্রায় তার অধিকাংশ রোগগুলোর ক্ষেত্রেই কিন্তু অ্যাসসাচ কোনো টিকা নেই এখনো পর্যন্ত।
1: আর হাতে এক মিনিট মতন সময় আছে, আজ ওয়ার্ল্ড জুনোসিস ডে, সুতরাং এই দিনের বিশেষ বার্তা হিসেবে আপনি আমাদের শ্রোতা বন্ধুদেরকে কি বলবেন?
0: আমি আবারও ফিরে আসবো সেই ওয়ান হেলথ অ্যাপ্রোচের মধ্যে, যে আমাদের পরিবেশ, আমাদের সঙ্গে যারা সহবাস করছেন, একসঙ্গে বাস করছেন, সেই মানুষ এবং পশু পাখিরা সকলে, আমাদের প্রকৃতি, এদের সবাইকে ঠিক করে রাখা। আমি শুধু ভালো রাখা বলবো না, ভালো রাখা তো একটা কনসেপ্ট, এক একজনের কাছে ভালো রাখার কনসেপ্ট আলাদা। আমি বলবো সবাই যাতে ঠিক থাকে এবং একটা খুব সুন্দর সামঞ্জস্য যেন থাকে এই পুরো সিস্টেমটার মধ্যে। এই তিন চারটে জিনিসের সামঞ্জস্য থাকলে তবেই আমাদের ওয়ান হেলথ প্রপারলি কাজ করবে, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো।
1: অনেক ধন্যবাদ ডক্টর গঙ্গোপাধ্যায়, এতটা সুন্দর করে আমাদের বুঝিয়ে বললেন, এতটা সময় দেওয়ার জন্য
0: ধন্যবাদ আপনাদের।
1: এতক্ষণ আমরা কথা বললাম বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর সন্দীপন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। জুনোটিক যে নানান রকম ডিজিজ রয়েছে, অসুখ রয়েছে পশু পাখি থেকে মানুষ, মানুষ থেকে পশু পাখি, সেই সব বিষয়ে জানলাম অনেকটা। মানবো কতটা সেটা কিন্তু প্রত্যেকের আমাদের নিজস্ব সিদ্ধান্ত, আসুন মেনে চলি, সুস্থ থাকি আর সুস্থ রাখি আমাদের পরিবেশকে। শেষ করছি আজ এখানেই, ভালো থাকুন সকলে, নমস্কার।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ছায়ানট রাগে খেয়াল, পরিবেশনায় শুভ ঘোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন শ্যামল কাঞ্চিলাল, হারমোনিয়ামে সনাতন গোস্বামী, খেয়াল শিল্পী শুভ ঘোষ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন ছায়ানট রাগে খেয়াল, পরিবেশনায় শুভ ঘোষ, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন শ্যামল কাঞ্জিলাল, হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অনুষ্ঠান আবৃত্তির আসর।
1: আজকের আবৃত্তির আসরের কবির তালিকায় আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, সুকুমার রায় এবং বনুফুল অর্থাৎ বলাই চাঁদ মুখোপাধ্যায়। পরিবেশন করছেন সৌমিত্র বসু।
2: রবীন্দ্রনাথের শাস্ত্র। পঞ্চাশর্ধে বনে যাবে, এমন কথা শাস্ত্রে বলে? আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। বনে এত বকুল ফোটে, কেঁদে মরে কোকিল পাখি, লতাপাতার অন্তরালে বড় সরস ঢাকাঢাকি। চাপার শাখে চাঁদের আলো, সে সৃষ্টি কি কেবল মিছে? এসব যারা বোঝে তারা পঞ্চাশতের অনেক নিচে। পঞ্চাশর্ধে বনে যাবে, এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। ঘরের মধ্যে বকাবকি, নানান মুখে নানান কথা, হাজার লোকে নজর পাড়ে, একটুকু নেই বিরলতা। সময় অল্প, ফুরোয় তাও অরসিকের আনাগোনায়। ঘণ্টা ধরে থাকেন তিনি সৎপ্রসঙ্গ আলোচনায়। হতভাগ্য নবীন যুবা, কাজেই থাকে বনের খোঁজে। ঘরের মধ্যে মুক্তি যে নেই এ কথা সে বিশেষ বোঝে। পঞ্চাশর্ধে বনে যাবে, এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী, মনুর শাস্ত্র শুধরে দিয়ে নতুন বিধি করব জারি। বুড়ো থাকুন ঘরের কোণে, পয়সা কড়ি করুন জমা, দেখুন বসে বিষয়পত্র, চালান মামলা মোকদ্দমা। ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে, রাত্রি জেগে সাধ্য সাধন, থাকুক রত কঠিন ব্রতে। পঞ্চাশর্ধে বনে যাবে, এমন কথা শাস্ত্রে বলে। আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রণয়ের ইতিহাস। প্রথম যখন বিয়ে হলো ভাবলাম বাহা বাহারে, কি রকম যে হয়ে গেলাম বলবো তাহা কাহারে। ভাবলাম বাহা বাহারে, এমনি হলো আমার স্বভাব, যেন বা খানজাখা নবাব। নেই কো আমার কোনোই অভাব, পোলাও কোর্মা কোপ্তা কাবাব রোচে না কো আহারে। ভাবলাম বাহা বাহারে, ভাবতাম গোলাপ ফুলের

0: কত ফুটে আছে প্রিয়ার মুখ, দূরে থেকে দেখবো শুধু, শুকবো শুধু গন্ধটুক, রাখবো জমা প্রেমের খাতায়, খরচা মোটে করবো না তাই, রাখবো তারে মাথায় মাথায়, বুঝবো না কো আঁখির পাতায়, হারাই পাছে তাহারে। ভাবলাম বাহা বাহারে, শঙ্কা হতো প্রিয়া পাছে কখন করে অভিমান, উর্বশীর ন্যায় পেখম তুলে হাওয়ার সঙ্গে মিশে যান। নকল নবিশ প্রেমের পেশায় হয়ে রইতাম বিভোর নেশায়, প্রাণের সঙ্গে দিয়ে কেশায়, খাম্বাজ সঙ্গে বেহাগ মেশায়, মরি মরি আহারে। ভাবলাম বাহা বাহারে, দেখলাম পরে চাঁদের করে নেহাতি প্রিয়া তৈরি নন, বচন সুধায় যায় না ক্ষুধা, বরং শেষে জ্বালাতন। যদি একটু দাবা খেলায় আসতে দেরি রাত্রিবেলায়, অমনি তর্ক গুরু চালায়, পালাই তাহার বকুনির ঠেলায়, পগারে কি পাহাড়ে। ভাবলাম বাহা বাহারে, দেখলাম পরে প্রিয়ার সঙ্গে হলে আরো পরিচয়, উর্বশীর ন্যায় মোটেই প্রিয়ার উড়ে যাবার গতিক নয়, বরং শেষে মাথার রতন নেপটে রইলেন আঠার মতন, বিফল চেষ্টা বিফল যতন, স্বর্গ হতে হলো পতন, রচেছিলাম যাহারে। ভাবলাম বাহা বাহারে।
1: আজকের আবৃত্তির আসরের জন্য বাছাই করা কবিতাগুলি রসিকতায় রসসিক্ত। বাড়ির ডাকবাক্সে যখন প্রজাপতি আঁকা নিমন্ত্রণের চিঠির আনাগোনা, সেই বিয়ের মরশুমের আঁচ লেগেছে আসরের কবিতাগুলির গায়েও। ফুল্ল হাস্যে কলম ডুবিয়ে স্বনামধন্য কবিরা এঁকেছেন প্রেমের সরস ছবি। পেশ করেছেন সর্বগুণসম্পন্না প্রেয়সীর আকাশ কুসুম ফরমায়েশ।
0: রবীন্দ্রনাথের সোজাসুজি, হৃদয় পানে হৃদয় টানে, নয়ন পানে নয়ন ছোটে, দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কোমোটে। শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে, আমার মাসি লুটায় ভূমে তোমার কোলে ফুলের পুঁজি, তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি। বসন্তী রং বসনখানি নেশার মতো চক্ষে ধরে, তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে, একটু দেওয়া একটু রাখা, একটু প্রকাশ একটু ঢাকা, একটু হাসি একটু সরম, দুজনের এই বোঝাবুঝি, তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি। মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই, অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনেই, আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাই কো কিছু, দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজা খুঁজি, মধুমাসে মোদের মিলন নিতান্তই এ সোজাসুজি। ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজি নে ভাই ভাষাতীত, আকাশ পানে বাহু তুলে চাহি নে ভাই আশাতীত, যেটুকু দিই যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই, সুখের বক্ষ চেপে ধরে করিনে কেউ যোঝাযুঝি, মধুমাসে মোদের মিলন নিতান্তই এ সোজাসুজি। শুনেছিনু প্রেমের পাথার নাইকো তাহার কোনো দিশা, শুনেছিনু প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা, বিনার তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের তানে, শুনেছিনু প্রেমের কুঞ্জে অনেক মাকা গলি ঘুঁজি, আমাদের এই দোহান মিলন নিতান্তই এ সোজাসুজি। ফরমায়েশি প্রিয়া, বনফুলের কবিতা। কেমনটি হবে প্রেয়সী আমার, শোনগো দিচ্ছি তালিকা, আর যাই হও দেখো যেন সই, হইও না নেহাত বালিকা। বহুদিন হতে চিত্ত আমার রয়েছে যে হায় উপসী, প্রথমত তুমি কিশোরী হবে গো, দ্বিতীয়ত হবে রূপসী, হবে তুমি মোর ধনী শ্বশুরের একটি মাত্র মেয়ে গো, যেতে পারি যাতে ভরা পাল তুলে জীবন তরণী বেয়ে গো, ধনীর দুহিতা হবে বটে তুমি, মাখবে সাবান আতরও, বাসন মাজতে কিন্তু গোসই হতে পারবে না কাতরও, বাসন মাজবে পিয়ানো বাজাবে মাঝামাঝি হবে সাইজে, রাঁধতে পারবে নবেল পড়বে, এমনটি আমি

চাই যে লাবণ্যে তুমি বাঙালি হবে গো, বীরত্বে হবে রাজপুত। আঙুরের মতো কোমল অথচ বেলের মতন মজবুত। বিলাসেতে তুমি ফরাসিনী হবে, বেগমটি হবে কায়দায়, অথচ আবার বাঙালিটি হবে ঠোঁট ফোলা সেই বায়নায়। অল্প কথায় তোমার মধ্যে পেতে চাই আমি।

0: একেবারে সব তোমার মধ্যে পেতে চাই আমি নগদে। আমার নিজের চেহারা যদিও নয় কেউ তেমন, সত্যি ম্যালেরিয়া ভুগে আরো বদখত, পেট জোড়া পিলে ভর্তি। মামার বাড়িতে মানুষ হয়েছি, করেছি সেদিন বিয়ে ফেল, জুটছে না হায় যদিও কিছুই, অনেক রকম দিয়ে তেল। তুমি হবে তবু অমনিটি ঠিক মোহন মধুর মুঞ্জ, তা না হলে হায় বৃথায় যে যায় মম যৌবন কুঞ্জ। রবীন্দ্রনাথের রঙ্গ। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের চাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার পষ্ট ভাষার দাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তিত দেখাতে পারো যাব তোমার সঙ্গ। উচ্ছেতিত, পলতাতিত, তিত নিমের সুক্ত, তাহার অধিক তিত যাহা বিনি ভাষায় উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না।
1: কবিতা কতটা পাঠকের আর কতটাই বা শ্রোতার। লিখনটি তার যতই নিপুণ হোক, পাঠক শ্রোতার শ্রবণ থেকে হৃদয় পর্যন্ত কবিতাকে যথাযথভাবে পৌঁছে দিতে দরকার আর একজনকে, তিনি কথক আবৃত্তিকার। আজকের আবৃত্তির আসরের কবিতাগুলি শুনছেন সৌমিত্র বসুর পরিবেশনায়।
0: কাজী নজরুল ইসলামের কবিতা, কুমারী রাধিকার প্রতি দিদিমা। মাথা খাস রাধে, কথা শোন, কুল আর তুই খাস নে, গোকুল ঘোষের কন্যা যে তুই, কুল গাছপানে চাষ নে, পরের কুল গাছপানে চাষ নে, ও কুল গাছে বড় কাঁটা, তোর গায়ে অথবা পায়ে বিঁধিলে দায় হবে পথ হাঁটা, তুই গোকুলের কুলে কলঙ্ক দিলি, যার তার কুল চুরি করে খেলি, যার তার কুল চুরি করে, বুঝি ভাবিস এখনো বয়স হয়নি কারণ বেড়াস ফ্রক পরে, ওই কুল গাছ আগলায় ভীমরুল চাক, তোর কুল খাওয়া বের হবে, ফুলে হবি ঢাক, যবে ফুলে হবি ঢাক, রাধে পড়তে না তুই কুল খেতে যাস রোজ রোজ স্কুলে, কুলের কাঁটায় দুকুল ছিঁড়িস বেনিয়ানিস খুলে, খাস তুই টোপা কুল, খাস নারকেল কুল, অত কুল খেয়ে রাতে পেট ডাকে কুল কুল, আর কুলোতে নারী, আমি কুল দিয়ে আর কুলোতে নারী, হলো কুলুঙ্গিতে কুলের আচার, তাও খেয়েছিস কুল খোয়ারি, তুই কি কুল গাছ ধরে কোলাকুলি করে ফ্যাসাদ বাঁধাবি শেষে, কুলোত্যাগিনী হবি কি নাতিনি কুল গাছে ভালোবেসে।
2: অবুঝ সুকুমার রায়, চুপ করে থাক, তর্ক করার বদভ্যাসটি ভালো না, একেবারেই হয় না, ওতে বুদ্ধিশক্তির চালনা, দেখ তো দেখি আজও আমার মনের তেজটি নেভেনি। এইবারে শোন বলছি, এখন কি বলছিলাম ভেবেনি, বলছিলাম কি, আমি একটা বই লিখেছি কবিতার, উঁচু রকম পদ্যে লেখা, আগা গোড়াই সবই তার, তাইতে আছে দশ মুখে চায় হজম করে দশদর, শ্মশান ঘাটে শশপানি খায় শশব্যস্ত শশধর, এই কথাটার অর্থ যে কি ভাবছে না কেউ মোটেও, বুঝছে না কেউ লাভ হবে কি অর্থ যদি জোটেও, এরই মধ্যে হাইতুলিস যে পুঁতে ফেলবো এখনই।

0: ঘুঘু দেখেই নাচতে শুরু, ফাঁদ বাবা দেখনি?
1: কি বললি তুই?
0: 57 বার শুনেছিস ওই কথাটা? এমন মিথ্যে কইতে পারিস লক্ষ্মী ছাড়া বখাটা? আমার সঙ্গে পাল্লা দিয়ে 7 দিনে ইকো পেরোবার, হিসেব দেব, বলেছি এই 14 বার কি 13 বার। 57 তুই গুনতে পারিস? মিথ্যেবাদী, গুনে যা। ও শ্যামাদাস, পালাস কেন? রাগ করিনি, শুনে যা।
2: আবৃত্তির আসর আজ এই পর্যন্তই। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন জেলায় আকাশবাণী।
1: গঙ্গার তীরে প্রাচীন জনপদ নদিয়ার নবদ্বীপ, এক সময় যা ছিল এদেশের অন্যতম বিদ্যা চর্চা কেন্দ্র, সংস্কৃত টোলের পীঠস্থান, আজ তা বিশ্বজুড়ে পরিচিত শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমি হিসাবে। প্রাচীন এই শহরের অলিগলি মঠ মন্দিরে বহন করে চলেছে গৌরবময় ইতিহাস। মহাপ্রভুর নাম যেন গোটা বিশ্বের কাছে এক মন্ত্র, যা পৃথিবীর সব মনকে ভক্তিতে ভরিয়ে তোলে। 1846 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমায় নবদ্বীপে আবির্ভূত হন যিনি সবার কাছে নিমাই নামে পরিচিত। পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচী দেবী স্নেহে বড় হয়ে ওঠা নিমাই খুব অল্প বয়সেই অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। প্রেম ভক্তির বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেয়াই যেন তার জীবনের মূল লক্ষ্য করেছিলেন। নবদ্বীপের নিমাই হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই ইতিহাস মেলে ধরেছেন নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন দেব। শোনাই সেই ইতিবৃত্ত।
2: জগন্নাথ মিশ্র এবং শচী দেবীর কনিষ্ঠ পুত্র হল নিমাই। নিমাই নামকরণটা তার মা শচী দেবী করেছিলেন, আর পাড়া প্রতিবেশীরা তার দেবোপম রূপকান্তি দেখে তার নাম দিয়েছিল গৌরাঙ্গ, গোরা বা গোরাচান। নিমাই সন্ন্যাস নিল, সন্ন্যাস নিয়ে 2 বছর তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করেন। তারপরে পুরীতে এসে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত থাকেন। প্রথম বছর পুরীর রথযাত্রার যে নগর কীর্তন, সেই সময় অদ্বৈত আচার্য নিমাইকে অবতার বলে ঘোষণা করেন। নিমাই বা গৌরাঙ্গ, সন্ন্যাস নেওয়ার পর তার নাম হয়েছিল চৈতন্যদেব। তো এই চৈতন্যদেবকে অবতার বলে ঘোষণা করেন, এবং সেই সময় তিনি সকলের প্রভু, তাই তিনি মহাপ্রভু হলেন। মহাপ্রভু হিসেবে তাকে ডাকা শুরু হয়ে গেল সেই সময় থেকে। এটা তো গেল নিমাই কি করে মহাপ্রভু হলো। এবার নিমাই কেন আজ বিশ্ব বন্দিত, কি করলেন তিনি, সন্ন্যাসী বা নিলেন কেন? যে মনে রাখতে হবে, সেই সময় 1400 খ্রিস্টাব্দে ভারতবর্ষের 3টি শ্রেষ্ঠ বাগেশ্বরী সাধন কেন্দ্রের মধ্যে নবদ্বীপ একটা, কাশী, মিথিলা, নবদ্বীপ। তার মধ্যে নবদ্বীপের স্থান সবার উপরে ছিল, কারণ নবদ্বীপে সংস্কৃত ভাষায় জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় চর্চা হয়েছে, বহু গ্রন্থ লেখা হয়েছে এবং টীকা টিপ্পণী রচনা করা হয়েছে। এই জন্য নবদ্বীপের স্থান সবার উপরে। তাছাড়াও এই নবদ্বীপেই নব্যন্যায়, নব্যস্মৃতি, নব্যতন্ত্রের উদ্ভব এবং বিকাশ হয়েছে। এখন একটা কথা প্রবাদের মতন বলা হয়, প্রচলিত আছে, যে ভারতবর্ষে রাজ্য শাসন করে রাজা, আর সমাজ শাসন করে স্মৃতির অধ্যাপক, স্মার্ত পণ্ডিতরা। স্মার্ত পণ্ডিতরা সমাজ শাসন করে, তো কথাটা অনেকটাই সত্যি।

আমাদের সামাজিক বিধি বিধান কি হবে না হবে এগুলো সব সমাজপতিরা ঠিক করতো, এগুলো রাজা এখানে হস্তক্ষেপ করতো না। এই সমাজপতিরা নবদ্বীপের স্মার্ত পণ্ডিতরা প্রায় সারা ভারতবর্ষে মেনে চলত। সবশেষ স্মৃতিশাস্ত্র সংস্কার হয়েছে 1500 খ্রিস্টাব্দে, স্মার্ত রঘুনন্দন এই সংস্কার করলেন, এবং তার যে এই যে সংস্কৃত স্মৃতিশাস্ত্র সেটা প্রায় সারা ভারতবর্ষ আজও মেনে চলে। এইখানে দাঁড়িয়ে আমাদের তৎকালীন সমাজপতিরা বলতেন যে ব্রাহ্মণ যদি ব্যভিচারীও হয় তাহলে সে সকলের পূজ্য, কিন্তু অব্রাহ্মণরা যদি জিতেন্দ্রিয় হয় তাহলে সে সকলের পূজ্য নয়। আর তারা মেয়েদের বেদ পড়া ওং উচ্চারণ করা নিষিদ্ধ করেছিলেন, অব্রাহ্মণদের বেদ পড়া ওং উচ্চারণ করা নিষিদ্ধ করে দিয়েছিলেন, এইগুলো তারা করেছিলেন। এর তীব্র প্রতিবাদ করলেন 23 বছরের আর একজন ব্রাহ্মণ যুবক, তীব্র প্রতিবাদ করে বললেন, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, চণ্ডালো যদি হরিভক্তি পরায়ণ হয় তাহলে সে ব্রাহ্মণের চাইতেও শ্রেষ্ঠ। আর তিনি মানুষকে মানুষের মতো বাঁচার পথ এবং পদ্ধতি শিখিয়ে দিলেন। সেই সময় মন্দিরে মঠ মন্দিরগুলো সেখানে জোলার গামছা ঘটে রেখে পুজো হয়, জোলা মন্দিরে ঢুকতে পারে না। তাঁতির কাপড় ঘটে রেখে পুজো হয়, তাঁতি মন্দিরে ঢুকতে পারে না। ময়রার দই মিষ্টি ছানা দিয়ে ঠাকুরের ভোগ হয়, কিন্তু ময়রা মন্দিরে ঢুকতে পারে না। ভারীর জল দিয়ে ভোগ রান্না করা হয়, ভারী মন্দিরে ঢুকতে পারে না। এই রকমের একটা ব্যাপার, ফলে এটা নিমাইকে খুব বিচলিত করেছিল। নিমাই এটার প্রতিবাদ করলেন। প্রথমে তিনি গয়া থেকে ফিরে এসে তার ভাবান্তর হয়। আগে তিনি বাড়িতে বসে কীর্তন করতেন শ্রীবাসের বাড়িতে, পরে তিনি নগর কীর্তন শুরু করলেন, ফলে বিভিন্ন পাড়া থেকে কীর্তনের দল সকাল সন্ধ্যা খোল করতাল বাজিয়ে কীর্তন করত। ক্রমশ ক্রমশ এই কীর্তনের সংখ্যা বাড়তে লাগলো। এই কীর্তনে বলা হতো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে। এটা অথর্ববেদের একটা মন্ত্র। এই যে বেদের মন্ত্র উচ্চারণ করা নিষেধ, কিন্তু এই যে সকলেই উচ্চস্বরে করছে, এই নগর কীর্তনে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র হাড়ি ডোম মেথর মুচি মহিলা এমনকি ধর্মান্তরিত মুসলমানরাও এই নগর কীর্তনে অংশগ্রহণ করত। এইটা দেখে হিন্দু সমাজপতি এবং মুসলমান মৌলবীরা কাজীর কাছে অভিযোগ করে, কাজীর এই কীর্তন বন্ধ করার নির্দেশ দেয়। তারপরে তো কাজীর লোকজন এসে খোল করতাল ভেঙে মাথা টাথা ফাটিয়ে যাওয়া একটা কাণ্ড ঘটায়। পরবর্তীকালে তো কাজী দলন হয়, এবং তারপরে কাজী হুসেন স্যার পাঞ্জা দিয়ে বলেন, যতদূর পর্যন্ত হুসেন স্যার রাজত্ব আছে ততদূর পর্যন্ত তুমি নগর কীর্তন করো, হরির নাম করো, সকাল সন্ধ্যায় উলুধ্বনি দাও, শাঁখ বাজাও, কেউ তোমাকে বাধা দেবে না। এই যে নিমাইয়ের ডাকে হাজার হাজার মানুষ জড়ো হয়, আর নিমাইয়ের কথায় কাজী তাকে পাঞ্জা দিয়ে দিল, রাজশক্তি গণশক্তি দুটোই নিমাইয়ের করতলগত, এইটা দেখে তৎকালীন সমাজপতিরা অবদমিত হলো, কিন্তু মেনে নিয়েছিল না, অবদমিত হলো। এই সময় নিমাই এই পতিত নিপীড়িত নির্যাতিত মানুষকে ডাক দিয়ে বললেন, তোমরা ওঠো, তোমরা জাগো, মানুষের মতো তোমরা কেউ পতিত কেউ নীচ কেউ হীন নও, তোমরা সবাই মানুষ, মানুষের মতো মানুষের অধিকার নিয়ে তোমাদের বাঁচার অধিকার তোমাদের অর্জন করতে হবে। এই যে মানুষের মতো বাঁচার অধিকার তোমাদের অর্জন করে নিতে হবে, এই আহ্বান নিমাই দিলেন। আর নিমাই কি করলেন? নিমাই বললেন, মোর কোনো জাতি নাই, মোর সেবকের কোনো জাতি নাই, অর্থাৎ সবাই কৃষ্ণের দাস। এমনকি তিনি পৈতৃক পদবিও তুলে দিলেন, কারো

0: পদবি সান্দিল্য গোত্রীয়, কারো পদবি সান্যাল, কারো বন্দ্যোপাধ্যায়, কেউ বসু, কেউ মিত্র, সব উঠে দিয়ে সবার পদবি হলো দাস, সকলেই শ্রীকৃষ্ণ কৃষ্ণের দাস। আর তিনি পঙ্ক্তিভোজের ব্যবস্থা করলেন, হাঁড়িডোম মেথর মুচি ব্রাহ্মণ বৈশ্য শূদ্র সব এক লাইনে বসে প্রসাদ পাবে, যেটা এতকাল ছিল না, মন্দিরে প্রবেশের অধিকার সকলের ছিল না, তিনি এটা করলেন। আর মন্দিরে ঢুকতে গেলেই সেখানে ব্রাহ্মণদের প্রবল বাধা, তিনি বললেন মন্দিরে যাওয়ার দরকার নেই, তোমার প্রাণের দেবতা তোমার মনের মতো করে তৈরি করে নাও, নিয়ে তোমার ঘরে বসে তোমার দেবতার পূজা আরতি করো, আর শুধু হরিনাম করো। ফলে সাধারণ মানুষ যে যার জীবিকা অর্জনের জন্য কাজকাম করত, হরিনাম করত, আর একটা ঘরে ঠাকুর ঘর তৈরি হলো, সেখানেই তারা বসে তার প্রাণের দেবতাকে পুজো ধ্যান ইত্যাদি করত। এই যে মানুষকে মানুষের মতো বাঁচার একটা এই যে একটা উদার এবং এত বড় কথা, এইগুলো শুধু নবদ্বীপ না, মুহূর্তের মধ্যে এটা নবদ্বীপ থেকে নবদ্বীপের বাইরে সর্বত্র আলোর মতো ছড়িয়ে পড়ল। ফলে মানুষ নিমায়ের কথা মতন জেগে উঠলো, তারা হরিনাম করতে লাগলো, এবং এই হরিনামকে আশ্রয় করে নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষ মুক্তির আস্বাদ পেয়েছিল সেদিন। আমার কাছে নিমায়ের এইটা সবচেয়ে ভালো লাগে।
1: যখন হরিনাম সংকীর্তন হয় মনে হয় মহাপ্রভু যেন আমাদের মাঝে রয়েছেন। হরে কৃষ্ণ নাম মহাপ্রভুর টানে আজও দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থী নবদ্বীপ মায়াপুরে এসে থাকেন। ধামের গৌড়ীয় মিশন শাখার ভক্তি তরুণ ত্রিদণ্ডী মহারাজের কথায়,
2: পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে চলেছেন নবদ্বীপের দিকে। কেন? তিনি আবির্ভূত হয়ে তিনি যে সংকীর্তন ধর্ম প্রচার করেছেন, সেই সংকীর্তন ধর্মের প্লাবনে প্লাবিত হয়েছে আজ এই ধরণী। তাই মহাপ্রভু বলেছিলেন, পৃথিবী পর্যন্ত আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবেক মোর নাম। তার সেই ভবিষ্যৎ বাণী আজকের ফুলে ফলে প্রফুল্লিত হয়েছে।
1: মহাপ্রভুর লীলাভূমি ও এক ঐতিহ্যবাহী তীর্থ নগর হয় বহু পুণ্যার্থীর সমাগম হয় এই শহরে বলে জানিয়েছেন নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর অরুণ কুমার চক্রবর্তী।
3: মহাপ্রভু আবির্ভাব স্থান, এটি একটি বিরাট তীর্থক্ষেত্র হিসাবে নবদ্বীপ পরিচিত, এবং নবদ্বীপে হাজার হাজার লোক তার আকর্ষণেই এখানে আসে। এখন নবদ্বীপ শুধু নবদ্বীপ নয়, নবদ্বীপ শহর হচ্ছে, এটি ধামে পরিণত হয়েছে। মহাপ্রভু মন্দিরে সেখানে ওই ঝুলন উৎসব পালন হয়। মহাপ্রভুর মন্দিরে মহাপ্রভুর যে বিষ্ণু প্রিয়া সেবিত যে মহাপ্রভু মন্দির, মূল মন্দির যেটি, সেখানে আমরা রাখি পূর্ণিমায় দেখি হাজার হাজার লোকের সমাবেশ। সেখানে ওই রাধা কৃষ্ণের দোল পূর্ণিমা, সেখানে মহাপ্রভুর কেই দোলায় দোলানো হয়। অনেক কিছুই নবদ্বীপের দর্শনীয় স্থান আছে, সেই দর্শনীয় স্থান মানে মন্দির, মন্দির কেন্দ্র করেই তার নবদ্বীপের এই অবস্থান, নবদ্বীপকে সকলের আকর্ষণ মহাপ্রভুকে নিয়ে।
1: পণ্ডিত কুমারনাথ ভট্টাচার্য মহাপ্রভুর হরিনামের কথা তুলে ধরেছেন।
4: আজকে মহাপ্রভুর নামই হলো সব। মহাপ্রভু আমাদের কি দিয়ে গিয়েছেন সেইটা আমাদের বুঝতে হবে। সারাদিন আমরা কাজ করব, নানান কাজে ব্যস্ত থাকি, সন্ধ্যার সময়তে আমরা মিলিত হব, সকলে মিলে সে শান্ত ক্লান্ত দেহ মন আমাদের এক নামে ভরে দেব, সব ভুলে যাব। আমরা সব খোল করো তালের উন্মাদনায় আমরা নাম করতে করতে করতে যখন যে সন্ধ্যা এই নবদ্বীপের প্রাঙ্গণে ভাববো যে এখানেই তো তিনি রয়েছেন, এবং যেখানে যেখানে নাম হচ্ছে তিনি স্বয়ং সেখানে উপস্থিত হয়েছেন।
1: এই শহরের বহু স্থানে আজও পূজিত হন মহাপ্রভু। শুনে নেওয়া যাক সেই কথা কয়েকজনের কথায়।
5: প্রাচীন মায়াপুরে নিমায়ের জন্মস্থান, সেখানে নিমায়ের পুজো করা হয়, নিমায়ের মন্দির আছে।
6: চৈতন্য মহাপ্রভুর শিক্ষা আমাদের ভালো মানুষ হতে শেখায়, তাই তার কথা আজও নতুন প্রজন্মের কাছে সমান প্রাসঙ্গিক।
1: গৌর পূর্ণিমা দোলযাত্রা দ্বীপ পরিক্রমাতেই শুধু নয়, সারা বছর ধরে কীর্তন পুজো নানান ধর্মীয় অনুষ্ঠানে মুখর হয়ে থাকে এই ধাম শহর। চৈতন্যদেবের টানি নবদ্বীপ মায়াপুর বিশ্ব মানচিত্রে উজ্জ্বল হয়ে উঠেছে। নবদ্বীপের ইতিহাস মানেই শ্রী চৈতন্য মহাপ্রভুর ইতিহাস। জন্ম থেকে সন্ন্যাস, প্রেম ভক্তি থেকে মানবতার শিক্ষা সব মিলিয়ে তিনি আজও এই মাটির প্রাণ। যুগ পাল্টাচ্ছে, বদলাচ্ছে সময়ও, কিন্তু নবদ্বীপের আকাশে বাতাসে ভেসে আসে সেই আহ্বান, প্রেমই পরম ধর্ম, মানবতাই সর্বশ্রেষ্ঠ পথ। আপনারা শুনলেন নবদ্বীপ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা। আজ এই পর্যন্তই জেলায় আকাশবাণী। নদিয়া থেকে আমি অনুপম মদক।

রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে? যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানো সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cetion.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে প্রথম গানটি ময়না ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায় দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন ভজন, শিল্পী সানন্দা ঘোষ মজুমদার।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন ম্যান্ডোলিন। ম্যান্ডোলিনে লঘু সুর বাজিয়ে শোনাবেন অভিজিৎ পাল।

ম্যান্ডোলিনে লঘু সুর বাজিয়ে শোনালেন অভিজিৎ পাল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম, নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, লোকগীতি, শিল্পী অনির্বাণ দাশগুপ্ত।

লোকগীতি শুনছিলেন অনির্বাণ দাশগুপ্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন তবলায় বিলম্বিত তিন তাল ও মধ্যলয় তিন তাল, পরিবেশনায় পণ্ডিত পরিমল চক্রবর্তী, হারমোনিয়ামে হিরণময় মিত্র। তবলা পণ্ডিত পরিমল চক্রবর্তী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তবলায় বিলম্বিত তিন তাল ও মধ্যলয় তিন তাল পরিবেশনায় পণ্ডিত পরিমল চক্রবর্তী, হারমোনিয়ামে হিরণময় মিত্র। এরই সঙ্গে শেষ হল আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন খবর।

আকাশবাণী কলকাতা, জানি দিই 7ই জুলাই মঙ্গলবার, গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ, 6:05 এই সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা মুরগির গ্রীষ্মকালীন তাপজনিত ধকল বলবেন ডক্টর কৌশিক পাল, 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা পিঠের ব্যথা কখন সতর্ক হওয়া জরুরি বলবেন ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায়, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত মঞ্জু গুপ্তের কণ্ঠে, 8টায় জানাও জানা কৃমি খেকো ছত্রাক বলবেন ডক্টর অসিত বরন্তে, 8:05 নজরুলগীতি শিল্পী জয়া সিংহ ভট্টাচার্যের কণ্ঠে, 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম দীপঙ্কর সরকারের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক, 9:30 গানে গানে, 10টায় গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11টায় যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায় এবং সৃজনী পাল, অতিথি ডক্টর দীপন চক্রবর্তী, বেলা 12টায় ভক্তিগীতি পান্নালাল ভট্টাচার্য, 12:15 দোতারা নবনীল সরকার, 12:33 গ্রামীণ অনুষ্ঠান অনুজমির দুন ফসল, 1টায় নির্বাচিত নজরুলগীতি, 1:45 মাননীয় শো উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় মদন মান্ডিও সহশিল্পীবৃন্দ, বাবুলাল সরেন ও সহশিল্পীবৃন্দ, এরপর সময়ের পরিবর্তনশীল প্রেক্ষাপটে সাঁওতাল এ বিষয়ে আলোচনা অংশগ্রহণ করেছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রীপতি টুডু এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রাজীব মুর্মু। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মেতুল সাহা, 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ভূগোল বিষয়ে পাঠদানে আরিয়াদহ কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অনুরাধা বৈশ্য এবং সঙ্গে 2 শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান বর্ষাকালে আপনার স্বাস্থ্যের যত্ন নিন এ বিষয়ে ডাক্তার গৌরাঙ্গ মান্ডির সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন, 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কৃষি কথার আসর, 7:10 কবি গান পরিবেশনায় নির্মল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, 7:30 সমীক্ষা, রাত 8টায় আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, 8:30 কথায় কাহিনী নাটক স্বর্গের বিচার রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রযোজনা আশিস গিরি, 8:45 অর্থনীতির দুনিয়া অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের গুরুত্ব এ বিষয়ে একটি আলোচনায় অংশ নিয়েছেন অধ্যাপিকা ডক্টর সুস্মিতা চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা সুতপা দে, প্রযোজনা সেহনাজ আব্দুর রাউফ, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর পরিবেশন করবেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য, 9:30 শ্রবণী পত্রিকা শীর্ষক অনুষ্ঠান কবির মুখোমুখি কবি, কবি সুধীর দত্তের সঙ্গে কথা বলেছেন আরেক কবি পার্থজিৎ চন্দ্র,

বাসায় বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুলগীতি অস্মিতা মণ্ডলের কণ্ঠে, রাত 10:45 আধুনিক গানে জয়া সিংহ ভট্টাচার্য, রাত 11:00 দোতারা শিল্পী নবনীল সরকার, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল পণ্ডিত তুষার দত্ত, 11:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশনায় প্রবীর ধারা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত সন্তুর পরিবেশন করবেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত মঞ্জু গুপ্তের কণ্ঠে, 6:35 রামচরিত মানুষ শুনবেন 164 পর্ব, 6:45 ভক্তিগীতি পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, 8:30 অতুল প্রসাদী গানে পম্পাসুর, 8:50 দোতারা শিল্পী নবনীল সরকার, 9:10 রাজধারা উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, 10:15 আঞ্জুমান সরফরাজ আহমেদের উপস্থাপনায়, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান অল দ্য ওয়ে উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি পাপিয়া ভট্টাচার্যের উপস্থাপনায়, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন সংযুক্তা নন্দী, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল পণ্ডিত তুষার দত্ত, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 ভক্তিগীতি শিল্পী পান্নালাল ভট্টাচার্য, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 কথিকা, 6:30 গুল গুলসান, 7:10 নজরুলগীতি শিল্পী অস্মিতা মণ্ডল, 7:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, আর রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইট অনুষ্ঠানের বাংলা রূপান্তর, রাত 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় অভিষেক মণ্ডল, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31° ও 25° সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29° সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.5 কম, সর্বনিম্ন তাপমাত্রা 26° সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 কম, বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 86%, 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 47.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার কারণে বাতাসের গতি 35 থেকে 45 কিলোমিটার হতে পারে, যা সর্বোচ্চ ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এর দরুন সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের 7 তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছিলেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:19 হয়ে 17 সেকেন্ড। জয় হিন্দ।